কিন্তু ধৈর্য হারালে চলে না, তাই ধৈর্য নিয়ে কাজটা শেষ করবই, শুরু যখন করেছি। এইভাবে চলাটাও কিন্তু এক ধরনের ইন্সপিরেশন, একটা প্রেরণা যোগায় আমাদের মনে। আর একটা জিনিস, আমার আপনার সবার জীবনেই বড় কোনো লক্ষ্য থাকলে তবেই কিন্তু ছোট ছোট পদক্ষেপ তার মাধ্যমে তা অর্জন করা সম্ভব হয়, তাই না? এই যে কালিদাস, তিনি যখন মনে মনে চাইলেন আমাকে পণ্ডিত হয়ে উঠতে হবে, এবং কালিদাসের থেকে আমরা কি অসাধারণ সমস্ত রচনা পেয়েছি। এই রচনাগুলো কি শুধুই কিছু কথা? এক গভীর উপলব্ধি, যে উপলব্ধি তাকে অর্জন করতে হয়েছে নানান কাজের মধ্যে দিয়ে, ভাবনার মধ্যে দিয়ে, এবং এই কাজগুলোর পিছনে ঠিক কী মানসিক অবস্থা থাকে এটা উনি অবজার্ভ করেছিলেন। সেই কারণেই বোধহয় তিনি উপলব্ধি করেছিলেন যে শক্ত যে পাথর তাকেও খইয়ে দিতে পারে সামান্য মাটির একটা কলস। আর এই ছোট্ট ঘটনাটাই তার ভিতরে একটা আলোড়ন আনে, তিনি কোথাও একটা আশার আলো দেখতে পান। যদি এই ঘটনাটা আপাত দৃষ্টিতে যা অসম্ভব মনে হয়, কিন্তু সেটা সম্ভব হয়েছে, মাটি খইয়েছে পাথরকে, সুতরাং আমিও পারব, আমার চেষ্টা, আমার অবিচল হয়ে লেগে থাকা, এই সমস্ত কিছুই আমাকে মূর্খ থেকে শিক্ষিত করে তুলবে, জ্ঞানী করে তুলবে। আসলে নানানভাবে আমরা আমাদের কাজকর্মগুলো করতে করতে দেখি, প্রত্যেকটা কাজের শেষে একটা গভীর উপলব্ধি, এই উপলব্ধি কিন্তু আমাদেরকে ওই পথের সন্ধান দেয় যে এইভাবে চললে সাফল্য আসবেই, মানে যে যাকে সাফল্য বলে মনে করে। একজন সাধক, একজন সাধু, তিনি যখন জীবনের মূল অর্থ খুঁজে পেতে চান, তার কাছে অর্থ মানে সম্পদ নয়, টাকা নয়, পয়সা নয়, তার কাছে অর্থ মানে এই জীবনের মূল সত্য, সেই গভীরতার উপলব্ধি তিনি যেদিন অর্জন করেন সেদিনই তিনি সাফল্য পান। আপনি কি মনে করেন, সে কথা জানবো তো আপনার কাছে। খোলা রয়েছে 9903653992, অবশ্যই আসবেন। এবং শুধু এই গল্পটা নয়, এই গল্পের অন্তরালে যে অন্তর্নিহিত সত্য আছে সে কথা আপনি মানেন কি না তা আপনার লেখা থেকেই জানব, কেমন? চলুন আবার একটা গানের মধ্যে দিয়ে জীবনের কথা, অবিচল হয়ে কাজ করার কথা, নিরলস সাধনার কথা, এসব কিছু দেখি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বিপুল তরঙ্গ রে, সারা পৃথিবী জুড়ে এই তরঙ্গ চলেছে, কর্মের তরঙ্গ, জীবনের তরঙ্গ। শুনছিলাম গানটি শ্রাবণী সেনের কণ্ঠে। আর এই গান শুনতে শুনতে চলে এসেছি আপনাদের মতামতে, আপনাদের কথায়। কে লিখছেন দেখি, শুক্র শনি রবির ভোরে চিরন্তনীর ডাকে, মনটা যেন হারিয়ে যায় সুরের মিষ্টি ফাঁকে। মোটিভেশনের গল্পগুলো সাহস জাগায় প্রাণে, পুরনো সব ক্লান্তি তখন দূরে কোথায় টানে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। একদম ঠিক বলেছেন, এইভাবেই কিন্তু আমরা ফিরে ফিরে পাই জীবনকে, ফিরে পাই ভালো লাগাকে। এবং এই যে নিরন্তর চলা জীবনকে নিয়ে, উপলব্ধিকে নিয়ে, আশাকে নিয়ে, আলোকে নিয়ে, এটাই জীবনের ডাক, এটাই জীবনের পরিক্রমা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন। এবার কে, শুভ সকাল দিদি ভাই, রবিবারের শেষ চিরন্তনী শুনব বলে অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন। হ্যাঁ, আজকে কিন্তু রেফারেন্সে একটা গল্পের সঙ্গে আর একটা গল্প শুনিয়েছি। আসলে এই গল্পগুলো আমাদের চেনা, আমাদের চেনা, কিন্তু জানা কথাগুলো আমাদের বয়স, উপলব্ধি, অভিজ্ঞতা এগুলোর সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। সেই ছোট্টবেলায় পড়া গল্প আজ যেন সমানভাবে প্রয়োজনীয় আমাদের জন্য, জীবনের জন্য। এবার কি লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দ মোটর থেকে শুনছি চিরন্তনী। শুরু থেকেই গল্প শোনার অপেক্ষায় আছি, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনাকেও প্রভাতী শুভেচ্ছা। গল্প তো শুনিয়েছি, একটা নয় দুটো, খুব ভালো লাগে আপনারা একটা গল্প শুনে এই সকালবেলায় কত কি আপনাদের মনের মধ্যে আসে, নিশ্চয়ই নতুন স্বপ্ন, আশা এবং কোথাও একটা নৈতিক সমর্থন নিশ্চয়ই পান। তাই জন্যই তো আমাদের সঙ্গে সেই অনুভূতিগুলো ভাগ করে নেন, কেননা এই যে গল্পগুলো, এই যে মোটিভেশনাল স্টোরি, প্রেরণামূলক গল্প, এই গল্পগুলো কিন্তু একথাই বলে, যে কোনো সময়ে, যে কোনো অবস্থা নৈতিকতাকে এক রকমভাবে রেখে দেয়। যা ছিল, যা আছে, তা থাকবে, তা চিরন্তন, চিরপ্রবহমান। এবার কি লিখছেন দেখছি, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, গল্পে গানে চিরন্তনী আজও অনন্য, এই আসরে শ্রবণে হই যে আমি ধন্য। বাহ, উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী, আমরাও ধন্য হই আপনারা আসেন আর মনের কথা জানান বলে। এবারে কে লিখছেন, অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, ধূমপান বিরোধী দিবসে আজকে রবির প্রাতে আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। সুধাকণ্ঠী সুধা দিয়ে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, কাঠঠোকরার পাহাড় খননে জাগা মোদের কাজ, অসাধারণ সেই গল্প আজ চিরন্তনীর মাঝ, লেগে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। নিষ্ঠা নিয়ে করলে চেষ্টা সাফল্য সদাই থাকে, সেই সামর্থ্য জোর করেই জীবন সাফল্যের রথে, বাড়ন্ত বৃক্ষপত্রে চিনি অজস্র আছে প্রমাণ, নিজের মতোই করলে কাজ, ঘটে যে বিস্ফোরণ। উপাস্য করে যারা তারাও আশেপাশে, সফল তুমি হলে পরে সাফল্যের সুরেই ভাসে। চারি প্রতি চারি চিরন্তনী, বেশ লাগলো বেশ, গলার যত্ন আরও দরকার। টুটুক সকল দেশ, চেষ্টা তেষ্টা নিষ্ঠায় হৃদয় দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। একদম সত্যি জানেন, এই যে চেষ্টা করাটা, মানে কণ্ঠ নিয়ে যা কিছু দিয়ে আমরা প্রকাশ করি নিজেকে, মনের ভাবকে, মনের কথাকে, শুধু নিজের যত্ন নিজের উপর নির্ভর করে না জানেন তো, এটাও একটা উপলব্ধি হলো। অনেক কিছু প্রকাশিত হতে চাইছে, আরেকদিকে সচেতনতা বলছে অপেক্ষা করো, আরেকদিকের কোথাও একটা ভেতর থেকে বলছে এটাও তো এক শিক্ষা, এটাও এক উপলব্ধি। প্রকাশেই আমাদের কি বলবো, বাহ্যিক অস্তিত্ব, তাই না? আমরা এক একজন এক এক রকম মানুষ, তা কী করে বোঝা যায়? কাজে কর্মে কথায় তার সঙ্গে মিশে থাকে ওয়েদার, মিশে থাকে নানান পরিস্থিতি, নানান অবস্থা। তারই মধ্যে কিন্তু চলাটা চালিয়ে যেতেই হয়। আচ্ছা, এবার কি লিখছেন পূর্ব বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়। সুপ্রভাত দিদি ভাই, আজকে তোমার গলার অসুবিধার জন্য না হয় বেশি করে গান শুনিয়ে দাও, গল্প অন্যদিন হবে। ভালো থেকো, সাবধানে থেকো। এই যে পাওয়াটা কতখানি পাওয়া, আপনি দেখুন সেই সুদূর বর্ধমান থেকে বসে ভাবছেন, বলছেন, জানাচ্ছেন, এক পরম প্রাপ্তি। অনেকটাই কষ্ট লাঘব হয়ে যায় যখন এই ভালোবাসার ছোঁয়া পাই। কে লিখছেন এবার? অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দিদি ভাই, গতকাল টিউন দেরি হয়েছিল, আজ প্রভাতী থেকে টিউন করেছি, তাই গল্প অসাধারণ লাগলো। আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক, আমাদের নিজের ইচ্ছে শক্তি থেকে সরে গেলে চলবে না। একদম ঠিক বলেছেন। আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা, সেখানে সফলতা বাধা হতে পারে না। ঠিক, একদম ঠিক লিখেছেন। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, অনেক ধন্যবাদ আপনাকে।

এবার কে লিখছেন দেখি। গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো। আপনার গলার অবস্থা একটু খারাপ থাকা সত্ত্বেও যেভাবে দক্ষতার সঙ্গে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন সত্যি অসাধারণ। সাগিনা মাহাতো, সিন্ধি চাষ রোড, পুরুলিয়া। তবে আপনি পুরুলিয়া থেকে লিখতে পারছেন কষ্ট করে, আমি আরেকটু কষ্ট করে গল্পটা শোনাবো না, তাই কি হয়? সব ঠিক হয়ে যাবে, আজকের দিনটাও সত্যি, আবার যেদিনেই অসুবিধাটা থাকবে না অতিক্রম করে উঠব সেদিনটাও সত্যি। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, কাঠঠোকরার পাহাড়ে বাসা বানানোর গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। আজকের গানগুলি অসাধারণ। দিদি ভাইয়ের গলা এখনও ঠিক হয়নি, সময় লাগছে, তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন। অনেক ধন্যবাদ। ঠান্ডা গরম ধুলো ময়লা কত কিছুকে সঙ্গী করে আমাদের চলতে হয়, একটু সময় লাগছে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, সুপ্রভাত চিরন্তনী, পরাধীন দেশের মানুষের চোখে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকে আধুনিক শিক্ষার স্বপ্ন এঁকেছিলেন সে এক স্কটল্যান্ডীয় যুবক, নাম ডেভিড হেয়ার। 1842 কলকাতায় প্রয়াত হয়েছিলেন। মে মাসের শেষ দিনে তাকে স্মরণ করে অগাধ শ্রদ্ধা জানালাম। তাকে নিয়ে একদিন চিরন্তনী করবে, অনেক গল্প ও গান, এই আশা রাখলাম। ব্যাস, অবশ্যই অবশ্যই, কেননা ডেভিড হেয়ারের এক বিখ্যাত কি বলবো ছোঁয়া আজও হেয়ার স্কুল রয়েছে। কিন্তু তার জীবনে অসংখ্য ঘটনা, এবং একজন ভালো মানুষ তিনি, কোনো কিছুর তিনি মানে কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, এই অনেক কিছুই না হারিয়ে যায় তার ওই ভালো ভালো কাজের জন্য। অবশ্যই করব। আজ তুমি শোনাচ্ছ ইন্দ্রাণী চিরকালীন সেই অবিরত চেষ্টা ও নিষ্ঠার কঠিন পরিশ্রমের গল্প, কাঠঠোকরা রাষ্ট্রের সাফল্য, শুনতে সেটা লাগছে ভালো, থ্যাংক ইউ। এরপর কে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকে আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষামূলক গল্প শুনে খুব ভালো লাগলো। নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করলে একদিন না একদিন সাফল্য অর্জন করা সম্ভব। ভবানী শঙ্কর রায়, চক ঝাউডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা। একদম ঠিক বলেছেন, সুপ্রভাত জানাই আপনাকেও। শুভ সকাল সুধাকণ্ঠী ইন্দ্রাণীদি, আজ এক নতুন ধরনের গল্প শুনলাম, ভালো লাগলো। আপনার কণ্ঠ শুনে বুঝলাম এখনও ঠিক হয়নি, তাই বলি কণ্ঠের যত্ন নিন, তাই বলি কম কথা বলুন, গান বেশি বাজান, রোজ বারে বারে হালকা গরম নুন জলে গার্গল করুন, কমে যাবে। অনেক ধন্যবাদ, সকলে ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ। লিখেছেন অজিত কুমার আদক, উত্তর বাহালি, আদকপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। অনেক ধন্যবাদ আপনার শুভেচ্ছার জন্য, এবং আপনি যা যা করতে বললেন সব চলছে। এবং কি করে গলাটাকে গলায় রাখতে হয়, ও যাতে বসে থাকে, বসে না যায়, তার জন্য নানান রকম প্রচেষ্টা, সে কত রকম কিছু জানাও হচ্ছে নতুন নতুন। এবার লিখছেন, কাঠঠোকরা গল্পখানি বিশেষ তথ্য আছে, যেমন আমাদের ভারতীয় সেনাবাহিনী বিএসএফ প্রতীক কাঠঠোকরা পাখি। তবে কাঠঠোকরার মস্তিষ্কে এক ধরনের ঘিলু আছে, কাঠ ঠোকরাতে সুখ অনুভূতি হয়, এইটুকুই জানালাম দিদি ভাই। আহা, আর সমক উজ্জ্বল এবং ইন্দ্রাণী বোনের গলা খারাপ হয়েছে, পরপর তিনজনের, ঠিক বললাম তো? একদম রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং খুব সুন্দর বললেন যে যারা প্রান্তবর্তী অঞ্চলে, সীমানা অঞ্চলে পাহারা দিয়ে আমাদেরকে নিরাপদ জীবন দেয়, সত্যি তারা ওই কাঠঠোকরার মতোই নিরলস পরিশ্রম করে চলেছেন, আমাদের স্যালুট তাদের সবাইকে। কমলেন্দু দাস,
বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই। গতকাল আচ্ছা শুক্রবার গতকাল শুনতে পাইনি, নেটওয়ার্কে সমস্যা ছিল। আজ গান ও গল্প ভালো ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ লিখেছেন বলে, শুনতে পাননি এটা শুনে খারাপ লাগলো, কিন্তু কি করা যাবে, যান্ত্রিক কিছু সমস্যা না, মেনে নিয়েই কিন্তু আমাদের সেগুলো অতিক্রম করার চেষ্টা করতে হয়। ওই কাঠঠোকরার মতো আমরাও নিরলস পরিশ্রম করে চলেছি। এবার লিখছেন, গুড মর্নিং দিদি ভাই, আজকে মাসের শেষ রবিবার, চিরন্তনী শুনছি কাঠঠোকরার গল্প। আসলে এই গল্পের মধ্যে দিয়ে আমরা শিক্ষা পেলাম যে মানুষ চেষ্টা করলে সব সাফল্য পাওয়া যায়। ভালো থাকবেন দিদি ভাই, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। সুদূর মহারাষ্ট্র থেকে আপনি রোজ শোনেন, লেখেন, অনেক ধন্যবাদ, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন। এরপর লিখছেন সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া থেকে। গুড মর্নিং দিদি ভাই, আপনাকেও গুড মর্নিং। আমি চিরন্তনী গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগলো, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণীদি, সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা। আজ ইন্দ্রাণীদির সাথে শুনছি চিরকালীন কথায় সাজানো চিরন্তনী, রাধে রাধে উৎপল মাইতি বেহালা। ধন্যবাদ, শুভ সকাল, সপ্তাহের শেষ ও এ মাসের চিরন্তনী। ম্যাডাম, এ সপ্তাহে গলার আওয়াজ ঠিক হলো না, আশা করছি সামনের সপ্তাহে নিশ্চয়ই ঠিক হবে। লক্ষ্য ঠিক থাকলে ঠিক জায়গায় পৌঁছে যায়, একদম। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড় হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। ভালো থাকবেন। নমস্কার, সুপ্রভাত, শুনছি গান গল্প। চন্দনা মুখোপাধ্যায় লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে। জীবন প্রতি মুহূর্তেই শেখায়, খুব সত্যি কথা, ঠিক। এবার লিখছেন আলপনা মণ্ডল, আসাম থেকে। আচ্ছা, আপনাকে আজ প্রথম পেলাম আমি, প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন আর লিখবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনী শুনব বলে ভোর থেকে অপেক্ষা করছিলাম। আপনাদের মুখে ছোটো ছোটো গল্পগুলো অসাধারণ হয়ে যায়, আজকের গল্প দুটো অসাধারণ, অনেক প্রেরণা পাই আমরা, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ বিশ্ব ধূমপান, আচ্ছা কে লিখেছেন, আজ বিশ্ব ধূমপানহীন দিবস। অ্যাকচুয়ালি ধূমপানহীন দিবস সেখানেও কিন্তু একটা প্রচেষ্টা থাকে, এই কথাটা জান, মানে এই ভাবনাটা থেকেই আজকের গল্পটা শোনানো, চেষ্টা চলুক, চেষ্টা চলুক, এই ধূমবিহীন পৃথিবী আসুক। 31 মে 2026 ধূমপান, বিশ্ব ধূমপানহীন দিবস। পিসুমনির কথা, ম্যাম, পিসুমনির কথা আমাকে অনুপ্রাণিত করে, সপ্তম শ্রেণীর ছাত্র, মূর্খ কবি কালিদাস পণ্ডিতে পরিণত, আমি ভাস্বর প্রধান, ক্যানিং, আচ্ছা আচ্ছা, ক্যানিং নিয়ার স্টেশন, ক্যানিং নিয়ার স্টেশন মানে ক্যানিং স্টেশনের কাছে থাকেন, আচ্ছা, আপনাকেও আজকে আমি প্রথম পেলাম, অনেক ধন্যবাদ। সুপ্রভাতী নাই দিয়ে চিরন্তনী, আমি আকাশ বেহালা থেকে, গানে গল্পে আড্ডায়, তার মাঝে চিমন্ত, প্রেরণামূলক গল্পে 8 থেকে 80, যেখানে যেখানেই থাকুক চিরন্তনী, থাকুক সবার মনের কাছে পাশাপাশি। ইন্দ্রাণীদি গলার যত্ন নাও, তো এক তোমার কণ্ঠের অভিনয়ের আমি একজন ভক্ত, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার লিখছেন, আমি গল্পটা শুনছি, খুব ভালো লাগছে, আজ আমি প্রথম লিখছি, তাই? জয়িতা ঘোষ, দেবগ্রাম, নদিয়া, রোজ লিখবেন, প্রত্যেক শুক্র শনি রবি আপনার লেখা চাই, আমার লেখাটা পড়বেন তাহলে আরও ভালো লাগবে, পড়লাম এবং উৎসাহ দিলাম পরের দিন লেখার জন্য। আচ্ছা, এবার একটু দেখে নি, মেসেজ কি পাঠিয়েছেন। সুপ্রভাত চিরন্তনী, আমি আকাশ, ও আচ্ছা, আকাশের লেখাটা তো পেয়েছি, পড়েছি। চিরন্তনীতে সব গল্পই খুব শিক্ষামূলক, শুনলে মনের মধ্যে কিছু চিন্তা তো আসেই, আমাদের মনে এখান থেকে অনেকটাই প্রেরণা জাগে, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছে, তবে সেটা ঠিক সময় ঠিক কাজে লাগালে তবেই তার সার্থকতা, একদম ঠিক কথা। ভোরের সাথে চিরন্তনী, আজ বৃষ্টি হয়ে যায় ভোরে, আম কুড়োতে কুড়োতে তোমার অনুষ্ঠান শুনছি,
ছোট্ট কাঠঠোকরা ও কালিদাসের দর্শন মাটি পাথর খইয়ে দেয়, প্রেরণা দিল। ছোট্ট কবিতা পাঠালাম অভিজিৎ মণ্ডল। সব সবজিতে শক্তি, আচ্ছা না একদম, কিন্তু সময় প্রায় নেই। মোগলাই বিরিয়ানি ছেড়ে আমি হয়েছে শাকসবজি ভক্ত, তাই তোমায় দেখ

অসীম কুমার মিত্র লিখেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকার চেষ্টা করব। আর লিখেছিলেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং আপনাকেও। আজ এই পর্যন্তই, একটু পরেই আমরা বন্দে মাতরম শুনতে শুনতে শেষ করব। আজকের মতো চিরন্তনী, সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, কেমন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয়।

0: প্রিয় ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

সুপ্রভাত, 107 FM রেনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গে। রবিবারের সকাল, সময় এখন ঠিক 6:09। আমার সঙ্গে রয়েছে অনেক চিঠি। এ মাসের তো আজকেই শেষ দিন এ মাসের বিষয় নিয়ে চিঠি পড়ার। তো এই মাস জুড়ে আপনারা চিঠি লিখেছেন তোমার অনুভবে বসন্ত। সত্যি তো অনুভবে কীভাবে কার কাছে বসন্ত আসবে কে জানে। তো এই নিয়ে চিঠি, প্রথম যে চিঠি পড়ছি সেই চিঠি লিখেছেন শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। ভোরের সাথী ভোরাই, এবারের বসন্ত নিয়ে দেখতে দেখতে 40টা বসন্ত পার করে দিলাম। আজ থেকে 25 বছর আগের বসন্ত কেমন ছিল তা আপনাদের সামনে তুলে ধরলাম। সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বিমল কাকাদের বাড়ির পাশের বকুল গাছের তলায় এক রাশ বকুল ফুল কুড়োতাম ঠাকুরের মালা তৈরি করব বলে। কোনোদিন আবার কৃষ্ণচূড়া ফুলের মালা। সকাল 11টা নাগাদ পাড়ার প্রত্যেক বাড়ির উঠোনে সর্ষে আর গম ঝাড়ার কাজে ব্যস্ত বাড়ির ছোট বড় সকলে। তখন বুঝতাম বসন্ত সমাগত। বিকেলে সুশীল দাদু তারক কাকা দক্ষিণা হাওয়ায় বসে গরু চড়াত, পাশে খেজুর তলায় বসে রাধারানী বৌদি খেজুর পাতা দিয়ে শীতল পাটি বুনতে ব্যস্ত, সামনে প্রায় 40টা ছাগল, বৌদি ছাগল দেখছে হাতে কাজও করছে, মাঠের মধ্যে এক দল ছেলে ফুটবল অন্য পাশে ক্রিকেট খেলায় ব্যস্ত। তখনই বুঝতাম গ্রামে এখন ভরা বসন্ত। একটু সন্ধে নামতেই পাশের বাঁশবাগান থেকে ডাহুক পাখির ডাক, একটু দূর থেকে কোকিলের কুহু কুহু তান ভেসে আসছে, কিছু ছেলেমেয়ে হেরিকেন হাতে নিয়ে টিউশন পড়তে চলেছে অরুণ কাকার কাছে। বসন্তকালে কাকা সবাইকে উঠোনে গোল করে বসিয়ে টিউশন পড়াতো। তখনই বুঝতাম বসন্ত এসে গেছে। পড়তে পড়তে বকুল, মাধবীলতা, হাসনুহানার কি মিষ্টি গন্ধ উপভোগ করতাম। এই সুন্দর চিঠিটা একেবারে সেই গ্রাম বাংলা, 25 বছর আগের গ্রাম বাংলা, বা কলকাতা থেকে একটু দূরে যারা থাকতেন এই রকম সকাল অনেকেই দেখেছেন, এরম বসন্তের ভোর অনেকেই দেখেছেন। শুভেন্দু সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে এই চিঠিটি লিখেছিলেন। আর এখন যে গানটা আসতে চলেছে সেটি রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 107 FM রেইনবোয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। সময় এখন ঠিক 6:24। আপনার সঙ্গে রবিবারের এই ভোরে, মে মাসের শেষ ভোরে রয়েছি আমি অরুণিমা, আর রয়েছে কিছু চিঠি। এই চিঠিটি পাঠিয়েছিলেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে। লিখেছেন, তোমার অনুভবে বসন্ত, শরঋতুর এই বাংলায় প্রতিটি ঋতুই নিজের মতো করে সুন্দর, তবে বসন্ত আমার কাছে কেবল একটু ঋতু নয়, এটি এক পরম অনুভূতি, এক অদ্ভুত দোলা। শীতের কুয়াশা ঘেরা রুক্ষতা আর জীর্ণতাকে বিদায় জানিয়ে বসন্ত যখন আসে, তখন চারপাশের প্রকৃতি এক নতুন জীবনের স্পন্দনে জেগে ওঠে। আমার অনুভবে বসন্ত মানেই কোকিলের সেই চেনা কুহুতানের ব্যাকুলতা, যা মনের গহীনে এক উদাসী সুর তৈরি করে। বসন্তের দক্ষিণা বাতাস যেন এক জাদুকর, তার আলতো ছোঁয়ায় গাছের ডালে ডালে শিমুল আর পলাশের লাল আগুন জ্বলে ওঠে। শান্তিনিকেতনের বসন্তোৎসবের আবির রাঙা ছবিটা এই সময় মনের মণিকোঠায় ভেসে ওঠে। আমবাগানে মুকুলের মিষ্টি গন্ধ আর মৌমাছিদের গুঞ্জন চারপাশের বাতাসকে এক মায়াবী আবহে ভরিয়ে দেয়। আমার কাছে বসন্তের আসল রূপ হল এর পুনর্জন্মের বার্তা। দোলযাত্রার রঙে যখন চারিপাশ রঙিন হয়ে ওঠে, তখন জাতপাত ভুলে মানুষে মানুষে আনন্দের মেলবন্ধন ঘটে। গাছের ঝরে যাওয়া শুকনো পাতা যেমন নতুন কুড়ির আগমনী গান গায়, তেমনি বসন্ত আমার মনকেও সমস্ত ক্লান্তি ও জড়তা ধুয়ে মুছে এক নতুন আশার আলোয় রাঙিয়ে দেয়। প্রকৃতির এই নতুন করে সেজে ওঠাই আমার অনুভবে বসন্তের আসল ম্যাজিক। নববর্ষের শুভেচ্ছা রইল আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য। নমস্কারান্তে ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া। একটা কথা বলি, যাদের চিঠি পড়া হয়ে ওঠেনি আমাদের এখনও, আপনাদের মাথায় তো নিশ্চয়ই আছে আর অবশ্যই লেখাও রয়েছে, সেই চিঠি কিন্তু তোমার অনুভবে বসন্ত তা নিয়ে সেই চিঠি কিন্তু এখন আমাকে পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যদি ছোট চিঠি হয়, ঠিক যেই মাপে আমরা লিখতে বলেছি, তাহলে আমি নিশ্চয়ই পড়ে দেব। আর এখন যে গানটা আপনার জন্য আসতে চলেছে, আমি জানি আপনার ভালো লাগবেই সেই গানটা, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা, রয়েছে আপনার সঙ্গে রবিবারের সকালে, সঙ্গে রয়েছে আপনাদের চিঠি। মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে লিখেছেন এই চিঠি, তোমার অনুভবে বসন্ত। এ মাসের বিষয় অনুভবে বসন্ত। অনুভূতি হচ্ছে আমাদের দেখবার চোখ, শোনার মতো কান আর মনের অনুভবের প্রতিফলন। এই অসহ্য গরমে আমি তো সারাদিন ধরে কোকিলের ডাক শুনছি। ভাবুন একবার, ভাবি এত গরমে কি করে এত সুন্দর সুর বেরোয় তার গলা দিয়ে। ভগবানের কি সৃষ্টি! পলাশ আর শিমুলে লাল হলদে রঙের ছড়াছড়ি, তারা শোভা ছড়িয়ে দিচ্ছে আমাদের সবার চোখে আর মনে। শুধু কি তাই, গাছে গাছে নতুন কচি কচি পাতার আগমন, কি মিষ্টি রং তাদের। পরে তারা সবুজ হবে, কিন্তু কচি রংটা ভারী সুন্দর। আর তার মাঝে পুরো বৈশাখ মাস জুড়ে নববর্ষ থেকে শুরু করে কবিগুরুর জন্মদিবস অবধি কত অনুষ্ঠানের আয়োজন, কোথাও নৃত্যনাট্য, কোথাও কবিতা উৎসব, কোথাও গানের উৎসব। এখানে নেই কোনো বয়সের ভেদাভেদ, আছে শুধু মনের রং আর তার বহিঃপ্রকাশ। বসন্ত যেন এভাবেই আমাদের চতুর্দিকে আমাদের ভরিয়ে রেখে দিয়েছে। বসন্তকে বলা হয় প্রেমের ঋতু। প্রেমকে

সেই ব্যাপক অর্থে আমার অনুভূতিতে গাছে গাছে কোকিলের ডাকে, ভোরের পাখির ডাকে অনুভব করি। সেই অনুভূতি অনেক ব্যস্ততার মাঝে, হয়তো কখনো কখনো অনেক সমস্যার মধ্যেও আমার মনে যে জায়গাটা তৈরি করে দেয়, সেটাই আমার সারাদিনের পথ চলার রসদ। তাই আমার অনুভবে বসন্ত এত সুন্দর। ভারী সুন্দর লিখেছেন মৈত্রী ব্যানার্জি, দক্ষিণ কলকাতা থেকে এই চিঠি লিখে পাঠিয়েছেন। এরপর যে চিঠিটা পড়ব, সেই চিঠিটা লিখেছেন আমাদের বন্ধু কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। লিখেছেন যে, দিদি, আমি চিঠিটা লিখেছিলাম কিন্তু পড়া হয়নি, তাই আবার পাঠালাম। এই তো পড়ে দিচ্ছি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে, সত্যি বৈচিত্র্যময় প্রকৃতি তার আপন খেয়ালে এখনও রংবাহারি নকশি কাঁথায় নিজেকে করে তোলে অপরূপা সুন্দরী। পাশাপাশি শান্ত তরুদল ঝরা পাতা নৃত্যতালে শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজকেই বরণ করে নেয়। আমি তো দেখেছি চঞ্চলা প্রকৃতি রানীর মাথায় পুঞ্জিত স্বর্ণ আম্র মুকুলের চূড়া, কানেতে সজনে ফুলের ঝুমকো দুল যেন মুক্তা, চুলেতে কাঞ্চন আর কণ্ঠে রংবাহারি কাগজ ফুলের মালা, এসবই তো ঋতুরাজের জন্য এই বসন্তে। সখা ভোরাই টাটকা অনুভূতির পরশ নিয়ে তোমাদেরকেই কানে কানে বলছি, বিগত বছরের মতো এবারও আপন সবুজালয়ে এসেছিল বসন্ত। তাই তো প্রভাতে ও বিকেলে কোকিলের কুহুতানে মধুময় হয়েছিল দক্ষিণী হাওয়া, এরই মাঝে সারপ্রাইজ বৃষ্টির ধারায় সবুজ কিশলয়ের দল ফিরে পেল নবযৌবন। তবে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের কারণে প্রকৃতির ঋতু বৈচিত্র্য এলোমেলো হয়ে যাচ্ছে, তাই তো কখনো বিনা নোটিসে মেঘ ভাঙা বৃষ্টি অকাল বর্ষণ, আবার কখনো বসন্তের আকাশে সাদা মেঘের ভেলা। তবে কি বন্ধু, এখনও দূষণমুক্ত আমাদের পল্লীগাঁয়ে বসন্ত একইভাবে আসে, কিন্তু তোমাদের কংক্রিটের স্বপ্নপুরীতে বসন্ত তো আসে ডিজিটাল স্ক্রিনে। পরিশেষে ক্ষুদ্র আবেদন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে পাতলা প্লাস্টিক চাদরে মুড়ে ফেলবেন না। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে এই চিঠিটা পাঠিয়েছেন, ভারী সুন্দর চিঠি। আপনাদের কারুর যদি মনে হয় যে চিঠি পাঠানো হয়েছিল, হয়তো আমরা আমাদের কাছে এসে পৌঁছয়নি সেই চিঠি, আমাকে কিন্তু সেটা এখন মেসেজ করতে পারেন। আজকেই যেহেতু তোমার অনুভবে বসন্ত নিয়ে চিঠি পড়ার শেষ দিন, আমি অবশ্যই পড়ে দেবো আপনার চিঠি, তবে ছোট করে লিখবেন, বেশি বড় নয়। আর এখন যে গানটা আসতে চলেছে সেটা বাংলা ব্যান্ড ভূমির গাওয়া, শুনুন গানটা। ফিরছি গানের পর, আমি অরুণিমা, 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। রবিবারের সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, 6:47 আর রয়েছে আপনাদের চিঠি। আমাকে অনেকেই মেসেজ করে লিখছেন যে চিঠি পাঠিয়েছিলাম কিন্তু পড়া হয়নি, শুধুমাত্র নাম মেনশন করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে বলি আজকে সুযোগ আছে, আজকে শেষ দিন, যারা পাঠিয়েছিলেন সেই চিঠিটাই আমাকে আবার পাঠিয়ে দিন, আমি পড়ে দেব, কথা দিচ্ছি। এবারের চিঠি মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 87 থেকে লিখেছেন, প্রিয় বন্ধু ভোরাই, বছরের শেষে ফাল্গুন যখন বসন্তের বার্তা নিয়ে আসে তখন আমার অনুভবে বসন্ত রঙিন হয়ে সারা জাগায়। অশোক, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ইত্যাদি গাছ রঙে রঙে আকাশ বাতাস ভরিয়ে তোলে। নতুন পাতার উৎসব শুরু হয়, কোকিলের কুহুতান, ভ্রমরের গুঞ্জন, আমের মুকুলের মিষ্টি গন্ধ আমার অনুভবে বসন্তের অভিসারী রূপ সামনে নিয়ে আসে। ফাগুয়ার রঙে আমার বসন্তবেলা সুর তোলে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহার একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বসন্তের গোধূলি বেলায় নিড়ে ফেরা পাখিদের অস্ফুট কাকলিতে মনে হয় বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। কিন্তু হায়, বসন্ত যে ক্ষণস্থায়ী, ঝরা পাতার মতো তার সব আনন্দ ফুরিয়ে যায়। প্রকৃতির পরিবর্তন আমার অতীতকে সামনে নিয়ে আসে। বসন্ত মানে প্রেম, ভালোবাসা, চিরসুন্দর। সেই প্রেম হৃদয়ের মধ্যে বাঁধা পড়ে। হেরিনু উত্তীয় তব উত্তরি তব হে তরুণ, অরুণ আকাশে শুনিনু চরণ ধ্বনি দক্ষিণের বাতাসে বাতাসে। আমার অনুভবের বসন্ত যে ফুরিয়ে যায়, তাই বসন্তকে বলি, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, খুব সুন্দর লিখেছেন। তো এইভাবেই আরও কিছু চিঠি রয়েছে, যারা চিঠি এখনও পড়া হয়নি বলে ভাবছেন তারা কিন্তু আমাকে এক্ষুনি পাঠাতে পারেন, আমি কিন্তু পড়ে দেব, কথা দিচ্ছি। এর পরের চিঠি সুভাষিস নাথ, ঠিকানা 14B ক্রেমেটোরিয়াম স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 14। প্রিয় ভোরাই, বিষয় আমার অনুভবে বসন্ত। সেদিন আমার বসন্ত বেলায় একটা পাঁচ একটা সাত হাত ধরে বলল, ওরা রইল। এখন দুই পাখি দুটি নিড়ে, আরেক বসন্তে কবিতা লিখেছি বলে বাবা তাড়িয়ে দিয়েছে। মহাকবির সমাধিস্থলে বসে হেনরিয়েটা আর মুখোমুখি আমরা নির্বাক আলাপচারিতায় মগ্ন। হে পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, হ্যার নীল দিগন্তে ফুলের আগুন, ইউক্যালিপটাস রডোডেনড্রনের অশরীরি বাতাস, জিনিয়া ক্যালেন্ডুলার দীর্ঘশ্বাসে বিরহী চক্ষের বেদনা বুকে ফাগুন করিছে হা হা, ব্রুটাস, ইউ টু, একে গোরস্থান, তার চেয়ে এই খাঁচা ছাড়া পাখি ধায় ঊর্ধ্ব পানে, হেথা নয় হোথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। নমস্কার আন্তে সুভাষিস নাথ। আপনারা অনেকেই বেশ কাব্যিক চিঠি লিখেছেন, ভালো লাগছে। আর যারা মনে করছেন যে তাদের চিঠির শুধুমাত্র প্রাপ্তি স্বীকার হয়েছিল, চিঠিটা পড়া হয়নি, এখনও খানিকটা সময় আছে, পাঠিয়ে দিন, আমি নিশ্চয়ই পড়ে দেব। এই এইটুকু সময়ের মধ্যে সত্যি সত্যি চেষ্টা করব পড়ে দেবার। আর এর পরে যে গানটা আসতে চলেছে সে গানটা অনুপম রায়ের কণ্ঠে, শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে।

সময় প্রায় শেষের দিকে, 6:56। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর রয়েছে চিঠি। শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, তোমার অনুভবে বসন্ত। প্রিয় ভোরাই, বঙ্গের ষড় ঋতুর মধ্যে শেষ ঋতু বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল।

0: মানুষকে আলোয় আলোকিত করে দেয়। দোল পূর্ণিমা, বসন্ত উৎসব, বাসন্তী পূজা, চৈত্র গাজন, এই সময়ের স্থানীয় উৎসব, এটাই হলো বসন্তকালের অনুভূতি। এবার বৈশাখ মাসে আমার অনুভবে বসন্তের কথা বলি। বৈশাখ মাসের আবহাওয়া খুবই উত্তপ্ত থাকে, এই সময় সূর্যের কিরণ অত্যন্ত প্রখর হয়। তবে কালবৈশাখীর কারণে মাঝে মাঝে এই সময় বিকেলে বা রাতের দিকে বৃষ্টি হলে আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, তখন ঠান্ডা বাতাস বইতে থাকে আর দিনের সেই উত্তপ্ত আবহাওয়া কোথায় চলে গিয়ে মনে হয় বৈশাখ মাসে আবার বসন্ত ফিরে এসেছে। এই মাসে সন্ধ্যায় বেলিফুল ফুটে প্রাকৃতিক পরিবেশকে মুখরিত করে তোলে। প্রতিদিন সন্ধ্যায় হরিনাম সংকীর্তন সহযোগে নগর ভ্রমণে বের হন গ্রামের মানুষ, ফলে সান্ধ্যকালীন পরিবেশটাই অন্যরকম ভক্তিরসের প্লাবন এনে দেয়। তাছাড়া এই মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মমাস হওয়ায় গ্রামে, শহরে, ক্লাবে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও না কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকে। ঠিক যেন বসন্তকালের বসন্ত উৎসবের আমেজে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালনের অনুষ্ঠানের আঙ্গিক চলে। নমস্কারান্তে শ্রী হৃদয়রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। হ্যাঁ, বসন্তের পরেই তো বৈশাখ, আর পঁচিশে বৈশাখ তো একটা সাংঘাতিক মানে আনন্দের জায়গা, ভালোবাসার জায়গা আমাদের। আরও দুটো চিঠি যেগুলো শুধু প্রাপ্তি স্বীকার হয়েছিল, তাদের পুরোটা পড়তে পারবো কি না জানি না। সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখেছেন, প্রিয় প্রভাতসাথী ভোরাই, বসন্তের কথা বললেই সাধারণত ফাল্গুন আর পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ও কোকিলের কুহুতান মনে ভেসে আসে। কিন্তু আমার অনুভব একটু আলাদা। যেমন গুরুদেব বলেছেন, বসন্ত কি শুধুই ফোটা ফুলের মেলা, দেখিসনি কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা। ঠিক তাই, চৈত্র মাসটিও বসন্ত, যেখানে কবি মোহিতলাল মজুমদার লিখেছেন, চৈত্রের চিতা উড়াইয়া দেয় সে আসিছে আজকাল বৈশাখে, শুনি টঙ্কার তাহার বিলাপে। গুরুদেবী আবার বলেছেন, ঝরা পাতা গো আমি তোমারই দলে। তারপর চৈত্র শেষ হওয়ার মুখে তখন আবার গুরুদেবের কণ্ঠের বিলাপ, কখন যে বসন্ত গেল এবার হলো না গান। সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে এই সুন্দর চিঠিটি পাঠিয়েছিলেন। আর ব্যাস, চিঠি শেষ। এবার আমি এগিয়ে যাব নমস্কার কলকাতার দিকে, একটু পরেই আসছে খবর। নমস্কার কলকাতায় অনেক কিছু আছে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যা দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল এই অ্যাপটির সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করবেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি এবং মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। মায়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে

0: ঐতিহাসিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলনের আয়োজন করে। এর মূল উদ্দেশ্য হল কমিশনকে আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। সিঙ্গাপুর ওপেনের ব্যাডমিন্টনের ফাইনালে পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সৈবুল ফিকরি এবং ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর .gov.in।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:08 এখন। আজকে সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, গরম ছিল না তো এইরকম একটা ঠান্ডা ঠান্ডা সকালে, একটু পরেই প্রচণ্ড গরম পড়বে হয়তো, কিন্তু তার আগে যতটুকু ঠান্ডা পাওয়া যায় করুন চায়ের সঙ্গে, এনজয়। চলুন দুজনেই দি চুমুক, তারপর তুমুল আড্ডা জমে উঠুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর এখন আপনার জন্য যে গানটা রেখেছি সে গানটা আলোতে আলোতে ঢাকা, অনুপম রায়ের গাওয়া। শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা আপনার সঙ্গে। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা বলতে চাই, আজকে রবিবারের সকাল সকাল সকাল লুচি দিয়ে দিন হোক শুরু, আমাদেরও তাই হয় রবিবারে। তবে একদম আজকে ধোঁয়া ছাড়বেন না, হ্যাঁ, আর ঠোঁটের তলাটা ফুলিয়ে রাখবেন না হাততালি দেওয়ার পর, বুঝতেই পাচ্ছেন কী কথা বলছি। আসলে আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, একদম টোব্যাকোকে ত্যাগ করুন। শুনেছেন তো, মুখ থেকে সিগারেটটা এক্ষুনি ছুঁড়ে ফেলে দিন। আর যদি বৌদি সে কাজটা করে থাকেন তাহলে বৌদির জন্য আমাদের প্রচুর ভালোবাসা। আরেকটা কথা, আজকে কিন্তু ওয়েব ডিজাইনার ডে, ওয়েব ডিজাইন যারা করেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আজ আবার টিয়া পাখিদের দিন, ওয়ার্ল্ড প্যারোট ডে। তো এই সময় বাঙালি বাড়িতে মানে টিয়া পাখি তো বিশেষ দেখা যায় না, কারণ পাখি পোষা তো নিষিদ্ধ হয়ে গেছে। একটা সময় মানে আমাদের ছোটোবেলায় প্রায় প্রত্যেকের বাড়িতেই টিয়া পাখি থাকতো, আর সকালবেলা সে ট্যাঁ ট্যাঁ করে আমাদের জাগিয়ে তুলতো। আজ প্যারেড ডেতে সেই আমাদের বন্ধুগুলোর কথাই মনে পড়লো আর কি। আমাদের বাড়িতে কতবার উড়ে এসেছে টিয়া পাখি, খুব সুন্দর একটা ব্যাপার এই টিয়া পাখির দিন। তো একটা কথা বলি, পাখিরা খোলা আকাশে উড়ছে সেটা প্রচণ্ড আনন্দের কথা। আর যদি পাখিদের ভালোবাসেন তাহলে আপনার ব্যালকনিতে যদি একটু জায়গা থাকে একটা বার্ড ফিডার লাগিয়ে দিন। এই গরমে একটু জল খেতে বা একটু খাবার খেতে তারা আসবে, দেখবেন ওই বার্ড ফিডারে টিয়া পাখিও আসবে। একদম আমি সত্যি কথা বলছি, যদি একটু গাছপালা থাকে না আসবেই। যাই হোক, এবার বন্ধ করি দিনের ডায়েরি। দিনের ডায়েরির পর এবার আপনার জন্য আসতে চলেছে যে গানটা, সেই গানটা আমার তো মনে হয় আপনার ভালো লাগবেই। এই গানটা তিমির বিশ্বাস এবং সোমলতা আচার্যের দ্বৈতকণ্ঠে। শুনুন, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল
5: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর এবার জানিয়ে দিই হাওয়া অফিসের হালচাল, কি বলছে হাওয়া অফিস।

প্লিজ। 7:21 হয়ে গেছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস যেটা বলছে সেটা হচ্ছে যে সকালে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে এখন নয়, দুপুর বা বিকেলের দিকে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম, ওই জন্য অনেকেই মাঝরাতে এসি বন্ধ করে দিয়েছেন আমি জানি। সর্বনিম্ন ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য আলাদা করে কোনো রকম সতর্কবার্তা নেই, তাহলে জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল। হাওয়া অফিসের হালচালের পর মোহন কান্নানের গাওয়া ছোট্ট একটা ভোর আপনার জন্য 107 FM রেইনবো। ফিরছি গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? 107 FM রেনবোর তরফ থেকে তাহলে আপনাকে আগেই একটা শুভেচ্ছা জানিয়ে দিই, হ্যাপি বার্থডে। আর আপনি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? বাঙালিরা পঙ্কজ রায়কে চেনে না এটা হতেই পারে না। ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র পঙ্কজ রায় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন, 43টা টেস্ট ম্যাচ খেলেছেন। 1928 সালে আজকের দিনে জন্মেছিলেন পঙ্কজ রায়। 2001 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আজ ওঁর জন্মদিন। এছাড়াও আজ সবিতা ধুলিপালা, বিশিষ্ট মডেল, তারও জন্মদিন। তো আপনাদের যাদের আজ জন্মদিন, সবাইকে আবার আরেকবার করে জানাই হ্যাপি বার্থডে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শহরের ইতিকথা 107 FM রেইনবো। নমস্কার কলকাতায়। রোজ আমরা শহরের ইতিকথায় এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করার চেষ্টা করি। আজ আমি অরুণিমা সেটাই করব। এই কলকাতা একটু পুরনো, কিন্তু এই কলকাতা আমাদের কলকাতার বুকেই রয়েছে, আর আমাদের ভালোবেসেই রয়েছে। কলকাতার সৌন্দর্যও বাড়িয়ে যাচ্ছে। হয়তো এই কলকাতার আশপাশ দিয়ে আপনি হেঁটেছেন, আপনি হয়তো কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছেন, কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, গল্প করেছেন, কিন্তু সেই বাড়ি, সেই জায়গা, সেই সৌধ, তার সঙ্গে জুড়ে থাকা গল্প, জুড়ে থাকা ইতিহাস কখনো জানার চেষ্টা করেছেন কি? সেটাই কিন্তু আমরা জানাই শহরের ইতিকথায়। তো শহরের ইতিকথায় আজ বলবো গোয়ালিয়ার মনুমেন্টের কথা, গোয়ালিয়ার স্মৃতিসৌধ। কলকাতার ঐতিহাসিক যে সৌধগুলো রয়েছে সেটার মধ্যে গোয়ালিয়ার মনুমেন্ট একটা উল্লেখযোগ্য স্মৃতিসৌধ। এটা হুগলি নদীর তীরে স্ট্র্যান্ড রোডের কাছে অবস্থিত, মানে আমাদের স্টুডিও থেকে একদম ঢিলছোড়া দূরত্বে আর কি। আর ঔপনিবেশক যে যুগের ইতিহাসের সঙ্গে, ঔপনিবেশিক যুগে তো সাংঘাতিক ইতিহাস ছিল, তার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে, মানে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। 1847 সালে তখনকার গভর্নর জেনারেল

0: লর্ড এলেনবার্গ এই উদ্যোগে এই স্মৃতিসৌধটা তৈরি হয় আর কি, ওনার উদ্যোগে। তো এর উদ্দেশ্য একটা ছিল, সেটা হচ্ছে 1843 সালে গোয়ালিয়র ক্যাম্পেনে যে সমস্ত ব্রিটিশ সৈন্যরা আর কর্মকর্তারা নিহত হয়েছিলেন তাদের স্মরণ করা। তো গোয়ালিয়র স্তম্ভের যে স্থাপত্য শৈলী সেটা ভীষণ সুন্দর। এটা একটা অষ্টভুজের আকৃতির আর প্রায় 60 ফুট উঁচু, সাদা মার্বেলের ভিত্তির ওপর ব্রোঞ্জের গম্বুজ স্থাপন করা হয়েছে। গম্বুজটা যুদ্ধের সময় দখল করা কামানের ধাতু গলিয়ে তৈরি করা হয়েছিল বলে জানা যায়। স্মৃতিসৌধটার নকশা করেছিলেন কর্নেল এইচ গুডউইন এবং নির্মাণে অংশ নিয়েছিলেন তৎকালীন যেসব কোম্পানি। তো এই স্মৃতিসৌধটা দীর্ঘদিন ধরে সেরমভাবে লোকের চোখের সামনে ছিল না আর কি, গাছপালায় ঢাকা ছিল, একটু স্মৃতিসৌধের অবস্থাটা একটু খারাপও হয়ে গিয়েছিল অযত্নে। তারপরে এটার সংরক্ষণ সংস্কার করা হয়েছে, ঐতিহাসিক গুরুত্ব এটার পুনরুদ্ধার করা হয়েছে। এটা এই মুহূর্তে কলকাতার ঐতিহ্যবাহী যে কটা সৌধ রয়েছে তার মধ্যে একটা, আর পর্যটকদের কাছেও খুব আকর্ষণীয়। যারা কলকাতা বেড়াতে আসেন তাদেরকে কিন্তু হুগলি নদী, হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু এইগুলো দেখানোর সঙ্গে সঙ্গে এই গোয়ালিয়র যে মনুমেন্ট আছে এটাও কিন্তু দেখানো হয়। গোয়ালিয়র স্তম্ভ শুধু একটা যুদ্ধ স্মারক নয়, এটা কলকাতার ঔপনিবেশিক ইতিহাস, স্থাপত্য, ঐতিহ্য আর সাংস্কৃতিক স্মৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসপ্রেমী আর গবেষকদের কাছে তো ভীষণই গুরুত্বপূর্ণ, তবে সাধারণ মানুষেরাও এটা দেখতে আসেন। আমরা কলকাতার মানুষেরা কত কী মিস করে যাই, তাই না? কলকাতায় থাকি বলে খেয়ালই থাকে না, মনে হয় পরে দেখে নেব বা গুরুত্বও দিই না। খুব কাছে কিন্তু, জানেন তো, একদম গঙ্গার পাশে, এই আমাদের বাবুঘাটের কাছাকাছি, একদিন ঘুরে দেখে আসতেই পারেন।
1: শহরের ইতি কথা।
0: শহরের ইতিকথার পর এবার তিনেককে তিন গানের হ্যাট্রিক। প্রথম গান অন্তরা মিত্রের কণ্ঠে প্রিয়মুখ, তারপর মেঘলা দাশগুপ্ত ও দুর্নিবার সাহার গাওয়া দুটো হাত এক হয়ে গেলে, আর একেবারে শেষে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ধুন। শুনুন পরপর তিনটে গান তিনেককে তিন গানের হ্যাট্রিকে। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
1: এফএম রেনবোতে তিনেক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। তিনেকে তিন গানের হ্যাট্রিকে পরপর তিনটে গানের পর ফিরে এলাম আবার আপনার কাছে। আর এসে এটাই জানাতে চাই, কি জানাতে চাই বলুন তো, কত কি যে জানাতে চাই, সব কিছু কাজ জানিয়ে উঠতে পারি। পরের ঘন্টায় আসছি যখন, তখন আপনার জন্য থাকছে মর্নিং মান্ত্রা, সেই সঙ্গে সঙ্গে টপিকটাও বলে দেবো পরের ঘন্টায়। আর পরের ঘন্টায় এসে আপনাকে অনেক কিছু জানাবো, জানাবো মানে অনেক রকম খবরাখবর জানানোর আছে। আচ্ছা, খাবারে বিছানায় লাল পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, এইটাই তো ওদের আসল সময় ঘুরে বেড়া।

0: তো চারটে সমাধানের রাস্তা আপনাকে ছোট্ট করে বলে দিই। বাড়িতে তো অনেকেরই ছোট্ট বাচ্চা আছেন বা বয়স্ক মানুষেরা, অসুস্থ মানুষেরা, যারা ঝট করে নড়তে পারেন না বা ঝট করে পিঁপড়েও মারতে পারেন না। আমরা তো ছোটোবেলায়, মানে আজকালকার বাচ্চারা কীরকম একটা হয়ে গেছে আর কি, জানি না, আমরাই হয়তো করে ফেলেছি এদের এরকম। আমরা ছোটোবেলায় অনায়াসে পা দিয়ে হাত দিয়ে লাল পিঁপড়ে মেরে ফেলতাম। তো পিঁপড়ে মারার ওষুধ ব্যবহার না করাই ভালো, বাড়িতে ছোটো বাচ্চারা থাকলে কোনো রকম বড় ক্ষতিও হয়ে যেতে পারে যদি আমরা অসাবধান হই। তাই ঘরোয়া একটা টোটকা কাজে লাগান, কি বলুন তো, দারচিনি, দারুচিনি যাকে বলে সিনেমন, সেইটার সঙ্গে পিঁপড়েদের সম্পর্ক খুব খারাপ। এই তীব্র গন্ধে পিঁপড়ে টিকতে পারে না, ফলে পিঁপড়ে চলার পথে ছিটিয়ে দেওয়া যায় দারুচিনির গুঁড়ো, অথবা মানে এই দারুচিনি তেলে গুলে তাতে তুলো ভিজিয়ে রেখে দিন ঘরের আনাচে কানাচে। দিন কতক এই তুলো বদলে বদলে দিন, পিঁপড়েরা আপনার ঘর ছেড়ে চলে যাবে, কোথায়, দারুচিনি দ্বীপে, জানি না কোথায় যাবে, তবে আপনার ঘর ছেড়ে চলে যাবে, এটা কিন্তু গ্যারান্টিড। আর এখন আপনার জন্য আসতে চলেছে অবশ্যই এমন একটা গান যে গানটা পুরনো হয়েও হয়নি পুরনো, আর এই সব গানই চলে আসে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে। তো ফ্ল্যাশব্যাক সঙে এবারে যে গানটা আসতে চলেছে সেই গানটা নচিকেতা চক্রবর্তী আর শিখা বসুর ডুয়েট। কীভাবে যেন ছোটোবেলাটাকে মনে করিয়ে দেবে, কারুর কারুর কৈশোরকে মনে করিয়ে দেবে। শুনুন গানটা, ফিরছি গানের পর।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 7:58। বুঝতেই পাচ্ছেন ঘড়ির কাঁটা পুরো দৌড়চ্ছে, আর দৌড়তে দৌড়তেই আপনাকে জানিয়ে দিচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মানে খবর আর তারপর নমস্কার কলকাতায় দ্বিতীয় ঘন্টায় ঢুকে যাবার পরই আপনাকে জানিয়ে দেব আমি টপিক, আর টপিকে আপনি করতে পারবেন মেসেজ। সেই জন্য রেডি হয়ে যান এখন থেকেই। আর চারিদিকে প্রচুর ধুলো, ধুলোই কাশি হচ্ছে, কাশতে কাশতেই আমরা মোটামুটি সকালটা পার করছি। গলাটাও মাঝে মাঝে কিরম একটা আটকে আটকে যাচ্ছে, তবুও দেখুন ভালোবাসা অটুট আছে আপনার আর আমার। আর সেই অটুট জায়গা থেকেই বলছি, হোয়াটসঅ্যাপ হ্যাক করে চাওয়া হচ্ছে টাকা, প্রতারকদের খপ্পরে পড়েছেন IIT খড়গপুরের অধিকর্তা। ভাবতে পারছেন, যারা এইসব ফলকবজা নিয়ে কাজ করেন সারাদিন, যারা ইঞ্জিনিয়ারিং শেখান গোটা দেশকে পৃথিবীকে, তারাই খপ্পরে পড়ে যাচ্ছেন। কাজেই আপনি সাবধান, কেউ আপনার কাছে কোনো রকম OTP চাইলে, OTP দিয়ে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন চাইলে, কখনো সেটা আপনি তার সঙ্গে শেয়ার করবেন না, কারণ বিপদে পড়বেন আপনি। হঠাৎ করে দেখবেন আপনার ব্যাংকে সব টাকা ফাঁকা, কাজেই সাবধান হয়ে যান। এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় আমি অরুণিমা আপনার জন্য নিয়ে আসছি অনেক কিছু। শুনতে থাকুন 107 FM রেইনবো।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ সহ বিভিন্ন চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে যে দেশগুলি কঙ্গো ও উগান্ডায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে তাদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। সংক্রমণের প্রেক্ষিতে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ফের খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। বলেছেন এই পদক্ষেপগুলি ইবোলা মোকাবিলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হবে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ক্ষতিকারক প্রভাব ও তামাক সেবনের ফলে মৃত্যুর মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু

0: 1987 সালে এই দিনটিকে বিশ্ব তামাক বিরোধী দিবস ঘোষণা করে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র,
5: সকাল সকাল কানে মন্ত্র দেব। 107 FM রেইনবোর নমস্কার কলকাতায় গলা খাকারি সহ আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 8:09 হয়ে গেছে, এটা মন্তব্য দেবার সময়, কান খুলেই শুনুন। আপনাকে বলছি, হ্যাঁ, আপনার কি কানের দফা রফা করে দিচ্ছে কিছু স্কুটার বাইক? হয়তো ভোরবেলা বা রাত বিরেতে খুব জোরে চালিয়ে চলে গেল আপনার বাড়ির সামনে দিয়ে, আর আপনি সেই যে জেগে উঠে বসলেন আর ঘুমোতে পারলেন না। এরকম বেশ কিছুদিন আগে তো প্রচণ্ড হতো, এখনও কেউ কেউ করে থাকে এইসব বেয়াদপি। একটা কাজ করুন, রিকোয়েস্ট করে কোনো কাজ হবে না, সোজা আপনার আশেপাশে থাকা যে ট্রাফিক পুলিশরা রয়েছেন তাদের কাউকে জানান। এই ধরনের কাণ্ড যারা করছে তাদের কিন্তু শাস্তি হয়, কাজেই জানিয়ে রাখুন। মন্তরটা দিয়ে দিলাম, এবার কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে 8:10, আর মন্তরের পরেই যেটা আসতে চলেছে আপনার জন্য সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের গাওয়া চল রাস্তায় রাজি ট্রাম লাইন, 107 FM রেইনবো। শুনতে থাকুন, আমি অরুণিমা আসছি গানের পর।
4: মর্নিং মন্ত্র,
3: মর্নিং মন্ত্র।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, সময় এখন 8:15। এইবার আপনাকে আমি জানিয়ে দেবো কি বলুন তো কী নিয়ে আপনি মেসেজ করবেন। আজকে তো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, তো নো টোব্যাকো ডেতে ধরুন আপনি অটোতে উঠেছেন, এছাড়া তো সহযাত্রী বিশেষ পাওয়া যায় না, বা লম্বা কোনো লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি স্মোক করেন না কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে বা বসে একজন ফুকফুক করে স্মোক করেই যাচ্ছে, আপনি বলা সত্ত্বেও খুব একটা সে গা করছে যে তা নয়, তো আপনার কি মনে হয়? এই যে যারা ওপেন প্লেসে স্মোক করেন, অন্যদের অসুবিধার কথা না ভেবে যারা করেন, বা ধরুন হাতে চটচট করে কয়েকটা তালি মেরে ঠোঁটের তলায় ঢুকিয়ে নিলেন খৈনি, যারা পাশের লোকটা হাঁচছে কাশছে না তার শ্বাসকষ্ট হচ্ছে সেটা ভাবার দরকার নেই, এদের জন্য এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এদেরও কি ফাইন হওয়া উচিত আপনার কি মনে হয়? সেটা আমাকে মেসেজ করে জানান, আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। আর অপেক্ষায় থাকতে থাকতে শুনিয়ে দেবে যে গানটা, সেটা শিলাজিৎ মজুমদারের গাওয়া, হেমলক সোসাইটি থেকে জল ফোরিং আপনার জন্য। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:20, আর মেসেজ আসা শুরু হয়ে গেছে। কত যে মেসেজ এসছে, প্রথম যার মেসেজ পড়ব, সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে চিঠিপত্র খুব সুন্দর ছিল ও মর্নিং মন্ত্র ছিল অসাধারণ। টপিকে বলি, খুব প্রিয় টপিক, এই রকম রাস্তায় ধূমপান করতে দেখলে মনে হয় দিই দুটো। আমি যেটা করব বলবো, এত ধোঁয়ার টানা ইচ্ছে তো যান না, গাড়ির ধোঁয়া টানুন, এতে দূষণ কমবে ও পরিবেশও বাঁচবে, কাকু ও দাদা। সৌভিক সরকার কসবা হালতু। সৌভিক, তোমার মেসেজ এত পছন্দ হয়েছে না, তুমি যে গানটা রিকোয়েস্ট করেছো গান মিলান্তিতে, সেই গানটা বাজিয়ে দেবো অন্যদের মেসেজগুলো পড়ার পর। কত কত মন মধুমন্তী বাগচির গাওয়া। তারপরের মেসেজ যে পাঠিয়েছে, সে বিরাট একটা মেসেজ পাঠিয়েছে মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছে, গুড মর্নিং অরুণিমা দিদি ভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, কেমন আছো, অনেকদিন পর এলাম। আজকে যে মর্নিং মন্ত্র দিয়েছো খুবই উপযোগী, কিন্তু আমরা গ্রামে থাকি, আমাদের এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, আমাদের বাড়ির সামনেও এরকম হয়তো হর্ন বাজিয়ে যায় না, কিন্তু অনেক স্পিডে বাইক চালিয়ে যায়। আমি কি করলাম, বাড়ির সামনে একটা স্পিড ব্রেকার দিলাম, মানে যাকে বাম্পার বলে, তারপর থেকে ওখানে স্পিডে বাইক নিয়ে যাওয়া কমে গেছে। এবার তোমার বিষয় বলি, আমরা ট্রেনে বাসে তাই এরকম অনেক মানুষকেই দেখি, পাশে কার কষ্ট হচ্ছে না হচ্ছে কিছু দেখে না, কথা বললে শোনে না। তো তুমি যে দেখবে, যদি তুমি প্রতিবাদ করেছো, পাশের লোকটা, তারা দুজন দুজনের মুখ দেখছে, প্রতিবাদ মানে না, সেজন্য ওরা পেয়ে বসে। সবার প্রতিবাদ করা উচিত এই ব্যাপারটায় একদম। তবে ট্রেনে বাসে তো নিষিদ্ধ, আমি জানি না, আমি তো কাউকে ট্রেনে বাসে খেতে দেখিনি, অটোতে দেখেছি।

0: রিক্সাতে দেখেছি বা এমনি রাস্তায় তো যখন তখন দেখি আর কি, কোনো লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও খেতে দেখেছি। শুভ সকাল দিদি ভাই, যা খেলে শরীর খারাপ হয় তা খাওয়া উচিত নয়, রেডিওর নেশাই তো ভালো। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। একদম সত্যি কথা, ঠিক কথা বলেছ। শাওন বারাসাত থেকে লিখেছে, আমি এই সমস্ত আক্কেল জ্ঞানহীন লোকজনকে প্রথমে একবার ভালো করে বলি যে ধোঁয়াটা বাইরের দিকে বা অন্যদিকে ছাড়তে। বেশিরভাগ লোকজনই কিন্তু কথা শুনে দেখেছি, তবে যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুল বেঁকায়। এই যেমন গতবার দুর্গাপুজোর সময় একজন ট্রেনের জেনারেল কামরায় উঠে সবার সামনে বিড়ি ধরিয়েছিল, একবার কথা বলতে শুনলই না, উল্টে আমার উপর চোটপাট দেখানো শুরু করে দিল। আমি বেশি কিছু করিনি। ভারতীয় রেলের রেল ওয়ান অ্যাপ থেকে রেল ম্যাডাডে কমপ্লেন করলাম, রেল মাদাদে কমপ্লেন করলাম, দুটো স্টেশন আসতে না আসতে এই ট্রেনের কোচে সোজা আরপিএফ এসে হাজির। শাওন বারাসাত থেকে। এটা খুব ভালো করেছো, এটা আপনারাও জেনে রাখুন, কিন্তু ট্রেন বাসে ধূমপান করা একেবারেই নিষিদ্ধ। কাজেই যদি কাউকে দেখতে পান ট্রেনে স্মোক করছে, একেবারে দরজার সামনে গিয়ে করছে বা কিছু আপনার অসুবিধে হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু রেল মাদাত যেটার কথা বললো সেখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন আরপিএফ এসে, তাকে যথেষ্ট পরিমাণে মানে তার ব্যবস্থা করবে আর কি। এটা আমি দেখেছি বহুবার, একবার না। তো তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে যে সৌভিকের পছন্দের গানটা শুনিয়ে দিই।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 8:27। আর যেটা আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে মেসেজ করতে থাকুন, তার কারণ হচ্ছে মেসেজ না করলে আপনার মেসেজ আমি পড়ব কী করে। আর 2200 বছর পুরনো সমাধির পাহারাদার, হাজার প্রস্তর সৈনিক, কোন অজানা ভয়ে নাকি খুলছেন না গবেষকরা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে প্রাচীনকালে সমাধির ভেতর বিপুল রাজ ঐশ্বর্য রাখা হতো বলে তা সংরক্ষণের নানান ব্যবস্থাও নেওয়া হতো। আর সেই এইরকমই একটা চৈনিক ঐতিহাসিক সিমাকিয়ান তার গবেষণায় লেখেন, কুইন সি হোয়াংয়ের সমাধির ভেতর গাঁথা রয়েছে বিপুল সংখ্যক স্বয়ংক্রিয় তীরধনুক। মানে যদি খোলার চেষ্টা করা হয় সঙ্গে সঙ্গে সেই তীরধনুকে লোকজন চিৎপটাং হয়ে যেতে পারে, হতেই পারে। মাটির তলায় বিশাল প্রাসাদ, লুকোনো রয়েছে অপার ধন সম্পদ, কিন্তু তা কেউ টাচ করতে পারবে না। তার কারণ হচ্ছে সম্রাট কুইন সি হুয়াং প্রথম সম্রাট ছিলেন চীনের, যার মৃত্যু হয় 2210 খ্রিস্টপূর্বাব্দে। প্রাসাদের ভেতর শায়িত রয়েছে তার সমাধি। এরপর পেরিয়ে গেছে বহু বছর, 1974 সালে নাকি একদল স্থানীয় চাষি কুয়ো খুঁড়তে গিয়ে ভুলবশতেই প্রাসাদের হদিশ পেয়ে যায়। তারপরেই তারা চমকে যায়। প্রাসাদটাকে ঘিরে রয়েছে 11টা সেনাদল, রক্তমাংস নয়, পাথরের তৈরি তারা, তবে সংখ্যা হাজারেরও বেশি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এই সমাধি। গবেষণা শুরু হয় তক্ষুনি, তবে বহু বছর পেরিয়েও সম্রাটের যে মুখ্য ঘরটা, মুখ্য কক্ষটা, সেটা কিছুতেই খোলার সাহস হয়নি গবেষকদের। কিন্তু কেন, কোন অজানা ভয়, সেটাই চৈনিক ঐতিহাসিক সিমাকিয়ান তার গবেষণায় লিখেছেন। কুইন সি হুয়াংয়ের সমাধির ভেতর গাঁথা রয়েছে বিপুল সংখ্যক স্বয়ংক্রিয় তীরধনুক। ভেতরে প্রবেশ করা মাত্রই যা নিজে থেকে ছুটে এসে গায়ে লাগবে অনুপ্রবেশকারীদের শরীরে। ভাবুন, কবে, কত কাল আগে এইরকম সব ব্যবস্থা ট্যাবস্থা করে রাখা হয়েছিল, ভাবা যায়? সত্যিই ভাবা যায় না। যাই হোক, আপনি এটা নিয়ে ভাবতে থাকুন। আর আমি এখন একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের ওপারে আপনার জন্য রেখেছি রূপম ইসলামের গাওয়া ঝাপসা শহর। 107 FM রেনবোয়, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
3: মোদি হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওহি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা হ্যায়।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে 1-1 করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডাতে আপনাকে আজকে না দেশীয় না একটু বিদেশি রান্নাবান্না শেখাবো। ভাবুন, আমি শেখাচ্ছি রান্না, আর রোববার সকালে তো একটা রান্নাই শেখানো উচিত বোধ হয়, লুচি। সেই লুচি আর সাদা আলুর তরকারি সব বাঙালি করতে জানে, কাজেই আর নতুন করে শেখাচ্ছি না। আপনি এটা অন্য কোনো দিন ট্রাই করে দেখবেন, অন্য কোনো ছুটির দিনে। সেটা হচ্ছে থাই রাইস পরেজ। তো থাই রাইস পরেজের জন্য যেটা যেটা লাগবে সেটা হচ্ছে চাল 1 কাপ, জল বা চিকেন স্টক 6 কাপ, মুরগির কিমা কিনতে পাওয়া যায় আলাদা করে সেটা 200 গ্রাম, রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, সয়া সস 1 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর ডিম লাগবে 1টা, আর পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে নিতে হবে সেটা 2 টেবিল চামচ, ধনে পাতাকেও কুচি কুচি করে কাটতে হবে সেটা 1 টেবিল স্পুন, আর নুন স্বাদ মতো। এবার কী করে বানাবেন সেটা বলি। চালটাকে ভালো ভালো আপনাকে প্রথমে ধুতে হবে, ধুয়ে 6 কাপ জল বা 6 কাপ স্টকে সেদ্ধ করুন। চালের পরিমাণটা আমি বলেছিলাম 1 কাপ, আর 1:6 হচ্ছে, মানে 1 কাপ যদি চাল হয় তাহলে 6 কাপ জল বা 6 কাপ মাংসের স্টক, মাংসটাকে সেদ্ধ করার পর যে জলটা রয়েছে সেই জলটা। চাল খুব নরম হয়ে গেলে হালকা চটকে নিন যাতে পরিজের মতো ঘন হয়ে যায়। এবার একটা পাত্রে মুরগির কিমা, রসুন, আদা, সয়া সস আর সামান্য নুন মিশিয়ে ছোটো ছোটো বল তৈরি করুন। পরিজের মধ্যে মুরগির বলগুলো দিয়ে 8-10 মিনিট রান্না করুন। এরপর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন পরিবেশনের সময়। গরম পরিজের ওপর একটা ডিম ভেঙে দিন, অথবা পোচ ব্যবহার করতে পারেন। ডিম ভেঙে দিলে আমরা খেতে পারবো না, আমাদের অভ্যেস নেই, কাজে ডিমের পোচ দিয়ে ওপরে দিন। তারপর পেঁয়াজ পাতা, ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন। এটা কিন্তু খুব অন্যরকম খেতে, খুব ভালো খেতে। আমি নিজে একবার বানিয়েছিলাম, খুব একটা ঝামেলা নয় বানানো, আর এটা বানিয়ে ফেলতেই পারেন। তো ফুড ফান্ডাতে আপনাকে বলে দিলাম, রান্না বান্না করে ফেলুন এবার।
3: ফুড ফান্ডা,
4: আর ফুড ফান্ডার পরে একটা গান তো শোনাতেই হবেই আমাকেই, আর সেই গানটা একটা অজানা গল্পের গান, শ্রেয়া ঘোষালের গাওয়া। শুনুন, ফিরছি গানের পর। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 8:49, তার মানে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় এগিয়ে যাওয়ার সময় এগিয়ে এসছে। আর এগিয়ে আসছে বলেই চট করে মেসেজগুলো পড়ে ফেলি। বেশ কয়েকটা মেসেজ রয়েছে, সবকটা তো পড়া হয়নি। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, সুপ্রভাত, আজকের টপিকে বলি, যুগের সঙ্গে তাল মিলিয়ে সমাজ সংসার মানুষ আধুনিক হচ্ছে, খুব ভালো কথা। পাশাপাশি কিন্তু আজকের সময়ে বেয়াক্কেলে কাণ্ডজ্ঞানহীন স্বার্থপর মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে রাস্তাঘাটে ঘরে বাইরে। পাবলিক প্লেস, স্টেশন, বাসস্ট্যান্ড, পাবলিক গাড়িতে ধূমপান হোক বা কোনো বদনেশাই হোক, একদমই করা উচিত নয়, কারণ সেটা 8 থেকে 80 সব মানুষের বয়সের মানুষজন থাকে, তাদের সাংঘাতিক অসুবিধে হয়, প্রতিবাদ তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আইন করে স্পট ফাইনের ব্যবস্থা না করলে এনারা কিছুতেই সোজা শায়েস্তা হবেন না। যিনি ধূমপান করছেন তিনি তার টাকা দিয়ে সিগারেট কিনছেন, সুতরাং তার টাকা তার সিগারেট আর তার ধোঁয়াটা তার নিজস্ব থাকা উচিত। সেই জন্য অন্যের কাছে যেন কোনো সময়ই না আসে, ক্ষতি না করে, সেটাই তাকে বলবো। এবার আমাকে মেসেজ করেছে পিয়ালি দত্ত। পিয়ালি দত্ত লিখেছেন, আমি ক্যানাডার অন্টারিও থেকে তোমাদেরকে শুনছি। কী করে শুনছেন? নিশ্চয়ই অ্যাপে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। উনি লিখেছেন যে আমি মাঝে মাঝে মেসেজ করি, আজকে আমার মনে হলো মেসেজ করাটা খুব জরুরি। তার কারণ কলকাতায় যখন থাকতাম তখন বারবারই দেখতাম যে অনেক মানুষই তোয়াক্কা না করে অটোতে পাশে বসে বা শেয়ার ক্যাবে পাশে বসে স্মোক করছেন, কিছু বললে তারা শুনতেন না। অথচ আমি ক্যানাডাতে বা আমেরিকাতে এরকম বা পৃথিবীর অন্যান্য যে দেশগুলোতে গেছি ইউরোপের, সেই দেশগুলোর কোথাও এই রকম দেখিনি। সেখানে আলাদা করে স্মোকিং জোন থাকে এবং স্মোকিং জোনে গিয়েই লোকে একমাত্র স্মোক করতে পারে, যেখানে সেখানে পারে না, তাহলে তাদের ভারী ফাইন হয়। এটা আমার মনে হয় আমাদের দেশেও হওয়া খুব জরুরি। খুব ভালো কথা বলেছেন। ট্রেনে তো হয়, দূরপাল্লা ট্রেনে আমি বহুবার দেখেছি এরকম ধরা পড়তে। তবে এই অটো বা অন্যান্য যেসব যানবাহন যেখানে মানুষ অন্য লোকের সাথে শেয়ার করে যেতে যান, বা ধরুন লম্বা কিউতে দাঁড়িয়ে আছে সেখানে কেউ স্মোক করছে, সেক্ষেত্রে প্রতিবাদ জানালে অনেকে পাত্তাই দেয় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে তারা ধোঁয়া ওড়াতেই থাকে। তো সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন কিন্তু হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে এটা। আর গান মিলান্তিতে যে গানটা শোনাতে চলেছি সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছেন গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, বসুনগর মধ্যমগ্রাম থেকে। চিরদিনই তুমি যে আমার টু থেকে, একা একেলা মন, এই গানটা খুব মিষ্টি একটা গান। তো এই গানটা অরিজিৎ সিং এর কণ্ঠে, শুনুন এবার।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। যা, 8:59 হয়ে গেল, এবার কিন্তু পরের ঘন্টার দিকে যাবার একদম সময় হয়ে গেছে। আর পরের ঘন্টায় আপনাকে আগে থেকেই জানিয়ে রাখি, হ্যালো ডক্টরে ডক্টর মানবেন্দ্র রায় আসবেন আমাদের মধ্যে। আর এসে উনি জানাবেন যে আজকে তো নো টোব্যাকো ডে, তো টোব্যাকো মানে তামাক বা তামাক জাতীয় জিনিস আমাদের শরীরে কোন কোন রোগকে ডেকে আনে, রোগের বাসা বাঁধতে সাহায্য করে, তো সেইগুলো থেকে কিভাবে সাবধানে থাকবেন সেই রোগগুলো সম্পর্কেও উনি জানাবেন, এবং সাবধানে থাকা তো আপনার কর্তব্য। কাজেই আপনার যদি কোনো মেসেজ করার থাকে, দীর্ঘদিন আপনি হয়তো স্মোক করছেন যার ফলে আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু জানাতে পারেন। আর এখন তাহলে এগিয়ে যাই পরের ঘন্টার দিকে। পরের ঘন্টায় হ্যালো ডক্টরে ডক্টর তো আছেনই, সেই সঙ্গে সঙ্গে আপনাদের মেসেজেস আমি আরও কিছুক্ষণ পড়ব। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের ওপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের ওপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া 2টি পৃথক মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাউনিয়া এবং তৃণমূল কংগ্রেস কর্মী বিপ্লব মণ্ডল, সত্যজিৎ ঢালি ও ভূপতি মাইতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে সরকারি ত্রাণ সামগ্রী মজুত ও উদ্ধারের ঘটনায় সাগর থানায় 2টি মামলা রুজু হয়। কেরালাম মাহে তামিলনাড়ু পুদুচেরি ও কড়াইকালে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আজ ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও বিদর্ভের কিছু কিছু অংশে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম
5: সময় এখন ঠিক 9:03।
4: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন, রেইনবো
5: 107 FM রেইনবোর নিউ টিউনে আমি অরুণিমা আপনাকে শোনাতে চলেছে ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না। নমস্কার কলকাতায়, নমস্কার কলকাতার শেষ ঘন্টায় ঢুকে পড়েছি, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 9:08। আর এই সময় আপনাকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে গরমে উল্টোপাল্টা খাচ্ছেন, একটু বৃষ্টি পড়লেই অন্যরকম নিয়ম টিয়ম করে ফেলছেন, তাতে কিন্তু শরীরের ক্ষতি। আপনাকে আরেকবার সচেতন করে দিই, সেটা হচ্ছে যে গরমকালে বাইরের কাঁটা ফল একদম খাবেন না, সেই সঙ্গে সঙ্গে বাইরের জলটা খাওয়ার সময় সচেতন হয়ে যাবেন, কারণ বাড়ি থেকে জল ক্যারি করুন অথবা জল কিনে খান। কারণ এই সময় অর্থাৎ গরমকাল আর তারপর বর্ষা, এই দুটো মিলে কিন্তু প্রচুর রোগভোগ নিয়ে আসে। আমরা যতই রোম্যান্টিক হয়ে যাই বর্ষা নিয়ে, বর্ষা কিন্তু প্রচুর জলবাহিত রোগ নিয়ে আসে। কাজেই সচেতন হন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, বাড়ির লোকজনকেও ভালো রাখুন। প্রচুর মেসেজ এসছে, সেই মেসেজগুলো একটু একটু করে পড়ি। এবারের মেসেজ যা পড়ব সে হচ্ছে, নমস্কার অরুণিমা দিদি ভাই, আজকের টপিকটা খুব প্রাসঙ্গিক। আমাদের বাড়ির সামনে দিয়ে জোরে হর্ন বাজিয়ে বাইক নিয়ে যায়, কিন্তু এটা তো মফস্বল এলাকা, এখানে ট্রাফিক পুলিশ থাকে না। রিঙ্কু ঈশানি সাপুই ফ্রম বাউরিয়া। ট্রাফিক পুলিশ না থাকলেও কিন্তু থানা তো আছে, জানাতেই পারেন। আমার মনে হয় যে রোজ রোজ যে এরকম কাণ্ড করছে, মানে প্রচণ্ড জোরে শব্দ করে যাচ্ছে, তাদের সম্পর্কে জানালে নিশ্চয়ই একটা ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে অসুস্থ মানুষও থাকে অনেক মানুষের, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। আর প্রদীপ জানা পূর্ব মেদিনীপুর থেকে গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি বলি গানের রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে

সঙ্গে একটু যদি দু লাইন লিখে পাঠান সেটা কিন্তু খুব ভালো হয়। আর রবীন্দ্রনাথ সাহা দুর্গাপুর থেকে লিখেছেন, আমি বেশ কিছুদিন প্রচুর সিগারেট খেয়ে ফেলেছি, ছাড়বো কিভাবে? হ্যালো ডক্টরে উনি প্রশ্নটা করেছেন, ঠিক আছে ডক্টরকে নিশ্চয়ই বলবো, উনি নিশ্চয়ই রাস্তা দেখাতে পারবেন। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, প্রকাশ্যে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ, এই ব্যাপারে আমি একজন পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম একবার, উনি সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে পা দিয়ে মারিয়ে দিয়েছিলেন। আর এর পর যে মেসেজটা আমি পেয়েছি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, যারা পাবলিক প্লেসে স্মোকিং করে বা খৈনি খায় তাদের অন্যদের কথা ভেবে সংযত হওয়া উচিত। তো আমি মোটামুটি সব মেসেজ পড়ে ফেলেছি, কাজেই এখন আর মেসেজ পড়ছি না, এখন গল্প হলো শুরু আপনার জন্য। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর আরমান রশিদ খানের গাওয়া এই গানটা শুনুন 107 FM রেনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় কীরকম দৌড়চ্ছে দেখুন, এখন বেজে গেছে 9:17। আপনাদের অনেকেরই মেসেজ রয়েছে কিন্তু আমি আর বেশিক্ষণ মেসেজ পড়তে পারবো না, তার কারণ কিছু নয়, সেটা হচ্ছে যে আমাদের মেসেজ পড়ার সময়টা তো সীমিত, কারণ হ্যালো ডক্টর, ডক্টর চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, তো তখন আমাকে কিন্তু ডক্টরের মেসেজগুলোই পড়তে হবে। তার কারণ ডক্টর আসার পরে আমি এই যে মেসেজগুলো আপনারা এখন পাঠাচ্ছেন ধূমপান নিয়ে, যেহেতু নো টোব্যাকো ডে আজ, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, সেই মেসেজগুলো কিন্তু আর পড়তে পারবো না। তো আরও বেশ কিছু মেসেজ রয়েছে, আমি দেখি কয়েকটা অন্তত পড়ে দিই। এই মেসেজটা আমাকে যিনি পাঠিয়েছেন দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি ভাই, যত কাণ্ড দেখবেন আমাদের দেশে অসংখ্য নিয়ম আছে কিন্তু নিয়ম কেউ মেনে চলে না, তাই তো পাবলিক প্লেসে ধূমপান, খৈনি, গুটখা খাওয়া, এগুলো তো আছেই, নিয়মের তোয়াক্কা না করে নিজের সুখটান দিয়েই যাচ্ছে অন্যের কথা না ভেবে। কিন্তু আমি জানেন তো 2018 দুবাইয়ে গিয়েছিলাম, তখনই দেখেছি সেখানে স্মোকিং জোন আলাদা করে আছে, যেখানে সেখানে ধূমপান করা যাবে না। নিয়মটা যেমন আছে তেমন আমরা শুধু দুবাইয়ের লোক নয়, অন্য দেশের লোকেরাও নিয়মটা মেনে চলছে, তাই পাবলিক সতর্ক না হলে কোনো নিয়মই সতর্ক হবে না, আগে আমাদের সতর্ক হতে হবে, একদমই ঠিক কথা। আর তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, সাংঘাতিক একটা মেসেজ আর কি, লিখেছে দেবালী বন্দ্যোপাধ্যায়, দিদি দেবালী বন্দ্যোপাধ্যায় থাকে হচ্ছে বেহালা সরসুনাতে, লিখেছে দিদি আজকে আমি প্রথম মেসেজ করছি, আমি রোজই অনুষ্ঠান শুনি কিন্তু মেসেজ করা হয়ে ওঠে না, আপনাকে ধূমপান নিয়ে একটা মেসেজ করে জানাতে চাই। কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার পাশে অটোতে উঠেছিলেন, তিনি অটোর সাইডের সিটে বসেছিলেন, আমি মাঝখানে এবং আমার পরে একটি স্কুলের বাচ্চা মেয়ে বসেছিল। সেই ভদ্রলোক সিগারেট খাচ্ছেন শুধু না, ধোঁয়াটা আমাদের মুখের দিকে ছাড়ছিলেন। প্রথমে বাচ্চা মেয়েটি বলে, তারপর আমিও বলি, বেশ চেঁচামেচি হয়। তারপর অটোওয়ালাও বলেন, কিন্তু উনি কিচ্ছু তোয়াক্কা না করে পুরো রাস্তাটা যান আমাদের সাথে ঝগড়া করতে করতে। তারপর যেখানে আমরা নামি, আমরা টালিগঞ্জ যাচ্ছিলাম, টালিগঞ্জ নামার সময় উনি সিগারেটটা ছুঁড়ে ফেলেন, ছুঁড়ে ফেলেন, সেখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, সেখান থেকেও বিপদ হতে পারে, তারপর উনি নেমে যান। এরকম অদ্ভুত অসভ্য লোকেদের নিয়ে কি করব। হ্যাঁ, অদ্ভুত অসভ্য লোকজন বেশ কিছু থাকে, তারা কোনো কথাই শোনে না, কোনো কথাই মানে না, কিন্তু আপনি প্রতিবাদ করেছেন, বেশ করেছেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। নো স্মোকিং জোনে অনেকেই ধূমপান করেন, চোখে পড়লেই বলি দাদা জরিমানার জন্য তৈরি তো, পিছনে সাদা পোশাকের পুলিশ আসছে, সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিয়ে দৌড়। বা আপনি একটা ভালো মন্ত্রা দিয়ে দিলেন তো, আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, আজ ভোরাই আপনার মিষ্টি গলাতে বসন্তের চিঠি ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, অসাধারণ অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন আমার প্রিয় আর্যে দিদি ভাই, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আর ওরে বাবা, কত কত মেসেজ, আমি এত মেসেজ পড়তে পারবো না, হ্যাঁ কিচ্ছু মনে করবেন না প্লিজ। গান মিলান্তির প্রচুর মেসেজ আসছে। আর সৌগত দাস অরিজিৎ সিংয়ের ধুন গানটা শুনতে চেয়েছিলেন, আমি অলরেডি শুনিয়ে দিয়েছি, সোনারপুর থেকে উনি মেসেজ করেছেন। মৌরি মিলবাজার সুভাষ ভবন হাওড়া থেকে রেণুকা মুখার্জির মা সুরজিৎ মুখার্জি, এরা সব মেসেজ করেছেন, তো আমি তো এত মেসেজ পড়তে পারবো না। তো এখন যেটা আমি করতে পারবো, আপনাকে একটা সুন্দর গান শুনিয়ে দিতে পারবো ইমন চক্রবর্তীর কণ্ঠে, শুনুন গানটা ফেচে গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আমি একজনের কথা বলবো, শুনলে না চমকে যাবেন। আসলে অনেক সময় কর্পোরেট সেক্টরের এই যে মানসিক চাপ, সেটা অনেকেই নিতে পারেন না। হয়তো অনেক টাকা তারা মাইনে পান, কিন্তু তাদের জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যায়, হাসি জিনিসটা হারিয়ে যায়।

ছুটির দিনেও তার মাথায় চলতে থাকে অফিসের কুটকচাল কীভাবে সামলাবে সেই সব প্ল্যান আর কি। তো আইটি চাকরি ছেড়ে অটো চালক হয়েছেন একজন তরুণী। মাস মাইনে প্রচুর ছিল তার, কিন্তু দীর্ঘ ন বছরে তার আইটি সেক্টরের চাকরি ছেড়ে দিয়েছেন। উনি ম্যানেজার হিসেবে চাকরি করতেন, কিন্তু ওই যান্ত্রিক জীবনটা তার কাছে অসহ্য হয়ে উঠেছিল, তাই তিনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। আর তার ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে উনি জানিয়েছেন, আমি একটু আগেই ভিডিওটা দেখলাম, যে দীর্ঘ ন বছর একটা আইটি সেক্টরে উনি একটা বড় চাকরি করতেন, ম্যানেজার হিসেবে চাকরি করতেন, কিন্তু পুরুষ শাসিত একটা পেশায় কাজ করার অভিজ্ঞতা তার মোটেই ভালো ছিল না। উনি বলছেন যে পুরুষ শাসিত পেশায় কাজ করতে গিয়ে একজন নারী ঠিক যে যে সমস্যার মুখে পড়েন সেগুলো সবকটির মধ্যে দিয়েই ওনাকে যেতে হয়েছে। তিনি আরও বলেছেন, নিত্যদিন অতিরিক্ত কাজের চাপ, মানসিক পীড়নে জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সেই কারণেই চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। অটো চালিয়ে তিনি মাসে 60,000 টাকা রোজগার করেন, কিন্তু তিনি খুব সুখে আছেন, আনন্দে আছেন, বাড়িতে সময় দিতে পারছেন, যখন খুশি ঘুরতে যেতে পারছেন, এটাই তিনি খুব আনন্দিত। আর ওনার ভিডিওটা না ভাইরাল হয়েছে জানেন তো সোশ্যাল নেটওয়ার্কে। তো এরকমভাবেই অনেকেই কিন্তু ওই একটা মানে খুব ঝকঝকে পেশা, সেই পেশা সবার সামনে আপনাকে খুব একটা ঝকঝকে মানুষ হিসেবে দেখাচ্ছে, কিন্তু ভেতরে আপনি একটা মুষড়ে পড়া মানুষ, যে তার নিজের জীবনের আনন্দগুলো কখনোই উপভোগ করতে পারছে না, যে সবসময় একটা মন খারাপ নিয়ে থাকছে, টেনশন নিয়ে থাকছে, অ্যাংজাইটি নিয়ে থাকছে। 22 বছর বা 30 বছর বয়সে অনেকেরই আজকাল হার্ট অ্যাটাকও হয়ে যাচ্ছে এইসব অ্যাংজাইটি চেপে রাখতে রাখতে, নানান রকম শারীরিক অসুস্থতা, তার ফলে অ্যাংজাইটি কমানোর ফলে অনেকে বেশি খেয়ে প্রচুর ওজন বাড়িয়ে ফেলছে, এরকম নানান সমস্যা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই ভদ্রমহিলা যদি এই ডিসিশনটা নিয়ে থাকেন, খুব ভালো ডিসিশন নিয়েছেন, কারণ কোনো কাজই ছোট নয় এবং টাকা দিয়ে আনন্দ কখনো মাপা যায় না, এরা আমরা প্রত্যেকে জানি। টাকা দরকার, বেঁচে থাকার জন্য অবশ্যই টাকা দরকার, কিন্তু আপনি ভালো থাকার জন্য শুধুমাত্র টাকার দরকার সেটা কিন্তু ঠিক নয়, আর সেই কথাটাই উনি সত্যি করে দিয়েছেন। প্রচুর গান দিয়ে ফেলেছি, এইবার যেটা করব সেটা হচ্ছে যে একটা ভালো গান শুনিয়ে দেব, এটা তো আমার কর্তব্য তাই না। আর সেই গানটা তিমির বিশ্বাসের গাওয়া, চলুন গানটা শুনি, ফিরে আসছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:33। কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরের ডক্টর চলে আসবেন। তার আগে আপনাকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা কলকাতা শহরে আমাদের মেট্রো আছে বলে আমাদের খুব গর্ব। কলকাতা শহর ছাড়িয়েও কিন্তু মেট্রো ছড়িয়ে পড়বে বিভিন্ন জেলার শহরগুলোতে, কোথায় কোথায় হবে এখনও সেটা মানে ডিক্লেয়ার্ড হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় মেট্রো হবে আমাদের রাজ্যে। তো এইটা একটা আনন্দের খবর, ওই জন্য আপনার সঙ্গে শেয়ার করলাম। আর আমাকে মেসেজ পাঠিয়েছেন বাংলাদেশের বরিশাল থেকে, শুনছেন শুভ সকাল হুমায়ুন কবির, আর কিছু লেখেননি, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এটাই লিখেছেন। তো আপনাদের প্রত্যেককে বলছি যারা মেসেজ পাঠাচ্ছেন তারা টপিকে মেসেজ করুন, আর টপিকে মেসেজ না করলে আমি কিন্তু পড়তে পারবো না। এরকম অনেক মেসেজ এসছে যেগুলো আমি পড়তেই পারছি না, মানে টপিকে এক লাইনও লেখেননি, তাহলে আমি কী করে পড়বো বলুন। তো এইবার এগিয়ে যাই পরের গানের দিকে, আর পরের গানের দিকে এগোতে এগোতে আরেকটা কথা আপনাকে বলে দিই। এই যে এমন একটা সময়, এই সময় কিন্তু আমাদের স্কিনে ভীষণ সমস্যা হয়, তার কারণ হচ্ছে গরমটাও প্রচণ্ড পড়েছে। এই গরমে আমরা জল কম খেলে আমাদের স্কিন ভীষণ শুষ্ক হয়ে ওঠে, ঠোঁট ফাটে, সেই জন্য আপনি রোজ রাতে খুব বেশি ভারী ক্রিম নয়, জেল জাতীয় কোনো একটা ময়েশ্চারাইজার মুখে লাগাবেন, আর ঠোঁটে অবশ্যই এমন একটা জিনিস মানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখতে পারেন বা ওই ক্রিমটাই লাগিয়ে রাখতে পারেন যাতে ঠোঁট না ফাটে। আর প্রচুর পরিমাণে জল খান, আমাদের অনেকেরই জল খাওয়ার বিশেষ অভ্যেস নেই, কিন্তু যে পরিমাণ গরম পড়ছে জল খেতেই হবে। আর সঙ্গে সঙ্গে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য একটু ব্যায়াম ট্যায়াম করুন, কারণ শরীরটাকে নাড়াচাড়া না করলে না সেসবদি গরমকালে, আমি জানি অনেকেরই ইচ্ছে করে না ও বাবা কী ঘাম হয়, কিন্তু করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। আর এই যে গ্যানট্যানগুলো দিয়ে ফেললাম, এই গ্যানট্যানগুলোর পরে তো একটা সুন্দর গান শোনানো উচিত আমার, সেটাই শোনাতে চলেছি, পালোমার গাওয়া লক্ষ্মীটি দৃষ্টিকোণ থেকে, খুব মিষ্টি একটা গান, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর।
3: হ্যালো ডক্টরে, যেমন ভাবে কথা দিয়েছিলাম আপনাকে, নিয়ে এসেছি আমাদের মধ্যে ডক্টর মানবেন্দ্র রায়কে। গুড মর্নিং।
4: গুড মর্নিং।
3: রবিবারের সকালে আমরা জোর করে ঘুম ভাঙিয়ে দিলাম, সেই জন্য রাগ করবেন না প্লিজ। তো আজকে তো নো টোব্যাকো ডে, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। তো এই যে টোব্যাকো মানে তামাক, তামাকের নানান ধরন আর কি, নানানভাবে ব্যবহার করা হয় তামাককে, তো এর থেকে কি কি অসুখ হতে পারে মানুষের? ক্যান্সারের কথা তো আমরা জানি, তাছাড়া আর কি কি?
4: হ্যাঁ, ক্যান্সার তো একটা বড় কারণ, মানে বড় তার ইয়ে, মানে নেগেটিভ এফেক্ট, সেটা ডাইরেক্ট ইয়ে নিলে পরে ওরাল ক্যান্সার তো হতেই পারে। আর যেটা মেনলি আমরা নিয়ে, এছাড়া হচ্ছে স্মোকিং সব থেকে বড় যেটা আমাদের টোবাকো নেবার উপায় আর কি। তো যেটা সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কার্সিনোমা। আমি যদি এমনি খৈনি বা ইয়ে নি, সেটা যেমন ওরাল কার্সিনোমা হতে পারে। স্মোকিং এর মাধ্যমে যখন আমরা ইনহেল করছি, সেটা হচ্ছে লাং ক্যান্সারের একটা বড় কারণ হচ্ছে স্মোকিং। আর একটা হচ্ছে সিওপিডি। অলরেডি আমাদের পলিউশন, এয়ার কোয়ালিটি খারাপ হয়ে পলিউশন এত বেড়ে গেছে, সবসময় একটা রিস্ক ফ্যাক্টর। সাথে যদি আমার নিজের একটা বদ্ধপ্রয়াসের জন্য স্মোকিং অ্যাড হয়, তাহলে সিওপিডির সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তাহলে কার্সিনোমা, সিওপিডি, থার্ড হচ্ছে হার্ট ডিজিজ।
3: আচ্ছা,
4: স্মোকিং যত বেশি

0: যেহেতু ক্রমশ হাইপারটেনশন ডায়াবেটিস এগুলো বাড়ছে সময়ের সাথে সাথে, তো ডায়াবেটিক হাইপারটেনসিভ পেশেন্টের সাথে স্মোকিং যোগ হলে মানে কয়েকশো গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কার্ডিয়াক ডিজিজের। এই তিনটে হচ্ছে মেন সমস্যা, লাংস কার্সিনোমা, সিওপিডি এবং হার্ট ডিজিজ। এবং হার্ট ডিজিজের সাথে রিলেটেড যা যা জিনিস হতে পারে সেই আনুষঙ্গিক সমস্যাগুলো তৈরি হয়ে যায়, কিডনি খারাপ হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, অন্যান্য যা যা সমস্যা হতে পারে ব্লাড প্রেশার রিলেটেড সেগুলো হতেই পারে, এবং সেক্ষেত্রে সমস্ত অর্গানই কম বেশি এফেক্টেড হয়ে যায়।
1: ঠিক, তার মানে এই যে তামাক আমাদের কতভাবে ক্ষতি করে, একটা রোগ না, এতগুলো রোগ তামাকের সঙ্গে জড়িত, তবুও মানুষ কিন্তু এই নেশা ছাড়তে পারছে না।
0: নিকোটিন এখন আমাদের সমাজের সবথেকে বড় থ্রেট, অ্যাওয়ারনেস খুবই দরকার আর কি, কারণ শেষ পর্যন্ত কোন ওষুধ আজ কিছু নেই যে ওষুধ খেলে আমার নিকোটিন ছেড়ে দিচ্ছি। নেশা সবসময় নিজের মনের জোরেই ছাড়তে হয় আর
1: কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, রবিবারের সকালেও আমাদের এতটা সময় দিলেন, কতটা ব্যস্ত থাকেন আপনারা আমরা জানি, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।
2: হ্যালো ডক্টর,
1: আর এরপরেই আসতে চলেছে আপনার জন্য তিন একে তিন গানের হ্যাট্রিক। গানের হ্যাট্রিকে প্রথম গান ইমন চক্রবর্তীর নিশা লাগিল রে, তারপর আরমান আর দিব্যার গাওয়া সাজেন, আর একেবারে শেষে রূপম ইসলামের গাওয়া বেঁচে থাকার গান। শুনুন 107 FM রেইনবো, ফিরছি তারপর।
3: FM রেইনবোতে তিন একে

১১টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। মহারাষ্ট্রের পুনেতে বিষ মদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। এর মধ্যে ৭ জন পুনে শহরের এবং ১৪ জন পিম্পরি চিনচুয়াড় ও উরুলি কাঞ্চন এলাকার বাসিন্দা। এই ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। ৯ পুলিশকর্মী ও আবগারি দপ্তরের ১৩ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ক্ষতিকারক প্রভাব এবং তামাক সেবনের ফলে মৃত্যুর মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ১৯৮৭ সালে এই দিনটিকে বিশ্ব তামাক বিরোধী দিবস ঘোষণা করে। জরুরি মেরামতির জন্য আজ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু। করছে না কোনো রকম যান চলাচল। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। গতরাতে কাটোয়া স্টেশন বাজার থেকে পুলিশ তাকে ধরে। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের কাজের টাকা আত্মসাতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে নীতিশ দাস নামে হুগলির ত্রিবেণীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় পণ্যবাহী গাড়ির চালক ছিলেন। তাঁর দেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শুক্রবার সকালে মণিপুরের উখরুল জেলায় ঘটনাটি ঘটেছে বলে খবর। জঙ্গিদের হামলায় এক পুলিশ কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

आज के दिन। बात करें अगर हम आज के दिन की,

0: सिलसिला दुआओं का यूं ही चलता रहे, जुड़े रहें आप दिल से दिल तक। इन्हीं शब्दों के साथ आज का कार्यक्रम नॉनस्टॉप गपशप यहीं तक होगी। आपसे मुलाकात फिर किसी सुबह, फिर किसी शाम इसी चैनल पर, जिसका नाम है FM रेनबो। सुनते रहें, साथ बने रहें। अगले कार्यक्रम का रुख करेंगे कुछ ही देर में।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব।

0: किसी अच्छे काम से जुड़िए। अगले महीने मन की बात में कुछ और प्रेरक गाथाओं के साथ मैं फिर आपसे जुड़ूंगा। बहुत बहुत धन्यवाद। नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और FM गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण FM रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: माननীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
4: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার। গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
5: আকাল। নমস্কার স্যার।
6: নমস্কার স্যার।
4: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হল যেখানে একবার

0: একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল, আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
1: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
0: এবার গুরিন্দার বীরজি, তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দার বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
0: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
0: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দার বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ, তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
2: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
0: অনিমেশজি,
1: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো, এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
0: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছ নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
1: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
0: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয়, একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি, তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
0: দেখো, তোমাদের যে লড়াই, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে

0: অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
1: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ, রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে, কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস

ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব, গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘণ্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি।

অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের

0: খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগার কইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় তিন দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় ১৫টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট ৩৬৫ টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় ৪০ লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের ৫০ বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া ১০৭ FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: ঘড়ির কাটা বলছে ১২:০৫ হয়ে ৪৭ সেকেন্ড। গান দরিয়া নিয়ে হাজির হয়ে গেছি ১০৭ FM রেইনবোর দরবারে। আজ উপস্থিত রয়েছি আমি মহুয়া,
5: আমি রয়েছি সঙ্গে মৌসুমী বন্দ্যোপাধ্যায়। আর আজকে গান দরিয়ায় আমরা যতক্ষণ সময় পাবো আজকে কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে।
4: আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে আজ হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনবার দিন। গান দরিয়ায় প্রতিদিনই আমরা নানা ধরনের, নানা স্বাদের গান শুনি আর তার সঙ্গে থাকে কিছু মনোগ্রাহী কথা।

0: আজ রবিবার আর শনিবার, শনিবারও আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি,
1: দুদিনই আমরা শুনে থাকি, যদিও এখানে আমরা দুদিন শুনি বা শোনাই, কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমরা ধরতে গেলে প্রতিদিনই শুনি, গুনগুন করে গাই, তাই না?
0: একদম।
1: তাহলে আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো এবং কথা বলবো, হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথকে নিয়েই, কিন্তু কোন দিকে সেটা বলবো একটা গান শোনার পর।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: মহুয়া, আমরা এই যে প্রথম গানটা শুনলাম, একটু অন্যরকম শুনলাম না বলো?
2: একদম
1: মহাবিশ্বে মহাকাশে আমরা যেরকম শুনে অভ্যস্ত বা
2: যে ছন্দে শুনতে অভ্যস্ত, সেখান থেকে কিন্তু একটু অন্যরকম শুনতাম। বলো তো ব্যাপারটা কি?
1: ব্যাপারটা কি মানে কি? কেউ তালে সেরকম ভাবে গান, কেউ তাল ফেরতা গান। এখানে অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা অন্যরকম ভাবে শুনলাম, কিন্তু গান তো সেই একই রইল, রবীন্দ্রসঙ্গীতই রইল,
2: কথাও একই রইল, মহাবিশ্বে মহাকাশে মহাকালের মাঝে
1: একদম
2: আমি একা কি ভ্রমি বিস্ময়ে। তো বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, এনাকে যতবার মানে দেখার বা বোঝার বা ভাবার চেষ্টা করি, ততবারই কিন্তু প্রত্যেকবারই নতুন নতুনভাবে আবিষ্কার করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কী হিসাবে চিনি? একজন সাহিত্যিক হিসেবে, একজন মহান সাহিত্যিক হিসেবে, বিশ্বকবি হিসেবে চিনি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দর বন্ধটা যখনই আমাদের কানে আসে, যখনই নামটা আমরা শুনি, তখন এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে আমরা রিলেট করে ফেলতে পারি। কিন্তু শুধু তো সেইখানেই তিনি আবদ্ধ ছিলেন না, তিনি একজন বিরাট বড় শিল্পী, একজন সৃষ্টি কর্তা বলতে পারাই যায়। তো তার সেই সৃষ্টি সত্তার মধ্যে বহু ধরনের দিক লুকিয়েছিল, তার মধ্যে একটা দিক, সেইটা নিয়েই আজ আমরা কথা বলবো, তাই তো?
1: তার মধ্যে একটা দিক যেটা হলো অঙ্কন, মানে চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর।
2: যদিও
1: অনেক বেশি বয়সে, প্রায় 60 হয়ে গেছে, 60-65 এরকম বয়স, তখন তিনি আর কি আঁকা ধরেছেন, মানে সেই অর্থে আঁকতে শুরু করেছেন। ছোটবেলা থেকে আঁকা টানতো তাকে, সেটা ঠিক আছে, কিন্তু আঁকবো এই যে মানসিকতাটা, সেটা কিন্তু ওই বৃদ্ধ বয়সের বলা যেতে পারে ফসল। এবং ওইটুকু সময়ের মধ্যে প্রায় 2500 ছবি কিন্তু তিনি আমাদের উপহার দিয়েছেন।
2: এবং মানে ধরো মাত্র 15-16 বছরই উনি এঁকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেশ বয়স অব্দি বেঁচে, উনি 80 বছর বয়স অব্দি বেঁচে ছিলেন। 60 বছরের পরে উনি শুরু করেছেন এবং 15-16 বছর তিনি এঁকেছেন। এবং যে আঁকার ব্যাপারটা শুরুই হয়েছিল রীতিমতো কাটাকুটি দিয়ে, মানে একটু আঁকি বুকি কাটা, এমনকি ওনার পাণ্ডুলিপিগুলো দেখলেও বুঝতে পারা যায় যে সেই পাণ্ডুলিপির মধ্যে কীরকম চিত্রকলার প্রস্ফুটন ঘটেছে। তো সেইখান থেকে কিন্তু মাত্র 15-16 বছর কাজ করেও তিনি যা উপহার দিয়ে গিয়েছেন আমাদের কাছে, সেটা কিন্তু একটা বিরাট বড় জায়গা। এবং তারই চিত্র সাধন নিতান্তই আকস্মিক নয়, সেটা একবার তার ভেতরেই যে অনেকদিন ধরে তার যে মানে তার যে মোচনটা হচ্ছিল, সেইটা কিন্তু আমরা বুঝতে পারি।
1: কিন্তু আঁকা যে তিনি ভালোবাসেন বা ভালোবাসতেন, তিনি ভাবতেন ছোটবেলা থেকে আঁকা আমার দ্বারা হবে না, লেখা হতে পারে, কবিতা গান ইত্যাদি অভিনয়, কিন্তু আঁকা আমার দ্বারা হবে না। কিন্তু 60 বছর বয়সের পর তিনি নিজে অনুভব করলেন বা উপলব্ধি করলেন যে না, একবার দেখি তো এই যে পাণ্ডুলিপি কাটাকুটি করতে করতে করতে করতে সেখান থেকেই একটা অবয়ব যেন তৈরি হলো, তাই না?
2: আসলে কি, তার কবিতার খাতার যেগুলো বাতিল শব্দ হতো, যেখানে মনে হতো যে হ্যাঁ কবিতার ছন্দপতন হতে পারে, সেখানে একটা দাগ দিয়ে দেওয়া হতো, সেই শব্দটা কেটে দেওয়া হতো। এবার ওই কাটাকুটিগুলোকে প্রথমে একটা জ্যামিতিক লাইনে রূপান্তরিত করা হলো, এবং তারপরেই সেটা থেকে দাঁড়ালো কখনো কিছু পাখির চেহারা, কখনো কারোর মুখ, কখনো কোনো রহস্যময় কোনো প্রাণী, বা কখনো সেটা হয়ে দাঁড়ালো কোনো বড় গাছ। কবির পূরবী কাব্যের পাণ্ডুলিপিতে প্রথম এই ধরনের রেখা বিন্যাস বা কাটাকুটি যেটাই বলি না কেন, সেখান থেকে একটা অবয়ব ফুটে উঠছে, সেটা প্রথম দেখতে পাওয়া গেছিল। এবং তারপরে এই প্রবণতা কিন্তু বেশ ভালো রকমভাবে দেখা গেল। এবং নিজেই রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে তাঁর কলম যখন অক্ষরের শৃঙ্খলা থেকে মুক্তি পেতে চাইত, তখনই সেটা রেখা এবং রূপের খেলায় মেতে উঠত।
1: আর তিনি নিজেও

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রবীন্দ্রনাথ কিন্তু যে কোনো ছবি আঁকার পর তার যে একটা নামকরণ হয় না, সেটার কিন্তু বিরোধী ছিলেন। কেননা তিনি বলতেন যে এই যে প্রতিচ্ছবি, এটা তো আমি করেছি একটা লক্ষ্য নিয়ে, তো ছবি আমি আঁকিনি, এঁকেছি, কিন্তু এর আবার একটা নামকরণের কি আছে? তার মতে ছবি প্রকৃতপক্ষে তাই ছবিটি দেখে যা মনে হয়। এবার উনি কি আঁকবেন সেটা তো উনি স্থির করতেন না, তিনি কাগজ কলম নিয়ে বসে পড়েছেন, আর এভাবেই এক এক সময় কাগজে এক একটা ছবির আভাস বা ধারণা আমরা দেখে যা বলতে পারি আর কি ফুটে উঠেছে। আর এই যে কাগজ কলম নিয়ে বসে পড়তেন কলমের টানে, রেখার পর রেখা, বিন্দুর পর বিন্দু, তুলিতে ছোপের পরে ছোপ দিয়ে গেছেন একের পর এক, হয়তো একটা প্রথমে একটা আকৃতি ফুটে উঠল, তারপরে আবার একটুখানি একটা খোঁচা দিলেন, দিয়ে দেখলেন আরেকটা আকৃতি, এবং সেটা দুটোই বেশ পরিষ্কার হয়েছে। এভাবেই সবগুলো মানে তার একটা অস্তিত্ব জানান দিত যে এই এই এই এই
1: যে তুমি বলছো না কালির কথা, কলমের কথা, মানে আক্ষরিক অর্থেই তাই, কারণ তিনি কিন্তু চিত্রকলার যে উপাদান হিসেবে ব্যবহার করতেন ঝর্ণা কলমের কালি, মানে পেন দিয়েই মানে আঁকতে বসে পড়তেন, জল রঙের ব্যবহার থাকতো, তার সঙ্গে থাকতো উদ্ভিজ্জ রস, গাছের পাতার রস বা অনেক সময় বেদানার রস, সেটা উনি খুব ব্যবহার করতেন, আঙুল দিয়েও কিন্তু আঁকতেন। আর কি কি রং দেখা যায় দেখো, কালো, গাঢ় বাদামি, লাল বা হলুদের আধিক্য দেখতে পাওয়া গেছে, কিন্তু সবুজ রং কিন্তু রবীন্দ্রনাথের আঁকায় খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে মজার কথা বলি আমি, সেটা হচ্ছে যে কবি কিন্তু আংশিকভাবে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড ছিলেন, তিনি সবুজ এবং লাল রঙের পার্থক্য ঠিক মতো তার চোখে ধরা পড়তো না, এবং সেই কারণেই তার ক্যানভাসে প্রকৃতির সবুজ রঙের ব্যবহার খুব একটা দেখা যায় না, বরং সবুজের বদলে এক ধরনের ধূসর বা একটা হলদেটে টাইপের একটা আভাস আসতো, এবং এর জন্যেই কিন্তু তাঁর আঁকা যত ছবি সেইগুলো কিন্তু একেবারে একটা সারিয়াল, একটা মানে অন্যরকম একটা অনুভব তৈরি করে দিত যে দেখছে, যিনি দেখছেন তার মনের মধ্যে। সুতরাং তার গানের মধ্যে, রবীন্দ্রনাথের গানের মধ্যে, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমরা যেরকম একটা স্নিগ্ধ, শান্ত, আধ্যাত্মিক বিষয় পাই, তার ছবির মধ্যে কিন্তু আবার রহস্যময় আলো আধারি ঘেরা একটা ব্যাপার।
0: এবং তুমি যে বললে রং ঠিক থাকতো না, কাগজের মাপও কিন্তু ঠিক থাকতো না, এবং এমনও হয়েছে ওভারকোটের হাতায় রং মাখিয়ে পর্যন্ত এঁকেছেন, বলছেন না না ছবিটা হয়েছে কিনা সেটা বলো, সেটা নিয়েই তিনি ভাবিত ছিলেন। কিন্তু মানে কত তার হাই স্ট্যান্ডার্ড, কত কি মানে তা না, দেখে কি মনে হচ্ছে একটা ছবি
1: ছবি সেই

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: এবার গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশ হওয়া সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন। এই গরমের মোকাবিলায় শ্রী মোদী দেশের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে দেশীয় পদ্ধতিতে পানীয়গুলি তৈরি হয় তার কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এই পানীয়গুলি কোনো বিশেষ বিজ্ঞাপন ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করেছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
1: हमारे यहाँ गर्मी से लड़ने का तरीका भारत के अलग अलग क्षेत्रों की परंपरा का हिस्सा है और इसमें एक भारत श्रेष्ठ भारत की भावना की झलक भी मिलती है। और एक बात जरूर ध्यान रखिएगा, इनमें से ज्यादातर चीजें हमारी अपनी रसोई से निकली है। आप भी गर्मी के दौरान देसी पेयजलों का खूब आनंद लीजिए।
0: मन की बात पर्व प्रधानमंत्री गरमकाले देश के विभिन्न अंचल আমের বৈচিত্র্যের

0: কথাও তুলে ধরেন। মালদার চৌসা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসাও করেন শ্রী মোদী।
1: মহারাষ্ট্র কোকন কা হাপুস আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়, উত্তর প্রদেশ কা দশহরি আর মেরি কাশি কা লঙ্গড়া, বিহার কা জরদালু, চৌসা, মালদা, হর নাম কে সাথ লোগো কি আদে জুড়ি হুই হ্যায়। দক্ষিণ ভারত যাইয়ে তো বঙ্গন পল্লী, তোতাপুরি, নীলম, মালগোয়া, বঙ্গাল কা হিমসাগর, উড়িষ্যা ও আন্ধ্রপ্রদেশ কা সুবর্ণ রেখা, ইয়ানি জগহ বদলতি হ্যায়, আম কা রূপ রঙ আর উসকা স্বাদ ভি বদল জাতা হ্যায়।
0: উত্তরপ্রদেশের বস্তি গ্রামের বাসিন্দা আকাশ গুপ্তার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় একটি নদীকে প্লাস্টিক মুক্ত করার প্রচেষ্টার কথাও শ্রী মোদী উল্লেখ করেন। এই ধরনের কর্মকাণ্ড দেশের মানুষের জন্য অনুপ্রেরণামূলক বলেও তিনি জানান।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ও জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বাড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নাহি করেঙ্গে, এক নই শুরুয়াত করেঙ্গে। শিকায়ত নাহি শুরুয়াত মন্ত্র বন গয়া। উন্হোনে আপনে দোস্তোঁ কো সাথ লিয়া, সিরফ জাল থা, ফাওড়া থা, টোকরি থি আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, এই অভিযানের মাধ্যমে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া এই অভিযানের মূল লক্ষ্য। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কলকাতায় গতকাল এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল জানিয়েছেন, এই কর্মসূচিতে প্রায় 2 কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। এই কর্মসূচির অধীনে কেন্দ্রীয় সরকার প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা ভর্তুকি দেবে। গ্রাহকদের মিটার বসানোর খরচ বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা দিতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়িকা লাভলী মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে। গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। এদিকে অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানান, এই ঘটনার পেছনে বিজেপির কোনো হাত নেই। রাজ্যে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা ও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করবেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনুন 12:50।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

হিমন চক্রবর্তীর গান শুনতে শুনতে ফিরে চলে আসলাম। ইনফ্যাক্ট বেশ খানিকক্ষণ বাদেই ফিরে আসলাম আমরা। আমরা সেই টাটা বাই বাই বলে দিয়েছিলাম ওই 12:30 আগে, মোটামুটি 12:20 নাগাদ। আর তারপরে আবার একটা গান টান শুনে মাঝখানে একটা ছোট্ট সংবাদ বিরতি ছিল, সেসবের পর এবারে ফিরে চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 12:40, আজ হচ্ছে রবিবার। শুনছেন আপনি গান দরিয়া 107 FM, মতে রয়েছি মহুয়া আর মৌসুমি। আর কি শুনছি আজ? শুনছি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে কথা। এবং আজকে আমরা কথা বলছি চিত্রকর রবীন্দ্রনাথ, তার সম্পর্কে, মানে জীবনের একদম শেষের দিকে গিয়ে তিনি

0: শুরু করেছেন। ছোটবেলাতে তার আগ্রহ ছিল, কিন্তু সেইভাবে তিনি ভাবতেন যে আমার দ্বারা আঁকা হবে না, আমি পারবো না। কিন্তু পরে আস্তে আস্তে রেখা, রং, বিন্দু, জল সব এক যখন হলো, আস্তে আস্তে অবয়ব ফুটে উঠলো। এরকম প্রায় 2500 তার ছবির সন্ধান পাওয়া যায়। এবং নিজের আঁকা সম্পর্কে, নিজের আঁকা ছবি সম্পর্কে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় নানা মন্তব্য করেছেন। বলছেন, ওইগুলি কেবল রেখাই নয়, ওইগুলি তার থেকেও কিছু বেশি। আমার চিত্রাঙ্কিত স্বপ্ন এক কাব্যিক কল্পনার দর্শন। উনি খুব ভালোবাসতেন, উনি যখন কবিতাও লিখতেন একদম নিজের সন্তানের মতন আত্মস্থ করে নিতেন, এটা আমার সৃষ্টি আর কি। সেইরকম ওই আঁকা প্রথমে হয়তো বোঝা যাচ্ছে না কি রয়েছে, কিন্তু তিনি বলছেন যে ওটা শুধু আঁকা না, তার থেকেও একটু বেশি। আমার চিত্ররেখার ছন্দে আবদ্ধ কবিতা, ভাবতে পারো। আরো বলছেন, আমি বিশ্ব সংসারকে কল্পনা করতে পারি রেখার জগৎ সংসার হিসেবে, যেগুলো তাদেরকে মূর্ত প্রবাহের অন্তহীন শৃঙ্খলে বেঁধে রেখেছে, যেন মনে হচ্ছে পর্বত শ্রেণী এবং মেঘ, বৃক্ষরাজি, ঝর্ণা, মানে সবকিছু প্রকৃতির সঙ্গেও কিন্তু তিনি মিলিয়ে দিচ্ছেন।
1: এবং ভীষণভাবে প্রকৃতির চেহারা আমরা দেখতে পেয়েছি আঁকার মধ্যে। আরেক জায়গায় বলেছেন, রেখারা কোনো কথা বলে না, তারা নিজেদের অস্তিত্বকে প্রকাশ করে। যে তুমি যা যা বললে রবীন্দ্রনাথের কোটেশন যেগুলো আমরা জানালাম, এখানে কিন্তু ওই ব্যাপারটা সত্যিই প্রকাশিত। রবীন্দ্রনাথ তাঁর জীবনের শেষভাগের এই চিত্র সাধনাকে তাঁর সাহিত্যের যে কোনো অংশে কম গুরুত্ব যে দেননি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বরং তিনি মনে করতেন শব্দের একটা নির্দিষ্ট অর্থ থাকে, যা মানুষকে হয়তো কোনো একটা সীমার মধ্যে বেঁধে রাখে। কারণ যেটা, যে শব্দটা বলছি সেই শব্দের যে অনুরণনটা, সেটাই আমার মনে সৃষ্টি হবে। কিন্তু যখন রেখা, রং আসছে, সেটাকে কিন্তু ওই এক একজন এক এক রকমভাবে দেখছে। পার্সপেক্টিভের কথা যদি বলি, শুধু তাই নয়, তার যে আঁকা সেখানে কিন্তু এক্সপ্রেশনিজম বা অভিব্যক্তিবাদ, বা একটু আগে পড়া বাস্তববাদের কথাও বলছিলাম, সুররিয়ালিজম, এর কিন্তু চমৎকার প্রতিফলন রয়েছে। এবং শুধু আমাদের দেশে নয়, বিদেশেও কিন্তু খ্যাতি লাভ করেছে রবীন্দ্রনাথের আঁকা ছবি।

0: হ্যাঁ বলো মৌসুমী কি পেলে বলো?
1: পেলাম বলতে মানে আমার এই গানটা শুনতে শুনতে মনে হলো উনিও চেয়েছিলেন ছোট থেকে আঁকবেন, আঁকা হয়নি, পরে যখন আনন্দের সঙ্গে ইচ্ছার সঙ্গে তিনি দেখবে তুমি ভালোবাসা বা ইচ্ছা থাকলে সেই কাজটা তো ভালো হয়, তো তখন যখন আঁকা শুরু করলেন মন বলে চাই চাই চাই গো, উনি চেয়েছিলেন উনি পেলেন। এবং
0: অনেকটা বয়সে হলো কিন্তু মানে তার শুধু উনি না আমরাও পেলাম বলো?
1: অবশ্যই অবশ্যই,
0: আমাদের কাছে একটা বিরাট বড় একটা ভান্ডার হয়ে গেল।
1: এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পেলেন, মানে যেটা লেখার মাধ্যমে পেয়েছেন 1930 খ্রিস্টাব্দে প্যারিসের পিগল আর্ট গ্যালারিতে তার প্রথম এই ছবির প্রদর্শনী হয়। এবং এ ব্যাপারে সবচেয়ে যিনি উদ্যোগী হয়েছিলেন তিনি ভিক্টোরিয়া ওকম্পো। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে, প্রত্যেকটা প্রদর্শনী মানে তখনকার সেই সময়কার যারা সমালোচক ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, তারা সেটা নিয়ে কথা বলেছেন। আর ইউরোপের যারা রয়েছেন যারা আঁকা ভালোবাসেন তারা কিন্তু তার ছবিতে ভারতীয় নয়, তারা আধুনিক ইউরোপের যে আঁকার রীতি তারা মনে করেছেন তার একটা ছাপ রয়েছে, প্রভাব।
0: আচ্ছা জায়গাগুলো একটু বলি, দেখো বার্লিন, বার্মিংহাম, লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো, মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিন্তু ছবির প্রদর্শনী হয়েছে। আর এই যে তুমি বলছো আন্তর্জাতিক স্বীকৃতির কথা, সেখানে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর বা নন্দলাল বসুর মতো ভারতীয় চিত্রশিল্পীদেরও কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল তার আঁকা ছবি, কারণ অবন ঠাকুরকে বা নন্দলাল বসুকে কিন্তু আমরা চিত্রশিল্পী হিসেবেই আমরা জানি। কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্য চর্চার পাশাপাশি আমাদের এত সুন্দর ছবি উপহার দিচ্ছেন সেটা কিন্তু সত্যি সেই সময় মানে তৎকালীন সময়ে দাঁড়িয়ে কিন্তু বেশ একটা বেশ অবাক।

0: একদম, আর আমরাও ভালোবেসেই তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, আর থাকবো। থাকবো কেন এরকমভাবে বলতে হচ্ছে, তার কারণ দেখো ঘড়ির কাঁটা কিন্তু বলছে 12:56 হয়ে 2 সেকেন্ড হয়ে গেছে। মহুয়া মৌসুমি ছিলাম আমরা নিয়ে আজকের গান্ধরিয়া।
1: আমরা আসবো আবার 2:02 নাটক নিয়ে, আর যেতে যেতে রেখে গেলাম আপনাদের জন্য এই গানটি।
2: লালনের এই গানেও আমরা পেয়ে যাই

মনের মানুষের সন্ধান। যার মনের মানুষ আছে তার পূজা প্রার্থনার প্রয়োজন নেই, যে জনা দেখে সেই রূপ, সে নিরালায় চুপ করে থাকে। প্রায় 101 বছর আগে লেখা কবিগুরুর একটি গানেও রয়েছে প্রাণের মানুষকে খুঁজে চলার নিরন্তর ব্যাকুলতা। অন্তরে অচিন পাখির মতো সে রয়েছে, নিজেরই ভিতর তার উপস্থিতি।

আকাশবাণী কলকাতা। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতার নজর কাড়া দুই খেলোয়াড় গুরবিন্দর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। তাদের আজ বারুইপুর আদালতে তোলা হবে। সোনারপুরে গতকাল মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি গিয়েছিলেন অভিষেক। সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। ছোঁড়া হয় ডিম, ইটের টুকরো, গাড়ি ঘিরে চোর স্লোগানও দেওয়া হয়। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজ হুগলির চণ্ডীতলায় প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। হুগলির চণ্ডীতলায় অভিষেক ব্যানার্জির ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গেলে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয়রা কালো পতাকা দেখান, দেওয়া হয় চোর স্লোগানও। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে দুটি পৃথক মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হয় ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তোলেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে, যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনেদের শক্তিতে এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান শ্রী মান্ডভিয়া। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশ জুড়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এক মাস ব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, এই অভিযানের মাধ্যমে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেস বাংলায় নতুন করে হিংসার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে নতুন সরকার তা কঠোর হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জির ওপর গতকালের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আপনি শুনছেন

0: আজকের নাটক তীর্থ, রচনা অজয় চক্রবর্তী, পরিমার্জন ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, নাটক তীর্থ।
1: একে একে তো সবাই পরাজিত হলো দেখছি।
2: হ্যাঁ মহারাজ, যা দেখা যাচ্ছে দক্ষিণের এই পণ্ডিত অতি বিদ্বান, কেন একে ভারতজয়ী বলা হয় তা এখন বেশ বোঝা যাচ্ছে।
1: কিন্তু মন্ত্রী, তাই বলে বাংলার পণ্ডিতরা এইভাবে হেরে যাবেন ওর কাছে? নব্য ন্যায় চর্চার এই পীঠস্থান এভাবে আত্মসমর্পণ করবে?
3: শান্তিপুরের রাধামোহন বিদ্যা বাচস্পতি, নবদ্বীপের শঙ্কর তর্কবাগীশ, কেউ তো পারলেন না ওর প্রশ্নের উত্তর দিতে।
1: শুধু তাই নয় সভাপণ্ডিত, এমনকি ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন, তিনি পর্যন্ত হার মেনেছেন নিঃশব্দে।
2: তবে আশা বোধ হয় এখনো শেষ হয়ে যায়নি মহারাজ।
1: আশা?
2: হ্যাঁ,
1: এরপরেও আশা দেখতে পাচ্ছ তুমি?
2: পাচ্ছি পাচ্ছি মহারাজ, পাচ্ছি। ওই বনবাসী ওই পণ্ডিত এখনো কিন্তু তর্কযুদ্ধে অবতীর্ণ হননি।
3: কার কথা বলছো? ওই আত্মমগ্ন তর্ক বাচস্পতি?
1: তাই তো, এখনো তো শেষ হয়নি যুদ্ধ। আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। দক্ষিণের মহাজ্ঞানী পণ্ডিতের সঙ্গে এবারে তর্কে অবতীর্ণ হবেন নবদ্বীপের আর এক পণ্ডিত। শান্ত হন, শান্ত হন।
4: ওম জবাকুসুম শঙ্কাশং কাশপেয়ং মহাদ্যুতিং ভন্তারিং সর্বপাপগ্নং প্রণোত শুং দিবাকরম্।
5: আর বেশি সময় লাগবে না গো, নবদ্বীপ ডুগবো ডুগবো করছি, বড়াল ঘাট কাছেই।
6: নিউ ইয়র্কের সাহেবকে অবশেষে নবদ্বীপ এনে ফেললাম।
7: দোস্ত তোমারই বাবা, তোমার দুঃসম্পর্কের মামার বাড়ি নবদ্বীপে, দাদুর কাছে তুমি এই শুনেছ ওই শুনেছ আর সেগুলো আমাকে লিখে পাঠিয়ে আমার ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছো হু হু করে।
6: আরে ভুল কিন্তু কিছু বলিনি রে। শোন, এই প্রাচীন জনপদের অলিতে গলিতে এখন হয়তো আধুনিকতা দাপাদাপি, কিন্তু ঐতিহ্য, ঐতিহ্য আজও এখানে ফিসফিস করে কথা বলে।
7: আহা, আর এই নদীটা?
6: হ্যাঁ, এই যে, এই যে নদীটা দেখছিস, এটা এক সময় ছিল চলাচল আর বাণিজ্যের অন্যতম অবলম্বন।
7: কি ছিল না ছিল জানি না, তবে এই শান্ত নদী আর দুপাড়ের দৃশ্য দেখতে কিন্তু মন্দ লাগছে না।
8: শান্ত এই নদীর পাড়ে গড়ে উঠেছিল অশান্ত এক যুদ্ধের প্রস্তুতি। বাংলার মান বাঁচানোর বিদ্যা অনুশীলন হয়েছিল এইখানেই, বুঝলে?
6: হ্যাঁ, কি বুঝবো, যুদ্ধ বিগ্রহ না কি সব বলছেন? আরে যুদ্ধের জন্য নবদ্বীপের কোনো খ্যাতি ছিল বলে তো শুনিনি।
7: নবদ্বীপে তো সংস্কৃত চর্চা হতো শুনেছি।
6: হুম,
7: এই যুদ্ধ বিগ্রহ আবার এলো কোথা থেকে? দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, ওই যে বলে নবদ্বীপ মানে তো নটা দ্বীপ, তারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতো নাকি?
6: আরে দূর, ওটা ভুল ব্যাখ্যা। নবদ্বীপের মানে হলো নতুন দ্বীপ। কবি
8: যথার্থ, হে নাথ সম্প্রতিকৃতা ভবতা নবীন দ্বীপং, নবৈব মধুরা বিভি ধৈর বিহারই। কবি কর্ণপুরের রচনার উদ্ধৃতি।

0: কীর্তি, এটা চৈতন্য চরিত মহাকাব্য।
1: ও বাবা, এ তো দেখছি
0: আগে নাম হলো চিন্তাহরণ। কাঁসা পেতলের ব্যবসায় ডুবে থাকলেও ইতিহাস চর্চায় আমারও একটু আধটু আগ্রহ ছিল, ওই তাতেই আর কি।
2: আচ্ছা, এখানে যুদ্ধের কথা কি বলছিলেন?
0: এখানে তো নয়, কলকাতায় শোভাবাজারে রাজা নবকৃষ্ণদেবের বাড়ি।
1: তাই বলুন, তা কে কার বিরুদ্ধে লড়লেন?
0: লড়লেন এবং হারলেন একে একে বাঘা বাঘা সব পণ্ডিত। তারপর এলেন অতি সাধারণ বসনধারী বনবাসী নবদ্বীপের এক নৈয়ায়িক, এসেই কুপকাত করলেন ভারত যেই পণ্ডিতকে।
3: আগের দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি পণ্ডিত প্রবর, এবার অন্য একটা প্রসঙ্গে যাই, অনুমতি আছে তো?
4: বলুন।
3: অনুমান প্রামাণ্য বিচারে কুসুমাঞ্জলি গ্রন্থে উদয়ন যে সিদ্ধান্ত কারিকা লিখেছিলেন তার শেষ পংক্তিতে ছিল, ব্যাঘাতাবধিরা শঙ্কা তর্ক শঙ্কাবধির মত। এর খণ্ডন করতে গিয়ে শ্রীহর্ষ যে উপসংহার টানলেন তাতে শেষ দুটো পংক্তি কি ছিল পণ্ডিত প্রবর?
4: সে তো সে হল সেখানে
3: বুঝতে পারছি জানা নেই, আমি বলে দিই তাহলে। সেখানে ছিল, ব্যাঘাত যদি শঙ্কাস্তি ন চেচ্ছঙ্কা ততস্তরাম, ব্যাঘাতাবধিরা শঙ্কা তর্ক শঙ্কাবধি কুত। এবার বোধ হয় পরাজয় স্বীকার করাটাই সম্মানের হবে আপনার পক্ষে, কি বলেন পণ্ডিত প্রবর?
5: অসামান্য, অতুলনীয়, আপনি মান রাখলেন এই বাংলার বিদ্যা চর্চার, ধন্য ধন্য আপনি।
6: ও, এমন প্রশ্ন করেছেন আপনি যে ভারত জয়ী পণ্ডিত আর রা কাটতে পারলেন না, ধন্য আপনি তর্ক বাচস্পতি মশায়।
5: আপনি সবার মান রেখেছেন, এবার আমাদের পালা আপনাকে সম্মান জানানোর।
3: জ্ঞান চর্চার এই সুযোগ দিয়েই তো আপনি সম্মানিত করেছেন আমাকে, আর তো কিছু চাই না মহারাজ। এবার অনুমতি দিন আমি বাড়ি ফিরি।
5: তা কি করে হয়, এত বড় একটা সাফল্য আপনার, এই সভার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে কিছু বস্তু সামগ্রী আমরা তুলে দিতে চাই আপনার হাতে।
3: ধন সম্পদ ঐশ্বর্য ওসব তো কাকের বিষ্ঠার সমান মহারাজ, অধ্যয়নের পথে চরম বাধা। আমি চলি মহারাজ, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে।
7: মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে তর্ক বাচস্পতি মশায়ের পথ আটকাতে বলি প্রহরীকে।
5: খবরদার, ভুলেও এমন কাজ করতে যেও না
7: মহারাজ।
5: ইনি সেই বিদ্বান যাকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র কোনো লোভেই বশ করতে পারেননি, অরণ্যের নিভৃত পরিবেশে যার কাজ কেবল অধ্যয়ন আর পাঠদান, তাকে কোন হীরে জহরতে বাঁধতে পারি আমরা
7: মহারাজ?
5: হ্যাঁ হ্যাঁ, যেতে দাও ওকে, যেতে দাও পরম জ্ঞানীকে।
2: আচ্ছা, কোন বই থেকে এসব পেলেন আপনি?
0: বই তো তেমন নেই, সবই তো লোককথা। জ্ঞান রাজ্যের কিংবদন্তি তিনি, এখানে সেখানে তার সম্পর্কে একটু যা লেখালেখি সেই থেকেই।
1: কিন্তু এই কিংবদন্তি মানুষটি কে?
0: মানুষটি উপাধি তো শুনলেন, তর্ক বাচস্পতি, যার নাম হলো রামনাথ, রামনাথ ভট্টাচার্য। এই দেখো কথায় কথায় আবার এই ঘাটে এসে পড়েছি তো, এই সাবধানে রেখো মাঝি, নতুন লোক, অসুবিধা যেন না হয়।
8: কিচ্ছু হবে না, আমি একবারে কষে দড়ি বাঁধবো পাড়ের খুঁটিতে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো, আসুন আসুন দাদারা, আসুন আসুন আসুন, নবদ্বীপ আপনাদের অপেক্ষায়। সাবধান নামে সাবধানে, দেখে দেখে কেমন? হ্যাঁ ঠিক আছে,
2: সে নামছি।

0: কিন্তু আপনি তো মশাই নেশা ধরে দিলেন, তা এখন যাবেন কোথায়?
1: ওই যে বললাম কাঁসা পিতলের ব্যবসা, ওরই কিছু পাওনা ঘন্টা বাকি আছে, সেখানে গিয়েই।
2: আর দেখা হবে না?
1: এই দেখুন, ইতিহাসে প্রেমে পড়ে গেলেন জি।
2: তা বলতে পারেন, বলুন না, দেখা হবে না?
1: দেখা, রামনাথের গল্প শুনবেন?
0: হ্যাঁ, তা শুনবো। ওই কি দাদুর কাছে সামান্য কিছু শুনেছিলাম বটে, কিন্তু আপনি যেরকম।
1: বুঝতে পারছি, একটা কাজ করুন, নবদ্বীপ যখন পৌঁছে গিয়েছেন তখন লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে রামনাথের ভিটেতে পৌঁছে তো কোনো কষ্ট হবে না আপনাদের। যান, চলে যান।
2: চলে যাব খোঁজ নিয়ে?
1: হ্যাঁ চলে যান, আমি আসছি এই ধরুন ঘন্টা দুয়েক, তারপর শোনাবো আবার ইতিহাস কেমন। বুনো রামনাথ ভট্টাচার্য বিজ্ঞ বর, বিভব বাসনাহীন জ্ঞানে বিভাকর।
0: এটা এটা চিনতে পারছি, দীনবন্ধু মিত্রের লেখা। না, চিন্তা হরণকে ছাড়া যাবে না, বুঝলি।
2: স্টক প্রচুর। এই চ, আগে কিছু মুখে দেওয়া যাক। ও, পেটে না ছুঁচোয় ডন মারছে। চ চ চ চ চ চ
3: কার কথা বললেন?
0: কার কথা? আরে লুচি তরকারি চাইলাম তো দু প্লেট।
3: আরে তার আগে বললেন যে, আরে শম্ভু প্লেটগুলো ধুয়ে ফেল তাড়াতাড়ি।
0: তার আগে কি রে দে মারল, কার কথা বললাম?
2: চিন্তাহরণ।
0: ও চিন্তা,
3: চিন্তামণি পুজো হয়, দেশ বিদেশের কত লোকজন এসে বসে গেছে এখানে, সেসব কি আজকের কথা? সেই মণিপুর থেকেও তো ফেললি তো প্লেটটা, তোকে নিয়ে কি করি না।
2: বকবেন না দাদা, বকবেন না, ছেলে মানুষ পড়ে গিয়েছে হাত থেকে। তা ওই গরম লুচি তো তুললেন কড়াই থেকে, এবার দিয়ে দিন আমাদের।
3: এই দিচ্ছি দিচ্ছি, এই লুচি এনিন তরকারি। জয় জয় মহাপ্রভু।
0: হ্যাঁ, মহাপ্রভুরই তো স্থান। বাবা কি করুম, তা এই স্থানে নানা জায়গা থেকে লোকজন এসে বাস করছেন, তাই বলেন তো দাদা।
3: হ্যাঁ, ভক্তির স্থান বাবু, ভক্তজন সবে মিলে।
2: হ্যাঁ, ওই লেখাপড়ারও তো জায়গা।
3: লেখাপড়া? হ্যাঁ সেসব তো আছে।
2: ন্যায়ের পীঠস্থান, তা পড়তে আসবে না?
3: ন্যায় অন্যায় আগে কি ছিল বলতে পারবো না বাবু, স্কুলের রেজাল্ট ভালো হলে অনেকে চলে যায় কলকাতা শহরে, ভালো পড়াশোনা হবে কি জানি, তারপর বড় চাকরি, যার হয় সে আর ফেরে না, কেনই বা ফিরবে।
2: এক সময় তো মানুষ এখানে আসতো লেখাপড়া করতে, রাজ্যের অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে।
0: বুনো রামনাথ এসেছিলেন?
3: আমায় কি লেখাপড়া করা লোক ঠাউরে বসলেন নাকি বাবু? আরে আমি লক্ষ্মণ, লুচি তরকারি মিষ্টির দোকান।
2: সব জায়গাতেই রামনাথকে খুঁজছো অতীন বাবু?
0: আরে খুঁজতে দোষ কি ভাই, দাদু বলেছিল রামনাথ সরাসরি নবদ্বীপের লোক নয়।
2: হাই বাস, মেমারি সতেজ হচ্ছে যে। আমাদের কত হলো লক্ষণ দাদা?
3: আর খাবেন না, তাহলে ওই 40 টাকা।
2: আচ্ছা
3: আচ্ছা, ওই নামটা আরেকবার বলুন দেখি।
2: বুনো রামনাথ কেন, কিছু মনে এলো নাকি?
3: বাবু খুশুর তো নেই। আচ্ছা, এই রাস্তায় সোজা গেলে একটা বাড়ি পাবেন, পুরনো, ওই বঙ্গবিবুধ না কি বলে জানো।
2: আচ্ছা,
3: টোটো নিয়ে নেবেন, রিক্সা নিলেও হয়। ওখানে গিয়ে রামনাথ বললেন না? রামনাথ, রামনাথ।
0: হ্যালো, আরে বললাম তো আজকের দিনটা ফোন না করতে, তাও আপনি। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, বলেছি তো। না না, উন্নত হবে না, আর শুনুন আজকের দিনটা না আর ফোন করবেন না, কেমন?
2: বাবা, কলকাতার নামই কোচিং ইনস্টিটিউটের কর্তা, বললে কি আর ছাড়া পাওয়া যাবে অতীন বাবু?
0: হ্যাঁ পয়সাটা দিয়ে দি।
2: ওসব হয়ে গেছে, চল এবার ওই বঙ্গবিবিধ খুঁজতে চাই।
3: আগে বিবুধ।
2: ও হ্যাঁ,
3: বঙ্গ বিবুধ।
0: হ্যাঁ রে দেবমাল্য।
2: হ্যাঁ,
0: তীর্থ করতে কোনোদিন কোথাও গিয়েছিস?
2: সে কি রে, বয়স তো সবে 40 পেরিয়েছে, এখনই যাবো তীর্থ করতে?
0: না ঠিক।

0: ব্যাপারটা নয়, আস্তে আস্তে আস্তে, সাবধান সাবধান। আসলে অনেকে যায় তো মনের টানে।
1: সে ধর ওই নিউ ইয়র্কেই তো খানকয়েক ভালো মন্দির আছে। হ্যাঁ, ছুটি ছাটা পেলে গিয়েছি কখন।
0: মন শান্ত হয়েছে গিয়ে?
1: কি ব্যাপার বলতো, মাঝে মাঝে এমন নিভে যাচ্ছিস কেন?
0: না না, ও ওরকম কিছু নয়।
2: বাবু বাবু, এই দিকে গেলে পোড়া মাতলা, যাবেন নাকি?
1: এই দেখো, তোর মনের কথা ধরে ফেলেছে রিক্সাওয়ালা। তা কতক্ষণ লাগবে ভাই ওখানে যেতে?
2: এই তো ইয়ে।
0: আরে আরে, থাক থাক না, এখন থাক।
1: আরে চিন্তা হরণের রাস্তায় তো সময় লাগবে আরো। দেখে আসি জায়গাটা, নাম পড়েছি তো ট্রাভেল সাইটে। ওই নবদ্বীপে এলাম যখন তখন এগুলো।
2: বাবু ধরে বসেন, ধরে বসেন, চলেন বাবু, দেখি আমি আমি সব বলে দেবো। ইতিহাস, এই পোড়ামা কিভাবে হলেন।
1: হ্যাঁ, সে কি যে আরেক চিন্তা হরণ। হ্যাঁ, কেমন জায়গায় এসে পড়লাম রে।
2: না না না না, চিন্তা করবেন না, আমি এমনি বলে দেবো। ধরুন, শুধু মন্দির তো না, এটা এখানে টোলও ছিল এক সময়।
0: টোল?
2: হ্যাঁ,
0: লেখাপড়ার।
2: হ্যাঁ, সেরকম কত শত বছর আগের কথা, 400-500 তো হবেই। এখানে তক্ক হতো, হেরে গেলে তাকেই বস হতে হতো, যে জিতত তার বস।
0: পোড়া মানে বিদগ্ধ, মানে যে পণ্ডিত, যিনি পরিণত, তিনি আবার বিবুধ।
1: এই এই কি বিড়বিড় করছিস?
2: সেইখানে একবার ভীষণ আগুন লেগে গিয়েছিল।

0: ও, এই তাহলে
1: পুনো রামনাথের
0: পিঠে পোড়ামাতলায় আর কিছুক্ষণ থাকবো ভাবলাম, তুই এত অস্থির হয়ে উঠলি যে চলে আসতে হলো। তবে আমাদের এই রিক্সাওয়ালা ভাইটি কিন্তু খাসা।
2: হ্যাঁ তা ঠিক, যেভাবে একের পর এক। হ্যালো, একি তুমি ফোন করছো? যে নিজে কাজটা করেছো কি বললে? আচ্ছা, এই কাজটা করার উৎসাহ কার ছিল? হ্যাঁ তখন মনে হয়নি এসব বাঁকা পথে চাকু ফোন, পরে কথা হবে।
0: কেস কি খুব সিরিয়াস ভাই, এত টেনশন?
2: বাদ দে না ওসব। এই কোথায় ওই চিন্তাহরণ কোথায়? এর মধ্যে তো তার পৌঁছে যাওয়ার কথা।
3: এই যে দাদা, ও দাদা,
2: এই যে
3: ইতিহাস চলে এসেছে।
0: হ্যাঁ রসিক মানুষ বটে।
3: ওই তো দরজা খোলা, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। সামনে ডাকছে পণ্ডিত প্রবর বুনো রামনাথের ভিটে, বঙ্গবিভূত জননী সভা সাজিয়ে গুছিয়ে রেখেছে সব কিছু।
2: এখানে
3: না তো কি, সহজপুর গ্রাম থেকে এখানে অভয়রাম তর্কভূষণের এই ছেলে পড়াশুনোর জন্য নবদ্বীপ এলেন, আর ফিরে যাননি।
0: ঢুকে পড়বো ভেতরে?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন। তা নয় তো কি, এত দূরে এসে দাঁড়িয়ে থাকবেন দরজার বাইরে? ভয় নেই, ভয় নেই, কেউ সন্দেহ করবে না, ভেতরে নেওয়ার কিচ্ছু নেই। চলুন দেখি, চলুন চলুন চলুন চলুন।
0: হ্যাঁ চলুন।
3: ই তো রাজা রাজড়ার বানানো মন্দির নয় যে ভেতরে সোনাদানা থাকবে, এ হলো সর্বত্যাগী জ্ঞান পিপাসু শিক্ষকের ঠাঁই। এই ঢুকে পড়লাম, সামনে তীর্থক্ষেত্র।
0: এই অতি, এই হাঁটু গেড়ে বসে মাথা ঠেকাচ্ছিস যে?
3: করতে দিন, করতে দিন, এখানে কোনো পাণ্ডা আসবে না, ডালায় করে ফুলমালাও বিক্রি করবে না কেউ, শুধু অন্তরের নিবেদন।
0: না না না, সেসব নয়, সেসব নয়। অদিনকে কখনো এভাবে কোথাও নমস্কার করতে দেখিনি তো।
3: একবার কল্পনা করুন, কল্পনা করুন, ওই সামনে কোথাও একটা বসে ছাত্রদের পড়াচ্ছেন রামনাথ।
0: হ্যাঁ,
3: এদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র তো অন্যান্য রাজাদের মতোই, তিনি চাইছেন যে তার কৃপালাভ করা পণ্ডিতদের দলে আসুন রামনাথ।
0: হ্যাঁ, রাজার পক্ষে এই চাওয়াটা তো স্বাভাবিক।
3: যা বলেছেন, কাজ হাসিল করার জন্য রাজা পাঠালেন যুবরাজ শিবচন্দ্রকে, কিন্তু রামনাথের চতুষ্পাটিতে এসে সরাসরি অর্থ সাহায্যের কথা আর বলতে পারেন না শিবচন্দ্র, ব্যবহার করলেন একটা শব্দ, অনুপপত্তি। এর একটা মানে হয় অর্থ সাহায্য।
4: আমি দুঃখিত যুবরাজ, অনেক সময় ধরে অপেক্ষা করতে হলো আপনাকে।
5: আপনি উতলা হবেন না পণ্ডিত প্রবর, বিদ্যাচর্চার এই মহাপীঠস্থানে এসে বসতে পারা আমার সৌভাগ্য।
4: বেশ, তা কি উদ্দেশ্যে এখানে আসা তা যদি জানতে পারতাম, আমার মতো বনবাসীর কুটিরে রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র।
5: এইভাবে বলবেন না, আমি আসলে জানতে চাইছিলাম যে
4: ইতস্তত করা কোনো কারণ দেখি না যুবরাজ শিবচন্দ্র, এতদিনের অধ্যয়নে যা জেনেছি তা যদি আপনার কোনো কাজে লাগে তবে আমি খুব খুশি হব।
5: না মানে আসলে আমি বলছিলাম যে এই।
4: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, নির্দ্বিধায় বলুন।
5: হ্যাঁ বলছিলাম, এই বাবামশাই আপনার কথা শুনেছেন, আপনি আরণ্যক পরিবেশেই সারস্বত সাধনা করে যেতে চান, এ তো আনন্দের কথা, কিন্তু
4: কিন্তু কি যুবরাজ?
5: কিন্তু আরো বহু শিষ্য আপনার চতুষ্পাঠিতে স্থান পেতে চায়, আমাকে তাই তিনি পাঠিয়েছেন, আপনার অনুপপত্তি বিদুরন মানুষে।
4: অনুপপত্তি? কি ধরনের অনুপপত্তি?
5: আপনি বিদ্বান, আপনিই বলতে পারবেন পণ্ডিত প্রবর।
4: না বাবা, আমি চারখণ্ড চিন্তামণি শাস্ত্রের উৎপত্তি করেছি, এখন তো কোনো অনুপপত্তি দেখছি না।
3: সরল ব্রাহ্মণ অনুপপত্তির অন্য অর্থটা ধরে নিলেন।
0: হ্যাঁ সেটা কি?
3: অসঙ্গতি, অমীমাংসা, প্রমাণাভাব।
0: ও,
3: নিজের লেখাপড়া নিয়ে কোনো সংশয় ছিল না তো পণ্ডিতের মনে, তিনি অনুপপত্তি মেনে নেবেন কেন?
0: আচ্ছা যুবরাজ ফিরে গেলেন
3: আর কি করেন, অগত্যা তার বুদ্ধিতে কুলোইনি এর বেশি।
6: আর কোনো চেষ্টা করেননি?
2: কৃষ্ণচন্দ্র?
3: আলবাত করেছিলেন, সোজা চলে এলেন রামনাথের আশ্রমে।
4: না না, এ হয় না মহারাজ, আমি এতে রাজি নই।
1: এতে বাধা কোথায় তা তো আমি বুঝতে পারছি না পণ্ডিত প্রবর। নবদ্বীপ পণ্ডিত সভার মধ্যমণির আসনটি অলঙ্কৃত করে আমাকে ধন্য করুন আপনি, আমার সব প্রজার মঙ্গল হবে এতে।
4: আমি তো আগেই বলেছি যে তা কোনো মতেই সম্ভব নয়, অরণ্যের এই কুটির ছেড়ে রাজার অনুগ্রহ নিতে পারবো না আমি।
1: পারবেন না? আচ্ছা বেশ, একটা প্রশ্নের উত্তর দিন তো আমাকে।
4: হ্যাঁ বলুন, কি প্রশ্ন?
1: মহামুনি যাজ্ঞবল্ক জনক রাজার বৃত্তিভোগী সভাপণ্ডিত হতে রাজি হলেন কিভাবে? তাকে তো আপনারাই বলেন উপনিষদ যুগের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মবিদ।
4: ভুল হয়ে যাচ্ছে মহারাজ, যার কথা বলছেন তিনি ব্রহ্মবিদ, তিনি পূর্ণ, আমার জ্ঞান এখনো খণ্ডিত, আমি কেবল প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। ব্রহ্ম জিজ্ঞাসু আমি।
2: তার মানে রাজা আবার ব্যর্থ?
3: একদম।
2: রামনাথের কাহিনী মায় তার সম্পর্কে ছড়া সব তো কণ্ঠস্থ দেখছি চিন্তাহরণ দাদা।
0: টেরাবাইট লেভেলের ডেটা ভরা মাথার মধ্যে।
3: এই দেখুন আবার কি সব যেন বলছেন, সবটাই পারিবারিক। আমার দূর সম্পর্কের এক মামা খ্যাপা গোছের, চালচুল নেই, এসে থাকতো আমাদের বাড়িতেই, ঘুরতো এখানে সেখানে, সন্ধ্যায় এসে আমাদের জড়ো করে শোনানো চাই যা জানা হলো সারাদিনে। ওই থেকেই নবদ্বীপের ইতিহাস, আর ওই শুনেই রামনাথ।
2: বুঝলাম,
0: রামনাথের কথা বলতে হয় সব বিশ্ববিদ্যালয়ে গিয়ে। লোভ নেই, চাহিদা নেই, খালি পড়ার পড়ানো। আমি কি ভাবছি জানিস অতীন?
2: কি?
0: নিউ ইয়র্কে দু একটা কলেজে গিয়ে বলবো এর কথা। মানে ঠিক বলা নয়, অ্যানুয়াল এক্সিবিশনের সময় বুনো রামনাথের ছবি দিয়ে লিখে দেব তার সম্পর্কে।
3: বাবা, নিউ ইয়র্ক মানে আমেরিকা, সে তো স্বপ্নের দেশ, সব পেয়েছির দেশ
0: বলতে পারেন। মানে যতক্ষণ আসল কথাটা আপনার জানা নেই।
2: আসল কথাটা কি?
0: কি আবার, কাড়ি কাড়ি টাকা ছাড়া কলেজ ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না?
3: বলেন কি দাদা।
0: আরে ডিগ্রি পেতে গিয়ে বাড়ি গাড়ি বন্ধক তো আকচার ব্যাপার, বললে বিশ্বাস করবি না অতীন, অনেক স্টুডেন্ট তো এই ঋণের ফাঁদ থেকে বেরোতে পারে না দীর্ঘ সময় ধরে, বিয়ে থা অবধি করতে চায় না স্রেফ এই কারণে।
2: আচ্ছা, সেখানে এই বুনো রামনাথের কথা বললে বিশ্বাস করবে?
3: এখানে বিশ্বাস করতে পারবেন দাদা? বোঝানো যাবে যে ভৈরব মজুমদারকে

0: তুষপাটি থেকে বের করে দিয়েছিলেন চোরা পথে সাহায্য করার জন্য।
1: চোরা পথে সাহায্য, সেটা আবার কি জিনিস?
0: এই গল্পটা এমন রসিয়ে বলতো না আমার সেই মামা, আপনাদের বলি না। হয়েছে কি, ভৈরব ধনী গৃহের সন্তান, সে ভেবেছিল যে গোপনে চাল সবজি রেখে দেবে এমন ভাবে যাতে রামনাথের পত্নীও টের না পায়।
2: তোমার হাতে তো জাদু আছে গোগিন্নি।
3: আজ আবার একই কথা, কেমন করলাম আমি?
2: কম কি করলে শুনি। হাট থেকে আমি নিয়ে আসি বোরো ধানের আঁকাড়া লাল চাল, আর তোমার হাতে পড়ে কেমন যেন তার থেকে গোবিন্দভোগ চালের সৌরভ বেরোয়।
3: হ্যাঁ, মানে
2: মানে কিছু নয় গো গিন্নি, সব রহস্য তোমার হাতে আর তোমার ওই রান্নাঘরে।
3: রান্নাঘরে আবার কি থাকবে, সেখানে তো ঝুড়িতে খান কতক সবজি আর।
2: তোমার ঝুড়িতে রহস্য নেই বলছো, সেখানে আগের মতোই আছে সবকিছু।
3: না মানে আমারও একটু কেমন কেমন ঠেকছে জানো, তোমাকে বলা হয়নি, সেদিন তো বেগুন পোড়া করে খেতে দিলাম তোমাকে আর শিষ্যদের, আমিও খেলাম। আর তো ছিল আধখানা বেগুন, কিন্তু তারপরে ঝুড়িতে দেখলাম যে আবার দুখানা বড় আকারের
2: বেগুন। কেমন?
3: হ্যাঁ,
2: আমাদের হাঁসের দল ডিম পাড়ে জানি, কিন্তু তাই বলে বাটতাকু অর্থাৎ তোমার ওই বেগুন ডিম পেড়ে রাখবে তা কি করে হয় গিন্নি?
3: আরে আমিও তো কুল কিনারা পেলাম না।
2: আমি কিন্তু পাচ্ছি, সবই ওই ভৈরবের কারসাজি। ধনির দুলাল তো মোটা চালের ভাত আর বেগুন পোড়া সহ্য হচ্ছে না গুরুগৃহে, পরিমাণেও বেশি জুটছে না, তাই অতি সন্তর্পণে চতুষ্পাটিতে খাবারের যোগান চালু রেখেছে।
3: ও বাবা, কি সাংঘাতিক! অমন সুন্দর একটা ছেলে এত কিছু করতে পারে? হ্যাঁ গো, কি করবে তুমি এখন, শাস্তি দেবে?
2: সে তো দিতেই হবে, কিন্তু তাতেও কাজ হবে বলে মনে হয় না।
3: তবে ও তো অপরিণত, কঠিন শাস্তি দেওয়া কি উচিত হবে?
2: কঠিন পথ নেওয়া ছাড়া বিকল্প তো কিছু নেই গিন্নি, আজই এখানেও শেষ দিন। হ্যাঁ, আজ থেকে এই চতুষ্পাটিতে কোনো জায়গা নেই ভৈরবের।
1: আপনি আপনি ধন্য দাদা, এমন খাঁটি একজন মানুষের সম্পর্কে কত কথা জানা আছে আপনার, কি যে ভালো লাগছে শুনতে।
0: ধন্য কি জানি কি বলছেন, আসলে আমি যে কাজ করি তাতে খাঁটি কিছুই নেই যে, এই যে কাঁসা আর পেতল বুঝলেন কিনা, দুটোই হলো মিশেল আর ব্যবসা, সেখানে খাটলে পয়সা হয় বটে, তবে খাঁটি হতে গেলে যা বন্ধ করতে হয়।
1: আমি যে আরো তলিয়ে গেলাম, খাঁটি হতেই তো চেয়েছিলাম।
0: কি বললেন আমি তো ঠিক বুঝলাম না। আর ওই যে আরেক দাদা, ওদিকে কোথায় চললেন? এখানে খালি কিছুটা জমি ছাড়া আর কিছু নেই যে দাদা। ও দাদা এদিকে আসুন, আসুন আসুন আসুন
4: আসছি।
0: ও সবই খালি,
4: রামনাথে ছাত্ররা কম খেতে পেলেও ডুবে মরার সম্ভাবনা অন্তত ছিল না।
0: বন্যার কথা বলছেন? তত বেশি হয় না এখানে,
4: হলেও বলার কিছু নেই, নদী ঘেরা এমন একটা জায়গা তো বন্যা হতেই পারে, আশ্চর্য কিছু নয়।
0: হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু বছর দশেক আগে মারাত্মক হলো, দুই নদী ফুসে উঠে ভাসিয়ে দিল চারিদিক, জলে সে কি তোর, এক নদীর কাদা গোলা জল আর অন্য এক নদীর লাল ভয় দেখানো জল, ভেসে যাচ্ছে রাস্তা উঠোন সব, ঘরের মধ্যে ভাসছে খাট আলমারি, যাদের সিঁড়ি ছিল তারা উঠলো ছাদে, আর কেউ গেল স্কুল বাড়িতে, ওরে বাবা যাচ্ছে তাই ব্যাপার একেবারে।
4: আরে এইসব বন্যার কথা বলিনি আমি।
1: তাহলে কিসের কথা বলছিস?
4: সে কি রে ভুলে গেলি, রাজধানীর বুকে নামি কোচিং সেন্টারে বৃষ্টির জল ঢুকে মারা গেল তিনজন সিভিল সার্ভিসের পরীক্ষার্থী, দেশের সেরা চাকরির পরীক্ষায় সফল হবে বলে কত দূর দূর থেকে পাঠিয়েছিল বাবা মা, নামজাদা সেন্টারে পড়ে একেবারে তৈরি হয়ে বেরোবে, আর কোচিং নিতে এসে কি হলো?

0: বদ্ধ কুঠুরির মতো ক্লাস ঘর, খানিক জোরে বৃষ্টি হতে জল ঢুকে গেল হুড়মুড় করে, কেউ কেউ শ্বাস নিয়ে তাও বেঁচে রইল, আর কয়েকজনের হয়ে গেল সলিল সমাধি।
1: আরে বাপরে, কি কাণ্ড!
0: ইয়ং ছেলে মেয়েগুলো কত কষ্ট পেয়ে মরেছে, তুই ভাব অতীন।
2: হ্যাঁ, মানে তারপর তো আদালতে বিচার হলো, পৌর প্রশাসন অনেকগুলো সেন্টার বন্ধ করে দিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোর পালালে বুদ্ধি বাড়ে। মা বাবার কথা ভাব একবার, অনেকের তো একটা করে সন্তান, তাদের জীবনটা কেমন হবে কাটবে কেউ ভেবেছে?
1: সত্যি বলেছেন দাদা, ক্ষতিপূরণ বলে তো কিছু হয় না, আমার তো একটাই ছেলে।
0: হ্যাঁ, তাই তো বলছিলাম, রামনাথের চতুষ্পাটিতে বদ্ধ করে আটকে জলের মধ্যে হাঁসফাঁস করে মরার সম্ভাবনা অন্তত নেই। কম খাক, কষ্ট পাক, বেঘরে মারা পড়ত না।
1: সময় ভেসে গেলেন দাদা, ওই মানদাতার আমলের কথা টেনে এনে আর কোনো লাভ আছে?
0: হ্যাঁ, তা নেই, লাভ কিছুই নেই জানি, লাভ হয়েছে মানুষের জীবন ভেসে গিয়েছে।
1: তবে যা শুনেছি, রামনাথের প্রত্যেক ছাত্র একেবারে রত্ন হয়ে বেরোত, এমনকি ওই তাড়িয়ে দেওয়া হলো যাকে, ওই ভৈরব, তাকে আর কোনো গুরুর কাছে পাঠাননি তার বাবা। কিন্তু রামনাথের শিক্ষা মনে রেখে সেও জ্ঞানে সাধনা করেছিল বাড়ি বসে। লোকে বলে সে এক বিদ্বান জমিদার হয়েছিল। এই দেখুন, একবারে গল্পে গল্পে আমি কি হয়ে গেল,
2: কি হলো, ব্যবসার কোনো কাজ ভুলে গিয়েছেন নাকি?
1: আরে না না, চিন্তা হরণ ওসব ভুলে না, বলছিলাম দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আপনাদের দুপুরের খাওয়া তো হলো না।
0: সে তো আপনারও হলো না,
1: আমার আসলে কয়েকদিন হলো বউ গেছে বাপের বাড়ি, ছেলেকেও সঙ্গে নিয়ে গেছে, ফলে দুপুরে এটা ওটা খেয়ে চলে যাচ্ছে, রাতে কিন্তু আমি জমিয়ে খাই।
2: আমাদের পেট ভরে গেছে।
0: মনও
1: সে কি রামনাথের ভিটে যে খিদে মারতে পারে তা তো আমার জানা ছিল না।
0: বাদ দিন সেসব কথা। আচ্ছা, ওই বউয়ের কথা বললেন বলে মনে পড়লো,
1: আমার বউ সে খুব চুপচাপ, তবে হ্যাঁ কোমরের ব্যথাটা।
0: না না না, মানে আমি আমি তার কথা বলছি না, বলছিলাম যে ওই বুনো রামনাথের স্ত্রী যিনি, তিনি স্বামীর এই সামান্য জীবনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন?
1: ও সেই কথা। তাহলে বলি, রাজা তো আর হেরে যাওয়াটা মেনে নিতে পারেন না, তিনি অন্য পথ নিয়েছিলেন, মনের মধ্যে লোভ গেঁথে দিতে রামনাথের বউয়ের কাছে পাঠালেন রাজরানীকে।
3: কিন্তু কেন কেন আপনাদের ধনসম্পদে এত অনাসক্তি?
4: এ কথা বুঝিয়ে বলা সম্ভব নয় রানীমা, এই অনাসক্তি ওর ধর্ম হিসেবে উনি গ্রহণ করেছেন।
3: ওর ধর্ম বোঝা গেল, কিন্তু আপনার?
4: যেদিন বিবাহ হয়েছে, নির্জন নিভৃতে এই পর্ণকুটিরে এসে বাস করতে শুরু করেছি, বন বনানি পাখ পাখালির সঙ্গে থাকার অভ্যেস হয়েছে, তাদের উচ্চারিত বা অনুচ্চারিত সব ভাষা বুঝতে শিখেছি।
3: হ্যাঁ, সেসব তো বুঝলাম, প্রকৃতিকে ভালোবাসা তো উত্তম ব্যাপার, কিন্তু পার্থিব প্রয়োজনও তো কিছু থাকে।
4: শুধু প্রকৃতির কথা বলছেন কেন রানীমা? আমাদের প্রাঙ্গণে সন্তান সম ছাত্রদের সমবেত আবৃত্তিতে শাস্ত্র কথা, জ্ঞানের কথা, এই সবই ঘিরে রেখেছে আমাকে। ওইসব পার্থিব সম্পদ আমাদের প্রয়োজন নেই রানীমা, আমাদের সুখ ব্যাখ্যার অতীত।
3: এসবই তো ভাবাবেগের কথা।
4: উপলব্ধি না করতে পারলে মানুষ এমনটা বলে ঠিকই, আপনার কোনো দোষ নেই রানীমা।
3: আমার দোষ বিচার করছেন? আচ্ছা বেশ, একটা কথা সত্যি করে বলুন তো, আমার অঙ্গে যেমন অলংকার আছে, আপনার মনে কখনো তেমন অলংকার পরার স্বাদ জাগে না?
4: সত্যি কথা, আমি আপনাকে মিথ্যে কথা বলতে যাব কেন রানীমা? আর তার প্রয়োজনটাই বা কোথায়?
3: হয়তো নিজের জেদ বজায় রাখতে।

0: ভুল ভাবছেন আপনি,
1: সম্পূর্ণ ভুল। অলংকারের কথা যদি বলেন তাহলে বলি, আমার অঙ্গে স্বামী যে অলংকার দিয়েছেন তা অমূল্য।
2: অলংকার আপনার অঙ্গে? ছিটে ফোটাও তো নজরে পড়ছে না।
1: আমার অলংকার দেখতে গেলে অন্য চোখ লাগে রানীমা, সকলের তা থাকে না।
2: ও তাই বুঝি।
1: আমার স্বামীর বিদ্যা চর্চার অহংকার আমার অলংকার। এই যে হাতে আমার শাখা, এর চেয়ে বড় কোনো অলংকার আমার প্রয়োজন নেই।
2: ওই দুকড়ির শাখা, তাকে আপনি অলংকার বলেন?
1: আপনি যাকে সামান্য দুকড়ির বলে ব্যঙ্গ করলেন রানীমা, তার আলোকে নবদ্বীপ আজ আলোকিত। আমার হাতে যেদিন এই অলংকার আর থাকবে না, সেদিন সমগ্র নবদ্বীপ অন্ধকারে ডুবে যাবে রানীমা।

0: দাঁড়ান, আলোটা জ্বালি, দাঁড়ান, অন্ধকারে তো আবার কিছুই দেখা যাচ্ছে না।
1: কিন্তু দূরে ওই নদী তো বেশ দেখা যাচ্ছে, মাঝে মাঝে আলো পড়ে ঝিলমিল করছে জল, বাকিটা অন্ধকার।
0: ওই নদীর কথা বলেই তো টেনে আনা আপনাদের, না হলে কি আর আমার বাড়িতে রাত কাটাতে আসতেন আপনারা? শহরের লোকেরা নদীর কথা শুনলেই দেখেছি ব্যাস, আলো জ্বেলে দিয়েছি, আসুন আসুন এবার, আসুন ভেতরে আসুন।
2: আমরা এখানে একটু দাঁড়াই দাদা।
0: দাঁড়াবেন, বেশ দাঁড়ান, আমি গিয়ে বরং আপনাদের ঘরটা একটু গুছিয়ে দিই।
2: তোর ফোন আর বাজলো না।
1: ফোন কেন, মানে
2: টাকার জোগাড় হয়ে গেছে?
1: টাকা? কিসের টাকা, কি বলছিস কি তুই?
2: আমি সব জানি রে, এই সপ্তাহের মধ্যে টাকা না পাঠালে তোর কোচিং সেন্টার বন্ধ হয়ে যেতে পারে।
1: আরে কি কি বলছিস, টাকা সেন্টার বন্ধ, এসব কে বললো তোকে?
2: জেনে আমার কোনো লাভ নেই ঠিকই, কিন্তু জানা হয়ে যায়। 6 বছর আগে তোদের সেন্টার থেকে একসঙ্গে অনেকগুলো ছেলে মেয়ে চলে এলো টপারদের মধ্যে, কোয়ালিফাই করলো অনেকে, সবার চোখ টাটালো, কিন্তু আসল রহস্যটা জানলো না কেউ। তোকে আমরা সবাই চিনি রে, এই কাজটা নিজের থেকে কিছুতেই করতে পারিস না তুই, টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করিয়ে।
1: বিশ্বাস কর, বিশ্বাস কর দেবাল, আমি এসব করতে চাইনি, আরো দুজন ছিল যারা চাইনি, কিন্তু অন্যরা,
2: হ্যাঁ অন্যরা বললো কম্পিটিশনের বাজারে এসব না করে টিকে থাকা যাবে না। প্রশ্ন বেরোলো, সাফল্য এলো, আর তোদের সেন্টারের নাম ছড়ালো হু হু করে। এভাবেই ব্যাপারগুলো হয়।
1: একটা বছরে আমরা পৌঁছে গেলাম কোথা থেকে কোথায়, দলে দলে স্টুডেন্ট আসতে লাগলো অ্যাডমিশনের জন্য, আমাদের নতুন বাড়ি ভাড়া দিতে হলো শহরের দুটো জায়গায়।
2: কিন্তু বুঝতে পারিস নি যে এত বছর পরে কেউ একটা সেই সাফল্যের ভিত ধরে টান মারবে? ভাবতেও পারিস নি যে ব্ল্যাকমেল করার জন্য কেউ বসে আছে খাপটি ধরে?
1: ওরা বলেছে, বুঝলি, ওরা বলেছে পুরো টাকাটা দিতে হবে এই সপ্তাহে, তাহলে মিডিয়া।
2: আশ্চর্য না, তোরা সাফল্যে ভেসে চলেছিলি, কেউ সন্দেহ না করলে আজ কোনো অনুশোচনাও হয়তো হতো না।
1: কিন্তু তুই এসব কিভাবে?
2: টাকার জোর, টাকা কথা বলে বলায়। এতদিন বিদেশে কাজ করে কিছু উপরি টাকা তো হয়েছে আমার, তো সেই টাকা আমি ইনভেস্ট করি নানা জায়গায়, অনেকেই যেমনটা করে আর কি। এদেশে এই এডুকেশন সেক্টরে কিছু স্টকে ইনভেস্ট করেছি, সেই সূত্রে কিছু পোর্টালের সঙ্গে যোগাযোগ হয় যারা স্টক সম্পর্কে খবরাখবর দেয়।
1: কিন্তু আমরা তো তত বড় কোনো সংস্থা নই দেব, শেয়ার বাজারে ঢোকার জোর কোথায় আমাদের?
2: দরকার নেই, তাতেও খবর ছড়ায়। বাজারে লেনদেন করে যারা, তারা ছোট থেকে ছোট মাছের ব্যাপারেও খোঁজ নেয়, সেই খবর আবার বিক্রিও করে। সেভাবেই তোদের ব্যাপারটা জানলাম আর কি।
1: নবদ্বীপে আসাটা?
2: নবদ্বীপে আসা, কি পেতে পারি এখানে তা কেউ জানতাম না। অজান্তে দুজনেই মনের অন্ধকার থেকে কিছুটা রেহাই পেতে।
0: নদী দেখছেন দাদারা? বেশ বেশ বেশ, নদী কত কথা বলে তাই না?
2: রাত আরো গভীর হলে নদীর কথা শুনব, বুঝলেন? এখন আমাদের কথাই শোনাচ্ছি তাকে।
0: তাই নাকি, তা কি কথা শোনালেন?
1: মনের ভার কিছুটা দিলাম নদীকে, অনেক কিছুই তো বয়ে নিয়ে চলে।
2: আর বললাম আমাদের তীর্থ করার কথা, আর কাউকে তো বলতে পারবো না সেভাবে।
0: তীর্থ? মন্দিরে তো যাওয়াই হলো না আপনাদের, এই নবদ্বীপে কত দেব দেউল, মহাপ্রভুর লীলার জায়গা, কত উৎসব হয় সেখানে।
2: আমরা তীর্থ করে নিয়েছি চিন্তাহরণ দাদা।
0: ও আচ্ছা, আমার জানা হয়নি তাহলে।
2: আপনি জানেন, আমরা বুনো রামনাথের ভিটে দেখেছি, খাঁটি একজন মানুষের ভিটে। আপনি তো পূজারি, আপনি তো দেখালেন।
0: মজা করতে পারেন বটে আপনারা, আমি কিনা পূজারি, লোকে শুনলে তো হা করে হাসবে। আমার বলে কাঁসা পিতলের ব্যবসা।
1: আপনি তো জেনে বুঝে বেচা কেনা করেন, কিন্তু আমরা যে খাঁটি জিনিসটা নিয়েই বেশাতি করে ফেলেছি।
2: ওই ছড়াটা আরেকবার বলবেন দাদা, ওই যে নৌকো থেকে নামার সময় যেটা বলেছিলেন বুনো রামনাথকে নিয়ে।
0: বুনো রামনাথ ভট্টাচার্য।

অর্থ। নাটকটি এখানেই শেষ হলো। রচনা অজয় চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিন্তা হর, রচনা বিন্দুদল চট্টোপাধ্যায়, রাজা কৃষ্ণচন্দ্র অলোক রায় ঘটক, রানীমা নমিতা চক্রবর্তী, যুবরাজ শিবচন্দ্র শুভঙ্কর দে, নবকৃষ্ণ অনুপ ঘোষ, সভাপণ্ডিত মতিলাল সেন, মন্ত্রী অজিত কুমার মিত্র, রিক্সাওয়ালা অনুরূপ মল্লিক, লক্ষণ রানা বসু, দক্ষিণের পণ্ডিত ও মাঝি ডক্টর মানুষ প্রতিম দাস, রামনাথের স্ত্রী তুহিনা দত্ত, অতীন পার্থ প্রতিম নাথ, দেবমাল্য শুভব্রত দে এবং রামনাথের ভূমিকায় নীলাভ চট্টোপাধ্যায়। আবহ সঙ্গীতে তন্ময় পান। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। প্রযোজনা সহযোগী দুর্বাদে। নাটকটির পরিমার্জন ও প্রযোজনা করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন 107 FM রেইনবো। ঘড়ির কাঁটা এখন বলছে দুপুর 2:47 হয়েছে সময়। এখন শুনবেন শ্রেয়া ঘোষালের গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মধুরা ভট্টাচার্যের গান এবার শুনলেন 107 FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 134তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশ হওয়া সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথা তুলে ধরেন। মালদার চৌসা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে, বাংলার হিমসাগর আমের কথাও উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনের সঙ্গে যুক্ত চাষিদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী। আগামী 2-3 ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। গতকাল স্ত্রী চিতা নীরভা এবং তার তিনটি শাবককে তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতের সংখ্যা বেড়ে 20-তে পৌঁছাল। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সকলেই প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্রের ঘনিষ্ঠ বলে জানা গেছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী ক্রীড়াবিদ ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক ক্ষমতা এবং সুস্থ জীবনযাত্রাকে উৎসাহিত করতেই এই আয়োজনের মূল লক্ষ্য। FM রেডিও প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হয় ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তোলেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলছে, তখন সেই বিশ্বাসটাই আরও শক্তিশালী হয়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল নগরে শহরে জীবিকা সংস্থানের উন্নয়নের লক্ষ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে পিএম স্বনিধির 6 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাস্তার হকারদের পিএম স্বনিধি ঋণের চেক এবং কিউআর কোডযুক্ত ক্রেডিট কার্ড বিতরণ করেন। আগরতলায় এই উপলক্ষে এক অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিবিএসইর অন স্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজমাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। উত্তরাখণ্ডে গতরাত থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে। এ খবর এখনকার মতো শেষ হল।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: হ্যাঁ, জিয়া কি করে মানবে, একে রোববার তার উপরে বিকেল হয়ে গেছে, মানে উইকেন্ড ক্যাফে থাকবে, সঙ্গে আবার বাম্পার অফার হিসাবে গল্প স্বল্প, আবার আজকে নাকি ও রিয়া ডে ফর টিয়া।
1: তাই তো, আজকে হচ্ছে ওয়ার্ল্ড প্যারট ডে। টিয়া পাখির মতো বকবক বকবক বকবক কানের কাছে শুনে শুনে শুনে শুনে আপনি তো অভ্যস্ত, মানে আমাদের FM রেনবোর আরজেদের বকবক শুনে আপনি অভ্যস্ত, কিন্তু তাছাড়াও আর কারোর বকবক শুনতে আপনি পছন্দ করেন নাকি সেটা তো জানাতে হবে আমাদের। যেহেতু আজকে এই বকবক স্পেশাল ডে মানে ওয়ার্ল্ড প্যারট ডে, আপনার বাড়িতে যদি একটা পোষা টিয়া পাখি থাকে, ভাবুন তো কি মিষ্টি করে সবসময় কানের কাছে আপনার সঙ্গে কথা বলে যায়, সেই মিষ্টি শব্দগুলো শুনতে যেমন আপনার ভালো লাগে, কোনো মানুষ আছে নাকি এরকম যার এরকম মিষ্টি বকবক শুনতে আপনার ভালো লাগে? রিয়া আর আত্রেয় কিন্তু আজকে সে কথাই জানে।

একদম তাই। 9903659922 তে আজকে উইকেন্ড ক্যাফেতে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে জানিয়ে দাও এই বিশ্ব টিয়া পাখি দিবসে যে তোমার লাইফে কি এমন কেউ আছে যার বকবকানি শুনতে তোমার ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে মাথাটা ধরে যায় ঠিকই, কিন্তু তাও মনে হয় আহারে এই লোকটা কথা না বললে কিসকে বাত উলঝায়েগা মেরা জিয়া।

0: আরে রুকো, যারা সাবার করো, এত তাড়াতাড়ি হারিয়ে গেলে হবে? উইকেন্ড ক্যাফে বলে কথা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: একে রোববার, তার উপর আবার বাঙালি রোববার, যেখানে মাটনটা হচ্ছে মাস্ট, এবং বাঙালি একবার যদি ভাত ঘুম দিতে পারে তাহলে আর কিচ্ছু চায় না, তখন আবার উইকেন্ড ক্যাফেতে গান টান বাজিয়ে তোমার ঘুম ভাঙাতে হয়। আসলে এই যে বাঙালির খাওয়া দাওয়া আরামপ্রিয় একটা ব্যাপার, এর মধ্যে হঠাৎ রিয়া রাত্রেও জানতে পেরেছে যে দক্ষিণ দিল্লিতে এখন এমন একটা গ্রাম রয়েছে যে গ্রামে নাকি সবাই ফিটনেস ফ্রিক, মানে সেটা কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নয় কিংবা নিজেকে সুন্দর রাখার জন্য নয়, একেবারে তাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল সেল হয়ে গেছে ফিটনেস, কুস্তি করা, আখড়ায় যাওয়া, জিমে যাওয়া। সেই গ্রামের নাম আসোলা ফতেপুর বেড়ি, এবং সেখানে যে কত আখড়া রয়েছে, কত জিম রয়েছে, মানে প্রত্যেক দিন সকালে উঠে এবং সন্ধেবেলায়, বিশেষ করে সেখানকার যারা ছেলেরা গ্রামের, তারা জিমে যাচ্ছে না, শরীরচর্চা করছে না, কুস্তি করছে না, এটা হতেই পারে না। মাঝে মাঝে নাকি বাইকও তুলে নেয়, ট্রাক্টর টানে, ভাবা যায় রিয়া।
2: এই কারণেই তো মানুষ এটাকে বাউন্সারদের গ্রাম এবং ভারতের সবচেয়ে শক্তিশালী গ্রাম পর্যন্ত বলতে শুরু করেছেন। ভাবতে পারেন, দক্ষিণ দিল্লিতেই রয়েছে এরকম একটা জায়গা। আসোলা ফতেপুর বেড়িতে এই ফিটনেস কিন্তু রোজকার জীবনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ। সকাল সন্ধ্যায় যুবকরা, যারা ইয়াং জেনারেশন, তারা তো নিয়মিত জিমে যাই। এত যে আখড়া জিম রয়েছে যেগুলোর কথা আত্রেয় বলল, সেগুলোতে সবসময় ভিড়। একদম এখানকার যুবকরা না ওই জিমকে পুরো মন্দিরের মতো মনে করে। এবং এখানে শুধু জিমের মেশিন দিয়ে এক্সারসাইজ করা হয় না, বরং ঐতিহ্যবাহী মাটির কুস্তিও অনেকে মানে উৎসাহ নিয়ে খেলেন। গ্রামের যুবকরা নিজেদের শক্তিশালী করার জন্য আলাদা আলাদা ধরনের কঠিন কঠিন ট্রেনিং করেন। কাউকে মোটরসাইকেল তুলে এক্সারসাইজ করতে দেখা যায়, কেউ ট্র্যাক্টর টেনে নিজের শক্তি বাড়ানোর প্র্যাকটিস করেন, একে অপরকে কাঁধে তুলে নিয়েও ট্রেনিং করেন। ভাবা যাচ্ছে, মানে লেভেলটা এই যে ফিটনেস ট্রেনিং, এইভাবে যদি আমি আপনি করতে পারি তাহলে কোথায় পৌঁছবো বলুন তো?
0: আপাতত সে ট্রেনিং করি বা না করি, একটা কাজ তোমাকে করতেই হবে। আজকে তোমাকে রিয়া রাত্রে জিজ্ঞেস করেছে যে এমন কোন মানুষটি তোমার জীবনে আছে যার বকবক শুনতে তোমার খুব খুব খুব ভাল লাগে, সেই মানুষটির কথা জানাও 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। আর এক্ষুনি এই গ্রামটার কথা বলছিলাম না, এখানে যদি বাপু হানিকারক হয় তাহলেও কিছু করার নেই, জিমে যেতেই হবে, ওটাই নিয়ম।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ব্যাপার হচ্ছে ওই একটু বৃষ্টি পড়লো কিংবা একটু হাওয়া দিল, একটু ঝড় হলো, মাঝে মাঝে একটুখানি টেম্পারেচারটা তলার দিকে হলো, মামা সুজি মামা একটুখানি মুখ তুলে চাইলেন বলে খুব একটা নিশ্চিন্ত হয়েও না, গরম এখনই যাচ্ছে না। ওই জন্য রিয়া কিছু এক্সক্লুসিভ টিপস নিয়ে এসেছে আজকে উইকেন্ড ক্যাফেতে।
2: ওই যে ব্যাপারটা হচ্ছে ঘর সে নিকলতে হি খুব সুন্দর করে সেজে গুজে একদম ফুলটুসি সেজে বেরোলাম, আর কুছ দূরে চলতে হি একেবারে ঝোড়ো কাক হয়ে গেলাম। কি হবে, ব্যাপারটা এইভাবে তো চলছে আমাদের এই গরমে, এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না চারপাশে। আসলে বাড়তি আর্দ্রতা যেটা, এত হিউমিডিটি, সেটা কিন্তু আমাদের মানে শরীরের মধ্যে এমনভাবে প্রভাব ফেলছে, এই দরদর করে ঘামটা হচ্ছেই, মানে এটাকে এড়ানো যাচ্ছে না। এবার যারা সাজুগুজু করতে ভালোবাসেন এই আমাদের মতো, তারা কি করবেন? সাজুগুজুটাকে তো সবসময় ত্যাগ করা যায় না, ওটা তো মনের মধ্যে সবসময় একটু আকাঙ্ক্ষা থাকেই না, একটু সেজেগুজে বেরো। তো এই প্রবল গরমে ত্বক যাতে শ্বাস নিতে পারে সেটা দেখা ভীষণ দরকার। মেকআপ যত হালকা হবে ততই ত্বকের জন্য ভালো হবে। এই টিপসগুলো মেয়েরা তো ফলো করতে পারেনি, যে সমস্ত ছেলেরা নিজেদের একটু ফিট রাখতে চান তারাও কিন্তু ফলো করতে পারেন। গরমে ত্বক রাখ

0: ভালো যারা রাখতে চান তাদের যেগুলো ব্যবহার করতে বলছেন ডাক্তাররা, তারা হচ্ছে মানে সেগুলো হচ্ছে বিবি ক্রিম, এছাড়া ত্বক বান্ধব জেল বেসড হাইড্রেটেড ময়েশ্চারাইজার, টিন্টেড ময়েশ্চারাইজার, হালকা সিলিকনের প্রাইমার, হালকা ধরনের মেকআপ এবং ওয়াটার বেসড বা জেল বেসড ক্রিম। এবং যেগুলো এড়াবেন যারা মেকআপ করতে ভালোবাসেন তাদের জন্য স্পেশালি ভারী ভারী ক্রিম, ভারী ফাউন্ডেশন, কনসিলার, অতিরিক্ত তেল বা মোমযুক্ত প্রসাধনী আর ভারী মেকআপ, এছাড়া প্যারাবেনযুক্ত প্রসাধনী, পেট্রোলিয়ামের মতো তৈলজাত পণ্য, এগুলো সমস্ত কিছু এড়িয়ে চললে বিশেষত এই গরমকালে ভীষণ ভালো হয়। ত্বকের চিকিৎসকরা জানাচ্ছেন যে দীর্ঘক্ষণ মুখে থাকবে, গরমে গলবে না, এই ধরনের মেকআপ ব্যবহারের প্রবণতা এখন বাড়ছে। তবে দীর্ঘ সময় মেকআপ করে থাকলে ত্বকের তো ক্ষতি হতে পারে, ঘাম বা তেল জমে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, সানস্ক্রিন কিন্তু অতি অবশ্যই মাখতে হবে। গরমের উপযোগী এমন মেকআপ প্রোডাক্ট বেছে নিন যা ত্বকের উপর ভার হয়ে বসবে না।
1: ওরে বাবা রে বাবা, যা বুঝলাম, এই গরমে মেকআপ করা যা ঝক্কি, এই জন্যই এই ডিপার্টমেন্টটা আত্মীয়র দিকে নয় রিয়ার দিকে। বাবা ঝক্কি পোহাক, তুমি শুধু 9903653992 বলে দাও তো যে তোমার জীবনে কোন মানুষটি আছে যার বকবকানি শুনতে তোমার ভীষণ ভালো লাগে, সে খুব কথা বলে আর তার কথা শুনতে তোমার ভীষণ ভালো লাগে। তবে রিয়া, এই যে এত কথা বললে না ঘামটাকে আটকানোর জন্য, আবার যদি ওই গরমটা ফেরে তাতে এসিতেও পাসিনাটা আসবে, তাকেই বলে ঠান্ডা মে পসিনা।
2: FM Rainbow Flashback Song.

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ক্যালেন্ডারে নাকি আজকে 31 মে, মে মাস শেষ হয়ে গেল, ভাবা যায় বছরের 5টা মাস কোথা থেকে চলে গেল, আত্রেয় রিয়া কেউই বুঝতে পারলো না। তুমি পারলে কিনা

0: জানি না, কিন্তু মে মাসের এই শেষ দিন আজকে হচ্ছে বিশ্ব টিয়া দিবস, ওয়ার্ল্ড প্যারট ডে। আর টিয়া পাখিকে একবার কথা শেখালে সে যে বকবক বকবক বকবক বকবক করেই যাবে, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। সেই জন্য আজকে এই দুই বকবক করতে ভালোবাসা মানুষ রিয়া অ্যান্ড আত্রেয় তোমাকে, তুমি যে বকবক শুনতে এত ভালোবাসো, তোমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার জীবনে এমন কোন ব্যক্তিটি রয়েছেন যার বকবকানি শুনতে তোমার ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগে। এখন না একটা খুব সুন্দর করে মেসেজ এসছে জানো তো, 9903659992 তে আমাদেরকে অ্যান্ডি বলছে যে FM রেইনবোর যারা আরজে তাদের কথা শুনতেই না ওর ভীষণ ভালো লাগে, এবং সেখানে আলাদা করে কারোর নামও বলতে পারবে না, সেটা ওর পক্ষে একটু কঠিন, মানে কাউকে খারাপ বলাটা ওর কাছে ভালো নয়। কিন্তু এই যে এত গরমের মধ্যেও আমরা কন্টিনিউয়াস বকে যেতে পারি, আমাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদেরকে না অল দ্য বেস্ট বলে দিয়েছে রিয়া জানো তো।
1: ভীষণ ভালো লাগছে শুনে ব্যাপারটা, কিন্তু এটা ঘটনা হচ্ছে মানে তার মানে সারাক্ষণ ওর বাড়িতে কিন্তু রেডিওটা চলে।
0: Yes.
1: তো এইরকম আমরা কিন্তু আগে বেশি মানে এখনকার দিনে হয়তো গুটি কয়েক বাড়িতে এগুলো দেখা যায়, কিন্তু আগেকার দিনে প্রচুর বাড়িতে কিন্তু এটা দেখা যেত, বা এখনও বিভিন্ন দোকানে, চায়ের দোকানে বা এরকম ঠেকগুলোতে এখনও সেই রেডিওর বকবকানি যে চলতে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় গেলেই, একটু শহর থেকে শহরের বাইরের দিকে গেলেই সেগুলো কিন্তু শোনা যায়। এবং কারা কারা এরকম রেডিও সেট সর্বক্ষণ চালিয়ে রাখো এবং কানের কাছে এই বকবকানি শুনতে থাকো সেটাও কিন্তু আমাদের একটু জানাতে পারো, মানে আমাদের একটু ভালো লাগাটা বেড়ে যায় আর কি। আর আজকে ওয়ার্ল্ড প্যারট ডে, আত্রেয় একটু আগেই বললো, তার জন্য জানতে চেয়েছিলাম কোন মানুষটা, কোন স্পেশাল মানুষটার বকবক কানের কাছে শুনতে ভীষণ ভালো লাগে তোমার, সেটা আমাদের জানাও একটু, আমাদেরও ভালো লাগাটা বেড়ে যায়। এবং এই যে আজকে আমরা চারটে থেকে মোটামুটি বকবক করতে শুরু করেছি, তোমরা ভাবছো কতক্ষণ আমরা বকবক করব, গল্প আর বুঝি তোমাদের শোনা হবে না, না সেটা কিন্তু একদমই নয়। রবিবার বিকেল মানেই কিন্তু সেটা গল্প স্বল্পের বিকেল, আর গল্প স্বল্প কিন্তু আসছে একটু পরেই। আমাদের বকবক আর কিছুক্ষণ চলবে, পাঁচটা পর্যন্ত, ঠিক পাঁচটায় একটা নিউজ ব্রেক, তারপরেই আসছে গল্প স্বল্প, তোমার মোস্ট ফেভারিট একটা শো গল্প স্বল্প, সেটা আমরা খুব ভালোভাবে জানি, সেই জন্য সেটা নিয়ে আসছি একটু পরে, মানে সবর তো করতে হয় ভালো জিনিসের জন্য। আপাতত আমরা একটা গানে যাব, তারপর আবারও ফিরছি ওই বকবকটা আরেকটু চালানোর জন্য।
0: কোন মানুষের বকবকটা তোমার খুব ভালো লাগে জানিয়ে দাও 9903659992 তে, হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে, অনেক মেসেজ জমে আছে বিশ্বাস করো। আসলে ওই যে একবার যদি বকবক করতে শুরু করো না আর বকবকানি ভালো লেগে যায়, তাহলে কখন যে ফিলিংটা পিলিংয়ে পরিণত হবে তুমি ধরতেই পারবে না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেনবোতে রোববার বিকেল এবং উইকেন্ড ক্যাফে নিয়ে রিয়া আর আত্রেয় তোমার সঙ্গে। আর আজকে ওয়ার্ল্ড প্যারট ডে, এই যে টিয়া পাখি দিবস একটা পালন করা হচ্ছে আজকে, তো সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করা যে কোন টিয়া পাখিটির আওয়াজ তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। মানে সেই টিয়া পাখিটি যে অরিজিনাল টিয়া পাখি হতে হবে তার কোনো মানে নেই, সেটা তোমার পাশের কোনো মানুষ হতে পারে, চারপাশের কোনো একজন প্রিয় মানুষ যার কথা, যার কণ্ঠ, যার বক বক শুনতে তুমি ঠিক ওই টিয়া পোষা টিয়া পাখির কথা শোনার মতোই পছন্দ করো। এরকম কোন মানুষ তোমার কাছাকাছি আছেন, তাদের কথা জানাও আমাদের, সেরকম জানিয়েছেন নাকি কেউ?
2: জানিয়েছেন বটে, অনেকে জানিয়েছেন। যেরকম মাধাই দাস ঘোষপাড়া থেকে বলছেন যে উইকেন্ড ক্যাফে না শুনলে এমন কত দিন আছে জানাই যেত না। শুধু বলবো যাদের বকবকানি মন দিয়ে শুনি তারা হলেন FM রেনবোর উপস্থাপক উপস্থাপিকারা। তাদের বকবকানি না শুনলে পেটের ভাত হজম হবে না, সঞ্চয় হবে না জ্ঞান, আপনাদের কথা তোতা পাখির মতন শুনতে ভালো লাগে। উড়ি বাবারি বাবা, কি আনন্দ পেয়েছি না এই মেসেজটা পেয়ে, তাই না বলো রিয়া?
1: হ্যাঁ, ভীষণ আনন্দ তো হচ্ছেই, মানে কলারটা একটু উঠে যাচ্ছে এইসব মেসেজ পেয়ে। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে গল্প স্বল্প কিন্তু আপনার সঙ্গে থাকবে বিকেল কটা থেকে, বিকেল পাঁচটা থেকে, তার জন্য কিন্তু একটু ওয়েট। আর তার মধ্যে এই মেসেজ আমাদের ফোনে ঢুকতেই থাকছে 9903653992। আবার একটা মেসেজ বোধহয় এসেছে
2: নারকেল বাগান থেকে শ্যামসুন্দর দাস। এই যে ছড়া কাটিংটা আজকে আলাদা করে বলেনি রিয়াত্রেও, তাতে তার কিচ্ছু যায় আসে না, কারণ ঠিক ছড়া কাটিং ফেভারে নিয়ে গেছে। কি বলছেন, বকবকানি সর্বক্ষণ করবে আবার কে, ঘরে আছে প্রিয়তমা, মনে পড়লো তাকে, মিষ্টি করে কথার ঝুলি বলে কাছে এসে ঘুমের রানী ঘুম পাড়ায় যেন আমায় পাশে বসে। উড়ে বাবারে বাবা, একবার
1: এটাই ভাবছিলাম সেই প্রিয় মানুষটার কথা কেন কেউ বলছেন না, মানে কোন স্বামী তার স্ত্রী এবং কোন স্ত্রী তার স্বামী, এই কথাটা কেন বলছেন না? সেই তো বকবক করে কানের পোকাটা, মানে কানের মাথাটা আপনার খেয়ে বসে থাকে, সে কথাটা বলুন আমাদের, সেই গানটা আমাদের দিন।
2: শ্যামসুন্দর দাসের এই সুন্দর কবিতা কাম মেসেজের জন্য এটা হবে না, তা কি হতে পারে? হয়েছে হয়েছে, আসলে ব্যাপারটা হচ্ছে যে ওই যে মানুষটার কথা রিয়া বলছিল যে তার কথাই আলটিমেটলি শুনে যেতে হয়, না শুনে কোনো রকম উপায় নেই, তাই মাঝে মাঝে বলতে হয় ভগবান ফেলেছে এনে কার পালায়, আপাতত এই দিকের পাল্লাটা ভারী করে দাও তো। 9903653992 জানিয়ে দাও কার বকবকানি শুনতে তোমার খুব ভালো লাগে।

0: রোববার বিকেল বলে কথা, ভগবান আর কার পালায় এনে ফেলবেন, একদিকে রিয়া আর এদিকে আত্রেয়। আর
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ধরো কোথাও ঘুরতে গেছো এবং তুমি ভীষণ মুভি প্রিয়, সিনেমা দেখতে ভীষণ ভালোবাসো, সিনেমার কোনো একটা গান তোমার মাথায় সবসময় ওই লুপে বাজতে থাকে, তো সেই যেখানটায় ঘুরতে গেছো সেই জায়গাটাকে তুমি ভেবে নেবে ওই গানটার ব্যাকগ্রাউন্ড, এবং ওই বন্ধু বান্ধবদের বা যে সমস্ত লোকজনদের সঙ্গে নিয়ে তুমি গেছো সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই লোকজনদের সঙ্গে নিয়ে তুমি ওই গানটা পারফর্ম করতে শুরু করবে। ভাবতে পারছো সিনটা?
0: হ্যাঁ হ্যাঁ, আমি ভাবতে পাচ্ছি। তার কারণ এই যে তুমিও ওই মানুষটার জাবরা ফ্যান, আর আত্রেও ওই মানুষটার জাবরা ফ্যান। ওই মানুষটার নামটা না এক্ষুনি বলবো না, গানটা বাজালেই তুমি বুঝতে পারবে। ওই মানুষটা সেই গানটা যে গানটা ট্রেনের ওপরে ওই রকমভাবে নেচেছিল। আসলে ট্রেনের ওপর তো নাচা টাচা যাবে না, তাহলে তুমি যা বকা খাবে এবং তুমি যেখানেই ঘুরতে যাও না কেন সেখানে লোকজন তোমাকে যা বকবে, তাতেই হয়ে গেল ব্যাপারটা। সেই জন্য ওই ট্রেন স্ট্রিট বলে যেটা রয়েছে ভিয়েতনামে, মানে সরু একটা রেল লাইন এবং তার দুপাশে ক্যাফে রয়েছে, বাড়িঘর দর রয়েছে, ট্রেন এলে আবার দোকানগুলোকে গুটিয়ে নেওয়া হয়, তারপর আবার দোকানগুলো খোলে, তা সেই ট্রেন স্ট্রিটে গিয়ে একদল বন্ধু বান্ধব তারা আর নিজেদেরকে আটকাতে পারেনি, কারণ তারাও হচ্ছেন সেই মানুষটির জাবরা ফ্যানই মনে হয়, তাই জন্য তার সেই গানটাতে নেচে দিয়েছেন। আর ওই সেই মানুষ, এই মানুষ, ওই মানুষ, সেই গান করবো না, তোমাকে গানটা শোনাবো, শুনলেই তুমি বুঝতে পারবে, অলরেডি তুমি বুঝে গেছো। ট্রেন স্ট্রিট, রেল লাইনের ওপরে ওই গান চালিয়ে নাচছে, কোন গান হতে পারে? আরে ভাই, বলিউডে একজনই তো এসআরকে রয়েছেন, তিনি তো এই সমস্ত কাণ্ড কারখানা করেন। তুমি কি করবে 9903653992 তে জানাবে যে কার বকবকানি শুনতে তোমার জীবনে এমন কোন মানুষ আছে যার বকবকানি শুনতে তোমার সব থেকে বেশি ভালো লাগে।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ওয়ার্ল্ড প্যারাড ডে বলে কথা, তাই জন্য রিয়া রাত্রেও তোমার থেকে জানতে চেয়েছে যে কোন মানুষটির বকবকানি শুনতে তোমার সব থেকে বেশি ভাল লাগে। 9903653992 তে বাঁকুড়া থেকে বিপ্লব মাজা বলছেন, আমাদের বাড়িতে দুটো টিয়া পাখি আছে, ওদের কথাগুলো শুনতে না খুব ভালো লাগে সকাল থেকে রাত পর্যন্ত। যখন কাজ থেকে ফিরি তখন ওদের সঙ্গে একটু কথা বলি, খুব ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো রিয়া, মানে এই যে বাড়িতে যতই মানুষ থাকুক, যতই লোক থাকুক, মাঝে মাঝে যদি থাকে একটা টিয়া, তাহলে তার সঙ্গে কিন্তু কথা বলতে ভীষণ ভালো লাগতেই পারে।
1: শুধু পোষ্য না, কিন্তু যে কোনো মানে প্রাণী, মানে যে কোনো পোষা, পোষ্য মানে ওইটাই, শুধু
0: পাখি নয়, যে কোনো প্রাণী,
1: যে কোনো প্রাণীও যদি হয়, সে যদি বাড়ির একদম সেই রকম সদস্যের মতো হয়ে যায়, তাহলে কিন্তু ওই বাইরের কাজ থেকে ফিরে বা বাইরের জগৎ থেকে ফিরে সেই প্রিয় পোষ্যটির মুখ দেখলে, সেই প্রিয় পোষ্যটির সঙ্গে একটু খুনসুটি করলে মনটা এক

0: চাঙ্গা হয়ে যায়, একেবারে রিফ্রেশ হয়ে যায়। এটা কিন্তু খুব বাস্তব কথা।
1: আর মনের মধ্যে পাখি থাকলে তখন কি হয়, যেটা পায়েল ব্যানার্জির হয়েছে, কি সুন্দর করে লিখেছে, আমার হৃদয়ে আজও এক সুরেলা পাখি ডাকে, মনে এসে বসে তারা সবাই ঝাঁকে ঝাঁকে, কত কথা বলে তারা পাখির কূজন সুরে, হৃদয় যেন কাছে যেতে চায়, থাকে না আর দূরে। দিস ইজ আগেইন দ্য পিওর ছড়া কাটিং ভাইব, যেটা উইকেন্ড ক্যাফেতে এখন রিয়া আত্রেও না বললেও তুমি আপনা থেকেই পাঠিয়ে দাও। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে বলছেন, তোমাদের ভালো লাগা বাড়ানোর জন্য আমি বলছি, বকবকে তোমাদের জুড়ি মেলা ভার, তবে সেটা আমাদের ভালোই লাগে অবশ্য। মানে আবারও সেই কোন মানুষ তোমার বা কোন মানুষের বকবকানি তোমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে রিয়া রাত্র আর এফ এম রেনবো সবাই ঢুকে পড়েছে, কি মজা কি মজা কি মজা। তো ব্যাপারটা হচ্ছে যে এইরকম মজা হলে না, এইরকম একটা মজাদার গান শুনতে হয় যে গানগুলোকে দমদার বলে।

0: হ্যাঁ রে বাবা, হ্যাঁ মেসেজ পড়ে দিয়ে তবেই যাব উইকেন্ড ক্যাফে বলে কথা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এই ঠাঠা পোড়া গরমে যার মেসেজটা পেয়ে মন একেবারে ফুরফুরে হয়ে গেল এবং গায়ে এক ঝলক বরফ এসে লাগলো, সেটা হচ্ছে সালিম। সে গোড়া হুগলিতে থাকে, কিন্তু এখন সে দার্জিলিং থেকে ফিরছে এবং লিখছে যে আরজেদের বকবক ভালো লাগে, তাই তো এখন দার্জিলিং থেকে বাসে করে ফিরছি আর অ্যাপে FM রেইনবো শুনছি, সাথে বাসের জানলা দিয়ে মেঘ রোদের খেলা চলছে এখানে সেটা দেখছি। মানে এটা সবকিছু ওই সব বকবক টকবক সবকিছুর মধ্যে একটু মিঠে একটু হাওয়া এনে দিল আমাদের প্রাণে এই দার্জিলিং থেকে তোমার ফেরার কথাটা।
0: শঙ্কর ভুনিয়া নিউ টাউন থেকে বলছে যে তার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে রুমা, তা সে খুব কথা বলে কিন্তু রেগে গেলে আর রক্ষে নেই। আসলে হ্যাঁ, ব্যাপারটা তাই হয়। এমন এমন কিছু কিছু লোকজন আছে না যারা কথা বলতে বড্ড ভালোবাসে কিন্তু রেগে গেলে তো ব্যাস হয়ে গেল। ঠিক আছে, চলো। আবির জানা বারুইপুর থেকে বলছে যে আমার জীবনে একজন মহিলা আছেন যার কথা শুনতে গেলে আমার মধু মধু ফিল হয়, বাট বেশি কথা বলে না, খুবই শান্ত, তাই কথা বলে কিন্তু কাজের কথা বলে, সেই জন্যই আমার ওর কথা শুনতে গেলে খুব ভালো লাগে। আর আমি বেশি মুখ চালাই বলে মা রাগ করে আমার ওপরে, ওটা আমার একটু খারাপ লাগে। হ্যাঁ, মায়েরা একটুখানি বেশি বকবক করলে, কানের কাছে গিয়ে বকবক করলে একটু তো রেগে যাওয়াই বস, সেটা তো কিছু করার নেই। অ্যান্ড গণেশ ডোমজুর থেকে বলছে যে শুভ বিকেল, সকাল বিকেল আর রাত, তোতা পাখি আমার 107

0: কত লোক যে বলেছে যে এই আর্যদের বকবকানি শুনতেই সব থেকে বেশি ভালো লাগে, এর থেকে ভালো আর কি হতে পারে বলো রিয়া?
1: একদমই তাই। আর আমরা এই ভালো লাগাটুকু নিয়ে আপাতত এইখান থেকে মানে উইকেন্ড ক্যাফে থেকে চলে যাব গল্প স্বল্পে। এর পরের যে ঘন্টা সেটা পুরোটাই থাকবে গল্প স্বল্প, গল্প শোনার পালা, এবং এটা তোমার খুব প্রিয় সেগমেন্ট, সেটা আমরা খুব ভালোভাবে জানি। সেই জন্য আমরা ওয়েট করছি, আমরাও সেই গল্প শুনবো তোমার সঙ্গে। আপাতত
0: আপাতত ওয়ার্ল্ড প্যারাডেতে কোকিল ডাকলে কি হবে, সেবা যদি দুষ্টু হয়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দর বীর সিং এর সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। রাজ্যে নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন। সকাল 11টায় লোকভবনে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 33 থেকে 35 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করার ওপরও জোর দিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকরা যাতে সহজেই পান সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় সহায়তা শিবিরের আয়োজন করছে বিজেপি। পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডে আজ এরকমই শিবির থেকে এই প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। ফর্ম পূরণেও স্থানীয় মহিলাদের সহায়তা করেন দলের কর্মীরা। দুর্নীতি হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে

0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: স্টুডিও ক্লকে 5:13:13 হয়ে গেছে, এখনও যদি রোববারের গল্প স্বল্প না শুরু হয় তাহলে যে সময় বড় অল্প হয়ে যাবে। আত্রেয় আর রিয়া গল্প স্বল্প নিয়ে হাজির।
3: রোববার বিকেল মানেই গল্প স্বল্পের বিকেল, বিকেল 5টা বেজে গেছে, গল্প স্বল্প হাজির। এবং আজকে কিন্তু গল্প স্বল্প অরিজিনালসে থাকছে অদিতি ভট্টাচার্যের লেখা হাতে মাত্র দুদিন। এই গল্পটা খুব ভালো করে মন দিয়ে শুনুন এবং গল্প শেষ হলে গল্প কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কারণ এটা জানালেই আপনি সুযোগ পাবেন এই মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে একেবারে ডাইরেক্ট এন্ট্রি পাবার। গল্প কেমন লাগলো, পজিটিভ নেগেটিভ যে ফিডব্যাকই হোক, যেটাই আপনার মনে হোক, গল্পের মূল্যায়নটা করে একটু ছোট্ট করে আমাদের লিখে পাঠাবেন এবং একটু গঠনমূলকভাবে যদি লিখে পাঠান, যার মেসেজ আমাদের সবচেয়ে ভালো লাগবে তাকে আমরা নিয়ে চলে যাব এই মঙ্গলবার কুইজ

0: কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন। অদিতি ভট্টাচার্য রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর, কর্মসূত্রে আরব দুনিয়াতেও থেকেছেন, ছোট বড় সকলের জন্যই লেখেন তিনি। তার লেখা প্রকাশিত হয়েছে প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায়, অ্যাপে, ওয়েবজিনে। প্রকাশিত হয়েছে কিছু বইও, যেমন গল্প সংকলন গল্পের খোঁজে, খেলতে খেলতে, দুটি করে উপন্যাসিকার সংকলন দুরন্ত ঈশান, অপরাজেয় ঈশান, উপন্যাস চাঁদ উঠেছিল আকাশে ইত্যাদি। আজকের গল্প অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন। গল্পের কথক ও বয়স্ক জয়দেবের ভূমিকায় অর্পণ, অন্যান্য ভূমিকায় মধুমিতা, অরিজিৎ, সুনন্দা, রিয়া, তানিয়া, দেবারতী, উজ্জ্বল, অর্ণব, রাজীব, সুদীপ্ত রায়, সুদীপ্ত ঘোষ, গোপা, তমজিৎ, আত্রেয়, সোমক ও শুক্লা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন।
1: গুনগুন করে গান গাইতে গাইতে একটা ইংরেজি পত্রিকার পাতা উল্টাচ্ছিল সুতীর্থ। মেজাজ বেশ ফুরফুরে। গরম গরম লুচি তরকারি খাওয়ার টেবিলে দিয়ে গেল পিঙ্কি।
2: আরে দাও দাও,
1: পত্রিকা পাশে রেখে বলল সুতীর্থ।
2: উফ, জল খাবারে লুচি তরকারি না খেলে না ছুটির দিনটা শুরুই হয় না। এই শোনো না, তুমি চটপট কাজকর্মটা সেরে ফেলো পিঙ্কি দি, আমি কিন্তু খেয়ে নিয়ে বেরিয়ে যাব।
1: একটা লুচিও খাওয়া হয়েছে কি হয়নি, মিষ্টি সুরেলা আওয়াজে ফোনটা বেজে উঠল। বনানি মুখ ভর্তি খাবার নিয়ে কোন রকমে
2: হ্যালো
1: বলতেই ওপাশ থেকে বনানি বললেন,
3: বলছি।
2: আরে কি বলছো, বলো না।
3: একটা ভুল করে ফেলছি বাবা, আজকাল কিছুই মনে রাখতে পারি না, এইভাবে করবো আবার এই ভুলে যাই।
2: আরে কি হয়েছে বলো না।
3: মিলিকে একজোড়া কানের দুল দেবো বলেছিলাম, আজ মেয়েটার আসার কথা, আমি একেবারে ভুলে গেছি রে। মনে থাকলে আসতাম না, দুলজোড়া বার করে যে তোকে দিয়ে আসবো তাও।
2: আরে তোমার কাছে ওর ফোন নাম্বার আছে না, পরে কখন আসতে বলে দাও, যখন তুমি থাকবে। আমি একটু পরেই বেরিয়ে যাবো, কখন আসবো তার ঠিক নেই, আমি অতক্ষণ বসে টসে থাকতে পারবো না।
3: এক্ষুনি চলে আসবে বাবা, তোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। সব তো আমার ভুলের জন্যই হলো বল, মেয়েটা অনেক করেছিল।
1: বনানি হয়তো আরো কিছু বলতেন, সুতীর্থ থামালো।
2: আচ্ছা বলো কোথায় আছে দুলটা।
3: আমার আলমারিতে, লকারে। লকার খুললেই পেয়ে যাবি, সামনে রাখা আছে লাল রঙের ছোট একটা বাক্স, ওই ওই একটাই বাক্স আছে।
2: তোমাকে পরেই আসতে বলো মা, দূর ঋতিকাও নেই এখন, আমি আবার ওই আলমারি টালমারি খুলবো তখন সেই।
1: সুতীর্থ একটু ইতস্তত করল, কারণ আছে, ঋতিকা পারতপক্ষে ওকে আলমারিতে হাত দিতে দেয় না, বলে
4: একটা জিনিস বার করতে গেলে চারটে ফেলো, তাকিয়ে দেখো না, পরে আমাকেই সব তুলতে হয়, খুঁজেও তো পাও না কিছু, ঘাঁটাঘাঁটি করে সব লন্ডু বন্ড করে দাও।
1: অভিযোগ যে একেবারে মিথ্যে সে কথা সুতীর্থ বলতে পারে না।
3: ফোন করেছিলাম, ধরলো না আর করেও না, মনে হয় রিচার্জ করেনি, এসে ফিরে যাবে, পরে আর আসতে পারবে না বলেছিল। আমিও যে কি করি, একটা কাজও ঠিক মতো মনে রেখে করতে পারি না, নাহলে কি আর।
2: ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, তুমিও আরেকবার ফোন করো, বলো তাড়াতাড়ি আসতে।
3: তোকে বেশি খোঁজাখুঁজি করতে হবে না, সামনেই রাখা আছে, খুললেই দেখতে পাবি, আজকাল যে কি হয়েছে কিছুই মনে রাখতে পারি না।
1: বনানি আবার বললেন,
2: আমার মনে আছে মা, লকারে লাল রঙের বাক্সে আছে, তাই তো? কিন্তু লকারই আছে তো, এরকম নয় তো যে তুমি আবার বার করে অন্য কোথাও রেখেছো তারপর ভুলে গেছো।
3: তাহলেই তো হতো, তোকে আর আলমারি খুলতে বলতে হতো না, তুই তো খুলতে চাস না তাই বলছি।
1: বনানি যেন নিজেকে সামলালেন।
2: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও।
1: সুতীর্থ ফোন ছেড়ে দিল। সত্যি কি বনানি নিজের আলমারির ব্যাপারে অতিমাত্রায় সাবধানী? কথাটা প্রথম ঋতিকা বলেছিল।
4: মার আলমারিতে কি আছে বলতো, অনেক টাকা পয়সা না গয়নাঘাটি?
2: কেন, কি আবার হলো?
4: আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও।
2: আরে অনেক টাকা পয়সা গয়নাঘাটির প্রশ্নটা আসছে কি করে, গয়নাঘাটি যেটুকু আছে সে তো ব্যাংকের লকারে, আর মা নিজে পড়েই বা কতটুকু, ছোট থেকে তো এরকমই দেখে আসছি। আর টাকা পয়সা বলতে পেনশন, সেটা তো আমিই তুলে এনে দিই, সেও এমন কিছু নয়।

0: বেশ এনে দিলে তো রাখতেও চায় না, বলে আমার কি দরকার, সব তো তুই করিস, মার খরচ তো ওই গিনির পেছনেই, ওর জন্য এটা কিনছো ওটা কিনছো। যাই হোক, তুমি হঠাৎ মার আলমারি নিয়ে পড়লে কেন বলো তো?
1: ঋতিকা কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল,
2: আগেও ব্যাপারটা চোখে পড়েছিল জানো, তবে আমি অত পাত্তা দিইনি, আমার ভাবার ভুলও তো হতে পারে। কিন্তু কাল সন্ধেবেলা যা হলো, যেন মা একমনে আলমারি খুলে কিছু দেখছিল। আমি মার শাড়ি দুটো দিতে গিয়েছিলাম, লন্ড্রি থেকে কেচে দিয়ে গেছে, মা এই নাও তোমার শাড়ি। এই বলে যেই ঘরে ঢুকেছি, মা অমনি চমকে উঠে তাড়াতাড়ি আলমারিটা বন্ধ করে দিল। এক ঝলক যা দেখলাম লকার খুলে কিছু করছিলেন। তাই বলছি, অনেক টাকা পয়সা গয়নাগাটি আছে নাকি? আমি মাকে বললাম, আলমারি তো খোলাই আছে মা, শাড়ি দুটো তুলে রাখি। মা একেবারে হা হা করে উঠল, তুমি রেখে যাও, আমি পরে গুছিয়ে তুলে দেব। খুব অদ্ভুত লেগেছে আমার জানো।
1: আজও বারবার বলছিলেন,
3: লকার খুললেই পেয়ে যাবি।
1: মিলিকে একেবারে কানের দুল দেওয়ারই বা কি আছে তাও বোঝে না সুতীর্থ। বনানী যখন হিপ জয়েন্ট ভেঙে শয্যাশায়ী ছিলেন, তখন মিলি আয়ার কাজ করত, খুব যত্ন করত, সময় দেখে কাজ করত না। গিনি হওয়ার পরেও ওকে রাখা হয়েছিল, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে তার বিয়ের খবর শুনে একেবারে সোনার দুল দেওয়া মনস্থ করে ফেললেন বনানী? না, ও বা ঋতিকা কেউই কিছু জিজ্ঞেস করেনি বনানীকে, বনানী নিজে কারণ দর্শিয়েছিলেন।
3: বড় দুঃখের মেয়েটা, 15 বছর হতে না হতেই বাপ মা ঘাট থেকে নামানোর জন্য না দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিল, সেই বিহারে। লোকটার আগের বউও আছে, কম অত্যাচার সহ্য করতে হয়নি, তারপর বিধবা হয়ে ফিরে এলো। তবু ভালো যে কোলে একটা নিয়ে আসেনি, সেই থেকে তো খেটেই যাচ্ছে, এবার যেন মেয়েটা সুখী হয়।
1: সুতীর্থর এসব কথা ভালো লাগেনি, মুখ শক্ত হয়ে উঠেছিল। ঋতিকা কিন্তু বনানীর পক্ষ নিয়ে বলেছিল,
2: মা তো ঠিকই বলেছেন, ছেলে মেয়ে থাকলে তো আরো মুশকিল হতো তাই না, এই যে আবার বিয়ে করছে, ছেলে মেয়ে থাকলে তো অশান্তি হতো।
1: মুহূর্তের মধ্যে সুতীর্থর মনে পড়ে গিয়েছিল বড় পিসির সেই কথাটা, কবে সে কোন ছোটবেলায় শুনেছিল।
4: তোর একটা বন্ধুর নতুন মা এসেছে না, দেখ তোর আবার নতুন বাবা আসে কিনা।
5: নতুন মা কিরকম হয় বলতো? ওই যে রে সৎবা বলে যাদের, খুব বাজে হয়, সৎ বাবারাও ওইরকমই হয় বুঝেছিস।
1: সুতীর্থর কান মাথা ঝাঁ ঝাঁ করে উঠল, কি উল্টো পাল্টা ভাবছে ও, দূর থেকে কোথায় চলে গেল, ভালো সময় সব ঝামেলা হলো, ঋতিকাও বাড়িতে নেই, না হলে সব দুটুলের ব্যাপার ওই দেখত। ফোনটা আবার বেজে উঠল, আবার বনানী।
3: পেয়েছিস তো, খোঁজাখুঁজি করতে হয়নি তো?
0: আরে না মা, আমি এখনো দেখার সময় পাইনি, এই যাচ্ছি। আর তুমি সামান্য ব্যাপারে এত টেনশন নিচ্ছ কেন বলো তো?
3: না আসলে তুই,
1: বনানী কিছু বলতে গিয়েও বললেন না যেন।
0: মিলির ব্যাপারটা মিটে গেলেই আমি তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে?
1: সুতীর্থ ফোন ছেড়ে তাড়াতাড়ি বনানীর ঘরে গেল, আলমারি খুলল, লকারও। টুকটাক জিনিসপত্র ছড়ানো ছোট্ট লকারটাতে, বেশিরভাগই সুতীর্থর বাবার, ওর ঘড়ি চশমা আরও এটা সেটা, সবকিছু এত বছর আগলে রেখে দিয়েছেন বনানী, বরাবরই ওগুলো আলমারির লকারে রাখা থাকে। লাল ছোট বাক্সটাও সামনে আছে, সুতীর্থ ওটা ঝটপট বার করে নিল।
6: এটাই নিশ্চয়ই দুলের বাক্স হবে, এরকম তো আর কোনো বাক্স টাক্স দেখছি না। কি ঝামেলায় পড়লাম রে বাবা, মাঝে কি করে না দূর।
1: নিশ্চিত হওয়ার জন্য বাক্সটা একবার খুলে দেখেও নিল সুতীর্থ।
0: এই যা, এইটা আবার পড়ে গেল, উফ, কিছু না কিছু আমি ঠিক ফেলবই ফেলবো।
1: মেঝের দিকে তাকাতে জিনিসটা চোখে পড়ল, বাটিকের বড় একটা রুমাল,
0: লোকারে রুমাল, উফ, মা সত্যি ভুলে হয়ে গেছে দেখছি, কি রাখতে কি রেখেছে।
1: সুতীর্থ না হেসে পারল না, চার ভাঁজ করে সযত্নে মোড়া একটা চকচকে নতুন রুমাল, আর সেই চকচকে রুমালের ভাঁজের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা ফটো একটুখানি।
6: ফটো নিশ্চয়ই বাবারই হবে, এখানে রেখে দিয়েছে।
1: সুতীর্থর গলা ভারী হলো, রুমালের ভাঁজ খুলল, স্টুডিওর হলুদ হয়ে যাওয়া ছেঁড়া খাম থেকে ফটোটা বেরিয়ে এসেছে, বহু পুরনো সাদাকালো ছবি একটা। ছবিতে তিনজন মানুষ, বাঁদিক থেকে প্রথমে দাঁড়িয়ে আছেন বনানী, ওর পাশে দীর্ঘদেহী এক সুপুরুষ, আর তার কোলে

0: ছোট্ট সতীর্থ। স্টুডিওতে তোলা ছবি, সন্দেহ নেই।
1: দাদা, নীলি এসেছে, জেঠিমাকে খুঁজছে,
0: পিঙ্কি ডাকলো।
2: বসতে বলো, আসছে।
0: কোন রকমে আলমারিটা বন্ধ করে সতীর্থ লাল বাক্স হাতে বেরিয়ে এলো।
1: দাদা, জেঠিমা আমাকে ফোন করেছিল, আমি তখন ধরতে পারিনি, আর আমার টাকা ফুরিয়ে গেছিল, এই তো এখন ভরলাম।
2: আচ্ছা, মা এটা তোমাকে দেবেন বলে রেখে দিয়েছেন, কিন্তু আজ যে তোমার আসার কথা সেটাই বেমালুম ভুলে গেছেন। গুরুদেবের আশ্রমে গেছেন, ওখানে ওই পুজো টুজো আছে, গতকালই গেছেন।
0: লাজুক মুখে বাক্সটা নিল মিলি, বলল,
1: আমি মানে আমরা আসবো পরে, জেঠিমাকে প্রণাম করে যাব।
0: এটুকু বলতেই মিলির রোদে পড়ে যাওয়া তামাটি মুখটা লালচে হয়ে উঠল।
1: আমার জন্য মিষ্টি আনতে ভুলিস না জানো,
0: পিঙ্কি কাজকর্ম সেরে যেতে যেতে বলে গেল। মিলি হেসে ফেলল। দরজা বন্ধ করে সতীর্থ আবার বনানীর ঘরে এসে ঢুকল। আলমারি খুলে আবার ফটোটা বার করল। ভদ্রলোক হাসি হাসি মুখে এবং স্নেহের দৃষ্টিতে ওর কোলে থাকা সতীর্থর দিকে তাকিয়ে আছেন। উনি যে খুব খুশি তা বুঝতে অসুবিধে হয় না। বনানীর মুখেও হাসির হালকা ছাপ। এটুকু সতীর্থ কতবার দেখেছে তা বোধ হয় গুনে গুনে বলতে পারবে। বিষণ্ণতার এক শক্তপোক্ত আবরণ যেন বনানীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। একমাত্র বোধ হয় গিনিরই ক্ষমতা আছে মাঝে মধ্যে সে আবরণ ছিঁড়ে ফেলার। আলমারি হাট করে খোলা। সতীর্থ বনানীর বিছানার উপরে বসল। এ ভদ্রলোক কে, কখনো দেখেছে বলে তো মনে করতে পারছে না। অথচ যেভাবে উনি ছোট্ট সতীর্থকে কোলে নিয়ে রয়েছেন, পাশে বনানী দাঁড়িয়ে রয়েছেন, তাতে তো বেশ পরিচিত এবং ঘনিষ্ঠই মনে হচ্ছে। সতীর্থ অন্যমনস্ক হয়ে রুমালটা নিল। যেভাবে ছিল আবার কি ঠিক ওভাবেই রেখে দেবে? উচিত তো তাই। হলুদ হয়ে যাওয়া খাম ছিঁড়েও গেছে, কিন্তু স্টুডিওর নামটা পড়তে অসুবিধা হয় না। নিহারিকা স্টুডিও, সতীর্থ চেনে, কৃষ্ণনগরের বহু পুরনো স্টুডিও। এখনো আছে কিনা তা অবশ্য জানে না, বনানীকে জিজ্ঞেস করবে, কিন্তু কি বলবে?
2: তোমার লকারে রুমালে জড়ানো এটা কার ছবি মা? সেটা কি ঠিক হবে নাকি সোমবার মা ফিরলে তখন দেব ফটোটা, বলবো যে দুলের বাক্স বার করতে গিয়ে পড়ে গেছিল, তারপর জানতে চাইব। আচ্ছা, ঋতিকাকে কি আগে বলবো?
0: এসব ভাবতে ভাবতেই আবার বনানীর ফোন।
2: হ্যালো, মিলি এসেছিল, আমি দিয়ে দিয়েছি, আর দেওয়ার আগে বাক্স খুলে দেখেও নিয়েছি। মিলি বিয়ের পরে আসবে বলেছে, ঠিক আছে?
0: বনানীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে বলে গেল সতীর্থ,
3: জানি মিলি ফোন করেছিল।
0: কথাটা বলেই বনানী চুপ করে গেলেন। এপাশে সতীর্থ চুপ, ভাবছে কিছু জিজ্ঞেস করবে কি না।
3: হ্যালো, হ্যালো বাবা।
2: হ্যাঁ বলো।
3: আলমারি ঠিকমতো বন্ধ করেছিস তো?
2: করেছি। আচ্ছা, তোমার আলমারিতে কি এমন মূল্যবান জিনিস আছে মা? হারিয়ে যাওয়ার মতো বা চুরি হয়ে যাওয়ার মতো সত্যি কি কিছু আছে?
0: সতীর্থ না বলে পারল না। ওপাশে আবার সেই অস্বস্তিকর নীরবতা।
2: মা,
0: কোনো উত্তর নেই।
2: হ্যালো মা, কি হলো?
3: ছাড়ি এখন, ঠিকমতো খাওয়া দাওয়া করিস।
0: ফোন কেটে গেল। বনানী কি সতীর্থর প্রশ্নের উত্তর দিতে গিয়েও দিলেন না? যাকগে, আপাতত যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়াই ভালো, পরে এ নিয়ে মাথা ঘামালেও চলবে। এবার শনি রবি দুটো দিন সত্যিকারের ছুটি পাওয়া গেছে। অফিস না থাকলেও সংসারের কাজকর্মগুলো তো সব এই দুটো দিনের জন্য হাঁ করে অপেক্ষা করে থাকে, এবার তা থেকেও ছাড় পাওয়া গেছে। ঋতিকা গেছে বন্ধুদের সঙ্গে বেড়াতে ইটাচোনার রাজবাড়িতে, আজ সকালে গেছে, আগামীকাল ফিরবে, তবে এখানে নয়, ওর বাপের বাড়িতে। ঋতিকার বাবা মা গিনিকে কিছুদিন দেখতে না পেলে অস্থির হয়ে ওঠেন, তাই বনানী ওর গুরুদেবের আশ্রমে গেছেন। আসলে দূর সম্পর্কের এক দিদির বাড়িতে, ওর এই দিদিটিও একই গুরুর শিষ্যা, ওর সঙ্গেই গুরুদেবের আশ্রমে গেছেন, খুব দূরে নয় ওখান থেকে। বাজার দোকানের পাঠ সতীর্থ আগেই সেরে রেখেছে, শুধু শুধু তাই দিনগুলো মাটি করার কোনো মানে হয় না। জোর দিয়ে ছবির ভদ্রলোকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল, আবার রুমালের মধ্যেই ফটোটা রাখতে গেল। আর তখনই চোখে পড়ল দুভাঁজ

0: রা সাদা কাগজটা। রুমালেই ছিল, কিন্তু তখন তাড়াহুড়োতে নজরে পড়েনি। হাতে নিয়ে বুঝতে পারল সুতীর্থ শুধুই সাদা কাগজ নয়, এর মধ্যেও কিছু আছে। সুতীর্থ এক মুহূর্ত সময় নষ্ট না করে ভাঁজ করল। আরো একটা ছবি, এ ছবি সুতীর্থর খুব চেনা। তখন ক্লাস এইটে পড়ে, প্রসূন আর জিমুত এই দুই বন্ধুর সঙ্গে তুলেছিল ফটোটা। ফটো তোলার টাকা প্রসূন এনেছিল ওর মার কাছ থেকে, ছবিটা হারিয়ে গিয়েছিল। সুতীর্থর তখন কম কষ্ট হয়নি, ওদের ছোট্ট ঘরটা তোল পার করে ফেলেছিল কিন্তু খুঁজে পায়নি। সেই ছবি বনানীর আলমারিতে, ছবির ওপরে সাদা অংশে কালো কালিতে খুদে খুদে হরফে লেখা মাঝির জন। হাতের লেখাও সুতীর্থর খুব চেনা, বনানীর। সুতীর্থর ডান দিকে প্রসূন আর বাঁ দিকে জিমত দাঁড়িয়ে, একে অপরের কাঁধ জড়িয়ে হাসি মুখে। মাঝির জন লিখে সুতীর্থকে চেনানো হয়েছে ফটো পাঠিয়ে, কাকে? সে ফটো আবার ফিরেও এসেছে, আর বনানী সেটাকে সযত্নে লকারে ঢুকিয়ে রেখেছেন। সুতীর্থর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। ফোন আবার বেজে উঠল, এবার রূপক, সুতীর্থর কলেজের বন্ধু। রূপকের ফ্ল্যাটও রাজারহাটে, সুতীর্থর কাছাকাছি, আজ ওখানে আড্ডা দেওয়ার কথা। আরও দু একজনের আসার কথা, দু সপ্তাহ আগে থেকে এই প্রোগ্রাম করা আছে, উদ্যোগী ছিল সুতীর্থই।
1: আরে কি রে, মাঝে মাঝে একটু আড্ডা টাড্ডা না মারলে চলে নাকি? চল একটা দিন বসি,
0: সুতীর্থই বারবার বলেছে।
2: কি রে, তোর তো পাত্তাই নেই, কিসে আটকে গেলি, নাকি ভুলেই মেরে দিয়েছিস?
0: ওপাশ থেকে রূপকের গলা।
1: আরে না ভাই, ভুলিনি, আমি ঠিক করলাম আর আমি ভুলে যাব।
2: তাহলে চলে আয় চটপট।
0: কিসে আটকে গেছে সে কি আর বলা যায়, না যাওয়াটা একেবারে ভালো দেখায় না, যেতে তো হবেই। তবে এই ব্যাপারটাকেও ছেড়ে দেওয়া যায় না, এ রহস্যের সমাধান করতেই হবে। সুতীর্থ ঘড়ি দেখল, 10:45 বাজে। ওর হাতে আজকের আর কালকের দিনটাই আছে, ঘন্টা মিনিটের হিসেবে পুরো 48 ঘন্টা না হলেও সাধারণভাবে দুটো দিন বলাই যায়। আগামীকাল একটা কাজ আছে বটে, তবে সেটা এমন কিছু জরুরি নয়, পরে করলেও হয়। ঋতিকা তো বলেই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো, কাজে ওটা বাদ দেওয়া যায়। সোমবার সকাল থেকে আবার কাজকর্ম শুরু হয়ে যাবে, ওয়ার্ক ফ্রম হোম হলেও ওয়ার্কই তো বটে। অথচ এই রহস্যের সমাধান না করা অবধি সুতীর্থ অন্য কোনো কাজে মন দিতে পারবে না। বনানীর আলমারি বন্ধ করে সুতীর্থ নিজের ঘরে এল। ছবি দুটো এখন ওর কাছেই থাকুক, সোমবার বনানী ফিরলে যা বলবার বলবে। দুলের বাক্স বার করতে গিয়ে রুমালটা যে মাটিতে পড়ে গিয়েছিল সে কথা তো আর মিথ্যে নয়। সুতীর্থ নিজেই যেন নিজেকে জাস্টিফাই করল, তার আগে এই দুদিনের মধ্যে ভদ্রলোকের পরিচয়কে জানতে হবে, জানতেই হবে। সপ্তাহের 5 দিন হাঁটাহাঁটি একেবারে হয় না, সর্বক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকা, ফলত মধ্যপ্রদেশ ক্রমশ স্ফীত হচ্ছে, শরীরেও এটা ওটা উপসর্গ দেখা দিতে শুরু করেছে।
3: প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন, 45 মিনিট হলেই ভালো। একদিন হাঁটবেন, 3 দিন হাঁটবেন না, তা করলে কিন্তু হবে না, রোজ হাঁটবেন।
0: চিকিৎসক কবেই বলেছেন, কিন্তু সুতীর্থর আর সে কথা মানা হয়নি। প্রথম প্রথম 2-1 দিন ভোরে উঠে হাঁটতে বেরিয়েছিল, তারপর আবার যে কে সেই, এমনকি সপ্তাহান্তের দিন দুটোতেও হয় না। আজ তাই মনে হলো রূপকের বাড়ি হেঁটে গেলেই হয়, তবু একটু হলো হাঁটা তো হবে, হাঁটলে নাকি স্ট্রেসও কমে। কার্যক্ষেত্রে অবশ্য সেরকম কিছু হলো না। সুতীর্থই ফটোর ভদ্রলোকের কথা ভাবতে ভাবতে কখন যে রূপকের বাড়ি পৌঁছে গেল বুঝতেও পারল না। দোরবেল বাজাতে রূপকের দরজা খুলল।
4: আজকের আড্ডার ব্যাপারে যার ইনিশিয়েটিভ সবচেয়ে বেশি ছিল সেই তীর্থ, সেই এলো সবচেয়ে দেরিতে।
0: ওর বন্ধুরা, সে স্কুলেরই হোক বা কলেজের, সবাই শুটা ছেটে ফেলে তীর্থ বলেই ডাকে।
1: উফ, আর বলিস না, বেরোতে যাব এমন একটা কাজ পড়লো ঘাড়ে, আর সেই কাজের দায়িত্ব আবার মা দিয়েছে, ব্যাস কাজ না করে বেরোতেই পারলাম না।
4: ঠিক আছে ঠিক আছে।

0: এই আয় বস, তাও তো বেটার লেট দ্যান নেভার। সত্যি কথা হচ্ছে অর্পণার প্রতি কেউই আসতে পারেনি, আর চয়ন তো 2 মিনিট থেকেই চলে গেছে। অবত্য আমি আর পল্লবদাই বসে বসে গল্প করছি।
1: পল্লব রূপকের অফিসে চাকরি করে, বছর 3-এর বড়, তবে রূপকের সঙ্গে সম্পর্কটা একেবারে বন্ধুর মতো।
0: যা বলছিলাম বুঝলি তীর্থ, একটা প্ল্যান করছি, পল্লবদাও রাজি, তোদেরও যেতে হবে। 2-3 দিন সুন্দরবনে ঘুরে আসি, চল আমার বাবা মাকেও নিয়ে যাব। তুই কিন্তু কাকিমাকে রাজি করাবি, কোনো অসুবিধে হবে না, সেরকমই সব ব্যবস্থা করব।
1: রূপক বলছে, কিন্তু সুতীর্থ যে সেসব কথা শুনছে তা মোটেই নয়। রূপকের ফ্ল্যাটের লিভিং রুমের একদিকের দেওয়ালটা শুধু ফটোতে ভর্তি, রূপকের ছেলে মেয়ে দুটোর ছবি বেশি। সুতীর্থ যে সেদিকে থাকিয়ে আনমনা হয়ে বসে আছে তা রূপকের নজর এড়াল না।
0: এই তোর কি হয়েছে বলতো, থেকে থেকে তো কিরম অন্যমনস্ক হয়ে যাচ্ছিস, কি বললাম শুনেছিস? এই তীর্থ,
1: সুতীর্থ চমকে উঠল,
0: কি ভাবছিস এত, নাকি অন্য কোনো কেস বস? বিরহ সহ্য হচ্ছে না, বারান্দায় গিয়ে না হয় ঋতিকাকে ভিডিও কল কর, আমরা তো কেউ শুনতে যাব না।
1: পল্লব হো হো করে হেসে উঠল। সুতীর্থ কষ্ট করে হাসল, তবে ফ্যাকাশে হাসি, জোর করে বন্ধুদের গল্পে যোগ দিল। একথা সে কথার পর পল্লব বলল,
2: থ্যাংক ইউ ভাই, খুব উপকার করেছিস, ফটোগুলো বেশ ভালোই রেস্টোর করা গেছে, আর ছেলেটা কাজ ভালো করে বুঝলি, আমার বাবা তো খুব খুশি।
1: পল্লব হাতের আইফোনটা থেকে বেশ কিছু ফটো দেখালো, পুরনো ফটো, নষ্ট হয়ে গিয়েছিল। রূপক ওর পরিচিত একজনের সন্ধান দিয়েছিল, সে এরকম পুরনো ফটো আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার কাজ করে যতটা সম্ভব।
2: এই দেখ, বাবার অফিসের পিকনিকের ফটো। আফসোসের কথা, এর মধ্যে অনেকেই আর নেই। এই এই ভদ্রলোক, এই পেছনের শাড়ির ডান দিকে 3 নম্বরে যিনি দাঁড়িয়ে আছেন, বাবার খুব ক্লোজ ছিলেন, আমাদের বাড়িতে অনেকবার এসেছেন, খুব ভালো ক্যারাম খেলতেন। উনি চলে গেলেন পরশু, খবরটা পেয়ে বাবা খুব মুষড়ে পড়েছিলেন, বালিগঞ্জে বাড়ি। অনেকবার বাবাকে যেতে বলেছিলেন, কিন্তু যা হয় ওই যাচ্ছি যাব করে বাবার আর যাওয়া হয়ে ওঠেনি। এই ফটোটা হাতে নিয়ে কতক্ষণ যে বসেছিলেন কে জানে, মাকে পুরনো কত কথা বলছিলেন। থ্যাংক ইউ ভাই,
0: কতবার বলবে বলতো, মেসমশাই খুশি হয়েছেন এটাই যথেষ্ট নয় কি?
1: পল্লব একটার পর একটা ফটো বার করতে লাগলো, আর সে সম্পর্কে বলতে লাগলো। কিছু কথা সুতীর্থর কানে ঢুকলো, কিছু নয়। ওর চোখের সামনে খালি ভাসছে ওই ভদ্রলোকের ছবিটা, স্নেহসিক্ত হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছেন।
3: কিছু যদি জানতে পারতাম,
1: অস্ফুটে বলে উঠল সুতীর্থ, চোখ কিন্তু পল্লবের আইফোনের দিকেই। রূপক আর পল্লব দুজনেই চমকে ওর দিকে তাকালো।
0: কিছু বললি?
3: আরে না না, ওই একটা ফটো নিয়ে।
0: ফটো নিয়ে? ফটো নিয়ে কি, এই কি ব্যাপার বলতো, পুরনো ফটোটা রেস্টোরেশন করাবি? আমি আলতাফকে বলে দেবো, খুব এফিশিয়েন্ট। এই তো পল্লবদার।
3: না না রে, রেস্টোরেশনের ব্যাপার নয়, অন্য সমস্যা, যাকে বাদ দেব, ছাড়।
0: তুই খুব ডিস্টার্ব তীর্থ, তখন থেকে দেখছি, বলছি যে খুব যদি অসুবিধে কিছু না থাকে তো বল না, শেয়ার করলে অনেক সমস্যারই সমাধান পাওয়া যায়। কিন্তু
1: সুতীর্থকে চুপ করে থাকতে দেখে পল্লব ইতস্তত করতে লাগলো।
2: এই আমি বরং উঠি বুঝলি, পরে আবার কথা হবে।
1: সুতীর্থর খারাপ লাগলো, ওর জন্য আড্ডাটা মাটি হচ্ছে।
3: এই পল্লবদা, আরে উঠে যাচ্ছ কেন, বসো বসো। আসলে কি বলতো, ব্যাপারটা না একটু টাচি, আর আমার আবার মানে মাথার মধ্যে একবার কিছু ঢুকলে সেটা চট করে বেরোতে চায় না, তার শেষ না দেখে আমি থামি না। বাড়িতে এই নিয়ে অশান্তিও কম হয় না। ঋতিকা তো পারলে আমার জন্য ইয়ার প্লাগের ব্যবস্থা করে, বলে যে সব কথা তুমি শুনবে না, আর যেটা শোনার সেটাই শুধু শুনবে, বাকি কথা একান দিয়ে শুনো, কান দিয়ে বের করে দেবে, ওই নিয়ে কোনো ঘ্যান ঘ্যানানি চলবে না।
1: পল্লব রূপক হেসে ফেলল, সুতীর্থ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
2: বুঝলাম, খুবই সঙ্গীন অবস্থা তোমার। এবার তাহলে তাচি ব্যাপারটাও শুনি।
3: ওই অনেকটা মেসমশার মতোই বলতে পারো জানো।
1: সুতীর্থর ততক্ষণে কি বলবে ঠিক করা হয়ে গেছে।
3: সমস্যাটা আমার শ্বশুর বাড়ির দিকের এক আত্মীয়, ঋতিকার এক জেঠুর ছেলে টুটুন্দা, যা হয় যে ওরাও পুরনো ফটোটা

0: বার করে একদিন বসে দেখছিল। তো একটা ফটোতে একটা ভদ্রলোককে দেখে ওই জেঠু কিছুতেই চিনতে পারছে না। গ্রুপ ফটো, যেরকম স্টুডিওতে তোলা হতো আগে পাশাপাশি সেই দাঁড়িয়ে, সঙ্গে আরও দু একজন বোধ হয় আছেন, কিন্তু মুশকিল হলো যে অন্যরা সবাই মারা গেছেন। এদিকে উনিও অস্থির হয়ে উঠেছেন পরিচয়টা জানার জন্য। বয়স হয়েছে এখন আর ওই মনে টনে নেই, মানে মনে করতে পারছেন না, এটাও একটা মানসিক অশান্তি। ওই ব্যাপারটা শুনে থেকে অবধি কেমন একটা লাগছে, তাই ভাবছিলাম যে মানে কিছু যদি জানা যেত আর কি।
1: পুরোনো অ্যালবাম ট্যালবাম যদি কিছু থাকে সব দেখতে বলো, ভদ্রলোকের আরও কোনো ফটো থাকতে পারে অন্য কারোর সঙ্গে, কি বলো? সেই থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে,
2: বলল পল্লব। প্রায় সঙ্গে সঙ্গে সতীর্ধর কথাকে যে অবিশ্বাস করেনি বা হালকাভাবে নেয়নি সেটা বোঝাই যাচ্ছে।
0: ক্লু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, ক্লু মানে একরকম মিশ্রিত হয়ে গেছে ব্যাপারটা।
3: আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও পাঠাতে বল, তাদের যদি কেউ দেখে কিছু বলতে পারে।
0: হ্যাঁ, সে বোধ হয় পাঠিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, অন্তত আমি তো কিছু শুনিনি। ঋতিকা অবশ্য বলে যে ব্যাপারে আমি নাকি সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছি, এতটা নাকি টুটুনদা নিজেও ঘামাচ্ছে না। তার এত সময় নেই, যেটুকু অনেকবার বুঝিয়েছে বলেছে সব নিয়ে আর বেশি ভাবনা চিন্তা না করাই ভালো। দেখো, এও আর এক সমস্যা, জেঠু এতে যথেষ্ট মন মরা হয়ে পড়েছেন। আসলে মানে ওই বয়স হলে লোকে তো অনেক সময় অবুঝ হয়ে যায় না?
1: অবুঝ হয়ে যায় ঠিকই, আবার আমরাও বোধহয় সব কিছু ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না, আর সময় একটা বড় ফ্যাক্টর। কতটুকু সময় দিতে পারি বলো তো? সবাই তো
2: পল্লব কথা শেষ করতে পারল না, ফোন এলো। দু এক মিনিট হু হা করে ফোন ছেড়ে পল্লব বলল,
1: শোনো না, আর বসতে পারবো না ভাই, এবার উঠতে হবে, বাড়ি থেকে জরুরি তলব।
2: পল্লব চলে গেল, আড্ডাও আর জমল না। দু চারটে মামুলি এদিক ওদিক কথার পর সুতীর্থ উঠে পড়ল,
3: তোর আত্মীয় ওই ভদ্রলোকের পরিচয় জানতে পারলেন কিনা বলিস, যাই বল ব্যাপারটা কিন্তু অদ্ভুত। আচ্ছা, আমাদের সকলের বাড়িতেই তো পুরনো অনেক ফটো টটো আছে, সেসব ঘাটলে আমরা বোধ হয় প্রত্যেকেই এমন দু একজনের ফটো পাবো যাদের আমরা চিনি না, যারা চিনত তারা হয়তো নেই বা বলতে পারবে না। শুধু তুই নয় রে তীর্থ, মানে শুনে থেকে আমিও না ভুলতে পারছি না ব্যাপারটা।
2: সুতীর্থকে ওদের বহুতলের গেট অব্দি এগিয়ে দিতে দিতে বলল রূপক,
0: পুরনো অ্যালবামে এরকম অনেকের ফটোই পাওয়া যেতে পারে যাদের আমরা চিনি না, কিন্তু এরকম কারুর ছবি যদি রুমালে মুড়িয়ে যত্ন করে লকারে রেখে দেওয়া হয় তাহলে কেমন লাগবে ভাবো।
2: কথাগুলো সুতীর্থর মুখে প্রায় এসে গিয়েছিল, অতি কষ্টে সামলালো, কিছু বলল না, শুধু একটু হাসল। যাওয়ার সময় কিছু মনে হয়নি, কিন্তু এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতে সুতীর্থর বিরক্তই লাগলো। তার উপর বেলা যথেষ্ট হয়েছে, খিদেও পেয়েছে ভালোই। বাড়ি ঢুকে আগে খাবার দাবারগুলো ঝটপট গরম করে আগে খাওয়ার পাট মেটাতে হবে, তারপর অন্য কিছু। ক্লু কথাটা পল্লব একদম ঠিক বলেছে, ক্লু খুঁজে বার করতেই হবে। খেদে আবার ফটো দুটো নিয়েই পড়েছে সুতীর্থ। এরকম ভাবে মাঝের জন লিখে কাউকে চিহ্নিত করতেও কোনোদিন শোনেনি ও।
4: এ ফটোটা তো হারিয়েই গেছিল, অন্তত আমি তাই জানতাম, কিন্তু এছাড়াও তো দু চারবার আমার ফটো হারিয়েছে, সেগুলো অবশ্য পরে পাওয়া গেছে। আশ্চর্য, এ কথাটা তো আমার আগে মনে হয়নি।
2: ছোটবেলার তেমন ফটো নেই সুতীর্থর, কয়েকটি মাত্র আছে। প্রতি জন্মদিনে বনানী চেষ্টা করতেন স্টুডিওতে নিয়ে গিয়ে একটা করে অন্তত ওর ফটো তোলাতে, যদিও প্রতি বছর সেটা হতো না। একবার তো জন্মদিনে সপ্তাহখানেক আগে খেলতে গিয়ে সুতীর্থর বাঁ হাত ভাঙল। বনানী সেবার স্টুডিও নিয়ে যেতে চেয়েছিলেন, সুতীর্থই রাজি হয়নি। আরেকবার বনানীর ধুম জ্বর, ওই জ্বর গায়ে নিয়েও যে কী করে পায়েসটুকু করেছিলেন তা তিনিই জানেন। সুতীর্থ তখন ক্লাস ফাইভে, মার শরীরের ওই হাল দেখে খুব ভয় পেয়েছিল, এখনো মনে আছে। এরকম আরো হয়তো দু একবার বাদ গেছে। অ্যালবামগুলো কোথায় গেল? সবকটা দেখা খুব দরকার। ঋতিকা কদিন আগেই সব অ্যালবামগুলো একসঙ্গে করে আলমারিতে রেখেছিল। কথাটা মনে পড়তেই সুতীর্থ এক লাফে উঠল এবং যথারীতি সব ঘেঁটে ঘুঁটে

0: ইচ্ছা করে সেগুলোকে নিয়ে এলো। গিনির দুটো জামা পড়ে গেল। সে দুটোকে একটা তাকে অন্য জামা কাপড়ের ফাঁকে কোনো রকমে গুঁজে দিল। ঋতিকা দেখলে রেগে আগুন হবে, কিন্তু এখন আর এত কথা ভাবার সময় নেই। ঋতিকার কথা মনে হওয়া মাত্র ওর ফোন।
1: পাপা, কি করছো? আমাকে মিস করছো তুমি?
0: ঋতিকা নয়, গিনির মিষ্টি রিনরিনে গলা।
2: তোমার মাম তোমাকে খুব মিস করছে। তুমি কি করছো? গুড গার্ল হয়ে খেয়ে নিয়েছো তো?
1: খেয়েছি, চিকেন খেয়েছি আর পোলাও, ইয়েলো ইয়েলো পোলাও আর চাটনি। চাটনিটা খুব ভালো পাপা। তুমি তুমি চাটনি খেয়েছো পাপা? কেন চিকেন খাওনি?
2: আমার শোনা মাম্মা।
0: বেশিক্ষণ কথা বলার ধৈর্য নেই গিনের। ফোন ঋতিকার হাতে দিয়ে দৌড়ে পালিয়েছে। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে ঋতিকার সঙ্গে কথা বলছে সতীর্থ। বেশিক্ষণ যে কথা বলার ইচ্ছে আছে তাও নয়, সব অ্যালবামগুলো ভালো করে না দেখা অবধি শান্তি নেই।
3: আবার কি অফিসের কাজ টাজ দিয়ে বসেছো নাকি? কোনো কথাই তো মন দিয়ে শুনছো বলে মনে হচ্ছে না। হুম, খালি হু হু হু করে যাচ্ছ।
0: ও যে কিছু নিয়ে ব্যস্ত সেটা ঋতিকা ফোনের ওপার থেকেও খুব ভালো করেই বুঝেছে।
2: আরে শুনবো না কেন, সবই তো শুনলাম। গিনি বলল যে চিকেন চাটনি দিয়ে ভাত খেয়েছে।
3: হুম, বুঝেছি, ছাড়ো এখন, আমি পরে আবার করব।
0: ঋতিকা এবার ফোন ছেড়ে দিল।
2: আরে এই ফটোটাই হারিয়ে গেছিল না? বাড়ির সামনের সেই বকুল গাছটার সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে তুলেছিলাম। প্রসূনের বাবা তখন নতুন ক্যামেরা কিনেছেন, উনি তুলে দিয়েছিলেন। এই ফটোটাও তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুব ভালো মনে আছে আমার।
4: আমার ফটো কিরকম হারিয়ে যায় কেন?
2: আর আমি যখন মাকে বলেছিলাম মা তখন কোনো উত্তর দেয়নি। তবে কিছুদিন বাদে হঠাৎ আবার একদিন বলল,
4: এই দেখ ফটোটা, তোর বই খাতা টেবিলে পেলাম। যা অবস্থা করে রাখিস টেবিলটা, আর ঠিক করে রেখে দে।
2: এরকম কিন্তু আরো বার দুয়েক হয়েছে, এখান ওখান থেকে ফটো পাওয়া গেছে, প্রতিবারই মা খুঁজে পেয়েছে আমি পাইনি। তফাত শুধু এই ফটোগুলো আমার একারই, আর ওইটাতে প্রসূন আর জিমুত আছে। তার মানে কি সব ফটোগুলোই মা কাউকে দিত, আবার ফেরত নিত, এমন কাউকে যে আমাকে দেখেনি বা নিয়মিত দেখে না, আর ওইভাবে ওই মাঝের জন লিখে দিয়ে চেনানোর ব্যবস্থা। কিন্তু কাকে, কে হতে পারে এটা?
0: সুতীর্থ নিজের মনেই বলে, অ্যালবামের পাতা উল্টায় আর অস্থির হয়ে ওঠে। বনানীর বিয়ের অ্যালবামটাও তন্ন তন্ন করে দেখল। দুপক্ষের অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রিতদের ফটো আছে, কিন্তু ওই ভদ্রলোকের কোনো ছবি পেল না। আরও কত ফটো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতীর্থর বাবা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, জ্যাঠা, পিসি, ওদিকে মামা, মাসি, দিদিমা, দাদু, প্রত্যেকের একটা হলে ফটো আছে। একে করে সব দেখা হয়ে গেল, কিন্তু ওই ভদ্রলোকের কোনো হদিশ পাওয়া গেল না। এই করতে করতে ঘড়ির কাঁটা কখন যে সাতটা ছুঁয়েছে সে খেয়ালও নেই সুতীর্থর। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। এক কাপ কফি করল, ডিফ্রিজে কতগুলো চিকেন নাগেটস ছিল সেগুলো ভাজল, তারপর ঋতিকাকে ফোন করল।
2: হ্যালো, কাল তোমাদের চেক আউট কখন? দশটা?
3: সাড়ে দশটা, ব্রেকফাস্ট করেই বেরোব।
2: ঠিক আছে, গিনি কি করছে?
3: ঝুলছে, সারাদিন যা দৌড়াত্ম করেছে এখন খাওয়াবো, একবার ঘুমিয়ে পড়লে তো আর খাওয়ানো যাবে না।
2: হ্যাঁ সেই ভালো, আমিও এখন শোবো, মাথাটা খুব ধরেছে, ঘুমও পাচ্ছে। পরে রাতের দিকে ফোন করবো আবার। হ্যাঁ,
3: তুমি এখন ঘুমাবে?
2: আরে ছুটির দিন, এত এখন তখন আর কি আছে বলতো। চলো পরে ফোন করছি, ঠিক আছে, রাখছি।
0: ঋতিকা বোধহয় আরো কিছু বলতো, কিন্তু সুতীর্থ সে সুযোগ দিলে তো, ওর এখন কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ নিহারিকা স্টুডিওর কথা মনে হতে প্রসূনকে ফোন করল। প্রসূন এখনো কৃষ্ণনগরেই আছে।
2: এই হ্যালো প্রসূন, শোন না, বলছি যে নিহারিকা স্টুডিওর কথা মনে আছে তোর? আরে আমাদের ছোটবেলা বেশ নাম ডাকছিল, ওটা আছে এখনো?
5: কবে উঠে গেছে? ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো চলে। কিন্তু তুই হঠাৎ নিহারিকা স্টুডিওর কথা জিজ্ঞেস করছিস কেন?
2: আরে এমনি এমনি, ওই পুরনো ফটো দেখছিলাম তো, ওই নিহারিকা স্টুডিওর একটা হলুদ হয়ে যাওয়া খাম পেলাম, সেই কারণেই তোকে একবার ফোন করলাম।
0: যদিও নিহারিকা স্টুডিও থাকলে ওর কি সুবিধে হতো সেটা ভেবে পেল না সুতীর্থ, ওই ঝোঁকের মাথায় ফোন করে ফেলেছে। অল্পক্ষণের জন্য হলেও সুতীর্থ সত্যিই ঘুমোতে চাইছিল। এই অসহ্য মাথার যন্ত্রণাটা কমত আর হাজার কি কেন কের হাত থেকে বাঁচত, কিন্তু ওই কি কেন কেই ওকে ঠিকমতো ঘুমোতে দিল না। নাছোড় পোকার মতো ঘুরঘুর করে যেতেই লাগলো, ফলে আধো ঘুম আধো জাগরণের মধ্যে ছেঁড়া ছেঁড়া কত যে পুরনো কথা ভেসে এলো।
6: বিষাদ প্রতিমা, সুতীর্থর মাকে দেখে আমার ঠিক এটাই মনে হয়েছে।
0: আরাত্রিকা বলেছিল, বাংলা অনার্স ছিল, কথা বলার সময় ওর শব্দ চয়ন ছিল অন্যরকম, ওর বয়সে অন্য ছেলে মেয়েদের মতো নয়।
6: উনি যেন বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছেন চারপাশে, আর সেই বিষণ্ণতা অন্যদের আনন্দ খুশি সবকিছুকে ঠেকে দিচ্ছে। বাগো, আমার কিরকম অস্বস্তি হচ্ছিল।
0: আরাত্রিকাকে কথাটা বলতে নিজের কানে শুনেছিল সুতীর্থ, বন্ধুর বোন। শুধু তাই নয়, আরাত্রিকার সঙ্গে ওর একটা অন্য সম্পর্ক ছিল, দুজনে দেখা সাক্ষাৎ করত, এদিক ওদিক টুকটাক যেত, বন্ধু মহলে কারোর অজানাও ছিল না ব্যাপারটা। একদিন বাড়িতে নিয়ে এসেছিল আরাত্রিকাকে মার সঙ্গে আলাপ করাতে, পরের দিন নিজের কানে শুনল এই কথা। সম্পর্কের ওখানেই ইতি, সুতীর্থ আর আরাত্রিকার সঙ্গে কোনো দিন কথা বলেনি, আরাত্রিকাও আর ঘেঁষেনি। বন্ধুরা জানতে পেরে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু সুতীর্থ একেবারেই আগ্রহী ছিল না।
7: মা,
0: মা, মা, দেড় বছর বয়সে বাবাকে হারিয়ে সুতীর্থর জগতে মা ছাড়া আর কেউ ছিল না। মাকে অন্য কারোর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে দেখলেও রেগে যেত, কেঁদে ফেলত, ছুটে এসে মাকে জড়িয়ে ধরত, হাত ধরে টেনে নিয়ে যেতে চাইত।
8: দেখ তোরও আবার নতুন বাবা আসে নাকি, এদেরই মধ্যে হয়তো কেউ দেখবে একদিন তোর নতুন বাবা হয়ে যাবে, তারপর তোর যে কি হবে।
0: কতদিন যে এসব কথা শুনতে হয়েছে, বাবা চলে যাওয়ার কয়েক বছর পরেও। বনানী তখন পেনশন টুকুর ভরসায় আলাদা হয়েছেন, শ্বশুরবাড়ির একতলার একটা ঘরে সংসার পেতেছেন।
9: চাই না নতুন বাবা, তুমি নতুন বাবা আনবে না,
0: একদিন কাঁদতে কাঁদতে বনানীকে বলেছিল সুতীর্থ। অথচ পরে ভাবার চেষ্টা করেছে সুতীর্থ,
10: মামারা ছাড়া এমন কি কেউ আসতো, কই আমার তো মনে পড়ে না।
0: বনানী পড়াশোনায় খুব ভালো ছিলেন, কিন্তু গ্রাজুয়েশনটাও শেষ করে উঠতে পারেননি, বাবা মার তাড়ায় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। শ্বশুরবাড়ি রক্ষণশীলতায় আরো এককাঠি ওপরে, বাড়ির বউ কলেজে গিয়ে পড়াশোনা, প্রয়োজনের সময় অবশ্য কাজে এলো সেই পড়াশোনাই। ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতেন বনানী, তাদের মায়েরা আসতেন, কিন্তু আর কেউ। এইভাবে দেখতে দেখতে সুতীর্থ বড় হয়ে গেল আর বনানী বৃদ্ধা, সময়ের চেয়ে অনেক আগেই। একসময় ঋতিকা এলো ওর জীবনে, সুতীর্থর খুব ভয় ছিল ঋতিকা আবার কি বলবে বনানীকে দেখে।
2: আচ্ছা তুমি একটু ঠিকঠাক হয়ে থাকবে, মানে সেজে গুজে বলছি না, একটু হাসি খুশি মুখে তো থাকতে পারো মা, তোমাকে দেখে মনে হয় যে সব সময় তোমার মন খারাপ।
0: যেদিন ঋতিকার আসার কথা ছিল ওদের বাড়িতে সুতীর্থ বলেছিল, ততদিনে অবশ্য ও কৃষ্ণনগরে ওই বাড়ি থেকে মাকে নিয়ে চলে এসেছিল কলকাতায়, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, চাকরি পেয়ে প্রথমে এই কাজটাই করেছিল। বনানী কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে অপলক তাকিয়েছিলেন, কিচ্ছু বলেননি। ঋতিকাকে নিয়ে অবশ্য কোনো সমস্যা হয়নি, খুব অল্প সময়েই ও বনানীর কাছের হয়ে উঠতে পেরেছিল। পরে একদিন সুতীর্থকে বলেছিল,
3: কত কষ্ট করে উনি তোমাকে বড় করেছেন, নিজের দিকে তাকানোর সময়টুকু বোধ হয় পাননি।
0: ফোনের আওয়াজে তন্দ্রা কেটে গেল।
2: হ্যালো
0: বলতে ওপাশ থেকে ঋতিকা বলে উঠল,
3: ঠিক জানি তুমি এখনো ঘুমোচ্ছ, কটা বাজে দেখেছো? 11টা। এখনো ফোন করলে না দেখে আমিই করলাম, খাওয়া দাওয়া তো হয়েছে বলে মনে হয় না, এবার দয়া করে ওঠো, ওঠো গো, ওঠো, উঠে খাও।
10: হুম
3: হুম, ও কি আবার?

0: উঠলে? এখানে এসো, আমার শান্তি নেই। ওঠো, ওঠো বলছি।
1: ঋতিকা যতই ওঠো ওঠো বলুক, সুতীর্থ আরো কিছুক্ষণ থম মেরে বসে রইল। কত কিছু যে মাথায় ঘুরপাক খাচ্ছে।
2: তারপর বিধবা হয়ে ফিরে এলো, তবু ভালো যে একটাকে নিয়ে আসেনি, সেই থেকে খেটেই যাচ্ছে, এবার যেন সুখী হয়।
1: বনানীর কথাগুলো আবার মনে পড়ল। বনানীও কি তবে? সুতীর্থ আর বসে থাকতে পারল না, তড়াক করে উঠে পড়ল।
3: অসহ্য অসহ্য এই সমস্ত কথাবার্তা।
1: সারা রাত এপাশ ওপাশ করে কাটল,
3: ভাবনা চিন্তা এই সমস্ত।
1: সকালবেলা এক রাশ ক্লান্তি নিয়ে উঠে বুঝল, ও যা ভাবছিল তা ভুল। ভেবেছিল এই দুদিনে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, কিন্তু হলো না। হবে না যে সে ব্যাপারে ও একরকম নিশ্চিত। বনানীকে জিজ্ঞেস করা ছাড়া আর কোনো পথ নেই। জিজ্ঞেস করলে বনানী কেমন করে তাকাবেন সেটাও মনুষ চোখে দেখতে পেল সুতীর্থ। বড় বড় দুটো চোখের স্থির দৃষ্টি কয়েক মুহূর্ত মেলে রাখবেন ওর মুখের ওপর, তারপর কিছু বলবেন। বলবেন তো, কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে না তো? আবার না জানতে পারলেও তো মনের মধ্যে একটা কাঁটা খচখচ করেই যাবে, করেই যাবে। সেই অস্বস্তি বা কতদিন সহন করা যাবে? ঋতিকা আগে ফিরবে আগামীকাল সকালেই, আগে ওকে সব বলবে, তারপর বনানীকে জিজ্ঞেস করা। দুপুরে বেরোতে হবে, ব্যারাকপুর যাবে, ঋতিকার ভাষায় ঘরের খেয়ে বনির মোষ তাড়ানোর কাজে। গতকাল ভেবেছিল তেমন হলে না হয় যাবে না, কিন্তু এখন দেখছে না যাওয়ার কোনো মানেই হয় না। ও রহস্যের তো সমাধান হলো না, বরং বাড়িতে থাকলে হাজার কথা মনের মধ্যে ভিড় করে এসে ওকে অশান্ত করে তুলবে, তার চেয়ে যাওয়াই ভালো। সুতীর্থর একটা ব্লগ আছে, সেখানে অনেক মানুষজনের কথা তুলে ধরে ও, যারা আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে একটু হলেও আলাদা। এক পটচিত্র শিল্পীর কথা লিখেছিল একবার, তার জীবনযুদ্ধের অনেক খুঁটিনাটি তুলে ধরেছিল, প্রতিমার মুকুট, অলংকার সামগ্রী, দীর্ঘদিন তৈরি করে আসছেন এমন এক ভদ্রমহিলার সাক্ষাৎকার নিতে তার বাড়িতে ছুটেছিল। অদ্ভুত সব সংগ্রহ আছে, এরকম কয়েকজনের কথাও নিজের ব্লগে রেখেছে। আজ যার কাছে যাবে তিনি সূচি শিল্পের নিপুণা, কাপড়ের ওপর ফোঁড় তুলে ছবি আঁকেন তিনি।
4: এমন সেলাই যে সেলাই বলেই বোঝা যায় না, সে ওই রাধাকৃষ্ণই বলো বা ফুলদানিতে ফুল বা সিনারি, আঁকা ছবিকেও হার মানায়। আমরা ছোটবেলায় সিনারি আঁকতাম না, এই ধরো গ্রামের ঘর বাড়ি, তারপরে লালমাটির রাস্তা, নদী, পুকুর, হাঁস মুরগি, ধানের ক্ষেত, এইসব এইসবই বড় মাসি উনি করে, কিন্তু ছুঁত সুতো দিয়ে, আমার মায়ের জ্যাঠতুতো দিদি। অথচ কোনো প্রচার নেই, এমনি এমনি এসব করে যে কতজনকে দিয়ে দিয়েছে, তারপরে সবার বকাবকিতে যারা চাইতো তাদের কাছ থেকে দাম নিতে শুরু করলো, সেটাও খুব নমিনাল। তুমি একদিন এসো না সুতীর্থদা, তোমার ব্লগে লেখার জন্য অনেক খোরাক পাবে,
1: বলেছিল শুভ্রদীপ, সুতীর্থর জুনিয়র কলিগ। সেখানে যাওয়ার কথা আজ। শুভ্রদীপ আগেই ডিটেলস পাঠিয়ে দিয়েছে, ভদ্রমহিলাকে বলেও রেখেছে ও হয়তো আজ থাকতে পারবে না, তবে সুতীর্থর কোনো অসুবিধে হবে না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল সুতীর্থ। বাড়ি খুঁজতে অসুবিধে হল না, কিন্তু বাড়ির সামনে ভিড়টা ঠিক ভালো লাগলো না সুতীর্থর। এই ভিড় যেন অন্য কিছুর ইঙ্গিত দেয়। গাড়িটা একপাশে রেখে নেমে পড়ল, কাউকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে কেউ ডাকল,
5: বাবান।
1: এ নামে এখানে ওকে কে ডাকছে? হ্যাঁ, সুতীর্থ পেছনে তাকালো।
5: আরে আরে পিকলু মামা, তুমি এখানে?
1: সুতীর্থ অত্যন্ত আশ্চর্য, বনানীর পিস্তুত দাদাকে যে এখানে দেখবে তা ভাবেনি।
5: কত কাল পরে দেখা হলো বলো তো, তাও আবার এখানে।
1: অমলেন্দু খুব অবাক, বললেন,
6: আমি তো তোকে দেখি অবাক হচ্ছি, তোকে কে খবর দিল? আমি খুকুকে ইচ্ছে করেই কিছু জানাইনি, পরে বলবো ভেবেছি।

0: খবর? কি খবর বলো তো? আমি তো এখানে এসেছি আগে ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে, নমিতা বন্দ্যোপাধ্যায়। খুব ভালো সেলাই টেলাই করেন, কিন্তু এখানে যেরকম লোকজন দেখছি এখন মনে তো হচ্ছে কিছু একটা হয়েছে ওর বাড়িতে। আচ্ছা, ওটাই ওর বাড়ি না, ওই সাদা দোতলা বাড়িটা?
1: এরকম পরিস্থিতিতেও মানুষ পড়ে, কি বলি এখন আমি তোকে? শেষ অব্দি এই কাজটা আমাকে করতে হবে, তাও আজকেই।
0: এই সব কি বলছো বলো তো পিকলু মামা, তোমার কথার তো কোনো মাথা মুন্ডা আমি বুঝছি না।
1: চল ওই দিকে চল, সব বলছি, না হলে তো আর উপায় নেই, চ।
2: সতীর্থকে নিয়ে একটা চায়ের দোকানের সামনে এলেন অমলেন্দু, দু কাপ চা নিলেন, তারপর বলতে শুরু করলেন।
1: মাঝে মাঝে ভাবি জানিস, তোর মা মানে আমাদের খুকুর কপালটা এতটা খারাপ ছিল, ছোটবেলায় কিরকম ছিল তোর মা জানিস? সব সময় হাসি খুশি, উচ্ছল একটা মেয়ে। কারোর কোনো কারণে মন খারাপ হলে আমরা বলতাম ওকে খুকুর কাছে পাঠিয়ে দাও, দু মিনিটেই মন ভালো হয়ে যাবে। অথচ সেই মেয়ের কি হলো, হাসতেই ভুলে গেল। পড়াশোনা তো কত ভালো ছিল, কিন্তু মামা মামিরা সেটাও শেষ করতে দিলেন না। বিয়ের পরও কবছর আর সুখী ছিল, তোর বাবা অকালে চলে গেল আর ওর কষ্টও শুরু হলো। সেও বোধ হয় সহ্য করে নিত, কিন্তু ওই বাড়ির লোকেদের এর বড় সন্দেহ বাতিক ছিল। কারোর সঙ্গে কথা বলার উপায় ছিল না, খুকুর উল্টো পাল্টা কথা বলতো। আমি যেতাম মাঝে মধ্যে, কৃষ্ণনগর কলেজে পড়াতাম তখন, জয়দেব একবার আমার সঙ্গে তোদের বাড়িতে গেল। জয়দেব, তোকে দেখে যে কি ভালো লেগে গেল, যতক্ষণ ছিল তোকে কোলে নিয়ে বসে রইল। আসার আগে খুকুকে বলল,
3: আজ থেকে তোমার আরেকজন দাদা হলো, আর বাবানের আরেকজন মামা। এই কোনো রকম কোনো প্রয়োজন হলে এতটুকু সংকোচ করবে না কিন্তু, হ্যাঁ?
1: জয়দেব এইরকমই ছেলে, মানুষের পাশে দাঁড়ানো ওর বরাবরের স্বভাব। কতজনকে যে কতভাবে সাহায্য করেছে তার কোনো ঠিক নেই। তবে হ্যাঁ, একেবারে নিঃশব্দে তোদেরকে নিজের পরিবারের অংশ বলেই ভাবত, কিন্তু ও ভাবলে তো আর হবে না। ওই যে বললাম, ও বাড়ির লোকেদের সন্দেহবাতিক আর নোংরা মন, জয়দেবও বুঝতে পারল এক সময়।
3: খুকুর কষ্টর কারণ বাড়িয়ে দরকার নেই, আমি আর যাব না,
1: আমাকেও একদিন বলল। কি আর বলবো, তোর মামারাও একদিন আমাকে ভালো মন্দ অনেক কিছু শোনালো। কি দরকার ছিল কলেজের কলিগকে নিয়ে তোমাদের বাড়ি যাওয়ার, বিশেষ করে খুকু যখন বিধবা, আমারও যে কি খারাপ লাগলো কি বলবো তোকে। তবে জয়দেব দমে যাওয়ার ছেলে ছিল না, সে যা করার ঠিক করত, নিজে যেত না কিন্তু ওর যা করার ঠিকই করত। তোর জন্য জিনিসপত্র অনেক সময় আমি নিজে পৌঁছে দিয়েছি। খুকুর আত্মসম্মান জ্ঞান প্রখর ছিল, পেনশনের টাকায় আর পড়িয়ে যা হতো তাতেই চালিয়ে নিত, কিন্তু জয়দেবের সঙ্গে পারত না। আসলে ওর টানটা যে খাঁটি ছিল, মেয়ে কি কোনো কিছু ওর মধ্যে ছিল না। যাতায়াত বন্ধ হওয়ার আগে তোদের দুজনকে নিয়ে একটা ফটো তুলেছিল।
3: নমিতাকে দেখাতে হবে না, আমার বোন আর ভাগ্নে কত সুন্দর।
1: ছোটবেলায় একবার পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিলি তুই, মনে আছে?
2: চায়ের শেষ চুমুক দিয়ে কাপটা তোবড়ানো একটা ড্রামের মধ্যে ফেলতে ফেলতে বললেন অমলেন্দু। সুতীর্থ মাথা নাড়ল, গলা দিয়ে স্বর বেরোল না।
1: খুব বৃষ্টি হচ্ছিল সেদিন সন্ধেবেলা, রাস্তায় একটা কুকুর বেড়ালো ছিল না, তোকে নিয়ে হাসপাতালে দৌড়েছিল খুকু, সঙ্গে কেউ ছিল না। হাসপাতালেই জয়দেবের সঙ্গে দেখা, আমাদের কলেজের এক নন টিচিং স্টাফের বাবা ভর্তি হয়েছিলেন, খুব টালমাটাল অবস্থা চলছিল তখন ভদ্রলোকের, আমরা সবাই পালা করে যেতাম। তবে জয়দেব রোজ যেত, একটা দিনও বাদ দিত না ও। সেদিনও ভদ্রলোককে দেখে ফিরে আসছিল ওই অবস্থায়, কুকুর সঙ্গে দেখা হয়ে গেল। আর কি ফেরেও সব করে টোরে ওষুধপত্র কিনে একেবারে তোদের বাড়িতে পৌঁছে দিয়ে তবে ফিরেছিল।
0: হ্যাঁ, আমার তো কিছুই মনে পড়ে না। মাথা ফেটেছিল সেটা মনে আছে, সেলাইয়ের দাগটাও এখনো আছে, কিন্তু ওর কথা তো একেবারেই মনে নেই।
1: মনে থাকবে কি করে, কদিন আরও তোদের বাড়ি গিয়েছিল, আর তোর মাথা ফাটা, তখন তো কত ছোট তুই, 3 বা 4 বছর বয়স, মনে থাকে কখনো তোর?
0: ওই বছর চারে কি হবে, মার কাছে তো তাই শুনেছি।
1: একবার আমি তোর ফটো খুকুর কাছ থেকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, পরে খুকু বোধহয় পোস্টে পাঠিয়েছিল, তোর ওপর খুব টান ছিল জানিস।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে আসতে, আমার মনে আছে পেকলু মামা, অনেক কিছু নিয়ে আসতে, তবে আস্তে আস্তে পরে সেও বন্ধ হয়ে গেছিল।
1: জয়দেবী পাঠাতো বেশিরভাগ, সবাই জানতো আমি দিয়েছি, তোর মামারা দিয়েছে। তারপর আমি কৃষ্ণনগর কলেজ থেকে চলে গেলাম, যাতায়াত বন্ধ হয়ে গেল, তবে তোর নাম করে জয়দেবের কাছ থেকে কিছু না কিছু আসতোই, অনেক বছর অবধি সেটা চলেছিল, জয়দেব যেভাবে হোক পাঠাতো। কি আর বলি, দিনের পর দিন তোর কানের কাছে উল্টো পাল্টা কথা বলে বলে কত ক্ষতি যে ওরা করেছে, একটা বাচ্চা ছেলের ওপর এর কি মারাত্মক প্রভাব পড়তে পারে সে কথা ওরা ভাবত না। খুকুও তাই একেবারে গুটিয়ে গিয়েছিল। ও তো মা, তোর মনের ভেতর কি চলছে খুব ভালো করেই বুঝতে পারত। জয়দেবও তাই বলতো, আমাকেও কতবার বলেছে,
3: কিচ্ছু বলার দরকার নেই, আগে বাবান বড় হোক, কোনোদিন যদি খুকু বোঝে তবেই বলবে, না হলে দরকার নেই, অনেক কষ্ট করেছে আর নয়।
1: জয়দেব এইরকমই, নমিতাও ছোটবেলার প্রেম ওদের, এক পাড়ারই ছেলে মেয়ে, সারা জীবন শুধু দুজনে এই করে গেল। কত ছেলে মেয়েকে যে মানুষ করল, তবে ওই যে বললাম সব চুপচাপ করে গেছে, প্রচার তো দূরের কথা, এসব নিয়ে কোনো কথা বলা পছন্দই হতো না জয়দেবের। ওদের নিজেদের কোনো সন্তান নেই, আমার তো মনে হয় চারপাশের এত সন্তানের জন্যেই নিজেরা আর কাউকে পৃথিবীতে আনেনি ওরা।
2: বনানী দু একবার বলেছিলেন,
4: এক জায়গায় নিয়ে যাব, যাবি বাবান?
2: প্রতিবারই সতীর্থ ব্যস্ত ছিল অন্য কাজে, কখনো কলেজ সোশ্যাল নিয়ে, কখনো বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ায়।
0: পরে যাব মা, এখন সময় নেই।
2: সেই পরে আর হয়নি, বলাই বাহুল্য। সতীর্থ কখনো জিজ্ঞেসও করেনি কোথায় নিয়ে যাবে বলেছিলে মা, আর বনানী, তিনি বোধহয় সব কিছু নিজের ভাগ্য বলে মেনে নিয়ে একেবারেই চুপ করে গেছিলেন।
0: আচ্ছা, উনি মানে জয়দেববাবু কোথায়, বাড়িতে আছেন তো?
1: জয়দেব
2: বিষাদ মাখা হাসি খেলে গেল অমলেন্দুর মুখে।
1: তুই নমিতার সঙ্গে দেখা করতে এসেছিলি তো, তোর ওই ব্লগের জন্য বোধ হয়। চ।
2: সতীর্থ বিনা বাক্য ব্যয়ে অমলেন্দুকে অনুসরণ করল। বুকের মধ্যে কাঁপুনি টের পাচ্ছে, কারণ জানে না। ভিড় ঠেলে সতীর্থকে নিয়ে বাড়িতে ঢুকলেন অমলেন্দু। সামনের ঘরের দৃশ্যতে বিধ্বস্ত এক ভদ্রমহিলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন, ওর চারপাশে আরো কয়েকজন। অমলেন্দু নরম স্বরে ডাকলেন, তারপর সতীর্থকে দেখিয়ে বললেন,
1: এ বাবান খুকুর ছেলে।
5: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
6: গল্প স্বল্পতে আজ শুনছেন অদিতি।

ভট্টাচার্যের লেখা হাতে মাত্র দুদিন, গল্পের আর একটুখানি অংশ বাকি। সেই অংশটুকুর জন্য আর একটু অপেক্ষা, একটা ছোট্ট নিউজ ব্রেক, তারপরেই আমরা ফিরছি গল্পসল্পের বাকি অংশ নিয়ে। সঙ্গে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হয় ভালো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরবিন্দর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ডস সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সে দেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। কেন্দ্রীয় সরকার অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য সক্রিয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। বিভিন্ন সরকারি এবং আধা সরকারি অফিসে কর্মরত অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আগামীকাল বিকেলে নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ছাড়াও বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত এই সংক্রান্ত মামলায় যেসব কর্মচারী সংগঠন যুক্ত, বৈঠকে তাদের সংগঠনের সর্বাধিক তিনজন প্রতিনিধিকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: সুতীর্থ, তোমার কথা শুনেই আমরা বুঝতে পেরেছিলাম, খুব খুশি হয়েছিলেন তোমার মামা। ওর আশা ছিল একদিন না একদিন তুমি মাকে নিয়ে আসবে। পরশু আমরা জেনেছিলাম যে তুমি আসবে। বললেন,
3: অমলেন্দুকেও এখন কিছু বলবো না, আগে ঘুরে যাক, তারপর এই আসবে তো দেখো, এরপর খুকুকেও নিয়ে আসবে।
2: তুমি এলে কি খাওয়াবেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না? শুধু জানতেন না যে ওর হাতে মাত্র 2 দিন ছিল, হঠাৎই অসুস্থ হলেন আজ ভোরে। হঠাৎই চলে গেলেন। এলে তুমি, কিন্তু উনি দেখতে পেলেন না।
4: নমিতা কেঁদে ফেললেন।
5: মা, মা, তার মানে?
4: সুতীর্থ এক মুহূর্ত দাঁড়াল না, তীর বেগে বেরিয়ে এলো। বিরতি দেখা শুভ্রদীপের সঙ্গে, ও সবই ঢুকছে।
6: সরি সুতীর্থদা, আমি তোমাকে আগে জানাতে পারিনি। এদিকে এই ঘটনা, তারপর ওদিকে আবার বাজারে বেরিয়ে আমার শ্বশুর মশাইয়ের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে নিয়েই সকাল থেকে যা দৌড়োদৌড়ি চললো, এখনও নার্সিংহোমে ভর্তি। তোমাকে আমি মেসেজ করেছিলাম একটু আগে, দেখো নি বোধ হয়।
4: সুতীর্থর কিছু শুনল কিনা সন্দেহ। জয়দেবকে একটু পরেই নিয়ে আসা হবে, বাড়িতে রাখাও হবে কিছুক্ষণ। প্রচুর মানুষ আসছেন ওকে শেষ শ্রদ্ধা জানাতে, আরো অনেকে আসবেন।
7: কিরে, এরকম

0: দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছিস?
1: অমলেন্দ্র জিজ্ঞেস করলেন।
2: মাকে আনতে যাচ্ছি, মাকে আনতেই হবে, আমি নিয়ে আসছি। পিকলু মা, তোমরা কিন্তু অপেক্ষা করো, ঠিক আছে?
1: সুতীর্থ ছুটে চলে গেল।

0: আজ শুনলেন অদিতি ভট্টাচার্যর লেখা হাতে মাত্র দুদিন। গল্পের কথক ও বয়স্ক জয়দেব অর্পণ, নবীন জয়দেব সমক, বনানী মধুমিতা, সুতীর্থ অরিজিৎ, ছোট বয়সের সুতীর্থ তমুজিৎ, ঋতিকা সুনন্দা, মিলি রিয়া, পিঙ্কি তানিয়া, গিনি ও আরাত্রিকা দেবারতী, ডক্টর উজ্জ্বল, রূপক অর্ণব, পল্লব রাজীব, প্রসূন সুদীপ্ত রায়, বড় পিসি গোপা, শুভ্রদীপ আত্রেয়, অমলেন্দু সুদীপ্ত ঘোষ ও নমিতা শুক্লা। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: এমন এমন এক একটা গল্প হয় না, যেগুলো শোনার পরে মনটা ঠিক কোন জায়গায় চলে যায় সেটা বলাটা খুব মুশকিল। এবং তারপরে যাই বলতে যাই না কেন, তার আগে একটা ঢোক গিলতে ইচ্ছে করে, তার আগে একটু ভাবতে ইচ্ছে করে যে সত্যি এমন এমনও মানুষ পৃথিবীতে এখনও রয়েছেন যারা নিজেদের কাজটা ঠিক ততটাই ডেডিকেশন দিয়ে করে যান যতটা ডেডিকেশন দিয়ে মনে হয় পৃথিবীটা চলছে প্রত্যেক মুহূর্তে। আর তারা সেই কাজগুলো করেন বলেই পৃথিবীর চলাটা আরও সহজ হয়। ক্রিয়া, তাই তো?
3: একদমই তাই। আর এই যে আত্রেয় বলল, আত্রেয় নিজের কথাটা বলল, কিন্তু আপনাকে আপনার নিজের কথাটা জানাতে হবে। এই যে গল্পটা আপনি শুনলেন, অদিতি ভট্টাচার্যের লেখা হাতে মাত্র দুদিন, কেমন লাগলো গল্পটা? ওভারঅল সবার অভিনয়, পরিচালনা সব মিলিয়ে কেমন লাগলো এই গল্প, সেটা কিন্তু আমাদের জানাতেই পারেন। 9903-65999 আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করার নাম্বার, এখানেই আপনি লিখুন আপনার কেমন লাগলো এই গল্প। একটু গঠনমূলকভাবে, যতটা গঠনমূলকভাবে আপনি লিখতে পারবেন, যতটা সুন্দরভাবে আপনি আপনার মেসেজ লিখতে পারবেন, ততটাই কিন্তু আমাদের প্রতি আমাদের ভালো লাগাটা তৈরি হবে। এবং সবচেয়ে সেরা যে মেসেজটি আসবে আমাদের কাছে, আমাদের বিচারে, সেই মেসেজটি, মানে সেই মেসেজ যিনি পাঠাচ্ছেন, তিনি চলে যাবেন এই সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার কুইজওয়ালার সেমিফাইনালে একেবারে সরাসরি জ্যাকপট জেতার দিকে আর এক ধাপ একটু এগিয়ে থাকবেন আপনি। পাঠাতে থাকুন 9903-65999 আমাদের নাম্বার, যেখানে আপনি হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ যেটা খুশি সেটাই করতে পারেন, সঙ্গে নিজের নাম আর লোকেশন লিখতে কিন্তু একদম ভুলবেন না।
2: এই যে রদ দেখা কলা ম্যাচের ব্যাপারটা একসঙ্গে করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেটাকে খুব ভালোভাবে ইউজ করে ফেলো, যেমনটা রিয়া রাত্রেও তোমাকে বললো। 9903-65999 তোমার জন্য খোলা রয়েছে। আজকের গল্পটা কেমন লেগেছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দাও, যাতে এই মঙ্গলবারের কুইজওয়ালা সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট এন্ট্রির নামটা তোমার নামই হয়। কিন্তু আপাতত স্টুডিও ক্লক কি বলছে? স্টুডিও ক্লকে আপাতত 6:09 হয়ে 3 সেকেন্ড। রিয়া রাত্রেও তোমার সঙ্গে রয়েছে, তুমি শুনছো 107 FM রেইনবো। আর এখন তোমার জন্য থাকবে 3টে ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট গান রেইনবো, 3-3 গানের হ্যাট্রিকে। সো স্টে টিউনড অ্যান্ড কিপ এনজয়িং দ্য সানডে ইভিনিং।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। FM রেইনবোতে 3-3 গানের হ্যাট্রিক।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের

পর্বে আজ তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দেশবাসীকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময় প্রকাশ হওয়া সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বিভিন্ন সরকারি এবং আধা সরকারি অফিসে কর্মরত ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আগামীকাল বিকালে নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থসচিব ছাড়াও বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত এই সংক্রান্ত মামলায় যেসব কর্মচারী সংগঠন যুক্ত, বৈঠকে তাদের সংগঠনের সর্বাধিক তিনজন প্রতিনিধিকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে কড়ুই গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে একই অভিযোগে কাটোয়ার আরেকজন তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়া জেলার তাহেরপুরে নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে আজ বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তারা ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মোহাম্মদ ফিকরি জুটিকে পরাজিত করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল এর ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

Ha ha ha.

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দরবীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দরবীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: অকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দরবীরজি তুমি বলো।
3: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছো?

এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার? তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন

0: আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
0: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত, আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা, এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে, এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো?

0: নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
1: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
0: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু, যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
0: দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
0: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয়।

হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই
ছত্তিশগড়ের মলহারেও

জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন

আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক

0: ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন, সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবশ্রী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ভা ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ

0: যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালে বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করছে। শেষ পাওয়া খবরে জানা গেছে গুজরাট 16 ওভারে 5 উইকেটে 115 রান করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
2: রেইনবোতে শুনছো নস্টালজিক 90s, আজ সঙ্গে সৌমি অনির্বাণ। রাত 9:53 হয়ে 53 সেকেন্ড। নস্টালজিয়ার এক মানে যদি হয় নস্টালজিক 90s, তাহলে 90s মানেই কিন্তু আনন্দ মিলিন্দ জুটি। কেন বলছি এই কথা, তার কারণ আজকে তারিখটা একটু তোমাকে মেলাতে হবে ক্যালেন্ডারে। আজকে 31 মে, আর 31 মে কিন্তু আনন্দ মিলিন্দ জুটির মিলিন্দ শ্রীবাস্তবা, যে দুজন মিলে, মানে আনন্দ এবং মিলিন্দ মিলে এত ভালো ভালো গান 90s সময় আমাদেরকে উপহার দিয়েছেন, যে গানগুলো আমরা এখনও শুনি এবং লুপে শুনতে থাকি, সেই মিলিন্দ শ্রীবাস্তবার আজ কিন্তু আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে।
3: তো যেহেতু আজকে বাম্পার বার্থডেতে মিলিন্দ, আনন্দ মিলিন্দ জুটি রয়েছেন এবং মিলিন্দের বার্থ, মিলিন্দ শ্রীবাস্তবের বার্থডে রয়েছে, তো ডেফিনেটলি আজকে আমাদের নস্টালজিক 90s যে সং সিলেকশন সেখানে তাঁরাই থাকবেন, এটা তো বলাই বাহুল্য। অ্যান্ড যেটা সৌমি বলো, বলে দিই আমরা কারা আছি।
2: হ্যাঁ, সৌমি অনির্বাণ রয়েছে আজকে তোমার সাথে
3: নস্টালজিক
2: 90s যে জামানাটা ছিল না অনির্বাণ, সেইখানে দেখবে তোমার 90s একটা পছন্দের বলিউডি প্লেলিস্ট থাকলে সেখানে অন্তত 4-5 গান, যদি আমি 10 গানের একটা প্লেলিস্টের কথা বলি, অন্তত 4-5 গান এমন থাকবেই থাকবে যেগুলো কম্পোজ করেছিলেন আনন্দ মিলিন্দ জুটি।
3: অ্যাবসলিউটলি, এবং যার জন্য আজকে যখন আমরা অনুষ্ঠান করতে, মানে কি কি গান বানাবো বা কি কি গান বাজাবো ভাবছিলাম, সেই সময় আমাদের আজকে ভাবতেই হয়নি, কারণ এত গান। রাদার আজকে আমাদের এটা মনে হচ্ছে যে কোন গানটা ছেড়ে আমরা কোন গানটা
2: রাখি। আমাদের প্লেলিস্টটা ভীষণ রকম আজকে পপুলার সাউন্ডট্র্যাক দিয়ে রয়েছে।
3: অবশ্যই
2: প্রথম ঘন্টাটা, ফার্স্ট আওয়ার, 9টা থেকে 10টার এই সময়টাতে শুধুমাত্র আনন্দ মিলিন্দ এই জুটির কাজ এবং তাদের প্রচুর কথা, যাদের ক্যারিয়ারের ওই টার্নিং পয়েন্টটা এসেছিল 1988-এর রিলিজ কায়ামত সে কায়ামত তক থেকে। তো সেই গল্পটা কিভাবে এলো এই ব্রেক থ্রু জার্নি, আর তারপর চলতেই থাকলো সিলসিলা অনেক অনেক বছর ধরে, 21st সেঞ্চুরিতেও কিন্তু আমরা তাদের পেয়েছি। তো আনন্দ মিলিন্দ জুটির গান গল্প কথা সবটাই শুরু, সঙ্গে থাকো, শুনতে থাকো নস্টালজিক 90s।

বলতে হবে এটি কোন গানের প্রিলিউড। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

90s Gaming Zone. 90s Gaming Zone. Nineties Insta Choice.

0: আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
2: তো শুনে নিয়েছো যে আজকের গেমিং জোনে কী আছে এবং ইনস্টা চয়েসে কী আছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নস্টালজিক নাইনটিজে দুটো খুব স্পেশাল সেগমেন্ট আছে, একটা গেমিং জোন জানোই তোমরা, আরেকটা রয়েছে যে ইনস্টা চয়েস। গেমিং জোনে যেটা উত্তর হবে সেটা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে হবে 9903653992 অ্যান্ড ইনস্টা চয়েসের জন্য আমাদের যে ইনস্টা পেজ রয়েছে 107 FM রেইনবো কলকাতা, সেখানে গিয়ে আমাদের যে স্টোরিতে দুটো গান দেওয়া রয়েছে তোমাদের ভোট করতে হবে। 11টা পর্যন্ত খোলা থাকবে ভোটিং লাইন।
3: আর একটা স্পেশাল বিষয় যেটা সবসময় নস্টালজিক নাইনটিজে থাকে সেটা হচ্ছে তোমার পছন্দের নাইনটিজের গান, মানে তুমি যে গানটা ডেফিনেটলি শুনতে চাও সেটার কথা লিখে তোমার নাম অ্যান্ড শর্ট লোকেশন সমেত পাঠিয়ে দেবে 9903653992, যে নাম্বারে তুমি কিন্তু গেমিং জোনের আনসারটাও পাঠাচ্ছ। আর আজকে নস্টালজিক নাইনটিজে সৌমি অনির্বাণ ফার্স্ট আওয়ার অফ নস্টালজিক নাইনটিজটা নিয়ে রয়েছে আনন্দ মিলিন্দ মিউজিক্যাল। তার কারণ আজ 31 মে আজ মিলিন্দ শ্রীবাস্তবের জন্মদিন, এবং আমরা শুনছিলাম কায়ামত সে কায়ামত তকের গান, কায়ামত সে কায়ামত তক। এই ফিল্মের গান তাদেরকে একটা বিগ ব্রেক দেয় মনসুর খানের পরিচালনায়। এই ফিল্মটা যে সময় রিলিজ করে অনির্বাণ সেই সময় কিন্তু আজি বর্মনের কম্পোজ করার কথা ছিল, মানে আজি বর্মন করবেন এরকমই একটা বিষয় ছিল, কিন্তু ডিরেক্টর মনসুর খান তিনি চাইছিলেন এমন একটা ফ্রেশ মিউজিক এখানে আসুক যেটা আগে তার ফিল্মের ক্ষেত্রে আসেনি। তখন তার মাথায় আসে আনন্দ মিলিন্দ জুটির কথা। তার একটা ব্যাক স্টোরিও আছে বটে, কারণ এই আনন্দ মিলিন্দ জুটির সঙ্গে এর আগে তিনি দূরদর্শনের একটা টেলিফিল্মে একসাথে কাজ করেছিলেন, যেখানে আনন্দ মিলিন্দ জুটি সেই দূরদর্শনের সেই সিরিয়ালটি, ভীষণ পপুলার একটা সিরিয়াল, তার টাইটেল ট্র্যাকটা কম্পোজ করেছিল। তো সেই জুটির সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা থেকে কয়ামত সে কয়ামত তকে চলে এলো আনন্দ মিলিন্দ জুটি, এবং তাদের বানানো এই মিউজিক অ্যালবাম সেই বছর কিন্তু তাদের এনে দিয়েছিল তাদের ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা মিউজিক ডিরেক্টর ডুও হিসেবে। আর নাইনটিজ মানেই আমরা অনেক মিউজিক ডিরেক্টর ডুওজদের পেয়েছি, বলা যেতে পারে মিউজিক ডিরেক্টর জুটি পুরো নাইনটিজ জুড়ে আছে। একদিকে আমাদের যতীন ললিত, একদিকে আমাদের নাদিম শ্রবণ, এবং সেই ক্যাটাগরিতেই আসেন আনন্দ মিলিন্দ জুটি।
2: অ্যাবসলিউটলি। অ্যান্ড এই যেটা সৌমি বলছিল যে এই যে অ্যাক্সিডেন্টাল জিনিসপত্রগুলো যেগুলো ঘটে যায়, যে হয়তো একটা ফ্রেশ ভয়েস চাইছে, হয়তো একটা নতুন কিছু করে দেখাচ্ছেন এরকম কাউকে চাইছেন, বা একটা আগে পরিচয় হয়েছিল সেখান থেকে, এই ধরনের জিনিসগুলো যখনই ঘটে বলিউড আমাদেরকে বলে যে থোড়া সা ঠেয়ে যাও, ইতিহাস রচনে বালা হয়।
3: একেবারেই তাই। এখন যে সাউন্ড ট্র্যাকটা তোমার জন্য আছে সেটা গিয়েছেন এস পি বালা সুব্রমণিয়াম, এবং তার সঙ্গে চিত্রা, ফিল্মের নাম লাভ। আর এই গানটা সেই সময় এত সুপার ডুপার হিট হয়েছিল। ইন্টারেস্টিং হচ্ছে অনির্বাণ, যে আনন্দ মিলিন্দ জুটি শুধুমাত্র যে কুমার শানু বা উদিত নারায়ণের সঙ্গেই কাজ করেছে তা নয়, প্রায় সমস্ত তাঁবর তাঁবর মিউজিক মেকার্সদের সঙ্গে, গায়ক গায়িকার সঙ্গে কাজ করেছে।

ভোট করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক। Nineties Gaming Zone.

বলতে হবে এটি কোন গানের প্রিলিউড। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক নাইনটিজ।

0: 90s gaming zone 90s gaming zone
1: tumi shuncho nostalgic 90s only on 107 fm rainbow nostalgic 90s
2: লাভ মুভি সাউন্ডট্র্যাক শুনছিলে সাথিয়া তুনে ক্যা কাহা, আর এই গানের সুরকার জুটি আনন্দ মিলিন্দ, তাদের নিয়েই আজকে নস্টালজিক নাইনটিজ এর প্রথম ঘন্টা। কারণ আজ কিন্তু মিলিন্দ শ্রীবাস্তবের জন্মদিন, এবং অনির্বাণ এই জুটি, মিলিন্দ আনন্দ এবং মিলিন্দ এই যে জুটি, এই জুটির বাবাও ছিলেন একজন বিখ্যাত সুরকার চিত্রগুপ্ত শ্রীবাস্তব, যার সঙ্গে লতাজি কাজ করতেন।
3: এবং
2: লতাজি কাজ করতে করতে সেই সময় মিলিন্দজি যখন জন্মান, লতাজি কিন্তু সাজেস্ট করেছিলেন তার বাবা চিত্রগুপ্ত শ্রীবাস্তবকে যে ছেলের নাম মিলিন্দ শ্রীবাস্তব রাখো।
3: এর পেছনে কি কোনো কারণ আছে? মানে
2: ওনার মনে হয়েছিল যে তার আগে বড় ছেলে হচ্ছে আনন্দ,
3: এবং
2: আনন্দ শ্রীবাস্তব বড় ছেলে, তারপরে যখন মিলিন্দ শ্রীবাস্তব মানে ছোট ছেলে যখন জন্মায়, তখন লতাজি বলেছিলেন যে ওনার নামটা মিলিন্দ রাখো। কেন জানি না আমার মনে হচ্ছে মানে একজন গ্রেট থিঙ্কারের সিক্স সেন্স বোধহয় তার মনে হয়েছিল যে যার বাবা এত গুণী একজন শিল্পী, এত গুণী একজন সুরকার, তো তাদের ছেলেরা যখন একসঙ্গে বড় হবেন, একসঙ্গে সুরের মধ্যেই বড় হতে থাকবে, তখন জুটি তো বাঁধতেই পারে।
3: হ্যাঁ,
2: সেই জুটি একসঙ্গে আনন্দ এবং মিলিন্দ শুনতে কিন্তু মন্দ লাগবে না।
3: অ্যাবসলিউটলি। এবং একটা জিনিস দেখো যে মানে যেই সময় আনন্দ এবং মিলিন্দ জুটি জুটি হিসেবে কাজ করছেন, সেটা কিন্তু লতা মঙ্গেশকর জিরও একটা প্রাইম টাইম, আবার তাদেরও একটা প্রাইম টাইম। সো এটা কিন্তু একটা লাইফ কেম টু আ ফুল সার্কেল মোমেন্টও বলা যায় আর কি।
2: একদম। এরপরে যে গানটায় যাবো সেই গানটা সুপার ডুপার বাম্পার হিট একটা গান, কিন্তু 1992 তে ফিল্মটা রিলিজ করে, ফিল্মের নাম বেটা, সাউন্ড ট্র্যাকটা হচ্ছে ধক ধক করনে লাগা,
3: মাধুরী দীক্ষিত একটা মানে সিনোনিমাস হয়ে গেছিল এটা। ধক ধক গার্ল, ঠিক, অ্যাবসলিউটলি।
2: গানটা গেয়েছেন অনুরাধা পড়ওয়াল এবং তার সঙ্গে উদিত নারায়ণ। তো এই গানের জন্য অনুরাধা পড়ওয়াল পেয়েছিলেন সেরা গায়িকার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কিন্তু আনন্দ মিলিন জুটি নমিনেশনে থাকা সত্ত্বেও সেই বছর হেরে গিয়েছিলেন কোন সিনেমার সাউন্ড ট্র্যাকের সঙ্গে জানো? মানে
3: कोई सार्च इंजिन नहीं, आपके शरणापन्न होना होगा।
2: क्योंकि उस साल दीवाना সেই ফিল্মটা বাজিমাত করেছিল, সেজন্য দিওয়ানার সঙ্গে একটা জবরদস্ত টক্কর হয়েছিল বেটার অ্যালবামে। মানে একদিকে বেটার সুপারহিট গান, একদিকে দিওয়ানার সুপারহিট গান, কিন্তু জিতে গিয়েছিল সে সময় দিওয়ানা। তবে অনুরাধা পড়ওয়াল তার জীবনের একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এই গানটার জন্য পেয়েছিলেন, সেটা হচ্ছে ধক ধক করনে লাগা। তবে এই গানটা একটা সাউথ ইন্ডিয়ান সং, তেলুগু একটা সং, আব্বানি তেয়ানি দেব্বা, আমি জানি না সঠিক প্রোনাউন্সিয়েশনটা করলাম কিনা, কিন্তু আমার মানে পড়তে গিয়ে ওরকমই মনে হয়েছিল, তাই ওরকমই বলছি, আব্বানি তেয়ানি দিব্বা। তো সেটা থেকে স্যাম্পেল করা হয়েছিল। তো যাই হোক, স্যাম্পেল করা হলেও এই গানটা আর আনন্দ মিলিন যেটাকে আলটিমেটলি হিন্দি ফিল্মের জন্য ইউজ করলেন, যেটা বানালেন, সেইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমাদেরও যতবার গানটা আমরা শুনি আমাদেরও হৃদয় ধাক ধাক করতে থাকে। আর তুমি কিন্তু মিস করো না, 9903653992 তে গেমিং জোনের আনসার তার সঙ্গে পাঠাতে থাকো তোমার নাইনটিজের ফেভারিট গানের রিকোয়েস্ট, আমরা নিশ্চয়ই শোনাবো।

বলতে হবে এটি কোন গানের প্রিলিউড। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s. Nostalgic 90s. Nostalgic 90s. এখন তোমার রিকোয়েস্টের গান.
1: আশিকি থেকে শুনতে চেয়েছেন এই গানটি মলয় দাস কসবা থেকে।

বলতে হবে এটি কোন গানের প্রিলিউড। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: তুমি শুনছো Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: নস্টালজিক 90s-এ অনির্বাণ অ্যান্ড সৌমি নিয়ে আজকে আনন্দজি অ্যান্ড মিলিন্দজি, তাদের যে মিউজিক ডুও ছিলেন, মিউজিক কম্পোজার ডুও ছিলেন, তাদের মধ্যে মিলিন্দ শ্রীবাস্তবের আজকে জন্মদিন, 31 মে 1969, ইফ আই এম নট রং, তিনি জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড দ্য থিং ইজ, একটা অদ্ভুত ট্রিভিয়া আমি যেটা জানতে পেরে খুব অবাক হয়ে গেছিলাম, মানে কাজের প্রতি কতটা ডেডিকেশন, কতটা প্যাশন থাকলে একটা মানুষ সেটা করতে পারেন। এবং আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কেমিস্ট্রি তৈরি হয়ে যায়, যেই কেমিস্ট্রিটা মেক্স ইউ টু ডু সাম আনঅ্যাটেইনেবল ফিটস।
3: একদম
2: এসপি বালাসুব্রমণিয়ামের সঙ্গে এই দুজনের একটা দুর্ধর্ষ কেমিস্ট্রি ছিল।
3: একটা গান অলরেডি আজকে আমরা শুনিয়েছি, সাথিয়া তুনে ক্যা কাহা,
2: অ্যাবসলিউটলি। এবং জানা গেছে যে, বা আমি রিসার্চ করতে গিয়েই দেখেছি যে, একদিনে 15-20 গানও তারা, এরকম ইতিহাস আছে যে রেকর্ড করে ফেলেছেন এসপি বালাসুব্রমণিয়াম জির সঙ্গে।
3: সেটা কিন্তু সত্যি একটা রেকর্ড,
2: অ্যাবসলিউটলি, মানে এটা মানে আনঅ্যাটেইনেবল ফিট, মানে এটা করাটা সত্যি খুব অদ্ভুত ব্যাপার। মানে জাস্ট ভাবো, 15 গান, তার মধ্যে ওই লেভেলের শিল্পীদের আমি জানি না তাদের রিটেক দিতে হয় কিনা, বাট ইভেন ইফ নট দেয়ার ইজ নো রিটেক,
3: ওরকম একটা একটা লাইনের রিটেক সত্যি সেই সময় কিন্তু হতো না, কারণ ফুল অর্কেস্ট্রা নিয়ে রেকর্ডিংটা হতো। তো সেখানে একটা লাইন থামো, কাটো, আর একটা লাইন গাও, আচ্ছা ওইটুকু রাখো, এভাবে না সত্যি সেই সময় আমরা শুনেছি, আমরা সেই সময় এভাবে কাজটা হতো না। কিন্তু তুমি যে 15 গানের একটা ট্রিভিয়া দিলে, আরেকটা কোলাবোরেশনের কথা আমি বলবো, যেখানে 15 ফিল্মের ট্রিভিয়া রয়েছে, মানে 15 ফিল্মের একটা কোলাবোরেশন রয়েছে। এবং যদি ফিল্মের নামগুলো বলতে শুরু করি এবং পরিচালকের নাম বলতে শুরু করি, তাহলে সবাই গানগুলোকে কিন্তু মনে করতে শুরু করবে, আর তখন রিয়েলাইজেশন হবে
2: গানগুলো এতটাই রিফ্লেক্টিভ। এবং মানে যেমন, মানে একটা জিনিস একটু ইন্টারাপ্ট করে বলছি, মানে আজকে ধরো এই যে এখন এত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মস বেরিয়েছে, তুমি আনন্দ মিলিন্দ জির যে কোনো গানের নিচে কমেন্ট সেকশনে যাও, বলবে আই এম 38, আই এম লিসনিং টু দিস অ্যান্ড আই এম ফিলিং নস্টালজিক, আই এম মেকিং মাই 7 সন টু লিসন টু দিস অ্যান্ড হি ইজ ফিলিং ভেরি এনার্জেটিক উইথ দিস। তো এই একটা ইউনিভার্সাল অ্যাপিল কিন্তু রয়েছে,
3: রয়েছেই তো, কারণ পরিচালকের নাম ডেভিড ধাওয়ান, এবং ডেভিড ধাওয়ানের সঙ্গে 15 ফিল্মের কোলাবোরেশন রয়েছে আনন্দ মিলিন্দ জুটির। চোখ বুঝে ভরসা করতেন আর কি ডেভিড ধাওয়ান ওনাদেরকে, সেই জন্য যখন 1990 থেকে জার্নিটা শুরু হয় স্বর্গ থেকে, তারপর বোল রাধা বোল, রাজা বাবু, কুলি নাম্বার ওয়ান, হিরো নাম্বার ওয়ান, চল মেরে ভাই, একটার পর একটা চলতেই থাকলো, চলতেই থাকলো, চলতেই থাকলো। তো সেই কোলাবোরেশন
2: সৌমিত্র চট্টোপাধ্যায় জুটি,
3: সত্যি কথা, কিন্তু বিষয়টা একদম ওই রকমই ছিল। এবং ডেভিড ধাওয়ান মানে একটা ফিল্ম হতে হতেও হয়নি, সেই ফিল্মটার নাম অ্যাকচুয়ালি ঠিক হয়েছিল যে লন্ডন কুলি, এবং সেখানে সেখানে গোবিন্দা এবং তার সঙ্গে করিশ্মা কাপুরের জুটি বেঁধে কিন্তু ফিল্মটা প্ল্যানিং ছিল। আমরা তো 20 পেয়েছি, কিন্তু এই লন্ডন কুলি ফিল্মটা আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ইট গট শেলভড, আলটিমেটলি হয়নি। তো যাই হোক, এই ট্রিভিয়াটা তো ছিলই, কিন্তু গানটা তোমাকে তো শোনাতেই হবে, হিরো নাম্বার ওয়ানের টাইটেল ট্র্যাক তোমার জন্য, যেটা শুট করেছেন নান আদার দ্যান আনন্দ মিলিন্দ জুটি।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 90s Insta Choice, 90s

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ

বলতে হবে এটি কোন গানের প্রিলিউড। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান.
1: এই গানটি শুনতে চেয়েছেন বাগুইহাটি থেকে প্রদীপ ভট্টাচার্য।

0: Nostalgic 90s. Nostalgic 90s.
1: নস্টালজিক 90s-এ অনির্বাণ আর সৌমি আছি তোমার সাথে রাত 12টা পর্যন্ত। আর প্রথম ঘন্টাতে আনন্দ মিলিন্দ মিউজিক্যাল যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু তোমার পছন্দের গানও তোমাকে শোনাচ্ছি। 9903653992 এই নাম্বারে তুমি তোমার রিকোয়েস্ট, অবশ্যই সেটা 90 দশকের গান হতে হবে, বাংলা হোক বা হিন্দি, তুমি পাঠাচ্ছ আর আমরা চেষ্টা করছি তোমাকে তোমার পছন্দের গানটা শুনিয়ে দেওয়া। তার সঙ্গে ভোট করছো ইনস্টা চয়েসের জন্য ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে 107FM রেইনবো কলকাতা, এক্ষুনি ফলো করো। তাহলে স্টোরি সেকশনে, মানে গোল করে যেখানে চ্যানেলের নামটা লেখা আছে ওটা ক্লিক করলেই তুমি কিন্তু দুটো গানের অপশন পাবে, চাঁদ তারে তোড়লাও এবং রয়েছে
2: পাপা
1: কেতে হ্যায়। এই আচ্ছা, পাপা কেতে হ্যায় ইজ অলসো আনন্দ মিলিন্দ। হ্যাঁ, তো যেটা তোমার পছন্দ এই দুটো গানের মধ্যে, যে গানটাকে তুমি আজকে চাও নাম্বার ওয়ান সং বানাতে, তোমার ভোটই একমাত্র সেটা পারে। আর তার জন্য সময় কিন্তু ঠিক রাত 11টা পর্যন্ত, তারপর আর ভোট করতে পারবে না। তাই জন্য ইনস্টা চয়েসে ভোট করো আর ফলো করো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। আর কাম ব্যাক টু আনন্দ মিলিন্দ মিউজিক্যাল, এমন একটা গান শোনাবো, এমন একটা গানের কথা বলবো যেই গানটা, মানে হুসনে হ্যায় সুহানা যিনি সুর করছেন, হিরো নাম্বার ওয়ানের টাইটেল ট্র্যাক যিনি শুন করছেন, আঁকিও সে গলি মারে যিনি শুর করছেন, আ আ ই ই ও যিনি শুর করছেন, তিনি কিনা সাওয়ান বার্সে তরসে দিল শুর করছেন সেই মিউজিক্যাল ডো।
2: অ্যাবসলিউটলি, দিস ইজ দ্য রেঞ্জ, দিস ইজ দ্য ভার্সেটাইলিটি। এই জিনিসটাই আমার মনে হয় এই মানুষগুলোকে এত স্পেশাল করেছে, এই যে রেঞ্জটা
1: একদম। এবং দ্য হেক ফিল্মের গান এটা, এই ফিল্মে কাজ করার কথা আদেশ শ্রীবাস্তবের ছিল ইনিশিয়ালি, তিনি শুর করবেন এমনটাই ঠিক ছিল। এবং অনেকগুলো গান আদেশ শ্রীবাস্তবের সুরে আমরা পাচ্ছিও, কিন্তু যেই গান দুটো দেহেকের সব থেকে বেশি পপুলার হয় সেই গান দুটো গোটা অ্যালবামের মধ্যে ওই দুটো গানই কিন্তু কম্পোজ করেছিলেন আনন্দ মিলিন্দ জুটি। এবং তার মধ্যে সব থেকে যেটা সুপারহিট ডুপারহিট গান, সেই গানটা সাওয়ান বার্সে তরসে দিল তোমার জন্য।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: ফাইনালি কিন্তু আমাদের সময়টা হয়ে গেছে নাইনটিজের, আজকে নস্টালজিক নাইনটিজের প্রথম ঘন্টায় যে গেমিং জোনটা তোমার জন্য ছিল, একটা গানের প্রলিউড শুনিয়ে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে গানটা কি, তো সেই গানটা কি সেটা তো ডেফিনেটলি বলবে, এবং সেটাও কিন্তু আনন্দ মিলিন্দ জুটি সুর করা একটা সুপার ডুপার হিট গান, তাদের ক্যারিয়ারের শুরুর দিকে গান, এবং সেই গানটা বাম্পার হিট একটা গান। কিন্তু তার আগে কারা কারা দিল সঠিক উত্তর?
2: বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুরজিৎ দা গোয়াবাগান থেকে, মেঘনা মল্লিক মহিষা দল থেকে, বাসুদেব বসাক নদিয়া থেকে, প্রার্থনা তেঘরিয়া থেকে, গৌরাঙ্গ বিশ্বাস শ্রীরামপুর হুগলি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, রাজু দাস আন্দুল মৌরিগ্রাম থেকে, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রিন্টু নিউ আলিপুর থেকে, সোনালি কালীঘাট রোড থেকে, রাজীব কুমার ভূঁইয়া কেরালা, জবা সিংহ হরিপাল থেকে, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাঙড় থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল হাওড়া থেকে, আভা হাওড়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সৌরভ বসাক নন্দন নগর বসাকপাড়া থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, সঞ্চিতা দুবে সালকিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোধপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, শুভেচ্ছা ভট্টাচার্য কাটোয়া পূর্ব বর্ধমান থেকে, প্রচেতা ভট্টাচার্য বেলেঘাটা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে, এবং শ্যাম সুন্দর গাঙ্গুলি শ্রীকৃষ্ণনগর কলকাতা 56 থেকে।
1: এত হিট যখন একটা গান তখন তো খালি প্রাপ্ত, মানে না চিনতে পারার মতন কিন্তু বিষয়টা একেবারেই নয়, সেই জন্যই এত এত সঠিক উত্তর আমরা পেয়েছি। আর আমরা গানটা কিন্তু তোমাকে ওই আগে যখন কুইজটা জিজ্ঞেস করেছিলাম তখন শুধু প্রিলিউডটুকু শুনিয়েছিলাম, এখন পুরো গানটা শোনাবো,
2: শুনিয়ে দেবো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: 90s ইনস্টা চয়েস 90s ইনস্টা চয়েস

আপলোড করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ।

হবে এই গানটি কে গেয়েছেন। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: Nostalgic 90s শুনছিলে দুশমনের সাউন্ড ট্র্যাক প্যার কো হো জানে দো, লতা মঙ্গেশকর এবং তার সঙ্গে কুমার শানুর গাওয়া এই গানটা তুমি শুনছিলে। তার কারণ একটা অবশ্যই আছে, 29 মে 1998 সালে রিলিজ করেছিল দুশমন, মানে দেখতে দেখতে এই বছর 28 বছর কমপ্লিট করে ফেলেছে ফিল্মটা।
2: অ্যাবসলিউটলি, অ্যান্ড এই যে সাউন্ড ট্র্যাকগুলো তুমি দেখো, মানে এগুলো কিন্তু এখনো জাস্ট ইয়েস্টারডে সং বলে মনে হচ্ছে নাকি?
1: হুম, একদমই তাই। তো এই দুশমনের কথা কি আর বলবো, একটা মানে যখন ছোটবেলায় দেখেছিলাম, তনুজা চন্দ্রা ডাইরেক্টেড ফিল্ম বাই দ্য, এই ফিল্মে প্রথমত কাজলের অসাধারণ অভিনয়, দুটো চরিত্র, দুই বোনের ক্যারেক্টারে, কিন্তু যাকে না, যার কথা না বললেই নয়, যাকে দেখলে আমার সবসময় ভীষণ ভয় লাগে, দ্যাট ইজ আশুতোষ রানা।
2: আমি বলতেই যাচ্ছিলাম, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম ভদ্রলোকের কথা।
1: আমার না দুশমন, আমি না সত্যি কথা বলছি, আমি 90s কিড বা গানগুলো প্রচুরবার শুনেছি। ফিল্মের মধ্যে একটা অদ্ভুত একটা মেয়ের লড়াই আছে, সেটা ভীষণ ইন্সপায়ারিং, ডেফিনেটলি সবকিছু ঠিক আছে, কিন্তু ফিল্মটা না আমি আজ পর্যন্ত কমপ্লিট দেখতে পারি, কারণ এটা সাংঘাতিক একটা, মানে একটা এমন সিনেমা না যেটা তোমাকে তোমাকে নাড়িয়ে দিয়ে যাবে, তোমাকে একটা অদ্ভুত ট্রমার মধ্যে নিয়ে যায়। সেই জন্য ইনফ্যাক্ট তনুজা চন্দ্রার আরও যা যা ফিল্ম রয়েছে, যেমন সংঘর্ষ রয়েছে, সংঘর্ষেও না ওই আশুতোষ রানা থাকলেই না কোথাও না কোথাও একটা এমন জায়গায় সিনেমাটা চলে যায়, তার অভিনয় দিয়ে এমন তিনি রিয়েলিস্টিক হয়ে ওঠেন, তখন মনে হয় চোখের সামনে এটা আমি দেখতে পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না।
2: অ্যাবসলিউটলি, মানে একদম ভয়ঙ্কর হয়ে ওঠা, যা বলে আশুতোষ রানা হচ্ছেন সেরকম একজন মানুষ যিনি অনস্ক্রিন হয়ে ওঠেন। অ্যান্ড ওই কিছু কিছু মানুষের সম্পর্কে বলা হয় না যে আন্ডার রেটেড,
1: মানে
2: পরেশ রাওয়াল যেমন একজন অভিনেতা যাকে আমরা পরের দিকেই হেরাফেরি বা ইত্যাদিতে খুব কমিক চরিত্রে দেখেছি, কিন্তু তিনি একজন ভিলেন ছিলেন 90s অ্যান্ড মোস্টলি 80s অ্যান্ড 90s এ, যাকে দেখে একদম হাড় হিম হয়ে যেত। এবং আরেকজন ভিলেন হচ্ছেন এই আশুতোষ রানা, তিনি বিভিন্ন সিনেমায় এমন নেগেটিভ চরিত্র করেছেন, এবং স্পেশালি আশুতোষ রানার আমার মনে হয় ভিলেন হিসেবে একটা ইউএসপি ছিল ওনার চোখ দুটো
1: অসাধারণ
2: চোখের কাজ ছিল ওনার,
1: মনে করলেও ভয় লাগে, মানে এটাই ওনার ক্রেডিট। কিন্তু উনি শোনা যায় মানে ওনার এমন ভালো মানুষ, এবং যখন ইন্টারভিউ দেন এত হাসি মুখে ইন্টারভিউ দেন যে আমরা মেলাতে পারি না যে দুশমন বা সংঘর্ষের সেই ভয়ানক মানুষটি তিনি ইনি। তো এটাই হচ্ছে, তিনি দুশমন ছিলেন, আছেন, থাকবেন, অবভিয়াসলি শুধুমাত্র সিনেমার পর্দায়। কিন্তু 30 মে 1997 একটা ফিল্ম রিলিজ করে যেটা এই বছর 29 বছর কমপ্লিট করেছে, ফিল্মের নাম বিরাসত। সেই ফিল্মের কথায় নতুন করে কী বা বলি, সুপারহিট সংস এবং অনিল কাপুর, তব্বু, সবার দুর্দান্ত অভিনয়। তো বিরাসত যখন মানে 28 বছর দুশমনের হয়েছে এবং 29 বছর হয়ে গেছে বিরাসতের, তাই বিরাসতের একটা সাউন্ড ট্র্যাক রইল তোমার জন্য, পাইলিট চুনমুন চুনমুন শুনছো নস্টালজিক 90s।

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।

বলতে হবে এই গানটি কে গেয়েছেন। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
0: Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: এখন তোমার রিকোয়েস্টের গান.
1: এখন তোমার রিকোয়েস্টের গান.
3: বাঘাজু দিন থেকে জয়দীপ রায় রিকোয়েস্ট পাঠিয়েছেন এই বিউটিফুল সাউন্ড ট্র্যাকটা ফ্রম দ্য ফিল্ম দিল সে।

বলতে হবে এই গানটি কে গেয়েছেন। চটপট তোমার নাম, শর্ট লোকেশন এবং উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক নাইনটিজ।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: তুমি শুনছো Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: নস্টালজিক 90s এর শো মি আর অনির্বাণ আছি, কিন্তু এই যে ফ্ল্যাশব্যাক মুভিজ, মানে যেগুলো মে মাসের শেষ সপ্তাহে রিলিজ করেছিল 1990 থেকে মোটামুটি 2002-03 এই সময়টার মধ্যে, সেগুলো নিয়ে কথা বলতে বলতে একটা এমন ফিল্মের জায়গায় এসে আটকে গেছি যেই ফিল্মটার কনসেপ্টটাকে নিয়ে, অলমোস্ট নিয়ে পরিচালক এবার সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন তার ছেলেকে এবং দুপাশে দুই নারী, সুন্দরী নারী। সিনেমার নাম বিবি নম্বর ওয়ান, ডিরেক্টরের নাম ডেভিড ধাওয়ান, ছেলের বরুণ ধাওয়ান। তো এবং গানটাও রিমেক হয়ে গেছে, ইনফ্যাক্ট আজানা চুলে মেরি চুনরি সনম, কিন্তু আজকে আমরা ওটা প্লে করব না,
3: কারণ আমরা নস্টালজিক 90s এ আছি।
2: হ্যাঁ, আমরা অন্য একটা গান প্লে করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে বলছি বিভি নম্বর ওয়ান এর কথা, সেই মেগা হিট সুপার হিট ফিল্ম সলমান খান, করিশ্মা কাপুর এবং তার সঙ্গে সুস্মিতা সেন, অনিল কাপুরও আছে, টাব্বুও ছিলেন।
3: অ্যাবসলিউটলি, একটা ছোট্ট হিসেব তোমাকে যদি আমি দিই, 20th May 1999 রিলিজ করেছে ফিল্মটা, 12 কোটি টাকা বাজেট ছিল। সেই সময় ছবিটা 50 crore রুপিস এর ব্যবসা করেছে, তাহলে এটার হিট মানে কতটা হিট হলে একটা ছবি মানে প্রায় কোয়াড্রিপল অ্যামাউন্ট ওরা রোজগার করে নিয়েছে।
2: ডেভিড ধাওয়ান সত্যি সত্যি সেই সময় হিট মেশিন ছিলেন এবং তার সঙ্গে সলমান খান, করিশ্মা কাপুরের ওই মিষ্টি দুষ্টু জুটিটা, সুস্মিতা সেন কি তুমি ভাবো না, একজন ডিভা হিসেবে সেখানে। আর তবে আমার না সবকিছু ছাপিয়ে বিবি নম্বর ওয়ানে আমার আইকনিক লাগে হচ্ছে অনিল কাপুর এবং তব্বুর যে কমেডি, অসাধারণ কমেডি।
3: এবং অনেস্টলি স্পিকিং, ওই যে ম্যাজিকটা, সেটা কিন্তু তুমি রিসেন্ট যে ফিল্মটার কথা বললে কখনোই তুমি সেটার মধ্যে খুঁজে পাবে না।
2: হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, ওটাও ওই বিবি নাম্বার ওয়ান এর গানটা থেকেই টাইটেলটা নেওয়া হয়েছে। ইশক সোনা হ্যায়, ইশক চাঁদি হ্যায় জওয়ানি তো ইশক হোনা
3: হ্যায়,
2: সেই গানটা শুনবো না, সেই গানটা শোনাবো না, বিবি নাম্বার ওয়ান এর যে গানটা তোমাকে শোনাবো। অনির্বাণ কিছু না বললেও আমি তো বলবোই, তার কারণ কমেডি দেখতে সবসময় ভালো লাগে এবং 27 বছর কমপ্লিট করেছে বিবি নাম্বার ওয়ান, তাই তোমার জন্য সলমান করিশ্মাই থাকুক না,
3: অ্যাবসলিউটলি,
2: কারণ আলটিমেটলি করিশ্মাই তো বিবি নাম্বার ওয়ান,
3: অ্যাবসলিউটলি।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: তোমার জন্য এখন থাকছে ব্যাক টু ব্যাক তিনটে গান আমাদের নস্টালজিক 90s এর আজকের।

0: কেতিন অ্যান্ড ফর ইউ। আজকে আমরা তিনটে গানই রেখেছি বাংলায়, নস্টালজিক বাংলা গানের নাইনটিজ নিয়ে আজকে তোমার তিন এক্কে তিন।
1: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।
2: FM রেনবোতে তিন একে

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: Yes, আগেরটার মতো এই গেমিং জোনের উত্তরও একেবারে মানে ফ্লারিশ করে গেছে, যেটা ফ্লারেড হয়ে গেছে। কবিতা দাস বাঘাযতীন থেকে, দেবপ্রিয়া দে যাদবপুর থেকে, প্রার্থনা তেগরিয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, সুরিয়া মুখার্জি টালিগঞ্জ থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সায়ন্তন কোলে হুগলি থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, আভা হাওড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুরা থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রিঙ্কু ও ঈশানী সাঁপুই বাউরিয়া থেকে, সময়তা সোনারপুর থেকে, শফিউল্লাহ শিকারী বাউরিয়া কলকাতা, রাজীব কুমার ভূঁইয়া কেরালা, অ্যান্ডি মিত্র, জয়দীপ রায় বাঘাযতীন, গণেশ ডোমজুর, আরিফ হোসেন মুর্শিদাবাদ এবং সোহিনী সোনারপুর থেকে।
2: আচ্ছা, আগের যে আমাদের ফার্স্ট গেমিং জোনটা ছিল সেখানেও কিন্তু গণেশ রাইট অ্যান্সার দিয়েছিল, যেটা আমাদের এত মেসেজের পিড়ে একটু মিস হয়ে গিয়েছিল আর কি। পরে যখন মেসেজ চেক করলাম দেখলাম আগের আনসারটাও গণেশ একদম ঠিকঠাক দিয়েছিল, কিন্তু এই আনসারটা চোখের কালো চাই কার গাওয়া, এই আনসারটা সবাই একদম ঠিকঠাক দেওয়ার জন্য আর এবার কি করবো অনির্বাণ, গানটা তো শুনবো, কার গাওয়া?
1: আমাদের সবার প্রিয় রূপম ইসলামের গাওয়া তোমার চোখের কালো চাই।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান, চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।
2: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
0: নাইনটিজ ইনস্টা চয়েস
3: মানে একটা ফাড়াফাড়ি ব্যাপার ঘটে গেছে, মানে যেটা ঘটেছে সেটা হচ্ছে
4: যেটা খুব রেয়ারলি ঘটে।
3: আমি আর সৌমি নিজেদের চোখ দুটোকে আজকে বাঁধিয়ে রাখবো কিনা ভাবছি।
4: আর আমি দেখো আবার ঘটেছে,
3: মানে এটা আমার আর সৌমির সঙ্গে আরেকটা শোতে ঘটেছিল।
4: আমার আবার আরেকটা শোতে আমার অন্য একজন পার্টনার ছিল, আবার সেদিন ঘটেছে।
3: গাইস, মানে সৌমি ইজ কনস্ট্যান্ট অ্যাবাউট দিস। সেটা হচ্ছে দুটো গানই ইকুয়াল পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে, 50-50, মানে 50% পেয়েছে পাপা কেহতে হ্যায় আর 50% পেয়েছে অন্য আরেকটি গান, সেটা হচ্ছে চাঁদ তারে তোড়লাও।
4: মানে তুমি কাউকেই বাদ দিতে পারো
3: না, একেবারে কাউকে বাদ দিতে পারিনি। এবং গানটা যখন আমরা রাখছিলাম তখন আমাদের এটা মানে মনেই হচ্ছিল বারবার যে এই দুটো গান কিন্তু খুব হেভি ওয়েট ফাইট দেবে, এবং সেটা এতটাই হেভি ওয়েট যে কাউকেই আমরা বিজয়ী মানে মানে পরাজিত ঘোষণা করতে পারছি না।
4: আজকে দুজনেই জয়েন্ট উইনার,
3: জয়েন্ট উইনার,
4: 50-50 হয়ে গেছে
3: অ্যাবসলিউটলি। তো আমরা সং নাম্বার 1 হিসেবেই দুটো গানকে বাজাবো,
4: দুটো গান শুনবো ব্যাক টু ব্যাক। তোমার জন্য থাকবে দুটো গান, মানে পাপা কেহতে হ্যায় এবং চাঁদ তারে তোড়লাও। এবং দুটো গানই কিন্তু ইউথকে মোটিভেট করার মতো না, একটা গান একদিকে আমির খান, একদিকে শাহরুখ খান। তুমি থাকো বরঞ্চ এরকম খানদান নিয়ে, খুব ভালো থাকো, কারণ জানি দুটো গানই তোমার ভীষণ ভীষণ ফেভারিট। তাই আজকে 90s ইনস্টা চয়েসে তোমার জন্য সং নাম্বার 1 এই দুটো গান।
2: সং নাম্বার 1

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান, চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।
2: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
0: নস্টালজিক 90s, নস্টালজিক 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
3: এখন যে গানটা আমরা শোনাতে যাচ্ছি, সেই গানটা রিকোয়েস্ট করেছেন রোমা দত্ত ফ্রম বেলতলা রোড।
4: আমার ভীষণ পছন্দের একজন গান এবং যার গাওয়া, তিনি আমার ভীষণ পছন্দের, অঞ্জন দত্তের গাওয়া বেলা বোস, তোমার জন্য অবশ্যই রিকোয়েস্টে এবং বাংলা গানের 90s-এ।
0: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান, চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।
2: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
0: নস্টালজিক 90s, নস্টালজিক 90s. এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
3: এই গানটা শুনতে চেয়েছেন মোনালি মণ্ডল ফ্রম দশবাগা।

0: 90s gaming zone
1: 90s gaming zone 90s gaming zone
2: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নম্বরে তোমরা শুনছো নস্টালজিক 90s
1: গেমিং জোন 90s গেমিং জোন 90s গেমিং জোন
3: শুনছো 107 FM Rainbow Shat Shure Sharade Shat Shure Sharade Tumi shuncho Nostalgic 90s Nostalgic 90s Only on 107 FM Rainbow Nostalgic 90s Nostalgic 90s
1: Pop Tunes 90s pop tunes just indie pop
4: ইন্ডিপপ 90s সেগমেন্টের একটা অন্যতম ফেভারিট জিনিস, এটা আমার সৌমির শুধু নয় আমাদের বন্ধুদেরও খুব ফেভারিট জিনিস। অ্যান্ড এই সময় যে গানগুলো এসেছে নন ফিল্ম ট্র্যাকস বেসিক্যালি, সেই ট্র্যাকসগুলো কিন্তু ফিল্ম সঙের মতোই কাল্ট হয়ে আছে। অ্যান্ড এখন আমরা যে ট্র্যাকটা বাজাতে যাচ্ছি সোনু নিগমের গাওয়া, সোনু নিগম বারবার বলেছেন তিনি যত কনসার্ট করেছেন এই গানটা তিনি কোথাও গাননি এমন কনসার্টের কথা তিনি মনে করতে পারছেন না। অ্যান্ড আমরাও যে এই গানটা কখনো শুনিনি বা কোনো সোনু নিগমকে নিয়ে কথা বলছি,
5: সোনু নিগমের সেই রোমান্টিক এরা যেটা ফিল্মে পরে শুরু হয়েছে কিন্তু ইন্ডিপপের যুগে আগে শুরু হয়েছে, এই গানটা হচ্ছে তার মধ্যে অন্যতম। আমার ভীষণ একটা পার্সোনাল ফেভারিট গান বলতে পারো, তো সেই গানটা তোমার জন্য আজকে 90s পপ টিউনে। কোন গানটা? আপ মুঝে রাত দিন তেরা হে খায়াল হ্যায়।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান, চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।

0: Nostalgic 90s এ Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: এই গানটা যেটা শোনাচ্ছি এখন আমরা সেটা রিকোয়েস্ট করেছেন রাজু দাস ফ্রম মৌরিগ্রাম

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। 90s গেমিং জোন, 90s গেমিং জোন, 90s গেমিং জোন।
1: বলতে হবে যে এইটা কোন সিনেমার গান, চটপট তোমার উত্তর লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নম্বরে। তোমরা শুনছো নস্টালজিক 90s।
0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM রেইনবো। Nostalgic 90s, nostalgic 90s.
2: Nineties pop tunes. Just indie pop.
3: একটা কথা কিন্তু সত্যি অনির্বাণ, কি বলতো?
4: বলো,
3: এই যে 90s এর সময় যে জাস্ট ইন্ডি পপ গুলো তৈরি হয়েছিল না, এখন যত গানই তৈরি হোক, মানে নন ফিল্ম গান এখন যেগুলো তৈরি হোক, যেমনই হোক না কেন, সেই যে একটা ওল্ড চার্ম রয়েছে না ইন্ডি পপে, আরে সেটা কেন রিক্রিয়েট হয় না? ইনফ্যাক্ট সেই সময় আমরা এমন কিছু গানও দেখেছি নন ফিল্ম গান হিসেবে যেগুলো অ্যালবাম হিসেবে রিলিজ করছে। আমরা দেখেছি যে 80s এর গান বা 70s এর গান, যেমন চরতি জওয়ানি বলো বা মেরে পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া, এই গানগুলো রিমেক যখন হচ্ছে সেগুলো আমাদের খারাপ লাগছে না, কিন্তু সেগুলো ভাইরাল হচ্ছে, ব্লকবাস্টার হচ্ছে,
4: রিলস বানানো হচ্ছে।
3: তখন তো রিলস ছিল না, মানে আমি বলছি 90s এর
4: সময়। আমি এখন মানে বলছি যে
3: মানে এখন যেমন যখন এখন যেমন রিমেক
4: চার্মটা কতটা টান, হ্যাঁ
3: এখন যেমন আমরা যখন কোনো গানের রিমেক শুনি আমাদের মনে হয় যে কি দরকার ছিল গানটাকে আবার নতুন করে এমন গুড়িয়ে পেঁচিয়ে নতুন করে একটা রিক্রিয়েট করবার, কিন্তু 90s এ যখন আমরা 80s এর বা 70s এর গানের বা 60s এর গানের রিমেক শুনছি, রিমেক দুটোই

0: পেয়েছি তখন কিন্তু আমাদের খারাপ লাগতো না, মানে
1: সেটার মধ্যে একটা চার্ম ছিল, একটা ক্রিয়েটিভিটি আলাদা লেভেলের ছিল।
0: হ্যাঁ, আর এমনই একজন ক্রিয়েটিভ মানুষ, যদিও তিনি রিমেক খুব একটা করেননি, কিন্তু ইন্ডিভিজুয়ালিটি তার ভয়েসের মধ্যে এতটা ছিল, তার প্রেজেন্সের মধ্যে এতটা ছিল এবং এখনো আছে, কেন বলছি, এবং যখনই আমি শান দাদাকে, আমি সবসময় শান দাদাই বলি, ছোট্টবেলা থেকে হি ইজ শান দাদা, কারণ আমি জানতাম যে এই মানুষটি বাঙালি, আর বাঙালি হয়ে সে যখন এত তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে তখন একটা অদ্ভুত, যেমন আমাদের কাছে, আমরা আমাদের কাছে সবাই যেমন দাদা, ঠিক আছে, মানে সৌরভ গাঙ্গুলিও যেমন দাদা, তেমন শান্তনু মুখার্জি শান, তিনিও দাদা। তো শানদাকে যখন, ওই শানদাদাকে যখন মানে ওই মিউজিক ভিডিও গুলোতে দেখা, এবং ওই ভয়েসটা, ওই ভয়েসটা কিন্তু কারণ নেই, একমাত্র শানেরই আছে,
1: অ্যাবসলিউটলি, ওই একটা ম্যাজিক্যাল, একটা মিষ্টি ভয়েস,
0: এবং বুড়ো হননি কিন্তু ভদ্রলোক,
1: না একেবারেই বুড়ো হননি ভদ্রলোক, সেই ভয়েসটা কিন্তু পরবর্তীকালে অরিজিৎ সিং এসেছেন, আরো অনেকে এসেছেন, বাট ওইটা কোথাও গিয়ে একটা আলাদা ভয়েস, আলাদা ইমোশন আমাদের কাছে। তোমার জন্য এখন শানের গাওয়া একটা খুব সুন্দর, খুব পপুলার একটা ইন্ডি পপ তোমার জন্য রইলো।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: এই গানটি শুনতে চেয়েছেন অভিজিৎ সাঁতরা ফ্রম বজ বজ। এবং মনে রেখো, তুমিও কিন্তু তোমার রিকোয়েস্টের গান শুনতে পারো 9903659992 এই নাম্বারে টেক্সট করে।

0: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: ওয়েল, আমরা জিজ্ঞেস করেছিলাম একটা গান শুনিয়ে যে এই গানটা কোন ফিল্মের থেকে শোনানো হলো, তো অনেকগুলো কারেক্ট আনসার এসছে। দেবস্মিতা বেহালা থেকে পাঠিয়েছে, সনজিৎ মজুমদার কুন্তিঘাট হুগলি, রাজীব কুমার ভূঁইয়া কেরালা, বিজলি চক্রবর্তী মহেশতলা, হুমায়ুন কবির বরিশাল বাংলাদেশ থেকে, প্রার্থনাতে ঘড়িয়া থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সময়িতা সোনারপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, রিঙ্কু ও ঈশানী সাপুই বাউরিয়া থেকে, আভা হাওড়া থেকে, গণেশ ডোমজুর থেকে, পূজা গড়াই খাচড়া থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, সাতী কর্মকার আন্দুল রোড থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, রাজু দাস মৌরিগ্রাম থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, সীমা সরসোনা বেহালা থেকে, রমা দত্ত বেলতলা রোড, জয়দীপ রায় বাঘা যতীন, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড, মাহি পূর্ব মেদিনীপুর, তন্ময় ভবানীপুর, ইমন ব্যানার্জি, শুভদীপ দাস বজবজ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, মোনালী মণ্ডল দশবাগা থেকে, আশিস জানা বারুইপুর থেকে এবং শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে।
2: এই পরিমাণ রাইট আনসার তো আসবেই, কারণ জানাম সমঝা করো না। ফিল্মের নাম জানাম সমঝা করো, সবাই দিয়েছো ঠিকঠাক উত্তর, আর গানটা তোমাকে না শোনালে হবে কি? তাই তোমার জন্য লাভ হুয়া।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: তোমাদের সাথে আমাদের এই লাভ প্রেম ভালোবাসা 90s এর প্রতি ভালোবাসা সবটাই তো থাকবে, কিন্তু সময়টা আজকের মতন শেষ, তাই সৌমি অনির্বাণকে ছুটি তোমাদের দিতে তো হবেই। সোহম ইজ রেডি আই থিঙ্ক উইথ গল্প স্বল্প নাইট শিফট, সেটার জন্য তোমাকে থাকতে হবে। আর পরের রবিবার আবার নস্টালজিক 90s ঠিক রাত 9টা থেকে 12টা 107 FM রেইনবোতে। কিন্তু যেতে যেতে আমরা একজনের ওই প্রি বার্থডে, কারণ 12টা বাজলে জন্মদিনটা থাকে, তো তাই সত্যি বলছি তিনি সবসময় আমাদের জীবনে আমাদের হৃদয়ে থাকবেন, and he is our Madhavan.
2: Happy birthday.
1: খুব ভালো থাকুন এবং 1st June আগামীকাল জন্মদিন দারুণ ভাবে সেলিব্রেট করুন। আজকে নস্টালজিক 90s আমরা শেষ করছি রেনা হে তেরে দিল মের এই গানটা দিয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প।

বন্ধুরা, গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। আপনি টিউন করছেন 107 FM রেইনবো, আর রেইনবো এখন টিউন করা মানে গল্প স্বল্প শোনা। হ্যাঁ, একটু আগেই সৌমি আর অনির্বাণের অসাধারণ উপস্থাপনায় 107 FM রেইনবো শুনতে শুনতে কখন যে সময়টা পেরিয়ে রাত 12টা হয়ে গেছে। এখন বাজছে রাত 12:17, আর তার সঙ্গে সঙ্গে শুধু দিনটা বদলে গেছে, মানে রবিবার থেকে সোমবার হয়ে গেছে, তাই নয় মাসটাও বদলে গেছে। হ্যাঁ, মাসের প্রথম রাতে আপনাদের সাথে FM রেইনবো 107 আছি আমি সোহম। শুরু হচ্ছে গল্প স্বল্প, আর গল্প স্বল্পে আজকে একটা খুব মজার গল্প আপনাদের শোনাবো, আর এই গল্পে একটা ছোট্ট ভূমিকা আমি নিজে অভিনয় করেছি, তাই এই গল্পটার প্রতি একটা বিশেষ আকর্ষণ আমার তো রয়েইছে। আর গল্প স্বল্প, হ্যাঁ গল্প স্বল্পের নিয়ম সম্পর্কে আপনারা সকলেই জানেন, কিন্তু যেহেতু আমাদের 107 FM রেইনবো এবং গল্প স্বল্পের জনপ্রিয়তা ক্রমবর্ধমান, প্রতিদিনই নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন গল্প স্বল্পের সঙ্গে, তাই তাঁদের উদ্দেশ্যে জানিয়ে রাখি গল্প স্বল্প সাধারণত দুইবার হয়। হ্যাঁ, দুইবার হয়, রবিবার বিকেল 4:02 থেকে যে অনুষ্ঠানটি হয় সেখানেই আমরা গল্প স্বল্প শুনতে পাই, এছাড়া রাত 12টা পেরিয়ে গেলে, রবিবারের রাত 12টা পেরিয়ে গেলে যখন সোমবার হয়, মানে এরকম গভীর রাতে যখন আমি চলে এসেছি এই রকম সময়, তার আগের সপ্তাহে অর্থাৎ গত রবিবার বিকেল 4:02 যে গল্পটি সম্প্রচারিত হয়েছিল সেই গল্পটি আরও একবার শোনার সুযোগ করে দেয় 107 FM রেইনবো। তাই তো একটা গল্প দুবার শোনার সুযোগ, না দুবারের অধিকবারও হতে পারে, কীভাবে সেটা বলে দিচ্ছি। আকাশবাণী কলকাতা যে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে গিয়ে আপনি আপনার সুযোগ মতন সুবিধা মতন গল্প স্বল্পের বিভিন্ন গল্প শুনে নিতে পারেন। এক এক করে নতুন নতুন গল্প আপলোড করা হচ্ছে। আর এছাড়া আরেকটি কথা, এই গল্প স্বল্প অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে আরও একটি জনপ্রিয় অনুষ্ঠান, সেটি হলো 107 FM রেইনবোর কুইজওয়ালা। ইয়াস ইয়াস ইয়াস, কুইজওয়ালা, মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সঙ্গে গল্প স্বল্পের একটি দারুণ সংযোগ রয়েছে। আর এ প্রসঙ্গে বলে রাখি

0: আজকের গল্পটি কেমন লাগলো, আজকের গল্পটি কেমন লাগলো এটা আপনাকে জানিয়ে দিতে হবে আমাদের অফিশিয়াল নাম্বার 9903659922, এই নাম্বারে 9903659922। ইয়েস, 9903659922, এই নাম্বারে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার ইচ্ছে, শুধু শুধু শুধু শুধু শুধু হ্যাঁ নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানিয়ে দিতে হবে। দিয়ে এই গল্পটা কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লাগলো, আর যদি ভালো না লাগে, একটু মন্দ লেগে থাকে, তাহলে মন্দোত্তর থেকে ভালোত্ব উত্তরণের রাস্তাটা কী সেটাও কিন্তু আপনাকেই বাতলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কঠোরমূলক সমালোচনা আমরা আপনাদের থেকে আশা করছি। তো যাই হোক, সেটা পাঠিয়ে দেবেন, আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে, তাকেই কিন্তু আমরা মঙ্গলবারে কুইজবালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাবো। কোথায়? একেবারে সেমিফাইনাল রাউন্ডে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আর কথা বাড়াবো না, মন দিয়ে গল্পটা শুনুন, কেমন লাগলেও জানিয়ে দিন। গল্প শেষ হওয়ার এক ঘন্টা সময় পর্যন্ত আপনি সময় পাবেন উত্তর দেওয়ার। শুরু করছি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। এখানে কোনো পেশার সঙ্গে জড়িত কোনো মানুষকেই অসম্মানের চোখে দেখা হয়নি। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন মজাদার হাসির গল্প কামান কিসা। লিখেছেন ভগীরথ মিশ্র। লেখকের জন্ম মেদিনীপুরে 1947 সালে। শিক্ষকতার পেশায় নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিবের গুরুদায়িত্ব সামলেছেন। তবে লেখার প্রতি ভালোবাসা থেকে এ পর্যন্ত 25টি উপন্যাস, 300-র বেশি গল্প, অজস্র ভ্রমণ কাহিনী, রম্য রচনা এবং কিশোর গল্প ও উপন্যাস রচনার কৃতিত্ব তাঁর রয়েছে। সরস গল্প রচনায় তাঁর জুড়ি মেলা ভার। 4টি হাসির গল্পের সংকলন ছাড়াও তাঁর লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস হল চারণভূমি, শিকল নামা, ফাঁস বদল, অমানুষ নামা, বাজিকর, পালাপুরাণ ইত্যাদি। তিনি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্কিম পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, সমরেশ বসু স্মৃতি পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার সহ আরও বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজ গল্প স্বল্প অরিজিনালসে শুনবেন ভগীরথ মিশ্রের লেখা মজাদার হাসির গল্প কামান কিসা। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি, জেলা শাসক মিস্টার সান্নাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ, অন্যান্য চরিত্রে বাসু, গোপা, দেবলীনা, সমক, কল্পলাল, উজ্জ্বল, সৌমিক, তাপস, সুদীপ্ত, রাজীব, সোহম, অমরজিৎ, আত্রেয়, তমজিৎ ও শুভদা। শুরু হচ্ছে ভগীরথ মিশ্রর লেখা হাসির গল্প কামান কিসা।
3: জেলা শাসকের অফিস চেম্বার। জেলা শাসক বসে বসে সেদিনের চিঠিগুলোর ওপরে চোখ বোলাতে বোলাতে সই করছেন, আর সামনে বসে থাকা স্টেনোকে ডিকটেশন দিচ্ছেন। ডিকটেশন নিতে থাকা স্টেনোটি সুন্দরী, কথাবার্তা একটু আহ্লাদিপনা রয়েছে।
4: ইন ভিউ অফ দ্য অ্যাবাভ, আই উড রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু টেক নেসেসারি স্টেপস at an early date. Next paragraph.
5: Yes, sir.
4: Uff, dark to noy, jeno chithir pahar. Ei jilar lok gulor ki kono kaj kormo nei, sara din kebol chithi likhche, chithi potro dekhte the puro din ta kabar, kaj kormo korbo kokhon?
5: Ashole age DM sahib to rojkar chithi potro dekhten na sir, oi ADMG sahib dekhten.
4: Ta tini dekhtei paren. তবে রোজকার চিঠিগুলোর উপর চোখটা বুলিয়ে নিলে গোটা জেলার একটা ছবি পাওয়া যায়।
5: ইয়েস স্যার।
4: ইয়েস, হ্যালো, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। চলে ব্যস্ত কিনা? আরে নো নো নো, নট এট অল। তো তবে কিনা ব্রাদার, ডিএম ব্যস্ত না থাকলে

খেলাটা চলবে কেমন করে? হ্যাঁ, কাজের ডিএম কে বিজি থাকতেই হয়, সেটাই দোস্ত তোর। ও ইয়েস, বিজি থাকাটাও একটা আর্ট। হ্যাঁ বলো, যেতে হবে তোমাদের বাসায়। কবে? আজই? দাঁড়ো দাঁড়ো এক মিনিট, ডায়েরিটা দেখে নি। নো প্রবলেম,

0: you kindly to take necessary steps at an early date.
1: An early report on the action taken will be highly appreciated. Yours sincerely, etc. etc. চিঠিটা তাড়াতাড়ি টাইপ করে আজ ডিসপ্যাচ করিয়ে দিন।
2: স্টেনো চলে যাচ্ছিলেন জুতোর খটখট শব্দ করে। কয়েক পা মাত্র গিয়েছেন, আবার তার ডাক পড়ে।
1: মিস রেচারিয়া?
0: ইয়েস স্যার।
1: ডিভিশনাল কমিশনারের কাছে রিপোর্টটা চলে গেছে?
0: হ্যাঁ স্যার, ওই কালই স্পেশাল মেসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিয়েছি।
1: ওকে, গুড।
2: স্টেনো চলে গেলেন। জেলাশাসক চিঠিপত্রের ফাইলটা টেনে নিলেন, চিঠিগুলির ওপর চোখ বুলিয়ে সই করে দিতে লাগলেন। একসময় একখানা চিঠির ওপর চোখ বোলাতে বোলাতে কলিং বেলে চাপ দিলেন। পিয়ন ঢুকল।
3: স্যার,
1: স্টেনোকে আসতে বলো।
3: আচ্ছা স্যার।
2: স্টেনো এসে জানতে চাইল,
0: আমায় ডেকেছেন স্যার?
1: হ্যাঁ। আচ্ছা, আপনি যে বললেন কমিশনারের কাছে রিপোর্টটা চলে গিয়েছে, এই তো আবার রিমাইন্ডার এসেছে।
0: চলে গেছে স্যার, গিরিধারীদা নিজে নিয়ে গিয়েছেন।
1: চেক করুন, রিপোর্ট চলে গিয়ে থাকলে রিমাইন্ডার আসবে কেন?
2: এই সময় জেলাশাসকের হটলাইন ফোন বেজে ওঠে।
1: ডিএম মানব সান্যাল বলছি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বলেন স্যার? রাইনোসরাস পরানপুর গ্রামে? আমাদের সেন্সাস রিপোর্টে এমন তথ্য রয়েছে। স্ট্রেঞ্জ? না স্যার, না স্যার। মানে স্ট্রেঞ্জ এই কারণে বলছি, প্রথমত সাউথ বেঙ্গলের রাইনোসরাস থাকে এমনটা তো কখনো শুনিনি স্যার। তার উপর আমাদের জেলার পরানপুর গ্রামে রাইনোসরাস থাকলে আমি কি জানতে পারতাম না স্যার? কি বলেন স্যার? মাত্র একটা রাইনোসরাস রয়েছে এই গ্রামে। আমি আমি এক্ষুনি খোঁজ লাগাচ্ছি স্যার। না না না, সরি স্যার, আমি আমি খোঁজ নিচ্ছি স্যার। ইয়েস ইয়েস, ইউ আর ভেরি রাইট স্যার। হ্যাঁ, মানে আমার আগেই খোঁজখবর নেওয়া উচিত ছিল স্যার। ইয়েস স্যার, সরি স্যার, সরি, ভেরি সরি স্যার।
2: ঠক করে টেলিফোন নামিয়ে রাখেন। পর মুহূর্তে ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: আলিপুর চিড়িয়াখানা যাননি?
0: গেছি তো স্যার।
1: দেখেননি?
0: না স্যার, হিপোপটেমাস দেখলাম, কিন্তু রাইনোসরাস তো নেই স্যার। আচ্ছা, আমাদের জেলায় ডাইনোসরাস আছে স্যার?
1: এসডিএর ফোন, দাঁড়ান ফোনটা ধরে নিই। আচ্ছা ব্যানার্জি, তোমরা সাব ডিভিশনে বসে বসে করোটা কি, ব্যারান্ডা বাজো? আরে তোমার সাব ডিভিশনের পরানপুর গাঁয়ে একটা ডাইনোসরাস রয়েছে, তুমি জানোই না? তা জানবে কেন? আমরা যখন এসডিও ছিলাম, পুরো সাব ডিভিশনটা আমাদের নখের ডগায় থাকতো। জাগে শোনো, তোমাদের সেন্সাস রিপোর্টেই লেখা হয়েছে পরানপুর গ্রামে একটা ডাইনোসরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা ডিরেক্টর অফ সেন্সাসের নজরে এসেছে। একটু আগে ফোন করেছিলেন, আমি তো আকাশ থেকে বললাম, তুমি ইমিডিয়েটলি খোঁজ নিয়ে আমাকে একটা রিপোর্ট দাও দেখি উইদিন হাফ এন আওয়ার। রাইনোসরাসটা ঠিক কোথায় থাকে, মানে জঙ্গলে নাকি কারো বাড়িতে, বয়স কত, রং কেমন, বডির সাইজ কি, মাথায় খড়গের সাইজ কি, মেল না ফিমেল, কোত্থেকে এলো, কি খায়, কাচ্চা বাচ্চা রয়েছে কিনা, মানুষকে অ্যাটাক করেছে কিনা, করে থাকলে এ যাবৎ কতজন হতাহত হয়েছে, তারা সরকার থেকে কোনো গ্রান্ট পেয়েছে কিনা, সব ডিটেইলে জানাও। ওকে, রাইট।
0: আমি তবে যাই স্যার।
1: হ্যাঁ আসুন।
2: জেলাশাসক আবার চিঠিগুলো দেখতে লাগলেন। হঠাৎই একটা দরখাস্তে তার চোখ আটকায়।
1: হ্যাঁ, আরে এ কেমন দরখাস্ত? অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা, পরিস্থিতির গুরুত্ব সম্মুখরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। কামান? ডিএম এর কাছে একটা কামান চাইছে লোকটা? হ্যাঁ,
2: ফোন তুলে কনফি

0: অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: অধীরবাবু একবার মিত্র সাহেবকে আসতে বলুন তো।
0: ঠক করে ফোনটা রেখে দিলেন, তারপর ওই চিঠিখানাই আবার পড়তে লাগলেন।
2: অতএব হুজুরের নিকট অধীনের কাতর প্রার্থনা পরিস্থিতির গুরুত্ব সম্মুখরূপে অনুধাবন করিয়া অধীনের নামে একটি কামান মঞ্জুর করিতে আজ্ঞা হয়। অদ্ভুত!
0: ঘরে মিত্র সাহেবের আগমন হয়।
3: আসছি স্যার।
1: হ্যাঁ বসুন। আচ্ছা মিত্র, কামান বলতে আপনি কি বোঝেন?
3: কামান মানে মানে তো ক্যানন স্যার, ওই আগেকার দিনে রাজারাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন বারুদ শেষে দিয়ে।
1: আরে ওসব জানি আমি, আমি বলছি কামান মানে ওই কামান ছাড়া আর কিছু আছে কি, মানে হয় কি
3: আর কিছু বলতে স্যার?
1: এক মিনিট দাঁড়ান, মিস্টার বটবেলকে আসতে বলি। অধীরবাবু একটিবার মিস্টার বটবেলকে আসতে বলুন তো। হ্যাঁ, যা বলছিলাম, আমি বলতে চাইছি বাংলাতে একই শব্দের তো অনেকগুলো মানে হয় তাই না? যেমন ধরুন অঞ্চল মানে আঁচল, আবার অঞ্চল মানে একটা এলাকা। যেমন ধরুন অভ্র মানে এক ধরনের ধাতু, আবার অভ্র মানে মেঘ। পদ মানে পা, আবার পদ মানে গানের কলিও হয়, আবার রান্নার আইটেমও হয়। কপদ রান্না হলো, হয় না এরম?
3: সে তো স্যার হয়।
1: সেই কারণেই জানতে চাইছি যে কামানো সেই জাতের কোনো শব্দ নয় তো, যার আগ্নেয়াস্ত্র ছাড়াও অন্য মানে রয়েছে।
0: এবার বটবেল ঘরে ঢোকেন।
3: আসছি স্যার।
1: হ্যাঁ বটবেল সাহেব বসুন। আচ্ছা কামান কাকে বলে জানেন?
0: দীর্ঘদিন নাকে নস্যি নেবার কারণে বটবেলের একটু নয়ের দোষ রয়েছে।
3: স্যার ওটা একটা ফার্সি শব্দ স্যার, জনহস্তির মতো একটা বিশাল সাইজের ওয়েপন।
1: সে তো আমিও জানি, কামান বলতে অন্য কিছু আছে কি?
0: ফোন তুলে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টকে বলেন,
1: মুৎসুদ্দিকে আসতে বলুন তো। বলছে কামান বলতে কি স্রেফ ওই ওয়েপনই বোঝায়? কায়গঞ্জে কামান বলতে অন্য কিছুকে বোঝায় না তো?
3: সেটা স্যার মানবিকা বলতে পারবে, রুল অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনটা তো ওই দেখে, গায়ের ব্যাপার স্যাপারগুলো ওই ভালো জানে।
1: বাই দে ভাই, মহিলার নাম মালবিকা নাকি মানবিকা?
3: মানবিকা স্যার, মানবিকা চৌধুরী।
1: আই সি, আমি জানতাম মালবিকা।
3: আমিও তো তাই বলছি স্যার, মানবিকা।
1: আরে না না, আপনি তো বলছেন মানবিকা, আমি জানতাম মালবিকা।
3: ঠিকই তো জানতেন স্যার, মানবিকাই তো ওর নাম।
1: আমি মানবিকা জানতাম না মশাই, আমি জানতাম মালবিকা।
3: ঠিকই তো জানতেন স্যার, মানবিকা, আমি তো তাই বলছি মানবিকা।
1: নিকুচি করেছে মানবিকার।
0: বোধশুদ্ধি ঘরে ঢোকেন।
4: কামিং স্যার।
1: হ্যাঁ আসুন।
0: ঠক ঠক করে এগিয়ে আসেন আর চেয়ার টেনে নিয়ে বসেন।
1: এই যে মুৎসুদ্দি সাহেব, কামান বলতে সবাই যা বোঝে আমিও তা বুঝি, ঠিক আছে, এর বাদে কিছু হয় কি?
4: হ্যাঁ হয় হয় স্যার, জল কামান, ওই যে ওর থেকে তেড়ে জল বেরোয়, মদ তাড়াতে কাজে লাগে স্যার।
1: রাবিশ, আপনি আমাকে জল কামান চেনাচ্ছেন? এই জেলার জন্য আমি বলে কত তদবির করে একখানা জল কামান আনালাম। আমি বলতে চাইছি থাকবে।
0: মিত্র সাহেব প্রায় ঝাঁপিয়ে পড়ে বলেন,
3: স্যার আরেকটা হয় স্যার।
1: কি?
3: মশা মারবার কামান স্যার, ওই যে বলে মশা মারতে কামান দাগা।
1: আরে না না, সে তো কামানেরই এক জ্ঞাতি ভাই। আমি বলছি যে কামান শব্দটার আর কোনো অর্থ রয়েছে কিনা।
4: না মানে আর কোনো অর্থ বলতে স্যার আপনি কি বলতে চাইছেন?
1: হয় না ওই ধরুন ব্যাট মানে বাদুড়, আবার ক্রিকেটের ব্যাটও হয়, কিংবা ধরুন
4: বাঘ মানে টাইগার, আবার বাঘ মানে ছারপোকা।
1: তাক, আর্মস সেকশনের দত্ত সাহেব এসেছেন?
3: এসেছেন স্যার, ফার্স্ট আওয়ারে দেখেছি।
1: দত্ত সাহেব একটিবার আসবেন? ওকে।
0: ফোনটা নামিয়ে রাখলেন, খটখট আওয়াজ তুলে স্টেনো ঢুকলেন।
5: চিঠিটা টাইপ হয়ে গেছে স্যার, রেখে যাই।
1: আচ্ছা মিস আচারিয়া, কামান বলতে আপনি কামান ছাড়া আর কি বোঝেন?
5: কামানকে কামান ছাড়া অন্য কিছু স্যার? না মানে কামানকে কামান ছাড়া অন্য কিছু কেনই বা বুঝতে যাবো স্যার?
1: কি আশ্চর্য

0: প্রশ্ন করছেন কেন? বলছে কামান বলতে আপনি কি সবসময় কামানই ভাবেন নাকি অন্য কিছু?
1: না না, মানে কামান নিয়ে অযথা সবসময় ভাবতে যাব কেন স্যার? সত্যি কথা বলতে কি স্যার, সবসময় তো দূরের কথা, কামান নিয়ে আমি কোনো সময়ই ভাবি না। কারণ আমার না স্যার একটা বিচ্ছিরি ব্যাপার রয়েছে।
0: বিচ্ছিরি ব্যাপার মানে?
1: হ্যাঁ স্যার, মানে ওই দিনের বেলায় কোনো কিছু নিয়ে বেশি ভাবলেই রাতে ওই নিয়ে আমি স্বপ্ন দেখবই। তো দিনের বেলায় কামান নিয়ে সবসময় ভাবলে যদি যদি রাতের বেলায় কামানের স্বপ্ন দেখি স্যার, না মানে যদি ভয় পেয়ে যাই।
0: কামান নিয়ে ভাবতে আপনাকে কে বলেছে? আমি বলছি কামান বলতে আপনি কি সবসময় কামানই বোঝেন?
1: কামানকে কামান ছাড়া অন্য কিছু? কিন্তু কামান তো কামানই স্যার, না মানে কামান তো আর ললিপপ হতে পারে না স্যার।
0: আমি যদি আপনাকে বলি এখন আসুন, আপনি কি করবেন?
1: আমি আমি ঘর থেকে চলে যাব স্যার।
0: কেন? আমি তো আপনাকে আসতে বলেছি।
1: হ্যাঁ মানে তার মানে আপনি তো আমায় চলে যেতেই বলছেন স্যার।
0: যাক, বুঝেছেন তাহলে। সেটাই বলছি যে আসুন মানে জানো হয়, তাই তো? এবার আসুন।
1: স্যার
2: খটখট আওয়াজ তুলে দ্রুত পায়ে চলে যান।
0: এই যে দত্ত সাহেব, আসুন আসুন, বসুন।
2: দত্ত সাহেব চেয়ারে টেনে নিয়ে বসেন।
0: আচ্ছা দত্ত সাহেব, আপনার আর্মস দপ্তরে কেউ কখনো কামান চেয়ে দরখাস্ত করেছে?
3: কামানছি লোকটার নাম কি স্যার? অতদিন আগে দরখাস্ত করেছে, আজ অবশ্য বড়বাবু ছুটিতে, নামটা দিন, কাল বড়বাবু এলে রেজিস্টার দেখে বলে দিতে পারবো স্যার।
0: আরে না না, আপনি এখন অবধি সেই দরখাস্ত পাননি, সেই দরখাস্ত তো আমার কাছে। এই যে এই যে দেখুন, গোবিন্দপুর গাঁয়ের কোন এক শচীকান্ত শীল একটা কামানের লাইসেন্স চেয়ে দরখাস্ত করেছে, এ নিন পড়ুন।
2: দরখাস্তটা দত্ত সাহেবের দিকে এগিয়ে দেন, কাগজটা হাত বাড়িয়ে নিতে নিতে।
3: কিন্তু আমরা তো পাবলিককে কামানের লাইসেন্স দিই না স্যার, আর্মস একটাই তো নেই।
0: কামানের লাইসেন্স কে দিতে বলেছে আপনাকে? বলছি লোকটাকে একবার ডেকে পাঠান, আমি একবার ওর সঙ্গে কথা বলবো।
3: ঠিক আছে স্যার, আমি ওকে ডেকে পাঠাচ্ছি আগামী সোমবার স্যার।
0: না না না, থাক, কাগজটা দিন আমায়, আমি একটু ভেবে নিই।
2: হাত বাড়িয়ে কাগজটা নিলেন, আবার ফোন তুলে,
0: হ্যাঁ মিস আচারিয়া একটিবার আসুন তো।
3: আমি তবে আসি স্যার।
0: হ্যাঁ আসুন।
2: দত্ত সাহেব বেরিয়ে যান, স্টেনো ঢোকেন।
0: একটা ডিকটেশন নিন তো, টু মিস্টার শচীকান্ত শীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট ইয়োর প্রেয়ার ফর এ ক্যানন।
2: বটবেল বলে ওঠেন,
4: আমি বলছিলাম কি স্যার?
0: কি বলছিলেন?
4: বলছিলাম গায়ের ব্যাপার একবার মানবিকার সঙ্গে কথা বলে নিলে হতো না? আফটারঅল ও রুরাল ডেভেলপমেন্টটা দেখে তো, গায়ের ব্যাপার স্যাপারগুলো বোঝে বেশি।
0: বলছেন অধীরবাবু, একবার মিসেস চৌধুরীকে আসতে বলুন তো। হ্যাঁ মিস আচারিয়া, ডিকটেশনটা এখন থাক, পরে বলছি।
1: ওকে স্যার।
2: স্টেনো চলে যান, মালবিকা চৌধুরী ঠোকেন। স্থূলকায় মহিলা, বয়স ৪০ পেরিয়ে, বেশ খান্ডার প্রকৃতির, একটু বেশি কথা বলেন, বোঝা যায় বেশ হন্তদন্ত হয়ে এসেছেন, স্পষ্টতই হাঁপাচ্ছেন।
0: আপনি কি দৌড়তে দৌড়তে এলেন নাকি?
5: বাবা না তো স্যার, কেন স্যার?
2: মধুশুদ্ধি হালকা হেসে বলে ওঠেন,
6: ও যখন হাসতে হাসতে হাঁটে না স্যার, দেখলে মনে হয় দৌড়চ্ছে।
5: বলুন স্যার, বলুন।
0: মিসেস চৌধুরী, আপনি তো গায়ে গঞ্জে ঘোরেন, বলতে পারেন গায়ের মানুষ যখন একটা কামান চায় তখন তারা আসলে কি চায়?
5: স্যার ওদের তো চাওয়ার অন্ত নেই স্যার। আমি যখন বিডিও ছিলাম স্যার, ওই একজন আমাকে একটা বিরল জাতের তামাকের চারা চেয়ে চিঠি লিখেছিল,

0: আর একবার তো স্যার একজন,
1: যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। গায়ের লোক যখন একটা কামান চায়, তখন আসলে তারা কি চায়?
0: যখন কামান চায় স্যার, তখন তো কামানই চায়, তাই না? অন্য কিছু চাইলে তো আর কামান চাইতো না। তবে স্যার, ওই সুকুমার রায়ের অবাক জলপান, হ্যাঁ, ওই অবাক জলপানের কথাটা কিন্তু আলাদা, একেবারে স্বতন্ত্র ব্যাপারটা। ওই আপনি পড়েছেন তো স্যার, লোকটা বললো একটু জল পাই কোথায় বলতে পারেন? তার জবাবে গায়ের লোকটা কি বললো? জল পাই? এটা তো জলপাইয়ের মরশুম নয়, কাঁচা আম চান তো আমি দিতে পারি। এক্ষেত্রেও গায়ের লোকটি কামান চেয়ে থাকলে ব্যাপারটা অন্য ব্যঞ্জনা দিয়ে ভাবা যেতে পারে স্যার। বিডিওকে দিয়ে একটা ইনকোয়ারি করি নেব স্যার।
2: বিরক্ত হয়ে জেলাশাসক নিজের মনে মনে বলেন,
1: ধুর ছাই, এত বকে, কামানের অর্থ নিয়ে তো ভারী অনর্থ হলো দেখছি। লোকটাকে তবে সত্যি সত্যি একটা কামানই চাইছে, এও কি সম্ভব? লোকটা পাগল টাগল নয় তো?
0: আমার মনে হয় স্যার,
2: অত্যন্ত হতাশ দৃষ্টিতে জেলা শাসক মালবিকার দিকে তাকান।
1: কি মনে হয়?
0: বলছিলাম কি স্যার, আমার মনে হয় স্যার, কামানের নয়, লোকটা না কামানোর লাইসেন্স চাইছে।
1: কামানের লাইসেন্স মানে?
0: মানে আমার মনে হয় স্যার, লোকটা ওই দাড়ি গোঁফ কামানোর লাইসেন্স চাইছে।
1: দাড়ি গোঁফ কামানোর জন্য লাইসেন্স লাগে নাকি?
0: মানে স্যার, একটা সেলুন খুলবার লাইসেন্স চাইছে।
1: সেলুন খুলতে লাইসেন্স লাগে নাকি
0: স্যার? ওই লাইসেন্স মানে ট্রেড লাইসেন্স আর কি।
1: ট্রেড লাইসেন্স তো মিউনিসিপ্যালিটি দেয়।
0: এই গন্ড গায় আর মিউনিসিপ্যালিটি পাবে কোথায় স্যার? তাই সরাসরি ওই ডিএম এর কাছেই একেবারে দরখাস্ত করেছে।
1: গায়ে আবার সেলুন টেলুন চলে নাকি?
0: কি বলছেন স্যার, ইদানিং গাঁ গুলোর কত উন্নতি হয়েছে স্যার, প্রচুর উন্নতি হয়েছে গায়ের।
2: বটব্যাল ও মুৎসুদ্দি তাকে সমর্থন করে।
3: গায়ে এখন রমরমিয়ে ভিডিও হন চলছে স্যার।
4: হ্যাঁ, এমনকি গায়ে ঢুকে আপনি বিউটি পার্লারও পেয়ে যেতে পারেন স্যার।
0: আগে কিন্তু এসব ছিল না স্যার, আমি রুরাল ডেভেলপমেন্ট সেকশনে আসার পর থেকে
1: সব গায়ে বিউটি পার্লার খুললেন, তাই তো?
0: না মানে স্যার, ওই
1: এক মিনিট। হ্যাঁ, আমি ডিএম বলছি। এসডিও সাহেব নেই? ও, বিডিও সাহেব কিনে ফিল্ডে বেরিয়েছেন রাইনোসরাস খুঁজতে। রাবিশ, এলে বলবেন আমি ফোন করেছিলাম।
2: বটব্যাল জিজ্ঞেস করেন,
3: রাইনোসেরাস কোথায় স্যার?
1: আর বলবেন না, আমাদের জেলার পরানপুর গায়ে নাকি একটা রাইনোসেরাস রয়েছে। সেন্সাস রিপোর্ট দেখতে দেখতে ডিরেক্টর অফ সেন্সাসের সেটা নজরে পড়েছে, অথচ এই জেলার কেউ সেটা জানে না, না এসডিও না বিডিও, বেজ্জতির অ্যাক্সেস।
3: মানবিকা তো গ্রামে টামে ঘোরো, দেখনি কোনোদিন? মানে চোখে টোকে পড়েনি?
0: আমি মানবিকা নই, আমার নাম মালবিকা।
3: আমিও তো তাই বলছি, মানবিকা।
0: ছাই বলছেন স্যার, স্যার দেখুন না স্যার, রোজ রোজ রোজ রোজ আমাকে মানবিকা মানবিকা মানবিকা বলে বলে ডাকবে, আর এখন অফিসের অর্ধেক লোক আমাকে ওই মানবিকা ম্যাম বলে ডাকে স্যার।
3: সে কি মানবিকা ম্যাম বলে ডাকতে যাবে কেন? তোমার নাম তো মানবিকা, তোমাকে মানবিকা বলে ডাকতে যাবে কেন? কি অন্যায় কথা!
2: বুধশুদ্ধিও প্রতিবাদ করে,
4: না না না না না। আচ্ছা বটব্যালদা, এবার এই নসিনেওয়াটা একটু কমান তো, যে হারে এই ল কে ন বলছেন, এখনই তো লাইট কে নাইট, লাইন কে নাইন, লাইফ কে নাইফ বলছেন, কোনদিন শুনবো আবার ওই লস্যি কে নস্যি, লগ্ন কে নাসে যাকগে। আচ্ছা মালবিকা, বাস্তবিক তুমি তো গায়ে গায়ে খুব ঘোরো, তা পরানপুর যাওনি কোনোদিন?
0: ওমা, যাবো না কেন, এই তো গেল হপ্তায়।
4: গেছো তাহলে ওই একাধটা রাইনোসেরাস চোখে পড়েনি?
0: দেখুন স্যার, ওই রাইনোসেরাসের খোঁজ রাখা তো আমার ডিউটির মধ্যে পড়ে না স্যার, অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এই সব খবর বলতে পারবে।
3: ওনা কেন খোঁজ রাখতে যাবে? রাইনোসেরাস কি ডোমেস্টিক অ্যানিমেল নাকি? খোঁজ রাখলে ফরেস্ট ডিপার্টমেন্টই রাখতে পারে, ইনফ্যাক্ট ওদেরই রাখা উচিত।
1: মন্দ বলেননি। অধীরবাবু, একবার ডিএফও কে ধরুন তো।
2: জুতোয় অহংকারী ছন্দ তুলে এসপি মিস্টার সিদ্ধার্থ ঢুকলেন।
5: হাই সান্নাল, বাই দা ভাই, তোমার টয়লেটটা তো ওইদিকে।
2: টয়লেটে ঢুকে গেলেন। উপস্থিত।

0: তো সবাই একটু অস্বস্তি বোধ করছিলেন।
1: ডিএম কে কোথায় স্যালুট করবে তা নয়, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে চায়, ভালো লাগে না।
0: জেলা শাসক খুবই অস্বস্তি বোধ করছিলেন, কাষ্ঠ হাসি হাসেন।
2: আসলে আমার ব্যাচমেট তো সেই অ্যাডভান্টেজটা নেই আর কি।
0: বলতে বলতেই ফোনটা বাজলো।
2: হ্যাঁ হ্যালো, কি বলেন? ডিএফও সাহেব অফিসে নেই, কোথায় গেছেন? বাঘ ধরতে? কলকাতায়? কলকাতায় আজকাল বাঘও থাকে নাকি? ও ঠিক আছে ঠিক আছে, বলবেন এলে যেন ফোন করেন। রাবিশ,
3: ডিএফওর অফিস কি বললো স্যার?
2: বললো কোন গায়ে নাকি কার বাড়িতে বাঘ ঢুকেছে, তাকে ঘুম পাড়াতে হবে। ডিএফও কলকাতা গেছে ঘুম পাড়ানি গুলি কিনতে।
4: সর্বনাশ, কলকাতা থেকে ঘুম পাড়ানি গুলি কিনে তারপর বাঘকে ঘুম পাড়ানো হবে?
3: ততক্ষণ বাঘ ধৈর্য ধরে অপেক্ষা করবে?
1: তার চেয়েও একটা বড় কথা আছে স্যার। বড় কথাটা হচ্ছে ঘুম পাড়ানি গুলি খেয়ে বাঘ যে সত্যি সত্যি ঘুমাবে তার কিন্তু কোনো মানে নেই স্যার। মানে আমি বলতে চাইছি স্যার, বাঘ কিন্তু বেজায় চালাক, অনেক সময় ধোকা দেবার জন্য ঘুমের ভান করে বাঘ শুয়ে থাকে, আর তাই দেখে যেই না আপনি ওর পাশটিতে গেলেন অমনি লাপ মেরে আপনার ঘাড়ে উঠে পড়বে। একবার হয়েছিল কি স্যার, আমি তখন ভিডিও ছিলাম। ও
0: টয়লেট থেকে বেরিয়ে এসে ডিএম এর পাশের চেয়ারে ধপ করে বসে পড়েন।
2: কে, মিটিং চলছে? আরে না না, একটা প্রবলেমে পড়ে আমি তোমাকে একটু বাদেই ফোন করতাম। হ্যাঁ কি হলো আবার? আচ্ছা গোবিন্দপুর এলাকাটা এমনিতে এখন কেমন? কেমন মানে? কেমন মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন? খারাপ তো কিছু নয়। কেন, তোমার কাছে কোনো খবর টবর আছে নাকি? না মানে কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি? টেরোরিস্ট অ্যাক্টিভিটি গোবিন্দপুর এলাকায়? আরে না না না, কি বলছো কি, এই এলাকাটাই তো সবচেয়ে পিসফুল। তাই নাকি? পিসফুল? কেন, এই দরখাস্তটা একবার পড়ে দেখো দেখি। সে কি একটা কামান চাইছে? তাই তো লিখেছে। বাই এনি চান্স সচিকান্ত শীল নামটা মনে পড়েছে তোমার?
5: দাঁড়ো একটু ভেরিফাই করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ চাকলাদার, আমি এসপি বলছি। জেলার অ্যান্টি সোশ্যাল আর টেরোরিস্টদের লিস্ট একটু দেখো তো, সচিকান্ত শীল নামে কোনো নাম পাও কি না? হ্যাঁ আমাকে জলদি জানাও। ওকে, বাই দ্য বাই, তোমাদের মিটিং কি অনেকক্ষণ চলবে? তাহলে আমি না হয় আজ যাই।
2: আরে না না, মিটিং আবার কিসের? আচ্ছা আপনারা তবে এখন আসুন।
0: সবাই উঠে দাঁড়িয়ে ঘর ছেড়ে চলে যান।
2: হ্যাঁ এবার বলো
5: তো, আমাকে ফোন করতে যাচ্ছিলে কেন?
2: ওই যে দরখাস্তটা, একটা কামান চেয়ে দরখাস্ত। হ্যাঁ না হয় বড় ভাবনা হচ্ছে, কোথায় যে কে তলে তলে কিসব করছে, বলে আচমকা একটা কামান চেয়ে বসে।
5: দোষ, টেররিস্টরা কামান নিয়ে কি করবে? হ্যাঁ আরে আজকালকার দিনে ওসব ওয়েপেন চলে না, এখন হলো AK-47, AK-56।
2: তাহলে চাইছে কেন?
5: আরে পাগল ছাগল কিনা দেখো।
0: এসপির মোবাইল বেজে ওঠে।
5: হ্যালো চাকলাদার, হ্যাঁ কি হলো? নেই, পেলে না? ওকে ওকে, না হে ওরকম কোনো নামই লিস্টে নেই, তবু আমি আজই আইবি লাগিয়ে দিচ্ছি।
2: হ্যাঁ মিস আচারি একবার আসুন তো।
0: এই সময় স্টেনো ঢোকে।
2: একটা ডিকটেশন নিন তো।
6: ইয়েস স্যার।
2: টু মিস্টার সচিকান্ত শীল এটসেট্রা এটসেট্রা, সাবজেক্ট ইওর প্রেয়ার ফর আ ক্যানন।
6: ইয়েস স্যার।
2: ইন রেফারেন্স টু ইওর অ্যাপ্লিকেশন ডেটেড সাচ অ্যান্ড সাচ ফর আ ক্যানন, ইউ আর রিকোয়েস্টেড টু মিট উইথ দ্য আন্ডারসাইন্ড অন 5th মে .. at 11 a.m. without fail, etc. etc. That's all. চিঠিটা টাইপ করে আনুন।
6: ওকে স্যার।

0: লোকটাকে তাহলে ডেকেই পাঠালে।
1: একটু বাজিয়ে দেখি,
0: ওদিকে একটা ফোর্স পাঠিয়ে দেবো নাকি?
1: তার কি দরকার হবে? হবে না বলো।
0: না হলেই ভালো, তাহলে উঠছিস।
2: এসপি জুতোয় ছন্দ তুলে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বাইরে প্রবল হল্লা স্লোগান। এসপির জুতোর আওয়াজ থেমে যায়। ফিরে এসে বলেন,
0: কারা?
1: জানি না তো।
2: অদূরে স্লোগান উঠেছে, ব্যবসায়ীদের উপর আক্রমণের বদলা চাই, বদলা চাই, বদলা চাই, পাবলিকের শাস্তি চাই, অভি চাই, জলদি চাই, আমাদের লড়াই চলছে, চলবে, চলছে, চলবে।
1: কি দিনকাল এলো হে সিকদার, এই যে দেখে সবকিছু উল্টো পাল্টা চলছে। একদিন পাবলিক ব্যবসায়ীদের শাস্তি দাবি করতো, এখন দেখছি ব্যবসায়ীরা পাবলিকের শাস্তি চাইছে। ই কি উলট পুরান রে বাবা। যে কোনো মুহূর্তে কিছু একটা করে বসতে পারে। হাতগুটি বসে থাকলে হবে? জেলার এসপি তুমি, তুমি কিছু একটা করো।
0: আমি দেখছি, ডোন্ট ওয়ারি।
2: ঝুট্টিতে উঠে দাঁড়ালেন, হাতের মুদ্রায় ডিএম কে অভয় দিয়ে প্রায় তীর বেগে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। জুতোর আওয়াজে তা বোঝা গেল। জেলাশাসক স্লোগানের এক একটি জার্কের সঙ্গে চমকে চমকে উঠছিলেন, বেজায় ভয় পেয়ে গিয়ে ঘন ঘন বেল বাজাতে থাকেন, বাহাত দিয়ে ইলেকট্রিক বেল টিপেই রাখেন, আর ডান হাত দিয়ে টেবিলে রাখা বেলের ওপর তালে তালে চাপড়াতে থাকেন। পিয়ন হন্তদন্ত হয়ে ঢোকে।
3: স্যার,
1: কোথায় ছিলে?
3: আখ লাইকা গেছিল স্যার।
1: রমেশ, বাইরে কারা এত হল্লা করছে?
3: ব্যবসায়ী সমিতি স্যার।
1: দোকানপাট ছেড়ে হল্লা করছে কেন?
3: আইগা
1: কি চায়?
3: রক্ত স্যার, রক্ত।
1: কার রক্ত?
3: কার রক্ত? কার রক্ত জিয়া আসুন স্যার।
1: থাক, তুমি আমার কাজটি ছেড়ে কোথাও যাবে না। ইস, এসপিটা এখন অব্দি আসছে না কেন? এসপি সাহেব কোন দিকটা গেলেন?
3: তিনি তো গটমট কইরা হাইটটা গিয়া তার জিপে উঠা বললেন স্যার। জিপটা তীর বেগে বাইরে গেল স্যার।
1: আপনার
3: সিকিউরিটি ও তো ওই এসপি কে সি অফ করতে তার জিপ অবধি গেল স্যার। তারপর জিপটা যেই না ছুটতে শুরু করছে,
2: জেলাশাসক কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না।
1: আমি এখন কি করি? কি করি?
3: আমি তাইলে যাই স্যার।
1: যাই মানে কোথায় যাবে?
3: হ্যাঁ, সিকিউরিটি তো নাই, অন্তত দরজাটা আগলাই, এরা যে কোনো মুহূর্তে ঢিক্কা পড়তে পারে তো।
1: না না না না না, তুমি এখানে থাকো। হ্যালো অধীরবাবু, মালবিকা ম্যাডামকে একটিবার আসতে বলুন তো, জলদি।
2: ফোনটা রেখে দেন, পিয়নের দিকে তাকান।
1: ওরা সংখ্যা কতজন?
3: বাইরে গিয়া গুইনা আসুন স্যার।
1: আরে না, এখান থেকে এক পাও নড়বে না তুমি, বেগতিক দেখে কেবল পালাবার ধান্দা।
2: ফোন তুলে সিএ কে ধমক দেন।
1: কি হলো অধীর বাবু, মালবিকা ম্যাডাম আসছেন না কেন?
4: কি বলেন?

0: করেনি? আরে নিজের ঘরে নেই তো অন্য কারোর ঘরে বসে গুলতানি মারছেন কিনা দেখুন। একটা পিয়ন পাঠিয়ে ওকে যত জলদি সম্ভব খুঁজে আনুন, কিংবা আপনি নিজে যান। আরে সিচুয়েশনের গ্র্যাভিটিটা বুঝুন আগে।
1: রাবিশ, ফোনটা রেখে দেন আর পিয়নের দিকে তাকান।
0: ওদের হাতে কোনো মারাত্মক ওয়েপন টুয়েপন রয়েছে নাকি?
2: ওয়েপন ওয়েপন
1: গিয়া দেখে আসুন স্যার।
0: খবরদার, আর একটিবার যদি বলেছ। হ্যাঁ কি হলো, পাওয়া গেছে? আসছেন, পাঁচালি আসতে বলেছেন তো? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, ভদ্রমহিলায় যখন ধীরে ধীরে হাঁটেন সেটাও একরকম দৌড়নো। ওকে ওকে।
3: সহসা দরজার বাইরে স্লোগান ভেদ করে কাশির মতো বেজে উঠল মালবিকার গলা।
4: শরণ শরণ শরণ দেখি শরণ শরণ, দরজা আগলে স্লোগান দিচ্ছেন কেন এখানে? হ্যাঁ শরণ শরণ শরণ শরণ।
3: জেলা শাসক মালবিকার ধমক শুনে চাঙ্গা হয়ে ওঠেন।
4: আমায় ডেকেছেন স্যার?
3: ততক্ষণে চোখ মুখ বেশ বদলে ফেলেছেন, সারা মুখে এক ধরনের প্রত্যয় ও গাম্ভীর্য। কম্বু কণ্ঠে বলেন,
0: হ্যাঁ ওরা কি বলছে দেখুন তো, সারাদিন অত ডেপুটেশন ডেমনস্ট্রেশন নিয়ে আর পারিনে, কত ইম্পর্টেন্ট ফাইল পড়ে রয়েছে
3: বলেই একটা মোটা ফাইল টেনে নিয়ে তার মধ্যে ডুবে যেতে চান।
4: ওদের তার কোনো কাজ নেই স্যার, সঙ্গে কিছু উটকো লোক জুটিয়ে নিয়েছে, আমি যখন ভিডিও ছিলাম স্যার।
0: ঠিক আছে যান, আপনি কেসটা ট্যাকল করুন
4: স্যার। ওদের দু চারজনকে ভেতরে ডাকবো?
0: এখানে ডাকবেন? ঠিক আছে ডাকুন তবে।
3: মানবিকা উঠে দাঁড়িয়ে দরজার মুখে গেলেন।
4: এই যে শুনুন শুনুন, আপনাদের ভেতর থেকে তিন চারজন ভেতরে আসুন দেখি, ভেতরে আসুন আসুন।
3: পাঁচজন ভেতরে ঢোকে, ওদের মধ্যে একজনের সারা মুখে প্লাস্টার, হাতে ও পায়ে প্লাস্টার। দুজনের উপর ভর দিয়ে সে এসে দাঁড়ায় ডিএম এর সামনে। দরজার বাইরে হল্লা স্লোগান, সেগুলো চলতেই থাকে।
0: কি ব্যাপার, ইনি কে, সারা গায়ে প্লাস্টার?
3: তাদের মধ্যে একজন বলে ওঠে,
5: ইনি স্যার মনোবাঞ্ছা ভান্ডারের মালিক বাঞ্ছারাম পুততুণ্ডু, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি।
0: আর আপনি?
5: আমি স্যার দীনদয়াল গোবিন্দপদ সাধু খাঁ, সমিতির সহ সভাপতি।
0: ছি ছি, লোকটি হাঁটতে পারছেন না, দুজনের কাঁধে ভর দিয়ে কোনো গতিকে হাঁটছেন, সবাই মিলে এমন একটা মানুষকে হাঁটিয়ে এনেছেন কিনা ডিএমের চেম্বারে? আরে মশাই, এই অবস্থায় লোকটাকে হাসপাতালে না দিয়ে স্রেফ ডেপুটেশন দেওয়ার জন্য এখানে এনেছেন কেন? বাঞ্ছারাম বাবু, কি হয়েছে আপনার?
3: বাঞ্ছারাম গুঁগু আওয়াজ তুলে কিছু একটা বোঝাতে চায়।
5: মেরেও নাক মুখ ফাটিয়ে দিয়েছে স্যার, এই দেখুন হাত দুটো ভেঙে দিয়েছে, এই দেখুন মেরে পা দুটো ভেঙে দিয়েছে।
4: কিন্তু ভদ্রলোকের এই দশাটা করলো কে?
5: পাবলিক ম্যাডাম, ওরা আসলে এক বোতল সানফ্লাওয়ার তেলের সঙ্গে দুটো ফ্রি চাইছিল স্যার।
4: একটার সঙ্গে দুটো ফ্রি চাইছিল কেন, মামদুবাজি নাকি?
5: ওই যে সানফ্লাওয়ার তেলের কোম্পানি ডিক্লেয়ার করেছে, গোটা বাজার জুড়ে পোস্টারও সাঁটিয়েছে ম্যাডাম, বোতলের গায়েও গাঢ় রং দিয়ে বড় বড় করে লিখে দিয়েছে ম্যাডাম, একটা কিনলে দুটো ফ্রি। ওই লেখার চারপাশে লাল কালি দিয়ে একেবারে বোম ফাটার মতো করে এঁকে দিয়েছে ম্যাডাম।
4: আজকাল এই এক ধামাকা শুরু হয়েছে স্যার, একটা কিনলে দুটো ফ্রি, একটা ব্লাউজের সঙ্গে দুটো শাড়ি ফ্রি, একটা প্রেশার কুকারের সঙ্গে দুটো মাইক্রোওয়েভ ফ্রি, একটা সাইকেলের সঙ্গে দুটো মোটর গাড়ি ফ্রি। বাজারে গেলে তো স্যার আমি সারাক্ষণ খালি খুঁজতেই থাকি কিসের সঙ্গে কিসে ফ্রি দিচ্ছে।
0: আপনাদের মেম সাহেবও তাই, আমি বেরোলাম অফিসে, উনি বেরোলেন বাজার করতে, সারাদিন টোটো ঘুরে কোথায় কার সঙ্গে কি ফ্রি দিচ্ছে। আসল কথা আসুন।
4: হ্যাঁ স্যার, এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানি যদি একটার সঙ্গে দুটো ফ্রি ডিক্লেয়ার করে তো কাস্টমারকে তা দাননি কেন? এই আপনাদের এক দোষ, পাবলিককে ঠকাতে পারলে আপনারা আর কিচ্ছুটি চান না। আমি যখন ভিডিও ছিলাম ওখানে।
0: থামুন তো দেখি।
4: না না একটিবার ভেবে দেখুন স্যার, কোম্পানি যখন এক বোতল তেলের সঙ্গে দু দুটো জিনিস ফ্রি দিচ্ছে তোরা সেটা।

0: কাস্টমারকে দিবি না কেন? মামদোবাজি? হ্যাঁ, দেশের আইন কানুন বলে কিছু নেই? ক্রেতা সুরক্ষা আইনে মামলা করলে জেলের ঘনি টানতে হবে।
1: কোম্পানি যদি দিয়ে থাকে তবে কাস্টমারকে তা দেননি কেন? হ্যাঁ,
2: বাঞ্ছারাম ব্যাকুল হয়ে গুগু আওয়াজ তুলে কিছু একটা বোঝাবার চেষ্টা করে। কি করে দেবে স্যার, ওই বস্তু দুটো যে নেই।
0: নেই নেই মানে দেবার বেলায় অমনি নেই না? হ্যাঁ বললেই হলো। বলি নেই মানেটা কি?
2: নেই মানে
3: নেই
0: নেই বলি তা থাকবে কেন? আসলে কোম্পানির থেকে ফ্রিতে পাওয়া মাত্র মালগুলো ব্ল্যাকে ঝেপে দিয়েছেন, তাই তো? এই যে বাঞ্ছারাম বাবু, কোম্পানির দেওয়া ফ্রি মালগুলোকে ব্ল্যাকে বেচেছেন কেন? আপনাদেরই তো জেলে পাঠানো উচিত।
2: বাঞ্ছারাম ব্যাকুল ভাবে গুঁকো আওয়াজ তুলে বোঝাতে থাকে যে সে ঝাঁপেনি।
0: ঝাপেননি মালগুলো? ঝাপেননি? তবে মালগুলো গেল কোথায়? গেল কোথায়? মালগুলো কি কপুর যে উবে গেছে?
2: বাঞ্ছারাম আবারও গু গু করে ব্যাকুল ভাবে কিছু একটা বুঝাতে চায়।
4: আহা, তুমি থামো বাঞ্ছারাম দা, আমি বলছি। ম্যাডাম, কোম্পানি যেটাকে ফ্রি বলছে সেটা আদপেই নেই ম্যাডাম।
0: নেই? আরে নেই মানেটা কি? নেই মানেটা কি সেটাই তো আমি জানতে চাইছি। আগে তো ছিল, তাহলে পরে নেই মানেটা কি?
4: ছিল ম্যাডাম, কিন্তু তেলটা বাজারে ছাড়ার আগে কোম্পানি ওগুলো বের করে নিয়েছে।
0: একদম বাজে বকবেন না, বাজে বকবেন না একদম। কোম্পানি জিনিসগুলো বের করে নিল, আবার বোতলের গায়ে লিখে দিল দুটো ফ্রি। হ্যাঁ মামদুবাজি, দুধের বাচ্চা পেয়েছেন আমায়? শুনুন, ভালো করে কান খুলে শুনে রাখুন। আপনাদের মতন করাপ্ট বিজনেসম্যানদের কেমন করে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি যখন বিডিও ছিলাম তো।
1: ঠিক আছে ঠিক আছে, ওদের কথাটা শুনুন।
0: ওকে স্যার। হ্যাঁ, এই যে এবার ঝেড়ে কাশুন তো, ফ্রি এর মালগুলো গেল কোথায়? কাশুন ঝেড়ে এইবার।
4: সত্যি ম্যাডাম, মাইরি বলছি, বাজারে ছাড়ার আগে দুটোই ওরা বের করে নিয়েছে।
0: আচ্ছা, বের না হয় করে নিয়েছে, সত্যি করে বলুন তো জিনিস দুটো কি ছিল?
4: কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ম্যাডাম।
0: জানলেন কি করে?
4: আগে
0: ওরা যে ও দুটো বের করে নিয়েছে পাঞ্ছারাম বাবু তা জানলেন কিভাবে?
4: ওরা তো বোতলের গায়ে লাল কালিতে বড় বড় হরফে লিখে দিয়েছে ম্যাডাম, কি না, কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড ফ্রি।
5: হ্যাঁ, কি কি ফ্রি বলেন? কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড?
4: আগে হ্যাঁ স্যার, সেটাই তো বোতলের ওপর লিখেছিল কোম্পানি, কিন্তু পাবলিক তো অত লেখাটেখা পড়ে না, পড়লেও অত বোঝে তো যে না। বোতলের ওপর বোম ফাটার ছবি আর তার মধ্যে ওই ফ্রি কথাটা দেখেই খেপে উঠেছে, কি না, ওই ফ্রি এর মাল দুটো ওদের চাই। তা কি করে আমরা দেব স্যার?
2: খানিকক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকেন, তারপর হো হো করে হেসে ওঠেন।
5: ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি, আপনারা এখন যান, আমি ব্যাপারটা দেখছি।
2: যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে যায়।
1: এই যে বাঞ্ছারাম বাবু, আপনি ফের দাঁড়িয়ে রইলেন কেন? বললাম তো দেখছি, আপনি এখন আসুন। কি হলো? বললাম না আসুন।
2: বাঞ্ছারামের এক সঙ্গী জানায়,
6: হে হইয়া স্যার, আপনি বললেন না আপনি ওকে দেখছেন।
1: আরে ওকে আবার কি দেখবো, ওকে দেখবারও তো আছেই বাকি। ওকে তখন অর্থোপেডিক সার্জন দেখবেন, হাসপাতালে নিয়ে যান, আমি দেখছি।
2: জেলাশাসক আবার দেখছি বলায় লোকগুলো যাবে কি যাবে না দোনামোনা করতে করতে একসময় বাঞ্ছারামকে ধরে ধরে দরজার বাইরে নিয়ে যায়। ইন্টারকম বাজে, জেলাশাসক ধরেন।
1: ইয়েস, ও এসডিও, কোথায়? ঘরে বসে রয়েছেন কেন? পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন।
0: আর বলবেন না স্যার, ব্লকের অফিসারগুলো ছিল আরো ধরিবাজ। আমি যখন ভিডিও ছিলাম।
2: এসডিও ঠোকেন,
3: স্যার আসছি।
1: এই যে কোথায় ছিলে? হ্যাঁ, এতক্ষণ সিচুয়েশনটা কেমন ট্যাকল করলাম দেখলে একটা এক্সপিরিয়েন্স হতো। আমি যখন এসডিও ছিলাম প্রতি মুহূর্তে সিনিয়র অফিসারদের কাছ থেকে যতটুকু পেরেছি একেবারে চুষে নেবার চেষ্টা করেছি, সেই জন্যই না এখন। হ্যাঁ, যাকে খবর কিছু পেলে?
3: পেয়েছি স্যার, পেয়েছি। শুনে তো আমি একেবারে হেসে কুটি পাটি।
1: আহ, ও তো হাসির কি হলো, কিসটা বলবে তো?
3: কিসটা শুনলে আপনিও হেসে লুটিয়ে পড়বেন স্যার।
1: ওহ, ঘটনাটা বলবে তো?
3: আসলে স্যার, আসলে যেসব এনুমারেটার ডোর টু ডোর গোনাগুন্দি করেছিল তাদের মধ্যে একজন একটা বাড়িতে একটা রাজহাঁস দেখেছিল, তো সে তাই ইংরেজিতে লিখেছিল গ্যান্ডার ওয়ান। তারপর ব্লক অফিসে যখন কম্পাইলেশন চলছিল কেরানিবাবু গ্যান্ডার দেখে ভাবলো মুখ্য দল লোক গণনার কালে এনুমারেটর হয়েছে, গন্ডারের ইংরেজিটাও জানে না, কাজী ওই কেরানিবাবু গ্যান্ডার কেটে ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় লিখে দিল রাইনোসেরাস। বাপরে বাপ,
1: এই সব লোক নিয়ে আমি যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি। দাঁড়াব, কথাটা এক্ষুনি কমিশনারকে জানিয়ে দিই, উনি রেগে কাঁই হয়ে রয়েছেন। হ্যাঁ, হ্যালো স্যার, আমি সান্যাল বলছি স্যার। স্যার ওটা রাইনোসরাস নয় স্যার, রাজহাঁস হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি স্যার। ব্যাপারটা হয়েছিল কি,
2: গোবিন্দপুর গ্রাম, গায়ের পথ ধরে হাঁটছে এসআই ধুরন্ধর দাস ও সেপাই জগবন্ধু সেনাপতি। অল্প দূরে রাস্তার ধারে একটা চায়ের গুমটি, সামনে চেরা বাঁশের বেঞ্চি, জনকয়েক গ্রামবাসী বসে চা খাচ্ছে আর গল্প করছে। তাদের উচ্ছ্বসিত আলোচনা পুলিশের কানে অস্পষ্ট আসছে। ধুরন্ধর জিজ্ঞেস করে জগবন্ধুকে,
7: এই যে এত আপিসার থাকতে বড় সাহেব আমাকে এই জটিল তদন্তের ভারটা দিল, এর কারণটা বুঝতে পারছিস জগা?
6: না, কেন বলো তো, কি কারণ?
7: কারণ তদন্তটা সবাইকে দিয়ে হয় না, আর আমাদের লাইনে তদন্তটাই হলো আসল ব্যাপার, বুঝলি জগা, যাকে বলে ইনভেস্টিগেশন।
6: তা ঠিক,
7: সবাই এর দ্বারা এটা হয় না।
6: ঠিকই তো, সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না।
7: ইনভেস্টিগেশন হলো যাকে বলে খড়ের গাদা থেকে সূঁচ খুঁজে বের করা, হাজার হাজার মানুষ, রাশি রাশি ঘটনা, কাঁড়ি কাঁড়ি তথ্য এবং পাহাড় প্রমাণ রহস্য থেকে তোমাকে আসল খবরটি ছেঁকে নিতে হবে, যাকে বলে রহস্য ভেদ।
6: তা তো বটেই, কঠিন ব্যাপার।
7: যারা এটা পারে গল্পে কেতাবে তাদের বলে রহস্যভেদী।
6: ঠিক ঠিক,
7: যেমন ব্যোমকেশ, যেমন কিরিটি, যেমন ফেলুদা, যেমন এই তোদের ধুরন্ধর পাকড়াশি। জাগে, রহস্যভেদী হতে গেলে তার জন্য কি চাই জানিস?
6: কি চাই স্যার?
7: তার জন্য চাই মোটিভেশন।
6: ঠিক,
7: ভেতর থেকে আসতে হবে ইন্সপিরেশন, মানুষকে নিয়ে কাল্টিভেশন।
6: একেবারে ঠিক বলেছেন স্যার,
7: ওই সঙ্গে চাই ঝানু, মানে এই বুদ্ধিদীপ্ত, একেবারে নাভিমূল থেকে কথা টেনে আনার মতো ইন্টারোগেশন, আর চাই ডিপ অবজারভেশন।
6: বটেই তো
7: কিরে বেটা, সেপাই হয়তো কাটিয়ে দিলি সারা জীবন, অবজারভেশনের তুই বুঝবিটা কি?
6: বোঝান,
7: বোঝালেও তুই বুঝবি নে। তা বলি, অবজারভেশন হলো অর্জুনের ওই লক্ষ্যভেদ, একেবারে পাখির চোখটির উপর দৃষ্টিকে তাক করা, সবাই ওটা পারে না। এই যেমন দেখ, অবজারভেশন কাকে বলে, এই ওই যে লোকটা আসছে ওর পেটের মধ্যে গোপন খবর গিজগিজ করছে, পুছো কিউ
6: কিউ
7: কিউ কি, ও একটু আগে অবধি ছিল ওই চায়ের গুমটিটাতে, যতক্ষণ ছিল লক্ষ্য করেছি ওই কেবল কথা বলছিল, অন্যেরা গো গ্রাসে গিলছিল। এর থেকে কি বোঝা যায়?
6: কি বোঝা যায় স্যার?
7: বোঝা যায় যে মানুষ হা করে গিলবে এমন কথা রয়েছে ওর ভাঁড়ারে। না, লোকটাকে একটু কাল্টিভেশন করতে হচ্ছে যে।
6: হ্যাঁ করুন স্যার।
7: লোকটা আমাদের দিকেই আসছে রে। শুনলি জগা, লোকটা রীতিমতো হাঁটছে, আবার বলছে কিনা কোথাও যাচ্ছে না।
6: আরে আরে ভয় পাচ্ছ কেন? সাহেব যা জিজ্ঞেস করছেন জবাব দাও, কোনো ভয় নেই।
7: না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, তোমাকে চিনি তো। কি যেন নাম তোমার?
8: আমার সুধাকান্ত।
7: জানি তো শচীকান্তর বাড়ি লাগোয়া তোমার বাড়ি, তাই না?
8: কোন শচীকান্ত?
7: যা বাবা, কগন্ডা শচীকান্ত রয়েছে তোমাদের গায়ে?
8: আমি কি করে জানবো, আমাকে জিজ্ঞেস করে তো কেউ নাম রাখিনি। তবে মুরব্বীদের মুখে শুনেছি ওদের মধ্যে এক শচীকান্তর বাপ ছেলের নামে নটারির টিকিট কেটে কর করে 50 টাকা জেতার পরপরই সারা গায়ে বাচ্চাদের শচীকান্ত নাম রাখবার হিড়িক পড়ে যায়।
7: আচ্ছা, ওই শচীকান্তর বাপের নামটা যেন কি?
8: নিধিকান্ত।
7: নিধিকান্তর বাড়িটা যেন কোথায়?
6: এখন গেলে ওকে পাওয়া যাবে?
8: এখন বোঝো করি ওকে পাওয়া যাবে না স্যার।
7: তা কখন গেলে পাবো?
8: ওরে পেতে গেলে ভাদ্র মাসে আসতে হবে আপনাদের। হ্যাঁ, ভাদ্র মাসের একাদশীর দিনে ওদিন খেতে আসো।
7: কি বলো, ওই একটা দিনই কেবল খেতে আসে লোকটা, কেন?
6: তা সারা বছর বাইরে থাকে বুঝি।
8: ঠিক ধরেছেন স্যার।
7: বছরের বাকি দিনগুলো কোথায় থাকে যেন?
8: নিশ্চিত ভাবে জানি নে, তবে আন্দাজ করতে পারি।
7: বলো বলো, কোথায় ওর ডেরাটা, বলে ফেলো। বলো? আরে বলো না, তোমার কোনো ভয় নেই?
6: আরে হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে তোমার নাম গোপন রাখা হবে।
7: সরকার থেকে তোমায় পুরস্কারও দেওয়া হবে। বলো বলো বলো বলো।
8: বলছি স্যার, আমাদের গাঁ পেরোলে মাঠ, হ্যাঁ, মাঠ পেরোলে খালপার, খালের ওপারে জঙ্গল, শ্মশান, হ্যাঁ ওইখানে থাকেও।
7: তুমি জানলে কি করে? ওখানে কখনো দেখেছো শয়তানটাকে?
8: না, আমি দেখিনি কো, তবে গাঁয়ের কেউ কেউ রাতে ভিতে আচমকা দেখে ফেলেছে ওকে।
7: তারপর এই গায়ের মানুষকে দেখে কি করলো পাজিটা, কি বললো?
8: কি আবার করবে, মানুষের সম্মুখে পড়লি ও আর থাকে ওখানে, চোখে পলকে জঙ্গলের মধ্যে হাওয়া।
7: আর যারা দেখলো কি, তারা কিছু শুধায়নি কিনা? কোথায় থাকো, বাড়ি আসো না কেন?
8: ভাব রে, কি যে বলেন, ওরে কিছু জিগাবে ওরা, ডাকা মাত্র তো মুচ্ছ যাবার জগার।
7: কেন বলো তো?
6: তা সবাই বুঝি সারাক্ষণ লোকটার ভয় কাঁটা।
8: সেটাই তো স্বাভাবিক ছাড়।
7: তার মানে ডেঞ্জারাস আদমি, বুঝেছি, ওর সামনে ভয় কাঁটা হয়ে থাকে সবাই। আই সি। আচ্ছা, শয়তানটা বছরে ওই একটা দিন ছাড়া আর কোনো দিন গায়ের মধ্যে ঢোকে না?
8: মনে তো হয় না, ঢুকলে কারো না কারো নজরে তো পড়তই।
7: বোঝাই যাচ্ছে পাক্কা শয়তান। আচ্ছা একটা কথা বলো তো, কেবল ভাদ্র মাসের ওই একটা মাত্র দিনেই শয়তানটা আসে কেন?
8: কেন আবার পিন্ডি খেতে আসে? হ্যাঁ, ও নাতিরা জমিয়ে বাৎসরে কি করে যে বুড়োর, লোকজন দেখে খাওয়ায়, আমিও খেতে যাই।
7: পিন্ডি খেতে আসে মানে?
8: হে আবার কি কথা, মরা মানুষ পিন্ডি খায় জানেন না?
7: আরে সেটা তো জানি, কিন্তু তোমাদের ওই নিধিকান্ত লোকটা, দাঁড়াও দাঁড়াও, এই লোকটা কি বেঁচে নেই?
8: কে যা বলেন স্যার, জীবন্ত মানুষ ফের পিন্ডি খেতে আসে নাকি? ও তো কবে ওই ওই উপরে চলে গেছে।
9: সুধাকান্তর আঙুলকে অনুসরণ করে আকাশের দিকে তাকায় ধুরন্ধর এবং জগা। পর মুহূর্তে,
7: দুষ, একটা মরা মানুষকে নিয়ে এতক্ষণ কাব্যি করতে লেগে যাই, যাগে ওর বেটা শচীকান্ত রয়েছে তো।
8: সেও বাপের পিছু পিছু ওই ও পারে চলে গেছে।
7: তবে যে বললে গায়ে এক গন্ডা শচীকান্ত রয়েছে,
8: ওরা সব জুনিয়র ব্যাচ ছাড়, সাবেক দিনের আসল শচীকান্ত ছেলের বয়সী সব। এবার আমি যাই স্যার। হ্যাঁ, এরপর গেলে তো আর হাতে কিছু পাবো না কো।
7: যাবে তা যাও, তবে যাবার আগে একটা কথা বলে যাও দেখি।
8: কি কথা স্যার? হ্যাঁ,
7: এই যে এক গন্ডা শচীকান্তর কথা বললে, এদের মধ্যে দুর্দান্ত গোছের কেউ রয়েছে?
8: দুর্দান্ত গোছের?
7: হ্যাঁ, বেশ, দুর্ধর্ষ গোছের।
8: দুর্ধর্ষ গোছের?
7: হ্যাঁ হ্যাঁ, বেশ ভয়ঙ্কর চরিত্রের মানুষ।
8: ভয়ঙ্কর চরিত্রের মানুষ?
7: আরে হ্যাঁ, বেশ একটা উগ্রপন্থী উগ্রপন্থী ভাব রয়েছে।
8: আপনি তবে চণ্ডাল সচির কথা জানতে চাচ্ছেন?
7: চণ্ডাল সচি, ওটা ওর নাম?
8: নাম শচীকান্ত, চণ্ডাল উপাধিটা গায়ের মানুষ দেশে।
7: কেন বলো তো?
8: কেন আবার, খেপে গেলে লোকটা একেবারে চণ্ডাল, তখন হিতাহিত জ্ঞান থাকে না, একেবারে উগ্রপন্থী আচরণ। তখন
7: উগ্রপন্থী আচরণ বলো কি?
8: হ্যাঁ, উগ্রপন্থী বলতে এমনিতে লোক ভালো, ওই যেদিন রাত করে বাড়ি ফেরে সেদিন একেবারে চণ্ডাল।
7: রোজ রোজ রাত করে বাড়ি ফেরে বুঝি?
8: রোজ কি আর রাত করে ফেরে, কিন্তু যেদিন মাথার উপর সাত ভাইয়ার তারা উঠে যায়, অথচ সচি বাড়ি ফিরল না, তখনই আমরা ধরে নিই আজ একেবারে চণ্ডালটি হয়ে ফিরবে সে। সেদিন নীরুটার কপালে দুঃখ আছে।
7: নীরু কে?
8: কে আবার, ওর বউ?
7: আচ্ছা একটা কথার জবাব দাও তো, ওর কাছে কোনো অস্ত্র টস্ত্র দেখেছ কখনো?
8: অস্ত্র? আপনি জানলেন কি করে?
7: বাবা, এ হলো পুলিশের নজর।
10: হ্যাঁ, পুলিশের চোখে ধুলে দেওয়া অত সহজ না, এলাকার সববার খবর আমাদের ট্যাঙ্কের মধ্যে থাকে।
8: মানতেই হচ্ছে, ওই একটি খ্যামতা লোকটার আছে বটে, অস্ত্র চালানোয় গোটা এলাকায় ওর জুড়ি পাওয়া ভার, ওকে ওই একটা ব্যাপারে ডরায় চারপাশে সবাই।
7: বলো কি, সবাই ডরায়? তার মানে খুব সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে বলো?
8: সন্ত্রাস বলে সন্ত্রাস, ইদানিং চণ্ডাল সচির হাতে অস্ত্র দেখলেই সঙ্গে সঙ্গে চারপাশের মানুষজন ফর্সা হতে থাকে, কারণ যদি কোনো গতিকে হাত ছেড়ে একটিবার ছুটে যায়।
9: এত সহজে যে তদন্তের ফল ফলতে শুরু করবে এত সহজে যে আততায়ীর খোঁজ পাওয়া যাবে তা বুঝি ধুরন্ধর ভাবেনি। অকস্মাৎ আশাতীত ফল লাভ করে মনে মনে উচ্ছ্বসিত সে।
7: বটে, এতই তার দাপট।
8: দাপট বলে দাপট, বিশেষ না হয় বারোয়ারি তলায় চলে আসুন সামনে শনিবার, স্বচক্ষে ডেকে জানোর দাপট। তবে হ্যাঁ, কাছাকাছি ভুলেও যাবেন না স্যার।
7: কেন, কাছাকাছি গেলে কি হবে শুনি?
8: না হজুর, ওই গোয়ার তুমি না করাই ভালো। বলা যায় না, আচমকা যদি অস্ত্র ছুটে যায় তো বাপ বলতে সময় দেবে না স্যার।
7: বাপ বলতে সময় দেবে না?
8: বিশ্বাস হচ্ছে না তো? তবে যান, তাহলে যান পাশের ফিকে ফুল গায়ে, ফটিক মণ্ডলের নাম বললে যে কেউ দেখে আসবে বাড়িটা, স্বচক্ষে দেখে আসুন বেচারার কি হাল হয়েছে।
7: কেন, কি হয়েছে ফটিক মণ্ডলের?
8: কপালের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ইহা লম্বা ক্ষত হয়েছে, 3 মাস হয়ে গেল এখনো শুকায়নি।
7: শিগি কেমন করে?
8: কেমন করে আবার, সেও আপনার মতো জাঁক করে দাঁড়িয়েছিল পাশটিতে, সবাই যখন ঊর্ধ্বশ্বাসে যেদিকে পাচ্ছে পালাচ্ছে, সে তখন পাকামো করে ঠায় দাঁড়িয়েছিল পাশটিতে, আচমকা চণ্ডাল সচির হাত থেকে ছুটে গেল অস্ত্র, ব্যাস বাপ বলতে সময় দিল নি, একেবারে কপালের এ পাশ থেকে ও পাশ অব্দি এতখানি ক্ষত। হ্যাঁ, রক্তে ভেসে গেল মাটি, ঝটিটি সদরের হাসপাতালে নিয়ে না গেলে ওকে বাঁচানোর দায় হতো স্যার।
9: সন্দেহে এবং গাঢ় ভাবনায় ভারী হয়ে আসে ধুরন্ধরের মুখ, বাহাতের পাতায় ডান হাতে ধরে থাকা রুল কাঠিটা আচড়াতে আচড়াতে একবার জিরা করার কায়দায় বলে,
7: আচ্ছা একটু আগে তুমি বললে সামনের শনিবার এলেই নাকি ওর খেল দেখা যাবে।
11: তাই তো, তাই বললে তো?
8: হ্যাঁ স্যার, একটু রাত করে চলে আসুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে।
7: কত রাতে?
8: 10টা 10:30। এর আগে ওরা শুরু করে না।
7: কোথায় যেন যেতে বললে? বারোয়ারি তলায়।
9: বলতে বলতে সন্দেহে কুটিল হয়ে আসে ধুরন্ধরের সারা মুখ।
7: ওখানে ওদের কি আছে বলতো? ওই দিন
8: তো ওদের মহড়া স্যার, তারপরেই তো বেরিয়ে পড়বে দলটা।
7: বেরিয়ে পড়বে? বেরিয়ে কোথায় যাবে, মানে ওদের ফার্স্ট অপারেশনটা কোথায় বলতো?
8: তা সে ওরাই জানে স্যার।
7: তুমি জানো না?
8: আমি কি করে জানবো স্যার, আমি কি ওদের মেম্বার যে ওদের প্রোগ্রাম আমাকে জানাবে? হ্যাঁ,
7: তাহলে তুমি কি করে জানলে যে ওরা শনিবার বারোয়ারি তলায় মহড়া দেবে?
8: এ খবর তো এলাকার সবাই জানে স্যার, ওরা পোস্টার মেরেছে, লিফলেট দিচ্ছে।
7: বলো কি, খুব তো সাহস বেড়েছে ব্যাটাদের, তোমরা পুলিশে খবর দাওনি?
8: আমাদের কি দায় পড়েছে স্যার, ওসব বারোয়ারি মেলা কমিটির দায় ওরা সামলাবে, আমরা কেন শুধু শুধু ফাটা বাঁশে পা ঢোকাই, আমাদের টেম কই বলেন তো? হ্যাঁ,
7: যাকি মোট কথা, সামনের শনিবার ওরা যে বারোয়ারি তলায় জুটছে এই খবরটা পাক্কা তো?
8: পাক্কা মানে ওরা রীতিমতো লিফলেট ছড়িয়েছে। হ্যাঁ, বিশ্বাস না হয় আমার বাড়িতে চলুন, দেখিয়ে দেবনি।
7: না না, তুমি যখন এত জোর দিয়ে বলছো, তাছাড়া মিথ্যে খবর দিয়ে তো পার পাবে না বাবা।
9: হাতের রুল কাঠিটা নাড়াতে নাড়াতে ধুরন্ধর বলে,
7: এটা কি জানো তো?
8: রুল কাঠি তো এটা।
7: এর নাম হলো রুলস এন্ড রেগুলেশন, একটি বার যার পিঠে পড়ে।
9: আচমকাই জগবন্ধুর দিকে ঘুরে বলে,
7: আজগা চল চল, দেরি করবার একেবারে সময় নেই, কুইক।
6: কোথায়?
7: কোথায় মানে হেডকোয়ার্টারে, সামনে শনিবারই তো শয়তানগুলোর ধামাকা, তার আগেই বড় সাহেবকে খবরটা দিতে হবে। আজ তো সোমবার, তার মানে হাতে আর মাত্র কদিন রয়েছে, এর মধ্যেই তৈরি হতে হবে গোটা জেলা থেকে ফোর্স মোবিলাইজ করা, আর্মসগুলোকে সাফসুত্র করা, থানার জিপটাকে রিপেয়ার করা, সময় থাকতে তেল ভরে রাখা, তার জন্য এসপির থেকে অ্যালটমেন্ট চাওয়া, মেলা কাজ রে।
6: কিন্তু স্যার, ওই চায়ের গুমটিতে গিয়ে আরও একটু জেরা করলে হতো না?
7: কোনো দরকার নেই, একেবারে ঘোড়ার মুখের থেকে সব খবর পেয়ে গেছি।
10: না মানে এতক্ষণ জেরা টেরা করলেন, চায়ের দোকানে মাগনায় একটু গলাটা ভিজিয়ে নিলে হতো না, তাই বলছিলাম আর কি।
7: চা খাবে? চা ডিউটি ফার্স্ট, কুইক মার্চ, তেজ চল
9: বলেই হাঁটতে শুরু করে ধুরন্ধর। পেছন পেছন জগা মার্চ করে হাঁটতে থাকে। জেলা শাসকের চেম্বার। জেলা শাসক স্টেলোকে একটা ডিকটেশন দিচ্ছিলেন, এই মাত্র শেষ করলেন।
5: ইওর সিনসিয়ারলি এটসেট্রা এটসেট্রা। ওকে,
12: ইয়েস স্যার।
5: চটপট টাইপ।

0: হ্যাঁ বলো বলো। আর্ম পুলিশ পাঠিয়েছ? পাঁচজন? কেন তুমি নিজে আসতে পারলেন না? দেখে ফোর্স পাঠিয়েছো পাঠাও, তবে তোমরা যা খেল দেখালে না, একটা অপেরা পার্টি পালাগানের ফাইনাল মহড়া দেবে গায়ের বারোয়ারি তলায়। আর তোমরা রিপোর্ট দিলে কিনা গোপন সূত্রে খবর, ওই দিন উগ্রপন্থীরা মারাত্মক অস্ত্রশস্ত্র লইয়া গভীর রাতে গোবিন্দপুর গ্রামের বারোয়ারি তলায় জমায়েত হইবে। মাঝের থেকে ওই রিপোর্ট পাঠিয়ে আমার কিভাবে মাথাটা কাটা গেল বলো দেখি। হ্যাঁ, এলাকার লোকজন আমায় এই মারে তো সেই মারে। যাকে মিটিং শেষ হলে একটি বার এসো, অবশ্য ততক্ষণ যদি
1: আসো। শেষ
2: বলতে বলতে ঘরের মধ্যে অনেকখানি ঢুকে পড়েন মালবিকা।
0: আপনি তো এসেই বলেছেন।
1: আমি তো অনেকক্ষণ এসেছি স্যার।
0: না না, অনেকক্ষণ কোথায়, এই তো এলেন।
1: না না স্যার, মা কালী, আমি অনেকক্ষণ এসেছি স্যার।
0: কি যে বলেন, এইমাত্র এলেন আর বলছেন কিনা।
1: আপনাকে কে এমন উল্টোপাল্টা খবর দিচ্ছে স্যার? ও বুঝেছি বুঝেছি স্যার, এখানেও আমার পেছনে টিকটিকি লেগেছে স্যার।
0: টিকটিকি আপনার পেছনে?
1: ইয়েস স্যার, ওই জ্বালাতেই তো মরলুম স্যার। এর আগের পোস্টিং এ তো আমার লাইফ একেবারে হেল করে দিয়েছিল ওই ডিএম এর কাছে, আমার নামে উল্টো পাল্টা কি সব লাগিয়েছিল।
0: উল্টো পাল্টা আপনার সম্পর্কে? কেন আপনার সম্পর্কে লাগিয়ে কার কি লাভ?
1: এই তো স্যার, আপনি মুখ না খুলতেই একেবারে ধরে ফেলেছেন স্যার। ওই খপ্পরে পড়লাম না বলেই তো সারাটা জীবন একেবারে সাফার করে গেলাম স্যার।
0: কোন খপ্পরে বলুন তো, কার খপ্পরে?
1: ওই লাভের খপ্পরে স্যার, যেখানেই পোস্টিং পাই স্যার, যেখানেই পোস্টিং পাই, কলিগ অফিসারেরা প্রথম দিনেই একেবারে প্রেম নিবেদন করে বসে থাকবে। আমার স্যার ওসব একদম পোষায় না। বাবা বলতেন, লাভ তো নয় লোকসান, মেয়ের বাবাটা অবশ্য বেঁচে যায়, ডাউরি দিতে হয় না, ফার্নিচার গ্যাজেট কিছুই লাগে না, এমনকি মেয়েকেও আলাদা করে গয়নাও দিতে হয় না, ওতে করে মেয়ের বাবারই লাভ। কিন্তু মেয়েটার তো পুরোটাই লোকসান বলুন স্যার। হ্যাঁ, মোহটা কেটে গেলেই ওই নিয়ে শুরু হবে হাউতাস, জীবন ভোর চলবে স্যার ওই হাউতাস। কি দরকার বলুন তো স্যার। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নয় হলো, নাই বা করলেন প্রেম, কিন্তু তাই বলে সবাই আপনার পেছনে লাগতে যাবে কেন? হ্যাঁ,
1: কলিক পেইন স্যার, কলিক পেইন।
0: কলিক পেইন কার?
1: আমার স্যার, আমার, ওর পেছনেই তো মলুম।
0: সে কি, কবে থেকে?
1: সে আর কবে থেকে বলি, বলতে পারেন যেদিন চাকরিতে ঢুকেছি বলতে গেলে ওই সেদিন থেকেই স্যার।
0: কি আশ্চর্য, ডাক্তার দেখাচ্ছেন না কেন? অ্যাকিউট কলিক পেইন নিয়ে গায়ে গঞ্জে ঘুরে বেড়ান, কবে কি হয়ে যায়? আপনি পেট ফেট খালি রাখবেন না, আর ইমিডিয়েটলি ডাক্তার দেখান।
1: ডাক্তার? এই পেনের তো আপনি ডাক্তার স্যার।
0: আমি?
1: ইয়েস স্যার, কিন্তু আপনিও তো বিশ্বাস করে বসে আছেন স্যার।
0: কি বিশ্বাস করে বসে আছি?
1: ওই যে আমি রোজ দেরি করে অফিসে আসি, আমার কপালটাই খারাপ স্যার।
0: এই কি কি আশ্চর্য, আমি এটা আবার কখন বললাম?
1: আমি সবই বুঝি স্যার, সব বুঝি।
0: আরে না না, তাছাড়া অ্যাকিউট কলিক পেইন নিয়ে আপনি যে রুরাল ডেভেলপমেন্টের মতো সেকশনটা চালিয়ে যাচ্ছেন, এই না কত। হ্যাঁ, অন্য কেউ হলে সারাক্ষণ পেট ধরে বসে থাকতো। কলিক পেইনের হ্যাপা তো আমি বুঝি, আমার পিসিমার ছিল। হ্যাঁ, যেদিন পেইনটা উঠতো একেবারে কাটা পাঁঠার মতো।
1: আমি পেইনের কথা বলছি না স্যার।
0: বলছেন না মানে? এইমাত্র তো বললেন। কি মিস আচারিয়া উনি বলেননি?
1: আমি কলিক পেইনের কথা বলছি না স্যার, ওই হ্যাপা আমার কোনো কালই নেই, আমি বলছি কলিগ পেইনের কথা।
0: ও কলিগ পেইন, কলিগ পেইন, নাইস কয়েনেজ তো।
1: রাইট স্যার, যেখানেই পোস্টিং পাই আমার নামে এমন করে লাগায়, আমি নাকি রোজ দেরি করে আসি, আমি নাকি।
0: আজ কিন্তু কেউ কিছু লাগায়নি মিস চৌধুরী, আমি তো নিজের চোখে দেখলাম আপনি এইমাত্র এলেন।
1: ভুল দেখেছেন স্যার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার কল করুন, আমি ঠিক 10:10 এসেছি।
0: হ্যাঁ, আমি সে কথা বলিনি, আমি বলছি আপনি তো এইমাত্র আমার ঘরে এলেন, আসলে আসছি বলে ঢুকে পড়লেন তো, তাই বললাম আপনি এসেই তো পড়েছেন।
3: আমি এবার যাব স্যার।
0: কোথায়?
3: নিজের ঘরে স্যার।
0: কেন, এখন তো সবে 12টা, এখনই ঘরে যাবার তাড়া কেন? সেকেন্ড হাফে ম্যারাথন ডিকটেশন দেবার রয়েছে।
3: না না, ঘরে মানে নিজের টেবিলে যাই স্যার।
0: ও নিজের টেবিলে, তা জান না কে মানা করেছে আপনাকে, আপনি এতক্ষণ বসেছিলেনই বা কেন?
3: না মানে আপনারা কথা বলছিলেন তো।
0: তো
3: না মানে আপনাদের

0: কথার মধ্যেই চলে যাওয়া।
1: ওকে ওকে ওকে, এবার আপনি আসুন। হ্যাঁ মিস চৌধুরী, এবার বলুন।
2: লোকটা এসেছে স্যার।
1: কোন লোকটা বলুন তো?
2: ওই যে স্যার, আপনার কাছে কামান চেয়েছে।
1: হ্যাঁ এসেছে, কোথায়?
2: বাইরে দাঁড়িয়ে আছে স্যার, ডাকবো?
1: দাঁড়ান দাঁড়ান, অত জলদি ডাকবার কি হয়েছে? ঘোড়ার জিন দিয়ে এসেছে নাকি? লোকটা কি একা এসেছে?
2: একাই তো এসেছে স্যার।
1: কেমন বুঝলেন?
2: কি স্যার?
1: মানে বলছি, লোকটাকে দেখে কেমন বুঝলেন? খুব কি বিপজ্জনক। হ্যাঁ
2: সেটা তো স্যার মুখ দেখে বোঝা যায় না স্যার। ইনফ্যাক্ট মানুষের মুখ দেখে তাকে খুব কম ক্ষেত্রেই বোঝা যায়। ফেস ইজ নট অলওয়েজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড স্যার। অধিকাংশ মুখে তো মুখোশ স্যার। বিডিও থাকাকালীন আমার যে ড্রাইভারটা ছিল সে...
1: ঠিক আছে ঠিক আছে, আপনি লোকটাকে ডাকুন। দাঁড়ান দাঁড়ান,
3: বিল টিপলেন, পিয়ন এলো। স্যার আমায় ডাকছেন?
1: হ্যাঁ, সিকিউরিটিকে বলাও।
3: ডাকছি স্যার। পিয়ন বেরিয়ে গেল। একটু বাদে সিকিউরিটি দরজার মুখে স্যালুট করল।
4: বলুন স্যার।
1: একটু অ্যালার্ট থেকো, ঠিক আছে?
5: ইয়েস স্যার।
1: একটা লোক ঢুকবে আমার ঘরে।
5: ইয়েস স্যার।
1: লোকটা খতরনাক হতেও পারে।
3: খাপের পিস্তলে হাত ঠেকে,
5: ইয়েস স্যার।
1: দরজার বাইরে সবসময় অ্যালার্ট থেকো, ঠিক আছে?
5: ইয়েস স্যার।
3: সিকিউরিটি স্যালুট করে জুতোর আওয়াজ তুলে বেরিয়ে যায়।
1: ইয়ে মানে ডাকুন। না না না, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান।
3: বেল বাজান, পিয়ন আসে।
4: বলুন স্যার।
1: শুনো, এসপি আমার জন্য 5টা ফোর্স পাঠিয়েছে, ওদের ডাকো তো।
4: ডাকছি স্যার।
3: পিয়ন বেরিয়ে যায়। পাঁচজন পুলিশ রাইফেল হাতে ঢোকে।
1: এসে গিয়েছ? শোনো, তোমাদের মধ্যে দুজন টয়লেটে গিয়ে লুকিয়ে থাকো। হ্যাঁ, দুজন থাকো ওই পর্দার আড়ালে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখো, মনে থাকবে?
3: দুজোড়া পুলিশ দুদিকে চলে যায়।
1: দুজোড়া গেল দুদিকে। আর তুমি তুমি আমার পেছনে দাঁড়াও, উল্টো পাল্টা কিছু দেখলে সোজা ফায়ার করবে। আমাকে নয় নিশ্চয়ই, ওই যে লোকটা একটু বাদে আমার চেম্বারে ঢুকবে। খুবই ডেঞ্জারাস আদমি, যদি উল্টো পাল্টা কিছু করতে চায় তবে সোজা তাক করে গুলি চালিয়ে দিও, ঠিক আছে?
3: কড়া স্যালিউট ঠুকে প্রথমে রাইট টার্ন, পরে আবার রাইট টার্ন করে পিছু ফেরল, তারপর মার্চ করবার ভঙ্গিতে যথাস্থানে চলে গেল।
1: মিস চৌধুরী, এবার লোকটাকে ডাকুন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটুখানি ওয়াশরুম থেকে আসি।
3: খানিক বাদে জেলাশাসক চেয়ারে বসে বললেন,
1: এবারে ওকে ডাকুন।
2: মিস্টার সচিকান্ত শীল ফ্রম গোবিন্দপুর।
3: সচিকান্ত পায়ে পায়ে ঘরে ঢোকে।
1: আসুন সচিকান্ত বাবু, বসুন বসুন।
3: সচিকান্ত বসল।
1: আপনার নাম সচিকান্ত শীল?
6: হ্যাঁ হুজুর।
3: দরখাস্তটা এগিয়ে দিলেন। সচিকান্ত পড়ল।
1: এই দরখাস্তটা আপনি লিখেছেন?
6: হ্যাঁ হুজুর।
1: কি লিখেছেন এতে?
6: একটা কামানের লাইসেন্স চেয়েছি হুজুর।
1: মানে কামান কাকে বলে জানেন?
6: অস্ত্র হুজুর, রাজরাজারা ওই দিয়ে যুদ্ধ করতেন আগেকার দিনে।
1: বটে, তো আপনার ওই বস্তুটির দরকার হলো কেন?
6: দরকার হলো
2: স্যার বলছেন আপনি তো রাজারাজরা নন, যুদ্ধ করতেও যাচ্ছেন না, কি করবেন ওটা দিয়ে? রোজ মধু দিয়ে চাটবেন?
6: তাহলে হুজুর কথাটা আপনাকে খুলেই বলি, আপনাদের পাঁচজনের আশীর্বাদে আমার একটা ধান চালের আড়ত রয়েছে।
2: পারমিট আছে?
6: একগে
2: বলছি, ধান চালের ব্যবসা করতে হলে ফুড অফিসে গিয়ে পারমিট নিতে হয় তো।
1: যেতে দিন না, যে জন্য ডাকা হয়েছে।
2: না স্যার, আমি যখন ভিডিও ছিলাম স্যার।
1: ঠিক আছে ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, আপনি যা বলছেন।

0: হ্যাঁ হুজুর, তো ফি হপ্তায় আড়ত থেকে মাল যায় 10 কিলোমিটার দূরে নবীগঞ্জে। পাইকারকে মালটাল বুঝিয়ে টাকা করি বুঝে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তো দিনকাল যা পড়েছে তা তো হুজুরের অজানা নেই, দিন দুপুরেই ছিনতাই হয়ে যায়। আর আমাকে কিনা গাঁয়ের ফাঁকা রাস্তা দিয়ে রোজ ফিরতে হয় রাতের বেলায়, সঙ্গে থাকে মাল বিক্রির এক কাড়ি টাকা। হচ্ছে না হচ্ছে না, কিন্তু কবে কি ঘটে যায় তার তো কোনো ঠিক নেই হুজুর। সেই কারণেই মানে এই নিরাপত্তার কারণেই।
1: সেই কারণেই আপনি একটা কামানের জন্য আর্জি জানিয়ে বসলেন?
2: শচীকান্ত ভয়ে ভয়ে তাকায়।
0: আর্জিটা জানালাম মানে ইয়ে,
3: স্যার বলতে চাইছেন একটা আস্ত কামান সঙ্গে নিয়ে মাল বেচতে যাবেন আপনি?
0: কেবল রাস্তাঘাটের কথা ভেবে ওটা চাইনি হুজুর।
2: আবার ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নেয়।
0: তাহলে ব্যাপারটা আপনাদের খুলেই বলি হুজুর, ধান চালের কারবার বাদেও আপনাদের আশীর্বাদে আমার সামান্য মহাজনী আর তেজারতির কারবারও রয়েছে।
3: আরে লাইসেন্স আছে?
0: কিসের লাইসেন্স দিদিমণি?
1: কিসের লাইসেন্সের কথা বলছেন মিস চৌধুরী?
3: ওয়েস্ট বেঙ্গল মানি ল্যান্ডিং অ্যাক্ট অনুসারে এর জন্য রীতিমতো লাইসেন্স লাগে স্যার। ওই লাইসেন্স দেবার জন্য প্রত্যেক বিডিও অফিসে একজন করে ইন্সপেক্টর অফ মানি ল্যান্ডিং রয়েছেন স্যার। এসডিও হলেন সাব রেজিস্টার অফ মানি ল্যান্ডিং, আর কলকাতায় থাকেন রেজিস্টার অফ মানি ল্যান্ডিং। আমি যখন বিডিও ছিলাম তো
1: চিঠি দিন না যে জন্য ডাকা হয়েছে। হ্যাঁ শচীকান্ত বাবু, কি যেন বলছিলেন আপনি?
0: হ্যাঁ হুজুর, আমার ওইগুলো রয়েছে তো। সেই সুবাদে ঘরে আমার সবসময় বেশ ভালো পরিমাণে সোনা দানা বাসন পত্তর আর নগদ টাকা থাকেই। আর আজকাল গায়ে ঘরে যা চুরি ডাকাতির উপদ্রব, কবে যে আমার সিন্ধুকটার ওপর সমুন্দুদের নজর পড়ে, বড্ড ভয়ে ভয়ে থাকি হুজুর। একটা আগ্নেয়াস্ত্র বাড়িতে থাকলে তাও ব্যাটারা একটুখানি ভয় পাবে।
1: সেই কারণেই আপনি একটা কামান চাইছেন?
0: হ্যাঁ, একে দয়া করে যদি মঞ্জুর করেন হুজুর।
1: আপনি কামান দেখেছেন কখনো?
2: শচীকান্ত মালবিকার দিকে অবোধ দৃষ্টিতে তাকায়।
3: সাহেব বলছেন যে জিনিসটা আপনি চাইছেন সেটা আগে কোথাও দেখেছেন নাকি?
0: কামান কি যে বলেন হুজুর, এতখানি বয়স হলো কত হিল্লি দিল্লি ঘুরে বেড়ালাম, কামান আবার দেখিনি।
3: কোথায় কোথায় দেখেছেন বলুন দেখি।
0: বিষ্টুপুরে দলমাদল কামান দেখেছি, তারপর ধরুন এই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে।
3: আপনি প্যাটন ট্যাঙ্ক দেখেছেন?
1: প্যাটন ট্যাঙ্কে কি হবে, প্যাটন ট্যাঙ্ক তো চাইনি।
3: আহা চাইনি, আমি ওর জেনারেল নলেজটা টেস্ট করছিলাম স্যার।
1: কেন, আপনি কি চাকরির ইন্টারভিউ নিচ্ছেন নাকি? যাকে, হ্যাঁ শচীকান্ত বাবু কি যেন বলছিলেন?
0: বলছিলাম দেশের কত জায়গাতেই তো কামান দেখেছি হুজুর, কি বিশাল বিশাল আকার ওগুলোর। সেসব কামান দাগতে কত মন বারুদ যে লাগতো তখনকার দিনে।
3: অমনি একটা কামান আপনি চাইছেন ছিচকে চোর ডাকাত ছিনতাইবাজ রুখতে? বলি ইয়ারকি মারবার জায়গা পাননি না? হ্যাঁ ডিএম এর সঙ্গে তামাশা।
0: জিনিসটা চেয়ে খুব অন্যায় করে ফেলেছি তাই না হুজুর?
1: কি আশ্চর্য, ন্যায় অন্যায় তো পরের কথা, তার আগে বলুন তো আপনি কোন আক্কেলে সরকারের কাছ থেকে একটা কামান চাইতে গেলেন? হ্যাঁ
2: শচীকান্ত মালবিকার দিকে তাকিয়ে প্রশ্রয় খোঁজে।
3: সাহেব বলছেন কামান কি একটা চাইবার মতন জিনিস হলো? আজকের দিনে এমন জিনিস কেউ চায় নাকি কেউ দেয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলবেন?
0: কি কথা দিদিমণি?
3: স্যার ওকে একটুখানি ইন্টারোগেট করবো স্যার, কিছু স্কুপ নিউজ বেরোতে পারে বলে মনে হচ্ছে আমার স্যার।
1: ঠিক আছে করুন
3: স্যার। আচ্ছা কামান যে আপনার কোনো কাজে লাগবে না তা আমিও বুঝি আপনিও বুঝেন, তাও ডিএম সাহেবের কাছ থেকে আপনি যখন সেই কামান চেয়েছেন কেউ নিশ্চয়ই আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে? সত্যি করে বলুন তো, কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে, কে করিয়েছে? বলছি নিঘাত কেউ আপনাকে ওই দরখাস্তখানা লিখতে প্রভোক করেছে, বলুন সে কে?
0: কি করেছে?
3: আরে প্রভোক প্রভোক মানে মানে প্ররোচনা দিয়েছে কে আপনাকে?
2: শচীকান্ত তাও বুঝতে পারে না।
3: মানে আমি বলতে চাইছি আপনাকে, আমি বলতে চাইছি আপনাকে কি কেউ তাতিয়েছে? হ্যাঁ কে তাতিয়েছে সেটা বলুন, তার নামটা বলুন।
1: সেটা জেনে আমাদের কি লাভ মিস চৌধুরী?
3: আজকাল ক্রিমিনালরা নিজেরা না করে ইনোসেন্ট লোকজনকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়ে নিচ্ছে স্যার। ড্রাগস, স্মাগল গুডস ওদের দিয়ে তো পাচার করাচ্ছে স্যার। হতে পারে কোনো টেররিস্ট গ্রুপ একে দিয়ে একটা কামান হাসিল করতে চাইছে, এবছাড়া তো সেটা বুঝতে পারছে না স্যার, কেবল ওদের হাতে তামাক খেয়ে চলেছে। আমি যখন স্যার বেরিয়ে ছিলাম,
1: এক কথা বারবার, আপনি ইন্টারোগেশনটা শেষ করুন।
3: ইয়েস স্যার, হ্যাঁ যা বলছিলাম সত্যি কথাটা বলুন তো।

0: কে আপনাকে দিয়ে দরখাস্তটা করিয়েছে? বলুন বলুন, কথা চেপে রেখে লাভ নেই, বলুন, বরং আরো বিপদে পড়ে যাবেন।
1: মানে
0: বলুন, ওরকম করছেন কেন? আপনার কোনো ভয় নেই, আপনি বলুন আপনার কথা। আপনার কথা কাক পক্ষী তো টের পাবে না, বলুন বলুন বলুন।
1: মানে
2: কি হলো, বলবেন না?
1: বলতে তো পারি হুজুর, কিন্তু
0: আবার কিন্তু কিসের?
1: কিন্তু সে যে আমাকে বলে দিয়েছে নিজেদের গোপন কথা খবরদার ফাঁস করো না।
0: আরে বললাম তো, আপনার কথা কাকপক্ষী তো জানবে না। এখনই কিন্তু কিন্তু করছেন কেন, বলুন, ভয় পাচ্ছেন কেন?
1: তা একটু পাচ্ছি বই কি দিদিমণি, এই দুনিয়ায় তো দেওয়ালেরও কান আছে।
0: ভয় পাবেন না, ভয় পাবেন না, দরকার হলে আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। আপনি বলুন
1: কি দেবেন?
0: প্রোটেকশন, প্রোটেকশন মানে সুরক্ষা। আপনাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হবে, নিন, আপনি বলুন।
1: না মানে আমাকে
0: বুঝেছি বুঝেছি, খুব ভয় পেয়েছেন, অপক্ষ ভয় দেখিয়ে কাজটা আপনাকে দিয়ে করাতে চাইছে, বুঝেছি।
1: কোন পক্ষ বললেন?
0: অপক্ষ, অপক্ষ খুব ভয় দেখিয়েছে, তাই না?
1: ছি ছি ছি, কি যে বলেন, ভয় দেখাতে যাবে কেন, ন্যায্য কথাই তো বলেছে।
0: বটে, তা ন্যায্য কথাটা কি শুনি?
1: শুনেছি চারপাশে যা সব চলছে, চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, কবে যে কি হয়ে যায়। তুমি বরং সাহেবের কাছে একটা কামানের আর্জি জানিয়েই দাও, এটা কোনো অন্যায্য কথা হুজুর।
2: ঠিক আছে ঠিক আছে, কিন্তু ন্যায্য কথাটা যে বলেছে তার নামটা বলতে কি হয়েছে?
1: কিছুই নেই, বলাই যায়। দিদিমণি তো কথা দিলেন ওর কাজ অবধি কথাটা পৌঁছবে না,
2: তো চটপট বলেই ফেলুন না।
1: ইয়ে ডাক নামটা বলবো নাকি পোশাকি নামটা?
2: আরে বস, ওর আবার দুটো নাম
0: থাকে স্যার, থাকে। এই ধরনের মিসপ্রিয়েন্টদের দুটো তিনটা করে নাম থাকে স্যার, হবিবুর ওরফে শান্তি ওরফে বুলটন। আমি যখন স্যার ভিডিও ছিলাম ওইটা।
2: আপনি থামবেন? হ্যাঁ সুসজ্জকান্ত বাবু, আপনি দুটো নামই বলুন।
1: ডাক নামটা বলতে খুব সংকোচ হচ্ছে হুজুর।
2: কেন, সংকোচ কিসের?
1: নামটা তো বিচ্ছিরি স্যার, তাই বলতে খুব নজ্জা হচ্ছে।
0: আর নজ্জা করে লাভ নেই, আপনি বলে ফেলুন।
1: এত করে বলছেন যখন, তবে বলেই ফেলি, ওর ডাক নাম হুজুর পেঁচি।
2: পেঁচি?
1: ঠিক জানতাম হুজুরের মোটেই পছন্দ হবে না। আসলে ওর আগে পরপর তিনটি মেয়ে আতুর ঘরেই মরে গেল, তো ও যখন হলো সবাই ভেবে চিনতে নাম রাখলো পেঁচি। আমাদের গায়ে ঘরে ওই খেঁদি পেঁচি এসব নাম যাদের, তারা সহজে মরে না হুজুর। তবে ভালো নামটা খাসা, তিলোত্তমা।
2: আপনি কার নাম বলছেন বলুন তো?
1: কার আবার, আমার দ্বিতীয় পক্ষের দিদিমণি যাকে অপক্ষ বলে হেটা করলেন। পেঁচি নামে আর একজনও আছে বটে আমাদের গায়ে, তবে সে থাকে তেলিপাড়ায়, দেখতে কুচ্ছিত, বছরে একবারও কাপড় কাচে না।
2: আপনার থেকে আপনার বউয়ের নাম কে জানতে চেয়েছে? হ্যাঁ
1: এই দিদিমণি তো জানতে চাইলেন স্যার, নইলে আমার কি দায় পড়েছে হুজুরের এজলাসে এসে নিজের বউয়ের নামে সাত কাহুন করে বলবার?
2: তাহলে আপনার বউই আপনাকে একখানা কামান চেয়ে দরখাস্ত করতে বলেছেন?
1: বউ ছাড়া আর কে বলবে হুজুর, আমার সর্বনাশ নিয়ে ও ছাড়া আর কারই বা মাথা ব্যথা থাকবে?
0: আমি বলছি স্যার, আমি বলছি।
2: ছেড়ে দিন, যথেষ্ট হয়েছে। তো সজিকান্ত বাবু, আপনি বলছেন বউয়ের কথা মতোই আপনি আমার কাছে একটা কামান চেয়ে বসলেন, তাই তো?
1: খুবই ভুল করেছি হুজুর, এখন ডাহা বুঝতে পাচ্ছি।
2: কি বুঝতে পারছেন?
1: বুঝতে পাচ্ছি যে ওর কথায় নাচাটা আমার একেবারেই উচিত হয়নি।
2: স্টেনো ঘরে ঢোকে।
3: আসছি স্যার।
2: কি হলো আবার?
3: না আপনার ওই সিকিউরিটিরা জানতে চাইছে স্যার, আর কতক্ষণ ওরা ওই অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে থাকবে।
4: জেলা শাসকের সারা মুখে অপরিসীম বিরক্তি।
2: মানে?
3: না মানে আপনার অর্ডার মতো ওরা তো সেই তখন থেকে অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়ে রয়েছে স্যার। ওরা বলছে যে ওদের পা ব্যথা করছে স্যার।
2: ওরা কি ওই থেকে অ্যাটেনশনে দাঁড়িয়ে রয়েছে নাকি?
3: ইয়েস স্যার।
2: কেন?
3: না আপনি তো ওদের অ্যালার্ট থাকতে বলেছেন না স্যার।
2: ওই ভগবান, ওদের ঘুমিয়ে পড়তে বলুন।
3: ঠিক আছে স্যার।
2: হ্যাঁ তো সুজিকান্ত বাবু, এতক্ষণে আপনার মনে হচ্ছে যে কামানটা চেয়ে আপনি ঠিক কাজ করেননি, তাই তো?
1: একেবারে গোমুক্ষুর মতো কাজ হুজুর। আজকের দিনে কামান আবার কেউ চায়, লোকে পাগল বলবে, ধরে বেঁধে

0: করে পাগলখানায় নিয়ে যাবে চিকিৎসা করাতে। মাথায় হিমরাজ তেল মালিশ করবে দিনে তিনবার। পচা পুকুরের পাঁকে নে মাথায় লেপে দেবে, মাথা ঠান্ডা হয় ওতে। এসব কি আমি জানি নে হুজুর? তো বলতে পারেন, এতই যদি জানো হে শচীকান্ত, তবে চাইলে কেন এমন বিধ ঘুটেছিস?
1: আরে ধুর বাবা, স্যার তো সেটাই জানতে চাইছে।
0: তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আপনি যে কত দয়ালু মানুষ, দুস্থ অভাবী নাচার মানুষ, কিছু চাইলে আপনি যে না দিয়ে পারেন না, আমি তা জানি হুজুর। আমাদের গোবিন্দপুর গাঁয়ের বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই তা জানে।
2: তাই নাকি? এটা আবার সবাই জানলো কি করে?
1: আপনি কি ওই গায়ে কখনো গেছিলেন স্যার?
2: কুশমিন কালেও না।
1: তাহলে তাহলে নিজ্ঞাত স্যার গুল মারছে।
2: আরে না না, আরে গায়ে সিধে সরল মানুষ খামখা গুল মারতে যাবে কেন?
1: মারে স্যার মারে, আপনার মনটাকে একটু ভেজাবার জন্য বানিয়ে বানিয়ে বলছে স্যার। মানুষ কত সিধে সরল ভাববেন না স্যার, আমি আরে আরে চিনি, আমি যখন ওই ভিডিও ছিলাম তো।
2: থামুন তো, আপনি আপনার ধারণা সবাই কেবল কথা কথায় গুল মারে। তুই ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না কি নিষ্পাপ মুখখানি? একেবারে শিশুর মতো সরল গুল মারছে বললেই হলো। হ্যাঁ শচীকান্ত বাবু, আপনি কি যেন বলছিলেন?
0: কি বলছিলাম স্যার?
2: ওই যে বলছিলেন না যে
0: হ্যাঁ কি কি যেন বলছিলাম? মনে পড়েছে এবার।
2: মনে পড়েছে তো?
0: হ্যাঁ স্যার, স্পষ্ট মনে পড়েছে। কি যেন বলছিলাম?
1: দেখলেন তো স্যার, দেখলেন, একেবারে লেফট এন্ড রাইট গুল মারছিল। যারা সারাক্ষণ গুল মারে স্যার, তারা একটু আগে কি গুল মেরেছে পর মুহূর্তে তো সেটা ভুলে যায়। আমি যখন ভিডিও ছিলাম স্যার তখন তাও।
2: আপনি থামবেন এবার, থামবেন, কথা কথা সবাইকে সন্দেহ করা একটা বাতিক, বুঝলেন? তো ওই তো আমার দয়া টয়ার কথা বলছিলেন।
0: ঠিক স্যার, মনে পড়েছে। বলছিলাম সেই যে গেল মাঘে হারু দাসের ঘরটা বিমক্কাপুরে ছাই হয়ে গেল, বাল বাচ্চা সমেত 8-10 প্রাণী একেবারে পথে গিয়ে ঠাই নিল। আপনি হুজুর খবর পাওয়া মাত্র কেমন সদর থেকে রিলিফ বাবুদের পাঠিয়ে দিলেন। তারা হারু দাসের ফ্যামিলিকে একখানা কম্বল দিল, 2 কেজি গম। তারপর গিয়ে ধরুন ঘর তৈরির জন্য 50 টাকাও দিল। আজকের দিনে এত সব কে দেয় হুজুর? তা সেই থেকে আমরা গোবিন্দপুরের বাসিন্দারা সব সময় বলা বলি করি কি না, আমাদের হুজুরের মতো দয়ার শরীর আর কারও নেই, তার কাছে কিছু চাইলে বিফল হয় না কেউ।
3: আত্মশ্লাঘায় ফুল ছিলেন মালবিকার দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলেন,
2: শুনলেন তো মিস চৌধুরী, শুনলেন? সেসব ঠিকই রয়েছে শচীকান্ত বাবু, আর মানুষের অভাব অভিযোগ তো মেটাতেই হয়, সেটাই তো আমাদের কাজ। কিন্তু তাই বলে একটা কামান চেয়ে বসবেন আপনি? হ্যাঁ, একটা আস্ত কামান?
0: একেবারে খাঁটি কথা হুজুর, হলেনই বা দয়ালু মানুষ, তাই বলে একটা কামান চেয়ে বসাটা ঘোরতর অন্যায়। দেবতুল্য মানুষের ভালো মানুষই সুযোগ নেবার সামিল। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, বাস্তবিক কামান আমি চাইনি। কামান নিয়ে আমি কি করব বলুন তো? ধান চালের লরিতে কামান চাপিয়ে তো আর ঘোরাঘুরি করা চলে না।
2: ঠিকই তো।
0: তা বাদে একটা কামানকে লরিতে তুলতে নামাতে কত লেবার লাগবে জানেন? রোজ রোজ লোডিং আনলোডিং এর খরচ সামলাতেই তো আমার ব্যবসা লাটে উঠবে হুজুর।
2: ঠিকই তো।
0: তা বাদে ধরুন বারুদের দাম, একবার কামান দাগতে কত মন বারুদ লাগে জানেন তো?
2: রাইট রাইট।
0: তারপর ধরুন হুজুর, কামান দাগবার জন্য একটা লোকও রাখতে হবে, যে কেউ তো আর কামান দাগতে পারবে না, এক্সপার্ট লোক চাই।
2: ভেরি রাইট।
0: তাকে মোটা মাইনে দিতে হবে।
2: ভেরি ভেরি রাইট।
0: সব মিলিয়ে পালকি ভাড়া মেটাতে আমার তো বউ বিকোবার জোগাড় হবে হুজুর।
2: সেটাই তো বলছি, তাহলে খামোকা কামানের জন্য দরখাস্তটা করেছেন কেন?
0: বললাম তো কামান আমার চাইনে। তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, আমার আসলে একটা পিস্তল চাই, একটা পিস্তলের লাইসেন্স আমাকে দেন হুজুর।
1: আরে ও তো অবাক কাণ্ড, আপনি পিস্তল চান তো কামানের জন্য আর্জি দিয়েছেন কেন? আচ্ছা ঘোরের লোক তো আপনি।
0: তাহলে ব্যাপারটা খুলেই বলি হুজুর, যা চাইবো তাই তো আর মেলে না, তাল চাইলে তিল পাওয়া যায়, সেই কারণেই হুজুর একটা কামানি চেয়ে রেখেছি, কমতে কমতে সেটা যদি পিস্তলে গিয়ে ঠেকে তো তাতেই আমার কাজ মিটে যাবে হুজুর।
3: কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন শচীকান্তর মুখের দিকে, বিস্ময়ে দুচোখ কপালে উঠে যায়।

0: কি ধড়িবাজ লোক মশাই আপনি! হ্যাঁ
1: সত্যি খুব বেয়াদপি করে ফেলেছি হুজুর। ধড়িবাজ আমাকে বলতেই পারেন, চাই কি একটা চরও কষাতে পারেন। মারুন আমাকে, একটা চরই মারুন হুজুর, মারুন মারুন।
0: আপনার পেটে পেটে এত বুদ্ধি!
2: বলিনি স্যার, লোকগুলো মোটেই সিধে সরল নয়। ওদের মাথার মধ্যে একটি করে জিলিপি তৈরির কারখানা আছে। আমি যখন ভিডিও ছিলাম স্যার।
3: হাত দিয়ে থামিয়ে দেন, সচির দিকে তাকান।
0: হ্যাঁ তো সচিকান্ত বাবু, আপনার তাহলে ধারণা তাল চাইলে তিল পাওয়া যায়?
1: একে হুজুর বেয়াদপি কথা কিছু বলে থাকলে।
0: না না না না না, বেয়াদপি হবে কেন? আপনার যা ধারণা তাই তো বলবেন। কিন্তু যদি দেখেন তিল চেয়ে তাল পেলেন তখন?
1: সে তো আমার পরম সৌভাগ্য হুজুর, ফিরে গিয়ে শতমুখে আপনার নাম গাইব।
0: বেশ, তবে তাই হোক। সিকিউরিটি!
3: সিকিউরিটি ঘরে ঢুকে খটাস করে স্যালুট করে।
0: স্যার এদাও।
3: সিকিউরিটি সামনে আসে, কড়া স্যালুট ঠোকে। সিকিউরিটিকে এক ঝলক দেখে নিয়ে সচির দিকে তাকিয়ে জেলাশাসক বলেন,
0: আপনি চড় খেতে চাইছিলেন না?
1: হ্যাঁ হুজুর।
0: মামুলি চড় চেয়ে তার বদলে কি পাচ্ছেন দেখুন। সিকিউরিটি, একে আচ্ছা করে পেটাও তো, আচ্ছা করে, পেটা যেন পালাতে না পারে।
3: সিকিউরিটি সূচিকে পেটাতে থাকে।
1: বাবা গো, ওরে মা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে,
3: বলে চেঁচাতে থাকে আর ঘর

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন হাসির গল্প কামান কিসা, লিখেছেন ভগীরথ মিশ্র, গল্পের কথক অরিজিৎ, সূত্রধার সৌমি, মালবিকার চরিত্রে গোপা, স্টেনো দেবলীনা, মিস্টার ব্যানার্জি সোমক, মিস্টার মিত্র কল্পলাল, মিস্টার বটব্বেল ও শচীকান্তের ভূমিকায় উজ্জ্বল, মিস্টার মুৎসুদ্দি সৌমিক, মিস্টার দত্ত তাপস, এসপি মিস্টার শিকদার সুদীপ্ত ঘোষ, জেলা শাসকের খাস পিয়ন আত্রেয়, দীনদয়াল রাজীব, বাঞ্ছারামের সঙ্গী তমজিৎ, জেলা শাসকের খাস রক্ষী সোহম, পুলিশের এসআই ধুরন্ধর দাস বাসু, সেপাই জগবন্ধু সেনাপতি ও স্লোগানে অমরজিৎ, পঞ্চম পুলিশ অফিসার ও স্লোগানে শুভদা, এবং জেলা শাসক মিস্টার সান্নাল ও সুধাকান্তের ভূমিকায় অর্পণ, সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
3: একটা দারুণ হাস্যরসাত্মক গল্প শুনলাম, কামান কিসসা, ভগীরথ মিশ্রের লেখা, আর আমার তো খুব ভালো লাগলো। কিন্তু আপনাদের কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো, কেমন লাগলো, একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, এসএমএস করতে পারেন, নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার দিয়ে জানিয়ে দিন আপনার বক্তব্য। আর যার বক্তব্য আমাদের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য মনে হবে, তাকে আমরা একদম মঙ্গলবারে কুইজওয়ালা অনুষ্ঠানে সেমি ফাইনাল রাউন্ডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনব কাফি ঠুমরি এবং মিশ্র পাহাড়ি দাদরা মন্দিরা সেনগুপ্তের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন কাপি ঠুমরি এবং মিশ্র পাহাড়ি দাদরা শিল্পী মন্দিরা সেনগুপ্তের পরিবেশনায়। এখন শুনবেন সেতারে রাগ দেশ, পরিবেশনায় পণ্ডিত কুশল দাস।

0: উনিশে তারিখ রাগ দেশ, পণ্ডিত কুশল দাসের পরিবেশনায়। এর সঙ্গে শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। বন্ধুরা, আপনারা টিউন করেছেন 107 FM রেইনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: আজকে রাতে আপনার সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোম। আপনি টিউন করেছেন 107 FM রেনবো, আর শুনবেন নাপকে লিয়ে, যার প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে থাকবেন আর যে মহুল। বন্ধুরা, আজকে 1997 সালের বেশ কিছু সুপারহিট গান সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। নয়ের দশক মানেই তো রোম্যান্টিকতার দশক, হ্যাঁ রোম্যান্সের দশক। সেই সময়টা যদি উল্টে পাল্টে দেখি তাহলে দেখবো বেশিরভাগ সিনেমায় যে গানগুলো ব্যবহার করা হয়েছিল তার সঙ্গে হালকা হলেও যেমনভাবে হোক রোম্যান্সের একটা যোগাযোগ রয়েছে। মানুষ বোধহয় একটু বেশি রোম্যান্টিক ছিল তখন, নাকি বলতে পারবো না। মানুষের মনে অনেক ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা অন্যকে জানানোর পদ্ধতির মধ্যেও একটা মিষ্টি মাধুর্য ছিল। আসুন না সেই মাধুর্যটাকেই আরেকবার স্পর্শ করি গানের মাধ্যমে, সুরের মাধ্যমে। আমাদের প্রিয় শিল্পী যশোদাসের কণ্ঠে আজকের প্রথম গানটি শুনলো 1997 সালে দয়ারা ছবি থেকে। আর দ্বিতীয় গানটি, এটিও এমন গভীর রাতে আপনাকে রোম্যান্স স্পর্শ এনে দেবে, মহাব্বত ছবি থেকে বিনোদ রাঠোর এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। চলুন শুনে নিই আপকে লিয়েতে পরপর দুটি গান। আর এই গভীর অন্ধকারে মনের আলোয় চলে যাই আমাদের অতীতে।

মাঝে গানগুলো একটা অবচেতনে স্পর্শ করে, অবচেতনকে স্পর্শ করে। অবচেতনের গানগুলো আমরা শুনতে থাকি এবং গানের সুরগুলো সারাদিন রিন রিন করে মনের মাঝে। আর এমনই আততন্দ্রাচ্ছন্ন আজ জাগরণের মধ্যে হঠাৎ হঠাৎ প্রচুর প্রচুর মুখ ভিড় করে। হ্যাঁ, অতীত স্মৃতির মানুষরা একে একে উঠে আসে স্মৃতির অতল থেকে। অতীতে সেই মানুষগুলোর সঙ্গে আমার আপনার অনেকেরই ভালো যোগাযোগ ছিল, বন্ধুত্ব ছিল, সখ্য ছিল, কিন্তু হঠাৎ কালের স্রোতের খেলা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। তারপর থেকে যায় অসাধারণ কিছু মধুর স্মৃতি। এমন গভীর রাতে গান শুনতে শুনতে সেই মধুর স্মৃতিগুলোই দেখবেন আপনার মনের অতল থেকে উপরিভাগে ধীরে ধীরে উঠে আসবে। আরও দুটো গান শুনিয়ে আমি আপকেলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। এরপর থাকবেন আর যে মহুল, ওনার সঙ্গেই চলতে থাকবে গানের সফর, সুরের সফর, স্মৃতিরও সফর। এবারে যে দুটি গান শুনব, উদিত নারায়ণ এবং সাদ নাসারগামের কণ্ঠে সেই 1997 সালে মুক্তি পাওয়া হামেশা ছবি থেকে, এবং দ্বিতীয় গানটি সাদ নাসারগামের কণ্ঠে 1997 সালে মুক্তি পাওয়া মৃত্যুদণ্ড ছবি থেকে। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। আবার আসবো গান শুনতে, গান শোনাতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: গড়িত সময় রাত 3:08, আর তুমি শুনছো আপকে লিয়ে, তোমার সঙ্গে এই ঘন্টায় এই মিউজিক্যাল জার্নি কন্টিনিউ করতে রয়েছি আমি মহুল। আর তোমার কানে প্রথমেই যে গানটা, কালিউগ থেকে রাহাত ফতেহ আলী খানের গলায়।

কালিযুগ থেকে এতক্ষণ তুমি শুনছিলে জিয়া থারক যায়, আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে আপকে লিয়েতে, ইশকিয়া থেকে রেখা ভরদ্বাজের গলায় আব মুঝে কই। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

এরপর শুনে নেব পরপর দুটো গান। প্রথমের গান পলক মুচ্ছলের অঙ্কিত তিওয়ারির গলায় আইআরএ সাউন্ড ট্র্যাক থেকে, আর তারপর পাপন আর শ্রেয়া ঘোষালের গলায় ববি জাসুসের সাউন্ড ট্র্যাক থেকে তু। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে আফগিলিয়েতে।

এতক্ষণ তুমি শুনছিলে তু পাপন আর শ্রেয়া ঘোষালের গলায় ববি জাসুসের সাউন্ড ট্র্যাক থেকে। আর এরপর তোমার জন্য থাকছে মেরে রাশকে কামার ফ্রম দ্য সাউন্ড ট্র্যাক অফ বাদশাহ।

রঙ্গিনী গুপ্তার গলায় শুনছিলে রফু ফ্রম দ্য সাউন্ডট্র্যাক অফ তোমারে সুলু। আর এরপর আমার একটা ভীষণ পছন্দের গান তোমার কানে রইল, ম্যারি প্যারি বিন্দু সাউন্ডট্র্যাক থেকে সোনু নিগম আর পরিণীতি চোপড়ার গলায়। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

শুনছিলে তুমি এতক্ষণ দরখাস্ত মিথুন, অরিজিৎ সিং আর সুনিধি চৌহানের গলায় শিবায়ের সাউন্ডট্র্যাক থেকে। আর আজকের আপকিলের শেষ গান তোমার জন্য রাখবো অনুপম রায়ের গলায় পিকু থেকে, তেরি মেরি বাতে। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে ঠিক ভোর 5টায়। আনন্দধ্বনি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:01:03। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আপনি আজ প্রথমেই শুনবেন সন্তুর বাদন, সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় ভোপাল টোরি রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সন্তুর বাদন, পরিবেশনায় ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায় ভূপাল টোডির আগে। এখন শুনবেন সেতার বাদন, পরিবেশনায় দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ ভাটিয়ার।

এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন দীপশঙ্কর ভট্টাচার্য, ভাটিয়ার রাগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 5:22। আপনি শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনিতে আজ আপনার সঙ্গে রয়েছি আমি মহুল। আনন্দধ্বনি মানেই এক ঘন্টা জুড়ে সাজিয়ে রাখা পরপর কিছু রবীন্দ্রসঙ্গীত, ঠিক যেমন শুরুতেই শতরূপা মিশ্রর গলায় চিরসখা হে।

এতক্ষণ আপনি আনন্দধ্বনিতে শুনছিলেন শ্রীকান্ত আচার্যের গলায় আনন্দধারা বহিছে ভুবনে, আর এরপর যে গানটা আপনার জন্য থাকছে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত।

5:30 এতক্ষণ আপনার কানে ছিল সৌনক চট্টোপাধ্যায়, আর এরপর পরবর্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী তঞ্জিমা তমা, গানে গানে তঞ্জিমা তমা।